হ্যাঁ, সত্যি তিনি কিছু বলবো বলে এসেছিলেন, কিন্তু অনেক অনেক কিছু বলে গেছেন। অনেক কিছু বলার পরে যখন তিনি বলেন, গীতবিতানের সেই যে দ্বিতীয় সংস্করণ, তিনি বলেছেন গীতবিতান যখন প্রথম প্রকাশিত হয়েছিল তখন সংকলনকর্তারা সত্তরতার তাড়নায় গানের মধ্যে বিষয়ক্রমিক শৃঙ্খলা বিধান করতে পারেননি। তাতে কেবল যে ব্যবহারের পক্ষে বিঘ্নিত হয়েছিল তা নয়, সাহিত্যের দিক থেকেও রসবোধেরও অনেক ক্ষতি হয়েছিল। আর সেই জন্যই বোধহয় সেই সংস্করণে ভাবের অনুষঙ্গ রক্ষা করেই গানগুলো সাজানোর চেষ্টা হয়েছে। সুতরাং সুরের সহযোগিতা না পেলেও হয়তো গীতিকাব্যরূপেই গানগুলোর অনুসরণ করতে পারবেন। আসলে তিনি যে সৃষ্টি করেছিলেন সেই বহু রচনাকেই সাধারণ নিছক কবিতা বলে অনেক বইতে বহুবার লেখা হয়েছে। আসলে তাঁর যে লেখা, তাঁর যে সাজানো, তাঁর যে কথা, সেগুলো আমরা শুধু শুনতেই পাই, কিন্তু কোনটা কোন বোধের মধ্যে রাখবেন সেটা তিনিই ঠিক করেছিলেন। কিন্তু তার চিন্তা একদমই অন্যরকম। আসলে বলার জন্য এসেছিলেন অনেকটাই, বলে গেছেন অনেক, কিন্তু সেগুলোকে আবার সাজানোর ব্যাপার সেটাও তিনি করে গেছেন। সেই কারণেই বোধহয় তার লেখা এত জনপ্রিয়।

অনিবাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন চলে আসব ঠিক এই রকমই কিছু গানের ডালি নিয়ে, কথার ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।

শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 34 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:32 হয়ে 4 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি বিশেষ ঘোষণা। 15/7/2026 তারিখ থেকে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় 35-45 কিলোমিটার হতে পারে। মাঝে মাঝে তা দমকা হাওয়া হিসেবে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই 15/7/2026 থেকে 18/7/2026 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সেই এলাকায় অর্থাৎ পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘোষণাটি এখানেই শেষ হলো।

অহিংসা ও সত্য এমনভাবে জড়িয়ে আছে যে সেই জটিল গ্রন্থি খুলে তাদের পৃথক করা অসম্ভব। এরা যেন একই মুদ্রার বা চিহ্নহীন ধাতুময় চাকতির দুটি দিক, এর কোনটি সোজা আর কোনটি বা উল্টো দিক তা কে বলতে পারে। তবুও অহিংসা হচ্ছে উপায় আর লক্ষ্য সত্য। উপায়কে উপায় বলেই যদি ধরা হয় তবে তা নিশ্চয়ই আমাদের অসাধ্য নয়, আর সেই জন্যই অহিংসা আমাদের প্রধান কর্তব্য।

নিষ্ঠার সঙ্গে এই উপায় অবলম্বন করলে একদিন না একদিন আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছব। এই সূত্র ধরে চললে পরিণামে জয়লাভ সুনিশ্চিত। যদি আমরা কোনো অসুবিধার সম্মুখীন হই, তবু আমরা সত্যের অনুসন্ধানে বিরত হব না, কারণ সত্যই ঈশ্বর, অতএব নিত্য। অহিংসা লক্ষ্য নয়, সত্যই লক্ষ্য। কিন্তু অহিংসার অনুশীলন ছাড়া মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সত্যকে বোঝবার আমাদের কোনো উপায় নেই। অহিংসার একনিষ্ঠ সাধনায় সত্যকে নিশ্চয় পাওয়া যায়, কিন্তু হিংসায় তা হয় না। সেই জন্যই আমি অহিংসার শপথ নিয়েছি, আর তার থেকেই সত্যকে খুঁজে পেয়েছি। কিন্তু অহিংসাই তো পথ, তাই আমাদের প্রাত্যহিক জীবনে অহিংসার জন্য উদ্বেগ থাকে বেশি। সেই জন্য আমাদের জনগণকে অহিংসায় দীক্ষা নিতে হবে, এর স্বাভাবিক পরিণতি রূপে সত্যের দেখা মিলবেই। অহিংসা ও সত্য উভয়ই আমার ঈশ্বর। অহিংসাকে যখন খুঁজি, সত্যের মধ্যেই তার সন্ধান মেলে, আর সত্যকে খুঁজতে গেলে অহিংসার মাধ্যমেই তা পাওয়া যায়। আমি সত্য অহিংসার জন্য সাধ্যমতো পরীক্ষা করে যাচ্ছি, তা করতে গিয়ে ভুল করেছি কত সময়, আর সেই ভুলের মধ্য দিয়েই হয়েছে আমার শিক্ষা। এইভাবে সত্য অহিংসার অনুশীলনে জীবন ও তার নানা সমস্যায় আমার কাছে যেন পরীক্ষার মতো মনে হয়েছে। সত্যবাদিতা আমার প্রকৃতির ধর্ম, কিন্তু অহিংসা তা নয়। কোনো এক সময়ে একজন জৈনমুনি বলেছিলেন যে অহিংসাকে তিনি যত না সমর্থন করেন, সত্যকে করেন তার থেকে বেশি। আমি অহিংসাকে প্রথম স্থান ও সত্যকে দ্বিতীয় স্থান দিয়েছি। তিনি বলেছেন যে সত্যের জন্য তিনি অহিংসাকেও বিসর্জন দিতে পারেন। আসল কথা এই যে সত্যের অনুসন্ধান করবার কালেই আমি অহিংসার খোঁজ পেয়েছি। 50 বছরেরও বেশি আমি সূক্ষ্ম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে অহিংসা ও তার সম্ভাবনা সম্বন্ধে অনুশীলন করেছি। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে, সংগঠনের ব্যাপারে, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে, সর্বত্রই এই নীতির প্রয়োগ করেছি। কোনো ব্যাপারে কিন্তু আমার হার হয়নি। অসফল হলে মনে করে নিয়েছি যে তা আমারই অসম্পূর্ণতা। আমার মধ্যে সম্পূর্ণতা আছে বলে আমি দাবি করি না, তবে আমি একথা জোর গলায় বলবো যে আমি সত্যের একজন একনিষ্ঠ সাধক। এই সাধনার মধ্য দিয়েই অহিংসাকে আবিষ্কার করেছি। এই নীতির প্রচারই আমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূর্ণ করা ছাড়া আমার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই। প্রাচীন ভারতে আত্মোৎসর্গের যে আদর্শ ছিল, তাকে ভারতবাসীর চোখের সামনে তুলে ধরবার মতো দুঃসাহসিক কাজে আমি ব্রতী হয়েছি। কারণ সত্যাগ্রহ ও তার আনুষঙ্গিক সব কিছু, অসহযোগ ও শান্ত বিরোধের অর্থই হল দুঃখকে বরণ করে নেওয়া। হিংসার মধ্যেও অহিংস নীতির আবিষ্কার করেছিলেন যে ঋষিরা, তারা নিউটনের থেকেও প্রতিভাবান ছিলেন, ওয়েলিংটনের থেকে বড় যোদ্ধা তাঁরা। নিজের অস্ত্রের ব্যবহার জেনেও তারা তার অসারতা বুঝেছিলেন ও যুদ্ধক্লান্ত পৃথিবীকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অহিংসার মধ্যেই মুক্তি, হিংসাই নয়।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন প্রথম আলো। সুবোধ সঙ্গীতের আসরে খেয়াল পরিবেশন করবেন বিদুষী মালবিকা কানন, রাগ বঙ্গাল ভৈরব এবং ভাটিয়া।

শেষ হলো প্রথম আলো সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে বঙ্গাল ভৈরব এবং ভাটিয়ার রাগে খেয়াল পরিবেশন করলেন বিদুষী মালবিকা কানন। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি, সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। হায়দ্রাবাদে আজ শুরু হচ্ছে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট সম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। আসামের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। ক্ষতিগ্রস্ত রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 4 জন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত।

সাগরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতে রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও দৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক

কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে আগে যে শুল্ক 70% পর্যন্ত ছিল তা শূন্য হবে। সামুদ্রিক পণ্যে 21% বেশি শুল্ক তুলে নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং পণ্য ও অটো যন্ত্রাংশে প্রায় 18% শুল্ক বাতিল হবে। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের সঙ্গে নতুন সুযোগ তৈরি হবে। এই উপলক্ষে আজ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। ভারত মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। মন্ত্রীরা চারটি বিষয়ের উপর আলোচনা করবেন, যার মধ্যে রয়েছে সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, শ্রমবাজারকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা এবং কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করা। এছাড়া এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ বা কর্মসংস্থান বিষয়ক কার্যগোষ্ঠীর প্রস্তুত করা একটি খসড়া ঘোষণাপত্র এই বৈঠকে পর্যালোচনা ও গৃহীত হবে। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট সম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়েলিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পারমাণবিক চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। জ্বালানি নিরাপত্তা ও পরিবেশ বান্ধব অর্থনীতির লক্ষ্যে ভারত পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। শ্রী গোয়েল বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী তথা কর্মসংস্থান, অর্থনীতি ও কৃষিমন্ত্রী ডেভিড ক্লারিনভালের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, লজিস্টিক্স এবং কর্মী চলাচলের ক্ষেত্রে ভারত বেলজিয়াম সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ব্রাসেলসে শ্রী গোয়েল খাদ্য ও কৃষি বিষয়ক ইউরোপীয় কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন ও থ্যালেস বেলজিয়ামের ম্যানেজিং ডিরেক্টর থমাস কোলিনেট এবং পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্রুনো লেটের সঙ্গে বৈঠক করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলের জন্য জমি অধিগ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি তদারকি ও পরিচালনার জন্য রেল ভূমি পোর্টাল চালু করা হবে। ভারতীয় রেলের আধুনিকীকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে নতুন দিল্লির এক সাংবাদিক বৈঠকে শ্রী বৈষ্ণব বলেন, রেলমন্ত্রক বেশ কিছু ক্ষেত্রে নানাবিধ সংস্কার করেছে। তিনি জানান, এখন থেকে কন্টেনারের মাধ্যমে সার পরিবহন করা যাবে। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থবর্ষে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থবর্ষের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শোণিতপুর জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে।

0: হয়েছে। এবছর বন্যায় এই নিয়ে চারজনের মৃত্যু হল সেখানে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর লখিমপুর জেলা, এখানে জলবন্দী প্রায় 35,000 মানুষ। এছাড়াও শোণিতপুর, ধেমাজি, শিবসাগর, জোরহাট ও ডিব্রুগড় জেলাও বন্যা কবলিত বলে প্রশাসন জানিয়েছে। ত্রাণ ও উদ্ধার কার্য জোর কদমে চালাচ্ছে প্রশাসন। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে কয়েকশো স্কুল পড়ুয়া তাঁদের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে জড়ো হয়ে ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস দমনপীড়নের নিন্দা জানিয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী গতকাল শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা নিয়ে রাস্তায় নেমে আসেন। পাক সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগানও দেন তারা। এর জবাবে পাক বাহিনী যে নৃশংস দমননীতি চালিয়েছে তাতে বহু সাধারণ নাগরিক হতাহত বলে জানা গেছে। পাশাপাশি পুরো অঞ্চল কঠোর অবরোধ, কার্ফিউ বলবৎ করা হয়েছে এবং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশের চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন গতকাল ভারতীয় সময় রাত 8:17 রাশিয়ার সয়ুজ MS-29 মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS এর উদ্দেশ্যে রওনা দেন। এর ফলে বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি প্রদর্শনের ওপর গুরুত্ব প্রদানকারী 8 মাসব্যাপী এক প্রকল্পে তাঁর প্রথম মহাকাশযাত্রা শুরু হল। নাসা জানিয়েছে নবনিযুক্ত এই মহাকাশচারী দল কক্ষপথে অবস্থিত এই গবেষণাগারে প্রায় 8 মাস থাকবে এবং এরপর 2027 সালের এপ্রিলে পৃথিবীতে ফিরে আসবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010-এ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। আসামের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, প্রাণ হারিয়েছেন 4 জন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন অক্ষয় কুমার দত্তর জীবন কথা।
2: 1820 খ্রিস্টাব্দের 15 জুলাই তৎকালীন নবদ্বীপ সংলগ্ন চুপি গ্রামে জন্মগ্রহণ অক্ষয় কুমার দত্তের। বাবা পীতাম্বর ছিলেন দয়ালু এবং পরোপকারী। বাবার গুণগুলি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন অক্ষয় কুমার। মাত্র 7 বছর বয়সে গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু করেন অক্ষয় কুমার, এরপর ওরিয়েন্টাল সেমিনারি। এই স্কুলের অধ্যক্ষ ছিলেন হার্ভম্যান জেফ্রয়। তাঁর কাছে অক্ষয় কুমার শেখেন গ্রিক, ল্যাটিন, হিব্রু এবং জার্মান ভাষা। বিদেশি ভাষা সাহিত্যের পাশাপাশি গণিত, বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের প্রতিও গভীর আগ্রহ ছিল অক্ষয় কুমারের। তৎকালীন রীতি অনুযায়ী মাত্র 15 বছর বয়সে বিবাহ হয় তার। বিবাহের কিছুকাল পরেই পিতৃবিয়োগ হওয়াতে সংসারের যাবতীয় দায়িত্ব তাঁর ঘাড়ে এসে পড়ে, ফলে পড়াশোনা ছেড়ে অর্থ উপার্জনের চেষ্টা করতে হয় তাঁকে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর প্রভাকর পত্রিকায় তাঁর লেখালেখির হাতেখড়ি। 1839 খ্রিস্টাব্দে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত তত্ত্ববোধিনী সভার সভ্য হন। 1840 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভার উদ্যোগে স্থাপিত হয় একটি পাঠশালা। মাসিক 8 আনা বেতনে অক্ষয় কুমার এই স্কুলের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এই শিক্ষকতার কাজ চলাকালীনই তিনি কিছুকাল তত্ত্ববোধিনী সভার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্পাদক জীবনের শুরুতেই দেবেন্দ্রনাথ এবং আরও 19 জন বন্ধুর সঙ্গে ব্রাহ্মধর্মে দীক্ষাগ্রহণ করেন অক্ষয় কুমার। এই দলই প্রথম দীক্ষিত ব্রাহ্ম। অক্ষয় কুমার ছিলেন যুক্তিবাদে বিশ্বাসী, ফলে ব্রাহ্মধর্মে দীক্ষিত হলেও বেদের অভ্রান্ততা স্বীকার করতেন না তিনি। অন্যদিকে দেবেন্দ্রনাথ ছিলেন বেদের অভ্রান্ততায় আস্থাশীল, ফলে শুরু হয় দ্বন্দ্ব। শেষাবধি

0: অক্ষয় কুমারের যুক্তিকে মেনে নেন দেবেন্দ্রনাথ। সেই সময় বাংলা ভাষা ছিল অবজ্ঞা আর অবহেলার শিকার, ফলে বাংলা ভাষায় ছিল না কোনো পাঠ্যপুস্তক। যথাযথ বইয়ের অভাবে শিক্ষাদানে অসুবিধে হতো। এই অসুবিধে অনুভব করে অক্ষয় কুমার বাংলা ভাষায় ভূগোল এবং পদার্থবিদ্যার বই রচনা করেন, আর রচনা করেন তিন ভাগে বিভক্ত চারুপাঠ। তাঁর রচিত চারুপাঠ দীর্ঘদিন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য ছিল। 1842 খ্রিস্টাব্দে টাকির প্রসন্নকুমার ঘোষের সাহায্যে অক্ষয়কুমার বিদ্যাদর্শন নামে একটি পত্রিকা প্রকাশ করেন, তবে এই পত্রিকার দুটিমাত্র সংখ্যা প্রকাশ হয়েছিল। 1843 খ্রিস্টাব্দের অগস্ট মাসে প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। পত্রিকা সম্পাদনার দায়িত্ব নিলেন অক্ষয়কুমার। স্ত্রীশিক্ষার প্রসার, হিন্দু বিধবাদের সমর্থনে লেখা যেমন থাকত, তেমনই থাকত বাল্যবিবাহ, নানা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রবন্ধ। অক্ষয়কুমার যুক্তিপূর্ণ তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে ধর্ম, সমাজ, সাহিত্য, বিজ্ঞান, পুরাতত্ত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়ে মননশীল প্রবন্ধ রচনা করতেন। নীলকর সাহেব ও জমিদারদের দমন, পীড়ন এবং অত্যাচারের বিরুদ্ধে কলম ধরেছিলেন অক্ষয়কুমার। 1843 থেকে 1855 খ্রিস্টাব্দ পর্যন্ত 12 বছর তিনি পরিচালনা করেছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা। সে সময় বাংলা গদ্য রচনার রীতি বিশেষ প্রচলিত ছিল না। সেখানে অক্ষয়কুমার বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রবন্ধ লিখে বাংলা ভাষার সমৃদ্ধির পথ প্রশস্ত করেন। 1855 খ্রিস্টাব্দে অক্ষয়কুমার বিদ্যাসাগর প্রতিষ্ঠিত নর্মাল স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এই বিদ্যালয়ে শিক্ষকতা করার সময়ই অক্ষয়কুমার অসুস্থ হয়ে পড়েন এবং স্কুল ছেড়ে দিতে বাধ্য হন। 1886 খ্রিস্টাব্দের 27 মে বালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অক্ষয়কুমার দত্ত।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন অক্ষয়কুমার দত্তর জীবন কথা। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন দেব এবং জ্যোতিশঙ্করের পরিবেশনায় বেহালা।

0: এতক্ষণ শুনলেন দেব এবং জ্যোতিশঙ্করের পরিবেশনায় বেহালা। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেনের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ইলিশের বিকল্প পেংবা, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
2: পেংবা নামটা শুনেই মনে হচ্ছে পেংবা, এটা আবার কি কথা? এটা তো বাংলার সঙ্গে তো কোনো মিলছে না। ঠিকই তাই, কারণ পেংবা মাছটা হচ্ছে মণিপুরের, নামটা ওই রকমই। পেংবা মাছটা মণিপুর এবং চীন দেশে হয়। মণিপুর আমরা জানি যে চীনের গায়ে লেগে আছে আমাদের মণিপুর রাজ্যটা, পেংবা সেই রাজ্যেরই একটি মাছ। এই মাছটা মণিপুরে একটা বিখ্যাত লেক আছে, যারা বেড়াতে ভালোবাসেন যে গেছেন তারা জানেন, সেই লেকটার নাম হচ্ছে লোকতাক লেক, যেখানে এত বড় বড় ঘাস আছে যে ঘাস দিয়ে অনেক আইল্যান্ড আছে, যে আইল্যান্ডের উপরে আপনি ঘুরে বেড়াতে পারেন, হাঁটতে পারেন। তাহলে বুঝুন কত বড় লেক, যে ঘাসের উপরে আপনি হেঁটে বেড়াচ্ছেন সেটা একটা দ্বীপ হয়ে গেছে এরকম। সেই লোকতাক লেকে এই পেংবা মাছটার আদি জন্মস্থান আমাদের ভারতবর্ষে, চীন দেশে আছে। তো পেংবা মাছটা কি মাছ? পেংবা মাছটা আমরা বলছি যে ইলিশের সমতুল্য। হ্যাঁ তাই, কারণ পেংবা মাছটা দেখতে অনেকটা ইলিশের মতোই, খেতে ইলিশ মানে আমাদের একটা ফ্লেভারের একটা ব্যাপার আছে। ইলিশ তেল দিয়ে ভাত খাই যখন আমরা, তার একটা গন্ধ, ইলিশ যখন বাড়িতে রান্না হচ্ছে তার একটা গন্ধ ছাড়া পাড়ায় ছড়ি।

0: ইয়ে পড়ে। পেংবার ক্ষেত্রে কিন্তু সেটা নেই, কিন্তু পেংবার যে মাংসটা সেটা এত সফট এবং এত মিষ্টি, আর তাতে কাঁটা নেই। ইলিশের ক্ষেত্রে যেমন কাঁটা আছে, পেংবার ক্ষেত্রে কিন্তু পিঠের মাংসে তো কোনো কাঁটা নেই, একদম ফিলের মতো পুরো উঠে আসবে। আর পেটের দিকে যে মাংস সেখানে কাঁটাগুলো এত সুন্দর করে সেটিং আছে যে আপনি হাত দিয়ে আস্তে করে টানলেই শুধু মাংসটা বেরিয়ে আসবে, কাঁটা একটুও লাগবে না। এটা হচ্ছে যারা মাছে কাঁটার জন্য মাছ খেতে ভালোবাসেন না বা ভয় পান, তাদের জন্য কিন্তু পেংবা মাছ একটি আদর্শ মাছ হতে পারে এবং হয়েওছে। তো পেংবা মাছটা কোন গোত্রের কোন ফ্যামিলির? পেং মাছটা আমাদের যে কার্প, আমাদের রুই, কাতলা, মিগেল, পুঁটি ইত্যাদি যেগুলো বলি, অনেকটা একটা পুঁটি জাতীয় মাছ, কার্প ফ্যামিলি, সাইপিনিডি ফ্যামিলির মাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অস্ট্রিও ব্র্যাংমাট বেঙ্গালিরি, এটাকে বলে মণিপুরি ইলিশ। মণিপুর তো আমরা জানি ল্যান্ড লকড, এদের তো টোটালটা হচ্ছে জমি চারিদিকে, এখানে কোনো সমুদ্র নেই, সেখানে এটাকে মণিপুরের মানুষরা ইলিশ হিসেবে পছন্দ করে। মণিপুরে এই মাছটা সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে। ওদের রাজ্যে যেমন জামাই ষষ্ঠী বিখ্যাত, ওদের রাজ্যে ঠিক ওই একই সময়ে জ্যৈষ্ঠ মাসে ওদের হয় মেয়েদেরকে, অর্থাৎ মেয়ে মানে যে মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছে সেই মেয়ে বাড়িতে আসবে, তখন একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে নিগল চৌকোবা, বা যেটা জামাই ষষ্ঠীর মতো আমাদের ক্ষেত্রে জামাইদেরকে আদর যত্ন করায়, ওদের ক্ষেত্রে যে মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেছে তাকে বাড়িতে আসবে, এসে তাকে সেই একই খাতির যত্ন ইত্যাদি করা হবে সেই অনুষ্ঠানে। এই পেংবা মাছটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা মাছ, মানে এই মাছটার একটা পদ হবে, তাহলেই সেই অনুষ্ঠানটা সার্থকতা লাভ করবে। এবার এই মাছটা আমাদের রাজ্যে কি হতে পারে? আমাদের রাজ্যে তো ছিল না, অবশ্যই হতে পারে। এই মাছটা আস্তে আস্তে সব রাজ্যে যেরকম হচ্ছে অনেক মাছ হারিয়ে যাচ্ছে, পেঙ্গ মাছটাও হারিয়ে যাচ্ছিল, তো সেটা আমাদের ICR এর যে সিফা আছে ভুবনেশ্বরে, সেই সিফার বৈজ্ঞানিকরা এই মাছটাকে নিয়ে এসে ব্রিডিং করে তার বাচ্চা তৈরি করেছে। এই মাছটা একটা সমস্যা হচ্ছে যে শীত কাতুরি, অর্থাৎ শীত সহ্য করতে পারে না, অর্থাৎ এই মাছটাকে আমাকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে হারভেস্ট করে নিতে হবে, না নিলে তার বিশেষ ব্যবস্থা নিতে হবে যাতে করে সে না মরে যায়। এই মাছটার চাষ পদ্ধতি একদম আমাদের যে কম্পোজিট ফিশ কালচার করি, রুইকাতা মিগেল যেভাবে পুকুর তৈরি করি সেই একইভাবে পুকুর তৈরি করা, অর্থাৎ পুকুরে জল ঢোকানো, মহুয়া দেওয়া, চুন দেওয়া, সার দেওয়া, খাবার দেওয়া, সব কিছু একই পদ্ধতিতে করতে হবে। কিন্তু এই মাছটা একটু ঘাস জাতীয় খাবার খেতে ভালোবাসে, তাই জন্য পুকুরে গ্রাস কার্প ছাড়া চলবে না, গ্রাস কার্পের বদলে এই মাছ ছাড়তে হবে। 3-4 হাজার সংখ্যায় মাছ ছাড়া যাবে, গ্রাস কার্প কিন্তু একটিও ছাড়া যাবে না, কারণ গ্রাস কার্পও যা খায় এও সেই জাতীয় খাবারই খায়। আর আমরা যে ফ্লোটিং ফিড ব্যবহার করে থাকি কার্প মাছ চাষের ক্ষেত্রে, সেই ফ্লোটিং ফিড আমরা যদি দিই তাহলে আমি যেটা বললাম যে 400-600 গ্রাম সাইজের মাছ পাওয়া যাবে। এবং এই মাছটা বাজারে যখন উঠবে, এরা জামাই ষষ্ঠীর সময় সব থেকে ভালো সময় এই মাছটা যদি আমরা তুলি, তাহলে ইলিশের বিকল্প আমরা হিসেবে জামাই ষষ্ঠীতে ব্যবহার করতেই পারি। তারপরে যারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন তাদের জন্য তো এটা অত্যন্ত স্বাদু এবং খুব ভালো মাছ। এই মাছটার বিক্রি মূল্য যখন আমরা বাজারে বিক্রি করবো তখন বিক্রি মূল্য 600-800 টাকার মধ্যে জামাই ষষ্ঠীর সময় একটু বেশি হবে, আর সারা বছরে যে যখন বিক্রি হয় তখন 500-600 টাকার নিচে কখনোই বিক্রি হয় না। কারণ বুঝতেই পারা যাচ্ছে যে এই মাছ চাষে অনেক বেশি লাভবান হতে পারবে। এবং যারা কাঁটা যুক্ত মাছ খেতে ভয় পায় তাদের জন্য, যারা ফ্রাই খেতে ভালোবাসেন তাদের জন্য এই মাছ অত্যন্ত সুস্বাদু এবং একটি চাষযোগ্য মাছ।
1: শুনলেন ইলিশের বিকল্প পেংবা, এই বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন আজ 15/7/2026 বুধবার মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকের স্থান ধানুষকোডি তামিলনাড়ু, উপস্থাপনায় সাক্যদীপা সরকার, 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্যদীপা সরকার, 8:30 বুধ সকালে, বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নটভৈরব রাগে এসরাজ পরিবেশন করবেন সৌগত দাস, তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন প্রশান্ত দে রায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাসের কণ্ঠে, এরপর লোকগীতি শুনবেন শিল্পী সঙ্গীতা রায়ের কণ্ঠে। 11:00 সংগ্রহশালা থেকে অনুষ্ঠান, শুনবেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, আজ শুনবেন প্রথম পর্ব। 11টা বেজে

31 মিনিটে রোমোগীতে, বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী, 12:30 নজরুলগীতে, বেলা 1টায় নাটক ভুল রাস্তা, রচনা এবং প্রযোজনা বাদল সরকার, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আলাপি কলম, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 কলকাতা কলতান, কলকাতা শহরে কলম নির্মাণ ও মেরামতি, এই নিয়ে শুনবেন অনুষ্ঠান। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা। 4:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় যুধিকা নজির, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, 6:20 ক্ষেত খামারের কথা, বিশ্ব যুব দক্ষতা দিবস, এ বিষয়ে তাৎপর্য ও ভাবনা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত, 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় তোতলামো ও তার সমাধান, এ বিষয়ে বলবেন ডক্টর সুশোভন দাস, 7টায় নাটক ভুল রাস্তা, রচনা ও প্রযোজনা বাদল সরকার, রাত 8টায় আশার কথা, এটি একটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাসের সাক্ষাৎকার শুনবেন আজ, সাক্ষাৎকারটি গ্রহণে বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া ধনশ্রীর আগে এসরাজ পরিবেশন করবেন সৌগত দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি রাত 12টায়। এতক্ষণ শুনলেন আজ 15/7/2026 মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি, পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী অমর পাল।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছিলেন লোকগীতির অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন অমর পালের কণ্ঠে, পরবর্তীতে আমাদের লোকগীতি শোনালেন ইমন চক্রবর্তী। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রভাত জানাই আপনাদের। আজ কোথায় নিয়ে যাব, প্রথমেই বলি, আজ আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজ আপনাদের চলুন নিয়ে চলি ভারতের একেবারে শেষ প্রান্তে, এক এমন জায়গায় যেখানে শেষ হয়ে যায় দেশের রাস্তা, আর দিগন্তের ওপারে চোখে পড়ে আরেকটি দেশ, শ্রীলঙ্কা। এই রহস্যময় ইতিহাসে মোড়া এবং প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা স্থানটির নাম ধনুষ্কোড়ি। তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপের শেষ প্রান্তে অবস্থিত এই ধনুষ্কোড়ি, যেটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, ইতিহাস, পৌরাণিক কাহিনী, প্রকৃতির এক অসাধারণ মিলনভূমি। এখানকার যে রাস্তাটি সমুদ্রের বুক ছিঁড়ে এগিয়ে গেছে, সেটিকেই বলা হয় ভারতের শেষ রাস্তা। রাস্তার দুপারে নীল জলরাশি, আর সামনে অসীম দিগন্ত। মনে হবে যেন পৃথিবীর শেষ সীমানায়

দাঁড়িয়ে আছেন। ধনুষ্কোটি ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সবচেয়ে কাছের স্থলভাগ। এখান থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপের দূরত্ব ওই মাত্র কয়েক কিলোমিটার। ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে সেই বিখ্যাত অ্যাডামস ব্রিজ বা রামসেতু, যেটি চুনাপাথর ও বালুচরের একটি প্রাকৃতিক শৃঙ্খল বলা যেতে পারে, যা বহু শতাব্দী ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। আগেই বললাম পৌরাণিক কাহিনী ইতিউতি ঘোরাফেরা করে। রামায়ণের সময় এখান থেকেই নাকি ভগবান শ্রীরাম লঙ্কায় পৌঁছানোর জন্য বানর সেনাকে সেতু নির্মাণের নির্দেশ দেন। নল নামে এক দক্ষ স্থপতি তারই তত্ত্বাবধানে সেই সেতু নির্মিত হয়। কথিত আছে রাম নাম লিখে সমুদ্রে ফেলা পাথর ভেসে থাকত, আর সেই ভাসমান পাথর দিয়েই তৈরি হয়েছিল এই রাম সেতু। আবার যখন শ্রীরাম সীতাকে উদ্ধার করে ফিরে আসছেন, তখন তাঁর ধনুকের ডগা দিয়ে এই সেতুর একটি অংশ ভেঙে দেন। সেই থেকেই নাকি এই স্থানের নাম ধনুষ্কোড়ি, যার অর্থ ধনুকের শেষ প্রান্ত বা ধনুকের শেষ। তবে শুধু কি ইতিহাস বা পৌরাণিক কাহিনী? একেবারেই নয়, আরও একটি ভয়ঙ্কর কাহিনী রয়েছে। একসময় এটি নাকি ছিল একটি সমৃদ্ধ জনপদ। এখানে ছিল রেল স্টেশন, হাসপাতাল, গির্জা, পোস্ট অফিস, স্কুল, বাজার, হোটেল, সমস্ত কিছু। কিন্তু 1964 সালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সেই সালের ডিসেম্বরে এক ভয়াবহ ঘূর্ণিঝড় কয়েক ঘণ্টার মধ্যেই পুরো শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। সেই দুর্যোগে প্রায় 1800 মানুষের প্রাণহানি ঘটে। একই সঙ্গে রামেশ্বরম ধনুকোড়ি যাত্রীবাহী একটি ট্রেন সমুদ্রে তলিয়ে যায়, যেখানে শতাধিক যাত্রী ছিলেন। এই মর্মান্তিক ঘটনার পর সরকার ধনুষ্কোড়িকে মানুষের স্থায়ী বসবাসের অনুপযোগী এলাকা বলে ঘোষণা করেন। আজও সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে ভাঙা চার্চ, পুরনো রেল স্টেশন, অন্যান্য স্থাপনার ধ্বংসাবশেষ, যা নীরবে অতীতের সাক্ষ্য বহন করছে। এই কারণেই হয়তো অনেকে এই জায়গাকে ঘোস্ট টাউন বা ভূতের শহর বলেও চেনেন। যদিও বাস্তবে কোনো অলৌকিক ঘটনার প্রমাণ পাওয়া যায় না, কিন্তু ওই যে অতীতের কঙ্কাল বয়ে নিয়ে যাচ্ছে এই শহর। তবে জনশূন্য বলা যায় না, কারণ এখানে প্রায় পাঁচশো জন মৎস্যজীবী ছোট ছোট কুঁড়ে ঘরে বসবাস করেন, তাদের জীবন সমুদ্রকে ঘিরেই। দিনের বেলায় পর্যটকদের ভিড় থাকলেও সন্ধ্যার পর নিরাপত্তার কারণে এই এলাকায় কিন্তু প্রবেশ সীমিত করা হয়। এখানকার অন্যতম আকর্ষণ অপূর্ব সমুদ্র সৈকত। এখানেই বঙ্গোপসাগর, ভারতোপসাগর মিলে মিশে একাকার হয়ে গেছে। সমুদ্রের রং, ঢেউয়ের শব্দ, চারপাশের নির্জনতা এক অন্যরকম অনুভূতি এনে দেয়। আর যদি শীতকালে যান, ফ্ল্যামিঙ্গো, গল, নানা ধরনের পরিযায়ী পাখি, প্রকৃতি প্রেমীদের একেবারে আদর্শ স্থান। আর এবার বলি ধনুষ্কোড়ি গেলে অবশ্যই কি কি ঘুরে দেখবেন। প্রথমেই বলেছি অ্যাডামস ব্রিজ বা রামসেতু, তাছাড়াও অনেকগুলি মন্দির আছে ঘুরে দেখতে পারেন। যেতে পারেন আরিচালমোনাই, যেটি একটি বাতিঘর, সেখান থেকে আবার সমুদ্রের দৃশ্য আরও অপূর্ব। আর এখানে রয়েছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শন। 1897 সালে ধনুষ্কোড়িতে এসেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, তাই এই মহামানবের নামেও রয়েছে একটি স্মৃতিসৌধ, চাইলে সেটিও ঘুরে আসতে পারেন। ঘোরা ফেরা সবকিছুর কথা তো হলো, এবার বলি যাবেন কিভাবে। যদি ট্রেনে যান তাহলে
নিকটবর্তী

পরবর্তী রেলওয়ে স্টেশন রামেশ্বরম। তামিলনাড়ুর প্রায় যে কোনো স্থান থেকেই ট্রেনে চেপে রামেশ্বরমে পৌঁছানো যায়। স্টেশনটি ধনুষ্কোড়ির দূরত্ব, স্টেশনটির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। সেখান থেকে আপনি বাস বা গাড়ি ইত্যাদি পেয়ে যাবেন। আর যদি সড়ক পথে যান তাহলে পৌঁছানো কিন্তু বেশ সহজ। রামেশ্বরম বা অন্যান্য এলাকা থেকে নিয়মিত, তামিলনাড়ুর অন্য এলাকা থেকে নিয়মিত বাস পাওয়া যায়, তাই সেভাবেও যেতে পারেন। কিন্তু যদি বিমানে যান তাহলে বলে দিই, ধনুষ্কোড়ির কাছাকাছি কিন্তু কোনো বিমানবন্দর নেই। নিকটবর্তী বিমানবন্দর হল মাদুরাই। এখান থেকে ধনুষ্কোড়ির দূরত্ব কিন্তু ওই অনেকটাই, প্রায় 198 কিলোমিটার। তাই বিমানবন্দর থেকে আপনাকে যদি পৌঁছতে হয় এই জায়গায়, তাহলে প্রথমে বাসে বা গাড়িতে যেতে হবে রামেশ্বরম, তারপর সেখান থেকে আবার ধনুষ্কোড়ি। তাই আমার মনে হয় ট্রেনে বা সড়ক পথে যাওয়াটাই শ্রেয়। এবার যারা ভাবছেন যে এত সুন্দর জায়গা থেকে গেলেই তো হয়, কিন্তু আমার যদি মতামত চান তাহলে একটু আগেই বলেছি, যেহেতু সন্ধেবেলার পর থেকে এখানে রীতিমতো মানুষের যাতায়াত বা থাকা ইত্যাদি ব্যাপারে প্রচণ্ড সুরক্ষা দেওয়া হয়, মানে সব জায়গায় আপনি যেতে পারবেন না, ঢুকতে পারবেন না, সেই জন্য আর তার উপর রীতিমতো জনশূন্য এই জায়গা, তাই না থাকার পরামর্শই দিতে পারি। কারণ প্রথমত যাতায়াতের অসুবিধা হতে পারে, তার সঙ্গে থাকা খাওয়ারও অসুবিধে হতে পারে। তাই আপনারা সারাটা দিন ঘুরে সেখান থেকে গাড়ি নিয়ে আবার রামেশ্বরমে বা তামিলনাড়ুর অন্য জায়গায় ফিরে যেতে পারেন। তাহলে আর ভাবনার কি আছে? ইতিহাস, পৌরাণিক কাহিনী, প্রাকৃতিক সৌন্দর্য এবং এক মর্মস্পর্শী অতীত, সব মিলিয়ে ধনুষ্কোড়ি শুধু একটি ভ্রমণস্থল নয়, এটি এক অনন্য অভিজ্ঞতা। যদি কখনো রামেশ্বরমে যাওয়ার সুযোগ পান তাহলে ভারতের এই শেষ রাস্তায় অবশ্যই একবার দাঁড়িয়ে দেখবেন। হয়তো সেই মুহূর্তে আপনারও মনে হবে রাস্তা শেষ হলেও বিস্ময়ের শেষ নেই। আজকে এখানেই শেষ হলো আসুন বেরিয়ে যান ভারতে। আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। কেমন লাগছে আমাদের সঙ্গে ভারত বেড়াতে এবং বাংলাদেশও ঘুরি আমরা? অবশ্যই চিঠি লিখে বা আমাদের মেল করবেন মৈত্রী বন্ধু @gmail.com। আপনাদের মেলের অপেক্ষায় আমরা। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি প্রকল্পে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে

0: ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
1: This is one of first FTA of its kind which establishes future oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
0: এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে 2,56,00,000 জব কার্ডও দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে এই স্বল্প সময়েই পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়েলিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পরমাণু চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলিতে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতি রাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরেনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরেনের শেখ ইশা অস্ত্রাগারের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলী সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি

0: কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের ওপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। এছাড়া তিনি বন্দর জাহাজ জলপথ মন্ত্রককে বিদেশ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও সার মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনী, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এবং ইরান ও ওমানে অবস্থিত ভারতীয় মিশনের সঙ্গে যৌথভাবে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। মন্ত্রী ডিরেক্টরেট জেনারেল অব শিপিংকে একটি রিয়েল টাইম অপারেশনাল ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেন, যার মাধ্যমে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি ভারতীয় নাবিকের অবস্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আলবাহিয়া এবং এমটি মোমবাসার উপর হামলার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। ওই দুটি জাহাজের মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আলবাহিয়ার উপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। মোমবাসার ঘটনায় 9 ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী সোনোয়াল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপর এক পোস্টে কাজা কালাস উল্লেখ করেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক বছর। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 37,000 বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোণিতপুর জেলায় জলে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এবছর বন্যায় এই নিয়ে 4 মৃত্যু হল আসামে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 পেদ্রো পোরো গোল করেন। 2010 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারের নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতোমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হলো, এর পরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

শত আধার ঠেলে পূবের আকাশে নতুন আলোর রেখা ধীরে ধীরে ভাসে, রাতের বিষাদ মুছে জাগে এক আশা, প্রকৃতি ফিরে পায় জীবনের ভাষা, সূর্য আনে এক নতুন বারতা, আলোয় ভরে ওঠে নিখিলের খাতা। ঠিক এমনটাই মনে হলো আজ আমার সকালে আসতে গিয়ে। গাড়িতে আসতে আসতে হঠাৎ এই ঝলমলে আলো মনে আনন্দ দিল আর শরীরে দিল এক আলাদা এনার্জি। সেই আনন্দ, সেই এনার্জি

ছড়িয়ে দিতে চাই আপনাদের মধ্যে, মৈত্রী বন্ধুদের মধ্যে। আপনাদের সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। শুরু হচ্ছে সকালের আড্ডা। সুপ্রভাত, আশা করি সবাই ভালো আছেন। এই যে এনার্জি আনন্দ ছড়িয়ে দেব বলেই আজকের আড্ডা সাজিয়েছি সুন্দর সুন্দর খবরে এবং গানে। এবং আপনারা তো জানেনই, সকাল আটটায় শুনবেন দৃষ্টিকোণ, আটটা বেজে কুড়ি মিনিটে বিজ্ঞানের কথিকা জানা অজানা। তাহলে শুরু হোক আজকের সকালের আড্ডা একটি অঙ্গীকার নিয়ে। দুঃখ থাক, মিথ্যা যাক, আলো দেখাও, সত্যের পথ মঙ্গল পথ তাই শেখাও।

সন্ধ্যা মুখোপাধ্যায় তার কণ্ঠে এক অপূর্ব আলো ছড়িয়ে দিলেন। সেই অঙ্গীকার নিয়ে একটি খুব সুন্দর খবর দিই আপনাদের, মানে আজকের দিনের একটি বিশেষ কথা। রবীন্দ্রনাথ বিদ্যাসাগর সম্পর্কে বলেছিলেন, তাহার প্রধান কীর্তি বঙ্গভাষা। একই কথা সমান মর্যাদায় আরও একজনের জন্য কিন্তু উচ্চারিত হতে পারে, তিনি অক্ষয় কুমার দত্ত। যুক্তির নির্ভীক সাধক, বাংলা গদ্যের অন্যতম নির্মাতা এবং অবশ্যই মাতৃভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ। আরও একটি সম্পর্ক বললে আপনাদের সুবিধা হবে, ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত তাঁরই নাতি। ঈশ্বরের

প্রতি প্রার্থনার প্রয়োজন আছে কি? এই প্রশ্নের উত্তর অক্ষয় কুমার দিয়েছিলেন এক অভিনব যুক্তিতে। তিনি বললেন, পরিশ্রম সমান শস্য, পরিশ্রম যুক্ত প্রার্থনা সেটিও সমান শস্য, অতএব প্রার্থনা তা হয়ে যায় শূন্য। এই সমীকরণ এটি কি শুধু একটি গাণিতিক রসিকতা? একেবারেই না। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে যুক্তিবাদের এক সাহসী ঘোষণা, যা উনিশ শতকের বাংলায় প্রবল আলোড়ন ফেলেছিল। সাহিত্য জীবনের শুরুটা সংবাদ প্রভাকরে লেখালেখির মাধ্যমে, পরে আবার তত্ত্ববোধিনী সভার সঙ্গে যুক্ত হয়ে তিনি বাংলা নবজাগরণের প্রধান চিন্তক হয়ে উঠেছিলেন। তত্ত্ববোধিনী পাঠশালার জন্য লিখলেন ভূগোল, যেটিকে আমরা বলতে পারি বাংলার প্রথম বিজ্ঞান বিষয়ক বই। বাংলা ভাষায় যে জ্যোতিচিহ্ন রয়েছে, বিজ্ঞান ভাষার যে নির্মাণ এবং কয়েকটি সহজ শব্দ যা আমাদের জন্য আজ খুবই সহজ, অণুবীক্ষণ, চুম্বক, মাধ্যাকর্ষণ, সৌরজগৎ ইত্যাদি ইত্যাদি, এই অসংখ্য বৈজ্ঞানিক পরিভাষার প্রচলন তাঁরই অবদান। ডেভিড হেয়ারের স্মরণসভায় প্রচলিত রীতি ভেঙে ফেললেন, দিলেন বাংলায় বক্তৃতা। জ্ঞানচর্চার সর্বোত্তম ভাষা যে মাতৃভাষা, তিনি শিখিয়ে দিলেন আমাদের। তিনি অনেক কিছু শিখিয়েছেন, প্রশ্ন করতে, যুক্তি খুঁজতে, কুসংস্কারের বদলে জ্ঞানের ওপর আস্থা রাখতে। বাংলা ভাষা, বিজ্ঞান মনস্কতা এবং মুক্ত চিন্তার ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়। এই মহান মনীষীর জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রণাম। যতদিন বাংলা ভাষা, যুক্তিবাদ ও বিজ্ঞান চেতনা বেঁচে থাকবে, ততদিন অক্ষয় কুমার দত্ত আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবেন। হয়তো বলবেন, শুধু বাংলাতে গান গাইতে আমি আবার ফিরে আসব পৃথিবীতে।

0: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
2: গানের পর আবার আমরা ফিরে এলাম আড্ডায়। বাংলা তথা ভারতীয় থিয়েটারের একটি স্পর্ধার নাম বাদল সরকার। থিয়েটার মানে যে শুধু মঞ্চ নয়, বাংলা থিয়েটারকে তা চিনিয়ে দিয়েছিলেন এই মানুষটি। আজ তাঁর জন্মদিন। লাতিন আমেরিকার তৃতীয় চলচ্চিত্রের আদলে বাদল সরকার নির্মাণ করলেন থার্ড থিয়েটার, অর্থাৎ তৃতীয় থিয়েটার, যেখানে দর্শক এবং অভিনেতার মধ্যে দূরত্ব থাকবে সামান্যই। আবার কখনো দর্শকও অভিনেতা হয়ে যেতে পারে। তাকে সর্বভারতীয় খ্যাতি এনে দেয় একটি নাটক ষাটের দশকের মাঝামাঝি। নাটকটির নাম এবং ইন্দ্রজিৎ। তারপরে বহুরূপী পত্রিকাতেও নাটকটি প্রকাশিত হয়। তারপর তার রচিত অনেক নাটক, বাকি ইতিহাস, প্রলাপ, পাগলা ঘোড়া, শেষ নাই, প্রায় সবকটি শম্ভু মিত্রের নেতৃত্বাধীন বহুরূপী গোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ হয় এবং সবকটি সুপার ডুপার হিট। তার প্রত্যেকটি নাটক চূড়ান্ত ইতিবাচক কথা বলে। যখন বার্গম্যান তার চলচ্চিত্রে বলছেন কেন আমাদের বেঁচে থাকতেই হবে, তখন বাদল সরকার তার থিয়েটারে বলছেন মৃত্যুর চেয়ে বেঁচে থাকা অধিক শ্রেয়। বাংলা তথা ভারতীয় থিয়েটার তার শ্রেষ্ঠ নাট্যকারদের অন্যতম হিসেবে বাদল সরকারকে মনে রাখবে, মনে রাখব আমরাও। আর শুনব বাদল সরকারের গান দেবরাজ অনির্বাণের কণ্ঠে।

সকাল সকাল আমরা আড্ডায় মেতেছি, একটা গান শুনলে কি মন ভরে? তাহলে আরেকটা গান শুনি, মাহাতিব সাকিবের কণ্ঠে এবারের গানটি।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: গানে খবরে রীতিমতো জমে উঠেছে আমাদের সকালের আড্ডা, কিন্তু ঘড়ির কাঁটা বলছে এখন সময় দৃষ্টিকোণের। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আজকের দৃষ্টিকোণে শুনবেন জীবন দেবতা।
2: ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়ে দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। নিজের মধ্যে থেকে অন্য আমিকে খুঁজে নেবার সাধনাতেই আজীবন পথ চলেছেন রবীন্দ্রনাথ। আর তাঁর এই বৃহত্তর জীবনবোধের ক্ষেত্রে এই অন্তরের আমি ধরা দেয় জীবন দেবতা রূপে। তার সৃষ্টিতে আমরা বারবার দেখি এই জীবন দেবতার সন্ধান। অন্তরতমের সঙ্গে কবি একযোগে যুক্ত করলেন বিশ্ব।

এই জীবন দেবতারূপী সত্তাটি নানা সময়ে নানানভাবে ধরা দিয়েছে তাঁর সৃষ্টিতে, কখনো বা মিলে গেছে সর্বেশ্বরবাদের সঙ্গে। শোক, দুঃখ, আনন্দ, বেদনা সবকিছুর মধ্যেই মিলেমিশে আছেন জীবন দেবতা। প্রিয় বন্ধুর বাণী শুধু নয়, নিগূঢ় চেতনার ঊর্ধ্বে উঠে কখনো বা প্রাণে তার স্পর্শ পাওয়ার

অনেক সময়ই এই জীবন দেবতার রূপ স্পষ্টভাবে ধরা দেয়নি কবির কাছে। আকুল হয়েছেন তিনি, বারে বারে খুঁজেছেন অন্তরাত্মাকে।

রবীন্দ্রনাথ তার সব ব্যর্থতা বিফল বাসনা উৎসর্গ করেছেন এই জীবন দেবতার চরণেই। চিত্রা কাব্যগ্রন্থের সাধনা কবিতায় তিনি লিখলেন, এখানেও তুমি জীবন দেবতা, কোহিনু নয়ন জলে সেই মধুমুখ, সেই মৃদু হাসি, সেই সুধা ভরা আঁখি, চিরদিন মোরে হাসালে কাঁদালে, চিরদিন দিল ফাঁকি। খেলা করিয়াছ নিষেদিন মোর সব সুখে সব দুঃখে, এ অজানাপুরে দেখা দিলে পুনঃ সেই পরিচিত মুখে।

0: হাতে।
1: জীবন দেবতাকে নিজের আলোয় চিনে কিংবা তার কাছে বারবার নিজেকে সমর্পণ করার মধ্যে দিয়েই কবি সৃষ্টি করেছেন একের পর এক গান কবিতা। কবিতার মধ্যে দিয়েই তিনি বলেন, অন্তর মাঝে বসিয়ে অহরহ, মুখ হতে তুমি ভাষা কেড়ে লহ, মোর কথা লয়ে তুমি কথা কহ, মিশায়ে আপন সুরে। সর্বশক্তিমান জীবন দেবতার চরণ ধুলার পরেই মাথা নত করেছেন রবীন্দ্রনাথ, কামনা করেছেন পরম শান্তি।

এতক্ষণ শুনছিলেন দৃষ্টিকোণ, আজ দৃষ্টিকোণে শুনলেন জীবন দেবতা, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। জীবন দেবতার কে নিয়ে যে অনুষ্ঠান সত্যি মন ছুঁয়ে গেল, এবং এই শেষের লাইনটি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, এরপরে ঠিক আর কথা চলে না, বরং আমরা একটু গান শুনি শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আমরাও দেখতে পাচ্ছি সেই আশার আলো। কথায় আছে আইনস্টাইন, তিনি তো সেই একজনই, একবারই এসেছেন, আর হয়তো সেই আইনস্টাইন কখনো আসবেন না। কিন্তু সেই হয়তোকেই সত্যি করছে আমাদের এই গল্পের নায়িকা সাবরিনা গঞ্জালেস পাস্টারস্কি। মাত্র 14 বছর বয়সে যে নিজের হাতে তৈরি করে ফেলেছিল আস্ত একটা বিমান, আর তা উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। তারপর অনেক পথ পেরিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি করতে করতে হঠাৎ স্পিন মেমরি এফেক্ট নিয়ে গবেষণা প্রকাশ করে ফেললেন। এই গবেষণা মহাকর্ষীয় তরঙ্গ ও স্থানকালের প্রকৃতি বোঝার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল, এবং এই গবেষণার উল্লেখ স্বয়ং স্টিফেন হকিং এর গবেষণাপত্রেও রয়েছে। ভাবা যায়, বিজ্ঞানীদের বিশ্বাস যদি কোনোদিন একটি কোয়ান্টাম মেকানিক্স ও আইনস্টাইনের মাধ্যাকর্ষণ তত্ত্বকে একত্রিত এক করে ফেলা সম্ভব হয়, তাহলে মহাবিশ্ব, স্থান, সময় এবং মাধ্যাকর্ষণ সম্পর্কে মানুষের ধারণাই বদলে যাবে। এমনকি ভবিষ্যতে এমন প্রযুক্তির জন্ম হতে পারে যা আজ আমাদের কল্পনার বাইরে। সাবরিনার গবেষণার মূল লক্ষ্য এই অমীমাংসিত রহস্যের সমাধান। হার্ভার্ড সাবরিনাকে

0: এখনই বলে ফেলেছে যে সেই নাকি পরবর্তী আইনস্টাইন। তবে সাবরিনার মতে এখনও অনেকটা পথ বাকি, তবুও আমরা সেই অসাধ্য সাধনের অপেক্ষায়, আর তখনই হয়তো পেয়ে যাব পরবর্তী আইনস্টাইন।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
0: আমরা এখন সকালের আড্ডায় আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা। এবার আপনাদের একটু জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর। আকাশ সাধারণত আজ মেঘলাই থাকবে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতেই পারে, সেটা তো আমরা বুঝতেই পারছি, রোজই যা বৃষ্টি। আর আজ সারাদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 98% এবং সর্বনিম্ন ছিল 69%। এবং গত 24 ঘণ্টায় পাওয়া খবর অনুযায়ী বৃষ্টিপাতের পরিমাণ 0.09 মিলিমিটার। জানিয়ে দিলাম বন্ধুরা আবহাওয়ার খবর। এবার সেই কথা বলি, দেখতে দেখতে রাত জাগার দিন শেষ, আর ঘুমে ঢুলতে ঢুলতে সকালে অফিস যেতে হবে না, কারণ এসে গেছে সেমিফাইনাল। বুঝতেই পারছেন বন্ধুরা কিসের কথা বলছি, ফিফা বিশ্বকাপ 2026। প্রথম সেমিফাইনালের রেজাল্ট তো আমাদের সামনেই। এক অদ্ভুত ঘটনা ঘটল, স্পেন চলে গেল বিশ্বকাপে, আর বাকি দুটি দলের লড়াই। দুই দলের পরিকল্পনা একেবারে এখন তুঙ্গে। কিন্তু একটি মজার কথা বলি আপনাদের, যেটা কি অনেকেই কুসংস্কার বলতে পারেন, অনেকে বলতে পারেন মগজাস্ত্র, ব্যাপারটার কিছুই নয়। এই গভীর রাতে পরিচিত নীল সাদা জার্সিতে কিন্তু আপনি দেখতে পারবেন না মেসিদের। সেটাই ইংল্যান্ডের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ ইংরেজদের বিরুদ্ধে গাঢ় নীল জার্সিতে যতবার বিশ্বকাপ খেলতে নেমেছে আর্জেন্টিনা, প্রত্যেকবারই হারতে হয়েছে ইংল্যান্ডকে। মনে পড়ছে 1986 সেই জলজলে বিশ্বকাপ, হ্যান্ড অফ গড মারাদোনার, সেবারও মারাদোনার পরনে গাঢ় নীল জার্সি, তারপর একই ফলাফল 1998। কিন্তু 2022 এই হিসেবটা বদলে গেল, কারণ নীল সাদা জার্সি সেবার তাদের গায়ে। সেটাই কি কারণ কে জানে, আমাদের তো নজর থাকবে শুধু নক আউট ম্যাচে, যাকে বলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, তারপরেই লেখা হয়ে যাবে 2026-এর বিশ্বকাপের ভবিষ্যৎ, মুকুটের জন্য শেষ লড়াইয়ের প্রস্তুতি। এই গোটা বিশ্বকাপে উত্তেজনা তো ছিলই, তার সঙ্গে আরও একটি বিষয় নিয়ে উত্তেজনা ছিল মৈত্রী বন্ধুদের সঙ্গে শ্রোতাদের যে একটি আদান প্রদান ফেসবুক কমেন্টে, তার জন্য আমরা রীতিমতো প্রতিদিন উত্তেজিত হয়ে থাকি। তেমনই আজ একটি কমেন্ট পড়ব বসিরহাট থেকে, কমেন্টটি লিখেছেন আমাদের বন্ধু অনির্বাণ ঘোষ। ছোটবেলায় যাদের খেলা দেখে ফুটবলকে ভালোবাসা শুরু হয়েছিল, তাদের এবার শেষ ওয়ার্ল্ড কাপ। নতুন প্লেয়ারদের খেলা ভালো লাগলেও কোথাও একটা মন খারাপ রয়ে গেছে। এবারে অনেক নতুন দেশ প্রথমবারের মতো মূল স্তরে

খেলার সুযোগ পেল, দারুণ খেললো। ভারতও নিশ্চয়ই খেলবে সামনের বছরগুলোতে। নিজের দেশের হয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে কে না চায়। তবে ধীরে ধীরে লাতিন আমেরিকার দলগুলোর খেলার শিল্প যেন ফুরিয়ে আসছে, আগের মতো নেই আর। তবে তারা নিশ্চয়ই স্বমহিমাতে ফিরবে। ওয়ার্ল্ড কাপ তো আর শুধু ইউরোপের খেলা হতে পারে না, আফ্রিকা এশিয়াও কাপ জিতবে সামনে। একেবারেই তাই, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই সুন্দর কমেন্টটি আমাদের ফেসবুক পেজে পাঠিয়েছেন বসিরহাট থেকে বন্ধু অনির্বাণ ঘোষ। ভারতের কথা যখন উঠল তখন বলি বিশ্বকাপে হয়তো ভারত খেলতে পারেনি, কিন্তু হেলসিঙ্কি কাপে ইতিহাস করেছে ভারত। ভারতের মিনার্ভা একাডেমি এফসি একই বছর এরা ডেনমার্কের ডানা কাপও কিন্তু জিতেছে। হেলসিঙ্কি কাপ জয়ের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার সময় তাদের হাতে যদিও নেই, ফিনল্যান্ড থেকে সরাসরি সুইডেনে যাচ্ছে মিনার্ভা। সামনে গোথিয়া কাপ, ইউরোপে যেভাবে খেলছে তাতে মিনার্ভাকে নিয়ে স্বপ্ন দেখাই যায়। যেমনটা আমাদের বন্ধু বলেছেন, হয়তো ভবিষ্যতে আরও উঁচু দরের স্বপ্ন দেখতে পারব। জানা অজানায় যাওয়ার আগে শুনে নেব একটা সুন্দর খেলার গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

0: এখন ঘড়ির কাঁটা বলছে সময় বিজ্ঞানের কথিকা জানা অজানার।
1: জানা অজানা,
2: জানা অজানায় শুনছেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
3: দক্ষিণ রায় রাজত্ব থেকে খবর এসেছে। দক্ষিণ রায় রাজত্ব সুন্দরবনে দ্বন্দ্ব বেঁধেছে মানুষ আর বাঘে। দক্ষিণ রায়ের অনুমতি ছাড়াই তার রাজত্ব থেকে মানুষ তুলে নিয়ে যাচ্ছে কাঠ, মধু, মাছ, আরও কত কিছু। আল্লাহর আদেশে মা বনবিবি আর তার ভাই শাহজঙ্গলি হাজির হলেন সুন্দরবনে। দক্ষিণ রায় তার অধিকার ছাড়তে নারাজ। কিছুতেই যখন তাকে বোঝানো গেল না, তখন যুদ্ধ লাগল দক্ষিণ রায় ও বনবিবির মধ্যে। বিজিত দক্ষিণ রায় তাঁর রাজত্বের কিছুটা অধিকার হারালেন, কিছুটা অঞ্চলের অধিকার পেয়ে মানুষ তার বসতি বানাল। বনবিবি রায় দিলেন দক্ষিণ

0: দক্ষিণ রায়ের রাজত্বে কোনো মানুষ যদি লোভ নিয়ে প্রবেশ করে তাহলে বাঘের আক্রমণে তার মৃত্যু অনিবার্য। কোনোভাবেই বনবিবি তাকে রক্ষা করতে পারবেন না। সুন্দরবনের আনাচে কানাচে প্রচলিত বনবিবির পালাগানের অন্যতম উপজীব্য এই কাহিনীটি। বনবিবির পালাগানের মূল সূত্র বনবিবির জহুরানামা নামের ধর্মীয় লোকগাথা। সুন্দরবনের অধিবাসীরা জাতি ধর্ম নির্বিশেষে বনবিবিকে মানেন মূল অরণ্যে কোনো কাজে প্রবেশের আগে। লোকাচার অনুযায়ী তারা বনবিবির পূজো করেন, তবে তা অন্য প্রসঙ্গ। সুন্দরবন হল বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার বা ভারতীয় বাঘের বসবাস। বাঘ ছাড়াও বেশ কিছু বিলুপ্ত প্রায় প্রাণীর দেখা মেলে এই অরণ্যে। বাটাগুর বাস্কা নামে কাছিম, গঙ্গা এবং ইরাবতী শুশুক এদের মধ্যে অন্যতম। সব মিলিয়ে সুন্দরবনে 49টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 59টি প্রজাতির সরীসৃপ, 8টি প্রজাতির উভচর, 210টি প্রজাতির মাছ, 24টি প্রজাতির চিংড়ি, 14টি প্রজাতির কাঁকড়া এবং 43টি প্রজাতির মোলাস্ক বা শামুক জাতীয় প্রাণীর দেখা পাওয়া যায়। সুন্দরবনে গাছ আছে প্রায় 334 প্রজাতির, এদের মধ্যে বেশিরভাগই ম্যানগ্রোভ। তাছাড়াও আছে 165 প্রজাতির শ্যাওলা ও 13 প্রজাতির অর্কিড। সুন্দরবনে বাঘ আর মানুষের দ্বন্দ্ব চিরকালীন। লোকালয়ে বাঘের ঢুকে পড়া এবং মানুষের আক্রমণে বাঘটির মর্মান্তিক মৃত্যুর ঘটনা আমাদের সামনে এসেছে বহুবার। তেমনি বাঘের হাতে মানুষের মৃত্যুর ঘটনাও কিছু কম নয়। সময়ের সঙ্গে সঙ্গে বাঘে আর মানুষের টানাটানির কারণ হয়তো পাল্টেছে, সংখ্যারও হয়তো হেরফের ঘটেছে, কিন্তু এই দ্বন্দ্ব মেটেনি। এই চিরকালীন দ্বন্দ্বই উঠে এসেছে বনবিবির পালাগানে। এহেন দ্বন্দ্ব সত্ত্বেও এতগুলো দিন ধরে বাঘ আর মানুষের পারস্পরিক সহাবস্থানের কথাটাও মনে রাখতে হবে। 140,000 হেক্টর আয়তনের সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। প্রায় 60% সুন্দরবনের ভাগ বাংলাদেশের, বাকিটা ভারতের। ইউনেস্কো এই অরণ্যকে হেরিটেজ বা ঐতিহ্যময় হিসেবে স্বীকৃতি দিয়েছে। একদিকে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বয়ে আনা মিষ্টি জল, অন্যদিকে বঙ্গোপসাগরের লোনা জল। দিবারাত্রি জোয়ার ভাটার টানা পড়েন সুন্দরবনের জল ও মাটির লবণাক্ততার হেরফের ঘটায় দিনে দুবার এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে। নদীর জলের বয়ে আনা পলি জমা হয়ে তৈরি হয় নতুন নতুন বদ্বীপ। ভাটার টানে তা ভেঙে যায়, আবার তৈরি হয়। জলের সঙ্গে ভেসে আসা গাছের বীজ অঙ্কুরিত হয়ে ওই দ্বীপে প্রাণের সঞ্চার ঘটায়। নতুন নতুন গাছপালা তৈরি করে নতুন অরণ্য। খাবারের টানে হাজির হয় নানান প্রাণী। আণুবীক্ষণিক প্রাণীদের উপস্থিতিতে চালু হয় জৈব রাসায়নিক চক্র। তাই সুন্দরবন একটি সতত চলমান পরিবেশগত প্রক্রিয়ার জীবন্ত উদাহরণ। অন্যদিকে এই অরণ্যের আশেপাশে বসতি স্থাপন করেছে মানুষও। দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই অরণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল তারা। দিন যায়, মানুষের সংখ্যা বাড়ে, বাড়ে তার চাহিদাও। অরণ্য সম্পদ আহরণের পরিমাণ বাড়ে, প্রয়োজনের তাগিদে শুরু হয় বন কেটে বসত। এইখানেই শুরু মানুষ আর অরণ্যের সংঘাতের।
1: জানা অজানা এতক্ষণ শুনলেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: ফিরে এলাম বিজ্ঞানের কথিকা জানা অজানার পর। দেখতে দেখতে সময় শেষ, তবে যেতে যেতে কিছু কথা আমি বলবো না, বলবেন অরুন্ধতী হোম চৌধুরী ও মান্না দেব।

ঘড়ির কাঁটা বলছে আমাদেরও বিদায়ের সময় এসে গেছে। তবে যেতে যেতে ওই যে কিছু কথা বলবো আপনাদের কানে কানে, এটি বলবো যেমনভাবে আপনারা আমাদের ভালোবাসছেন, আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত শুনছেন, সেভাবেই শুনবেন, আমাদের জানাবেন, মেল করবেন maitribondhu23@gmail.com-এ। আজ এখানেই বিদায় নিই। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু সাক্ষ্যদীপা সরকার। ভালো থাকবেন বন্ধুরা।

আকাশবাণী মৈত্রী। শেষ হল সকালের আড্ডা, এখন শুনবেন শ্রোতাদের বিষয়ভিত্তিক চিঠি নিয়ে অনুষ্ঠান বুধ সকালে। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।

সবাইকে নমস্কার, সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের বুধ সকালে। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। লিখেছেন আপনারা অনেকেই, কেউ কেউ এখনো লিখে উঠতে পারেননি, লিখবেন লিখবেন ভাবছেন। যারা ভাবছেন তাদের জন্য বলি, বাকিরা যারা লিখেছেন তারা লিখেছেন এই দুটি ঠিকানার কোনো একটিতে। যারা ডাকযোগে লিখেছেন তারা লিখেছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানায়। আর যারা মেল করেছেন তারা লিখেছেন maitrikatha@gmail.com, maitrikatha maitrikatha@gmail.com, এই ঠিকানায়। তাহলে শুরু করি চিঠির পাঠ। যার লেখা দিয়ে আজ শুরু করব তিনি কৃষ্ণনগর নদিয়ার চন্দনা মুখোপাধ্যায়। আকাশ ভেঙে বৃষ্টি পড়বে, কাছে দূরের গাছপালা বৃষ্টির সঙ্গে একই তালে তাল মিলিয়ে আনন্দে মাতামাতি করবে আহ্লাদে। কৃষকেরা ধানের চারা হাতে এক হাঁটু জলে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে রোপণ করবে ধান গাছ। জল থই থই খানাখন্দ, ডোবা নালা থেকে বিরামহীন ব্যাঙের ডাক, একটানা ঝিঁঝির ডাকে মুখরিত বর্ষণ সিক্ত সন্ধ্যা। এমন দৃশ্য দেখতে হলে ঠিক সময়

বর্ষা আসুক বঙ্গে, এটি আমার প্রথম চাওয়া। আর এই চাওয়ার রেশ ধরে কবির সুরে বলতে চাই, এসো শ্যামল সুন্দর আনো তব তৃষাহরা সঙ্গ সুধা। বর্ষার আগমন কাঙ্ক্ষিত হলেও অতিবৃষ্টি যা বন্যা ডেকে আনে তা আমরা চাই না একেবারেই। সেবছরও বন্যা প্রায় দরজায় কড়া নাড়ছিল। সাল ১৯৮৭। হ্যাঁ, আমি তখন অষ্টম শ্রেণী। একটানা বৃষ্টিতে পথঘাট জলমগ্ন, দু কিলোমিটার মেঠো পথ পেরিয়ে স্কুলে যাওয়া প্রায় অসম্ভব। এদিকে দুদিন পর আমাদের স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা, রেডিওতে বাজছে, সেই সঙ্গে আমার মনও গাইছে, ওগো বর্ষা তুমি ঝোরো নাকো অমন জোরে। কি বলবো, প্রকৃতিরানি শুনেছিলেন, আগের রাত থেকে বৃষ্টি একেবারে উধাও। পরের দিন দুই বন্ধু মিলে হাঁটু জল ঠেলে স্কুলে হাজির, আর সেদিন জিতেছিলাম আবৃত্তি এবং তাৎক্ষণিক বক্তৃতায় প্রথম পুরস্কার। এখন সে রাস্তায় আর জল জমে না, কাদাও হয় না। শক্ত কালো পিচের রাস্তায় বাচ্চারা স্কুলে যায় সাইকেল চালিয়ে, সেই দল বেঁধে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি ছাতায় দুটো মাথা এক করে বাড়ি ফেরা কিংবা স্কুলে যাওয়ার দৃশ্য আর দেখা যায় না। সময় দ্রুতগামী হলেও স্মৃতি বড়ই নাছোড়। লিখেছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া থেকে। নদিয়ার পর সোজা চলে আসব পূর্ব মেদিনীপুরে, পটাশপুরের কৃষ্ণাংশু মাকুরের লেখা। আমার একটা খুনসুটির মেঘ চাই, ওই যে ওই ছোট্ট মেয়েটির মতো, শেক্কা দোক্কা খেলবে, দু হাতে গায়ে মেখে নেবে মখমলে মোলায়েম বৃষ্টি, রিমঝিম শব্দে পবিত্র জল হয়ে ভিজিয়ে ফেলবে চরাচর। আমার যে একটা পাগল বাদল চাই, যে খ্যাপা বাউল হয়ে অবিশ্রান্ত ধারায় গ্রীষ্মের খরতেষ্টাকে পান করে নেবে গণ্ডুষে। আমার তেমন এক সমবেদন মেঘ চাই, যে ভুখা মাঠে গেয়ে গেয়ে বেড়াবে সাম্যের জলবন্টন গান, গজিয়ে তুলবে সবুজ বিশল্যকরণী, ফুটিয়ে তুলবে প্রাণের মঞ্জিমা। আমারও একটা বিরহী মেঘ চাই, যে মন খারাপের ঝোলা কাঁধে উদাস পিয়ন হয়ে চিঠি বিলি করে বেড়াবে সারা আকাশময়, আর অলকাপুরের বাতায়নে বসে প্রিয়ারা পড়ে নেবে নবনব ব্যথার জলতরঙ্গের সুর। প্রাসাদময় ছড়িয়ে পড়া কত কথায় মন খারাপের কাগজে হয়তো লেখা হবে হাজার হাজার অপঠিত কবিতা। ওগো মেঘ তুমি উড়ে যাও, তোমার ডানায় সৃজনের গান প্রাণীর সুর নিয়ে, তুমি তো গড়ে তুলেছ জীবন সভ্যতা দেশ প্রাণ অপ্রাণ, আবার তোমারই দৃষ্টিতে ধ্বংসের রূপ বিনাশের বান শোকের বন্যা, অথচ তোমার জন্য লেখা হয় কোটি কোটি অক্ষর শব্দ ভাষামালা, তোমার জন্য আজও অপেক্ষায় থাকে ফুটিফাটা মাটি বিস্তৃত প্রায় নদী সবুজ বনানী, তোমার জন্য অপেক্ষায় থাকে নিরন্ন কৃষক হতভাগ্য কবি বিরহী প্রেম, এমনকি তোমারই পথ চেয়ে থাকে সমাজ সভ্যতা অর্থনীতি সমাজনীতি। তুমি এসো নব জলধারে আকাশ কাঁপিয়ে, এসো হৃদয় ভাসিয়ে, এসো মাতন জাগিয়ে, এসো তবে ধ্বংসে নয় সৃষ্টিতে এসো, ত্রাসে নয় আনন্দে এসো, মৃত্যুতে নয় শুধু জীবনে এসো। লিখেছেন কৃষ্ণাংশু মাকুর, পটাশপুর, পূর্ব মেদিনীপুর থেকে। সঞ্জীবন রায়, আপনি লিখেছেন মাসুন্দী, পূর্ব বর্ধমান থেকে। ঋতুরঙ্গে রঙ্গময়ী বাংলার প্রকৃতি, বৈচিত্র্যময় ঋতুরঙ্গে প্রত্যেক ঋতুই ঘুরে ফিরে আসে আপন বৈশিষ্ট্য লয়ে। গ্রীষ্মের দাবদাহে ধরণী যখন ক্লান্ত হয়ে পড়ে, তারপরেই বর্ষার আগমন, রিমঝিম নূপুরের ছন্দে ক্লান্ত ধরণীর প্রাণকে উজ্জীবিত করতে, তার শান্ত শীতল পরশে তৃপ্ত মানুষ স্বাগত জানায় প্রিয় বর্ষাকে। বর্ষার কাছে চাওয়া পাওয়ার কিছু নেই, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বর্ষা জানে তার করণীয় কাজগুলো, প্রকৃতিকে শান্ত রাখা, প্রকৃতির বুকে সবুজের সমারোহ তৈরি করা, সবুজ শস্য শ্যামলে ধরা পরিপূর্ণ করার ব্যবস্থায় নিয়োজিত হয়ে মনুষ্যসহ সকল জীবের পাশে থাকা, খাল বিল নদী নালা ভরাট করে পশু পাখি সমস্ত জীবজন্তুর তৃষ্ণা নিবারণ করে প্রকৃতি সহায়ক হয়ে প্রকৃতির পাশে থাকা, তবুও ব্যতিক্রম যে হয় না তা তো নয়। কখনো অতি বর্ষায়
ঘর বাড়ি

মাঠ ঘাট শস্য শ্যামল সবুজ প্রকৃতিকে ভাসিয়ে নিয়ে এক দুর্বিষহ অবস্থার সৃষ্টি করে। আবার কখনো বর্ষা বিমুখ হয়ে প্রকৃতির বুকে মরুভূমি সৃষ্টি করে সমস্ত জীবকুলকে এক অসহনীয় অবস্থায় ফেলে দেয়। তাই বর্ষার কাছে এইটুকুই চাওয়া, স্বাভাবিক ও নিয়মিত বৃষ্টি। তাহলে ধরাধাম ও প্রকৃতি সবুজ ও শস্য শ্যামলে পরিপূর্ণ হয়ে উঠবে। তাহলে সকল জীবকুল সুস্থ সুন্দর ও শান্ত জীবন যাপন করবে, আর এক নাগাড়ে সারাদিন ঘ্যান ঘ্যানে বৃষ্টি থেকে বিরত থাকা যাতে মানুষ তার দৈনন্দিন কর্মে বাধা না পায়, এটুকুই চাওয়া। তবে কতটুকু পাব জানি না। লিখেছেন সঞ্জীবন রায়, মাসুন্দি, পূর্ব বর্ধমান থেকে। এবারে আমরা কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করে নেব। লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে। লিখেছেন মানসী বড়াল, বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আর লিখেছেন শুভেন্দু সাউ ও স্মৃতিময় সাউ, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন। জুলাই মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়ে বর্ষার কাছে চাওয়া পাওয়া লিখেছেন আপনারা। এবারে যার লেখা পড়ব তিনি সুনীতা দত্ত, মধ্যমগ্রাম, জলপাইগুড়ির। এবছর বর্ষার শুরু থেকেই আকাশে মেঘের সঞ্চার ঘটেছে। বর্ষণ শুরুতেই তীব্র থেকে তীব্রতর, সেই সঙ্গে বজ্রপাতের ভীষণতা, ঘনপ্রভার ঝলকানি, আষাঢ়স্য প্রথম দিবস, তাই নববর্ষার জলে টইটম্বুর, প্রবল বাড়িধারায় ধুয়ে যায় পঙ্কিলতা। তাই বর্ষা কখনো ভয়ঙ্কর রূপে প্রতিভাত হলেও স্রষ্টার কল্পনা সকল আশা নিয়ে জল সিঞ্চনে লিপ্ত থাকে। বাদল দিনে তাই বর্ষা চাওয়ার থেকে পাওয়াতেই নস্ত বেশি। এই সময় কবির কলমে গড়ে ওঠে গদ্য পদ্য, যা মানুষের মনের আকাশে নানা রঙের রামধনুর আলোকবর্তিকা সৃষ্টি করে। বর্ষা জুড়ে থাকে হৃদয়ের আবেগ ঘন মন্দির, সে সিক্ত করে সকল ভাবাবেগকে। রবি ঠাকুর তাই অনায়াসে লিখতে পারেন, সুদূর গগনে কাহারে সে চায়, ঘাট ছেড়ে ঘট কোথা ভেসে যায়, নবমালতীর কচি দলগুলি আন মনে কাটে দর্শনে। মানব মনের গ্রন্থিতে রসসিক্ত হলেও বর্ষা কখনো পরিসংখ্যানের সীমায় আবদ্ধ। সঠিকভাবে বর্ষণ না হলেও কৃষকের ললাটে কুঞ্চিত রেখা ফুটে ওঠে, আবার অতিবর্ষণে কৃষককুলকে ব্যতিব্যস্ত করে জনজীবন বিপর্যস্ত হয়। এত কিছুর পরেও বর্ষা সুন্দর। যুগ যুগ ধরে বর্ষা দিয়ে এসেছে ভাবনা, রোম্যান্টিকতা। আধুনিক মননেও তাই বর্ষা বিভাগী হলেও স্বাধীন ডানা মেলে হৃদয়কে উঠতে দেয়। জল থই থই আলোকেও মেঘের গর্জন দুর্যোগের ভ্রুকুটি ছড়ায়। আবহাওয়ার পর্যবেক্ষণ ভেদ করে ধরণীর উষ্ণতম দেওয়ালে যখন বাড়ি বর্ষণ হয়, তখন চাওয়া পাওয়া ছিন্ন করে বর্ষারানী হয়ে ওঠে হৃদয়ের ঐশ্বর্য, কৃষকের স্বপ্ন আর কবির ছন্দের রূপরেখা। লিখেছেন সুনীতা দত্ত, মধ্যমপাড়া, জলপাইগুড়ি থেকে। এবারে পায়রাডাঙ্গা, নদিয়ার কৃষ্ণেন্দু বিশ্বাস, আপনার লেখা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহকে শীতল ও শান্ত করার জন্যই প্রকৃতি মা বর্ষারানীর কাছে ডাক পাঠায়। অপরদিকে জীবলোকের সকল জীবকুল ও উদ্ভিদকুল চাতক পাখির মতো অবাক দৃষ্টিতে চেয়ে থাকে আকাশের দিকে। একফালি কাজল কালো বা ভ্রমর কালো মেঘ আকাশের বুকে দেখা দিতেই সকলের চাওয়া পাওয়া এক পশলা বৃষ্টি হোক। আবার ধূসর কালো মেঘেদের দল যখন গোটা নীল আকাশকে ঢেকে ফেলে, তখন হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে। তবে বন্ধু, বর্ষার কাছে চাওয়া পাওয়ার ভাষা, ধরন, রূপ, রস, ছন্দ, তাল সবার কাছেই সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতি মায়ের কাছে বর্ষা যেন প্রাণের হিল্লোল, সবুজ বনানীর কাছে সে তো নবযৌবন, নদীর কাছে কুলকুল ধ্বনি, কবি ও লেখকদের কাছে বর্ষা ভাবুক মনের দর্পণ, যেন মেঘ বালিকা। আর পল্লীগায়ের কৃষকদের কাছে বর্ষা নিয়ে আসে সুখের আনন্দধারা। তবে একথাও ঠিক, যাদের মাথার উপর ছাদ নেই, না আছে কোনো সঠিক আশ্রয়, তাদের কাছে বর্ষার চাওয়া পাওয়া বিরহ, বেদনা।

ও দুশ্চিন্তার ঘনঘটা ছাড়া আর কি হতে পারে। লিখেছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, নদিয়া থেকে। আজ বৃষ্টি হচ্ছে, এভাবেই শুরু করেছেন মেঘলা রায় হলদিয়া বাজিতপুর থেকে। আজ বৃষ্টি হচ্ছে, যেন বৃষ্টি হলে কেন যেন মনটা ছোটবেলায় ফিরে যেতে চায়। মনে হয় জীবনটা যদি আবার একটু সহজ হতো, আবার যদি খালি পায়ে ভিজে উঠোনে দৌড়তে পারতাম, আবার যদি কাগজের নৌকো ভাসিয়ে দিতে পারতাম, এটাই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ। আজও বৃষ্টির গন্ধ ঠিক আগের মতোই আছে, বদলেছে শুধু মানুষটা, দায়িত্ব বেড়েছে, ব্যস্ততা বেড়েছে। কিন্তু বৃষ্টির প্রথম ফোঁটা পড়লেই কোথা থেকে যেন সেই ছোট্ট ছেলেবেলা আবার দরজায় কড়া নাড়ে, মনে করিয়ে দেয় জীবন শুধু ছুটে চলার নাম নয়, মাঝে মাঝে থেমে ভিজে যাওয়ারও নাম জীবন। আজ জানলার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে মনে হল, আমরা বড় হই ঠিকই, কিন্তু আমাদের শৈশব কখনো বড় হয় না, সে শুধু এক পশলা বৃষ্টির অপেক্ষায় থাকে। হয়তো সেই কারণেই আজও বৃষ্টি নামলে মন অকারণেই ভিজে ওঠে, শুধু আকাশ নয়, ভিজে যায় স্মৃতিগুলোও। লিখেছেন মেঘলা রায় হলদিয়া বাজিতপুর থেকে। পদ্মা দে মিঠাপুকুর বর্ধমান, আপনার লেখা। আষাঢ় মাস, ঘোর বর্ষার দিন, আলস্য যাপনের দিনও বটে। প্রকৃতি শোবার ঘরে বিছানায় গীতবিতার নিয়ে আধশোয়া হয়ে আছেন, সামনে খোলা জানালা, গুনগুন করছেন আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো। মনটাও খোলা জানালা গোলে দূরে ভেসে ভেসে বেড়াচ্ছে, মনে মনে চাইছেন এমন বৃষ্টি লাগিয়ে রাখুক সারা দিন, একবেলা একদিন কেন, অনেকগুলো দিন এমন অলসভাবে কাটিয়ে দিতে পারেন তিনি। হঠাৎ মৃদু ফোপানোর আওয়াজ পেয়ে সম্বিত ফিরে পান। আরে দোদুল কোথায় গেল? দোদুল, তাই তো, অনেকক্ষণ ছেলেটার খেয়াল করা হয়নি। বারান্দায় এসে দেখেন হাপুস নয়নে ছোট ছোট হাত দুটো জড়ো করে বিড়বিড় করছে। ও বৃষ্টি থেমে যাও, পাখি ছানাটা না হলে মরে যাবে। ওই দেখো লাল কুকুরটা কোথাও জায়গা না পেয়ে সব সপে ভিজে কুঁই কুঁই করে কাঁদছে। বৃষ্টি তুমি থেমে যাও। কি হয়েছে দোদুল, কাঁদছো কেন? ওই দেখো মা, পাখির ছানাটার ডানাগুলো কেমন ভিজে চুপসে গেছে, ও ঠান্ডা লাগছে তো। ওই দেখো রাস্তায় দাঁড়িয়ে ভিজছে আর সমানে কাঁদছে লালু, তাই বৃষ্টিকে বলছিলাম থেমে যাও। ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে আনমনে বলেন, বর্ষায় পশু পাখি ফুটপাথে কাটানো মানুষদের খুব কষ্ট, ওরা কষ্ট পাচ্ছে বলে তুমি কাঁদছ। আর ওই যে অনেক দূরে একটা জমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, অনেক দূরে। ওই জমিতে কয়েকজন মানুষ, ওদের দেখতে পাচ্ছ? ওরা হলেন কৃষক, যারা জমি চাষ করেন। তুমি যেমন বৃষ্টি থামার জন্য প্রার্থনা করছিলে, তেমনি ওরা বৃষ্টি নামার জন্য প্রার্থনা করছিলেন। বৃষ্টি না হলে চাষ হবে না, আর চাষ না হলে আমরা চাল ডাল সবজি কোথায় পাব? সবার সব প্রার্থনা সফল হয় না বাবা। লিখেছেন পদ্মা দে মিঠাপুকুর বর্ধমান থেকে। হিরণময়ী সাহুর লেখা এসেছে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে। জানো বন্ধু, আমি নিজের হাতে ভাজা মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, বাজারের কেনা লঙ্কা একেবারে না পছন্দ। কেশিয়ারিতে একটা স্পেশাল লঙ্কা পাওয়া যায়, যেমন কড়া ঝাল তেমন স্বাদ, আহা এক কামড়েই দিলখুশ। সেই লঙ্কা সেবায়তনে এনে বীজ থেকে চারা তৈরি করেছি, বাগানের মাটিতে ও টবে দুভাবে লাগিয়েছি, নিয়মিত জল দিই, লঙ্কাও ভালো ফলে। কিন্তু দুঃখের বিষয়, একা মানুষ দু চার দিন কোথাও গেলে ফিরে এসে দেখি জলের অভাবে কয়েকটি মরে গেছে, দু একটি যা বেঁচে থাকে তাদের সুস্থ ও স্বাভাবিক করতে সময় চলে যায়। বর্ষা আসায় আমি একটু নিশ্চিন্ত। এই যে কেশিয়ারি যাচ্ছি, আগামী পরশু এসে আশা করি তাদের সুস্থ দেখব। বর্ষারানী, আমার অনুপস্থিতিতে তুমি পরিমিত ঝোড়ো, তাতে শুধু আমার লঙ্কা গাছ নয়, অন্যান্য গাছও ভালো হয়।

মাঠঘাট জলাশয় জলে ভরে উঠলে জলের ও স্থলের প্রাণী উদ্ভিদ নতুন করে প্রাণ ফিরে পাবে, ভূগর্ভস্থ জলস্তর অব্যাহত থাকবে, চাষীও মনের আনন্দে চাষ করে খাদ্যের যোগান সুনিশ্চিত করতে পারবে। আমাদের কৃষি প্রধান দেশে তোমার নিয়মিত আসা বড় দরকার। তবে তুমি অতিবৃষ্টি ও অনাবৃষ্টিতে সব কিছু এমন করে ধ্বংস করে দিও না। হিরণ্ময়ী সাহু লিখেছেন কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে। বর্ষার কাছে চাওয়া পাওয়া জুলাই মাসের এই বিষয়ে এবারে পূর্ব জয়শ্রী মাইতির লেখা, ঠিকানা বেহালা, কলকাতা। শৈশবের সেই নির্মল আনন্দের দিনগুলিতে ফিরে গেলাম। গ্রীষ্মের দহন শেষে বর্ষার প্রথম বৃষ্টি, প্রকৃতির আশীর্বাদ, সোঁদা মাটির গন্ধ, কালো মেঘের কোলে সাদা বকের উড়ান, ছুটে চলা গাভী গোশাবক, ছাগ শিশুদের ব্যাকুল ডাক, গোয়ালঘরের টিনের চালে বৃষ্টির চড়পর শব্দ, ঝমঝম বৃষ্টির তালে গাছেদের নৃত্য, কচুপাতা মাথায় আম কুড়োনোর ধুম, কাগজের নৌকো ভাসানো, আমন ধান ক্ষেতের জলে কই চ্যাং ল্যাটাদের খলখল খেলা, ব্যাঙের ডাক, বর্ষার জলে খাল বিল ভরে উঠলে জেলে জেলেনিদের মাছ ধরার ব্যস্ততা, আর হাটের থেকে ভিজে কাপড়ে বাজারের ব্যাগ হাতে মানুষের ঘরে ফেরার দৃশ্য গ্রাম বাংলাকে এক অনন্য প্রাণময়তায় ভরিয়ে দিত। জীর্ণ ফুটো চালা থেকে টুপটাপ ঝরে পড়া বাড়ি, মায়ের ব্যস্ত হাতে ঘর সামলানো, জানালার ধারে বসে বৃষ্টি স্নাত প্রকৃতির রূপ দেখতে দেখতে মন গুনগুনিয়ে উঠত। এমনও দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিশায়, বৃষ্টিস্নাত গাছগাছালি, কচুপাতায় মুক্ত জলের নাচন, চালার কোটরে কবুতর যুগলের নিবিড় আশ্রয়, কড়িকাঠে কুমোর পোকার নিরলস বাসা গড়া, সবই যেন প্রকৃতির নীরব পাঠশালা। বাবার সাথে পুকুর পাড়ে উজানে মাছ ধরার আনন্দ, বর্ষার দুপুরে মায়ের হাতের গরম খিচুড়ি বেগুন ভাজা, ঝিল্লির উল্লাসে মাতোয়ারা সন্ধ্যায় হ্যারিকেনের আলোর চারপাশে বসে ভাই বোনেদের স্কুলের পাঠ সারা, সেইসব অমলিন স্মৃতিগুলোই আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। আজও বর্ষা এলে সেই পল্লীগ্রাম, মাটির বাড়ি, হরিৎক্ষেত্র আর সহজ সরল মানুষগুলোর আন্তরিকতা মন ভিজিয়ে দেয়। বর্ষার কাছে আমার চাওয়া নিবিড় সম্পর্ক, আর মাটির গন্ধমাখা দিনগুলো নিয়ে প্রকৃতি আবার ভরে উঠুক সবুজের সমারোহে। লিখেছেন জয়শ্রী মাইতি বেহালা কলকাতা থেকে। বিষ্ণুপুর বাঁকুড়ার জয়ন্ত কুমার সরকারের লেখা আমার হাতে। গ্রীষ্মের কাছে আমরা যেমন মিষ্টি রোদের মায়া আর রৌদ্র ঝলমল দিন চাই, হেমন্তের কাছে যেমন হালকা উষ্ণতা শীতল আবেশ খুঁজি, শীতে যেমন হিমেল ঠান্ডায় এক টুকরো সোনালী রোদ আর লেপের উষ্ণতার ওম নিতে চাই, শরতে যেমন নীল আকাশে পেঁজা তুলো মেঘের ভেলা, কাশের শোভা শিউলির সুগন্ধি পেতে চাই, ঠিক তেমনভাবেই বর্ষার কাছেও চাওয়া পাওয়ার শেষ নেই আমাদের। গ্রামে চাষি ভাইরা চায় বর্ষার জলে মাঠঘাট থইথই করুক, যাতে জমিতে চারা রোপণের কাজে নেমে পড়তে পারেন। বড় আনন্দের এ সময়। গ্রামের ঘরে ঘরে তখন লাঙল, ট্রাক্টর, বীজতোলা, চারা রোপণ, সার, কীটনাশক, নিড়ানো, উল্টানো এসব নিয়ে চরম ব্যস্ততায় পরম আনন্দে মেতে থাকতে চান ওরা। কিন্তু শহরের ব্যস্ত জীবনে টানা বৃষ্টি একেবারে নাপাসন্দ। এক নাগারে বৃষ্টি মানে স্কুল, কলেজ, অফিস, আদালতে হাজিরা, দিনমজুরের রুটি রুজি বড়ই অসুবিধার। তবে বর্ষণ মুখর এক আধটা দিন মাঝে মাঝেই বর্ষার কাছে চান শহরবাসী। রিমঝিম বর্ষায় গরম খিচুড়ি, ডিম ভাজা, পাপড়ে জিভে জলানা স্বাদ, সন্ধ্যায় চা পেঁয়াজি মুড়ির সঙ্গে আড্ডার সান্নিধ্য কে না পেতে চায়। তাই বর্ষার কাছে চাওয়া পাওয়ায় গ্রাম আর শহরে একটু ফারাক আছেই। বর্ষায় গ্রামের রাস্তা কাদায় ভরে ওঠে একটু বৃষ্টিতেই, তখন বৃষ্টি মাথায় চাষবাস, গৃহস্থালির কাজ সারতে বাধ্য সকলে। শহরের পাকা রাস্তায় কাদা নেই, তবে অতিবৃষ্টিতে রাস্তা ছাপিয়ে ফুটপাত, রক, নালা, ম্যানহোল সব মিলেমিশে নদীর চেহারা নেয়। প্রকৃতির কাছে মানুষ কত

রমলা। কখনো মেঘে ঢেকে দেয় জ্বলন্ত সূর্য, কখনো ঝিরঝির বৃষ্টি শেষে আকাশ কোলে হাসে সাত রঙের রামধনু। পাঁচ সাত দিন জল না হলে চাষিরা আকাশের কাছে প্রার্থনা জানায়, মেঘ দে, পানি দে। এই বর্ষার জলে মাঠে মাঠে সবুজের সমারোহ। আমাদের অনেক অনেক আশা বর্ষার কাছে, তার বলার অপেক্ষা রাখে না। এই বর্ষায় আমাদের সারা বছরের খাদ্যের সম্ভার দেয়। বৃদ্ধ কাঙাল পুত্র হরিনাথকে বলেন, মাঠে যা, মাঠে এমনি এমনি ফসল ফলে কি, এখন মাঠ উর্বর করে ফসল বোনার সময়। জানিস, শ্রমের মাঝেই সুপ্ত থাকে জীবনের জয়। সময় চলিয়া যায় সময়ের স্রোতে, সে কখনো পিছনে ফেরে না। ফেরে না বলেই সম্মুখ গতিতে সে প্রাণময়। বর্ষার মৌসুম ক্ষণ চলে যাবে, বর্ষার জলে মাঠে হবে পুষ্পবতী, এখন বসে থাকা কি শোভা পায়? হরিনাথ কথার অমান্য করে না। এই বর্ষা তার সাথী, সহমর্মী। শুধু চাইলেই হয় কি, আদায় করে নিতে হয়। এই মাটি, মেঘ, প্রকৃতি মৌনতায় যেন বলে, যে চায় সেই পায়। সে একমুখী সাধনা, সময়ের কারো দাস নয়। সময়ের কাজ সময় যে করে, সেই কর্মযোগী প্রকৃত কর্মকর্তা। মাঝে থাকে উপলক্ষ, যেমন বর্ষার জল, হাওয়া ও মাটি, যেন আমরা সময়ের কাজ সময় করলে সার্থক হয় চাওয়া পাওয়া। হীরালাল ঘোষ, পাঁচাল, বাঁকুড়া থেকে। লিখেছেন অনুশ্রী মান্না, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। বর্ষার কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তীব্র দহনের জ্বালা সহ্য করার পর এক মেঘ বৃষ্টিতে ভেজার জন্য ব্যাকুল হয়ে থাকে বনানী। এক বুক তৃষ্ণা নিয়ে চাতকের বর্ষার কাছে অনেক চাওয়া পাওয়া থাকে। বেল, জুই, কদম, চাপারা দীর্ঘ প্রতীক্ষায় ফোটার আশা নিয়ে বর্ষার অঝোর ধারা চাইতে থাকে। বর্ষায় সিক্ত বাতাসে বকুল ফুলের সুবাস দোলা লাগায় মানব মনকে। কদম গাছের ডালে অপরূপ সুন্দর কদম ফুলগুলি আমাদের মনকে ভরিয়ে দেয়। কামিনিয়ার রজনীগন্ধা রাতকে আরও মোহময় করে। এ তো বর্ষার কাছে আমাদের পরম পাওয়া। জলভরা মেঘেদের মধ্যে বলাকার সারি বর্ষার এক অনাবিল রূপ। মাঠে মাঠে চাষিদের বীজ বপনের তাড়া। বর্ষা যেন দিকে দিকে নবজীবন সৃষ্টি করে চলে। বর্ষার সুরে মেঘমল্লার বেজে ওঠে প্রতি হৃদয়ে। দাদুর দাদুরই প্রেমের কোলাহল এ তো বর্ষার কাছেই চাওয়া যায়। বর্ষার আনন্দে তাদের মিলন নতুন প্রাণের সৃষ্টি করে। নদী, নালা, পুকুর জলে ভরভর হয়ে ওঠে। বর্ষাতেই ইলিশ ছুটে আসে নদীতে, আর জেলে ভাইয়েরা উদ্গ্রীব হয়ে থাকে তাদের ধরার জন্য। এ তো বর্ষাতেই সম্ভব। তবেই না বাঙালি ভোজন রসিকদের পাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা পড়বে। ঝিরি ঝিরি বৃষ্টি, একটু আলসেভাবে সময় কাটানো, কর্মবিরতির একটা বাহানা, এ তো বর্ষার কাছে চাওয়াই যায়। লিখেছেন অনুশ্রী মান্না, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, পশ্চিম মেদিনীপুরের। বর্ষার কাছে কত মানুষের কত রকমের চাওয়া। বঙ্গদেশের কৃষককুল চায় সঠিক সময়, সঠিক ধারাবর্ষণ। বর্ষা তাদের পরম বন্ধু, যার আগমনে মুখে হাসি ফোটে। বন্ধুকে পেয়ে তারা গাইতে থাকে, আমরা চাষ করি আনন্দে। বর্ষার হাতেই আছে অসংখ্য শ্রমজীবী মানুষের দুবেলা অন্ন সংস্থানের চাবিকাঠি। সে সদয় হলে তবেই তারা ছুটতে পারবে ক্ষেত খামারে, তখন ওরাই গাইবে, আমরা কাজ করি আনন্দে। বর্ষার কাছে চাওয়ার কি আর শেষ আছে? মৎস্যজীবীরা তাকিয়ে থাকে তাদের মীন শিশুদের দিকে। বর্ষার জলে তারা কেমন দ্রুত বাড়ছে। গ্রামের পাশে মজে যাওয়া নদী যুবতী কন্যার মতো দুর্বার গতিতে প্রবাহিত হতেও তো দরকার বর্ষারানীকে। খেয়াঘাটের মাঝি তাকিয়ে থাকে আকাশ পানে, অপেক্ষা করে বর্ষা আগমনের। ফি বছরের বন্যায় ভাসিয়ে নিয়ে যায় যাদের ঘর উঠোন, তারা অবশ্যই আতঙ্কে থাকে, না জানি কখন ভেসে যাবে সবকিছু। এই সমস্ত দিন মানুষগুলোর দুর্দশার শেষ থাকে না। ওদের বর্ষার কাছে চাওয়া বলতে, একটু সাবধানে বর্ষা, আমাদের ভাসিয়ে দিও না। নবযৌবন কন্যাদের কাছে বর্ষা মানেই তো রাধার বর্ষা ভিসার। সব মিলিয়ে বর্ষা মানেই মন উড়ু উড়ু মন আর গুনগুন।

গান আজ শাহ নগগনে ঘোর ঘন ঘটা। দেবী প্রসাদ মণ্ডল কিয়ামাচা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। আজ তাহলে এখানেই শেষ করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়, অনুষ্ঠান সম্পাদনায় রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

শুনলেন বুধ সকালে, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নটভৈরব রাগে এসরাজ পরিবেশন করবেন শিল্পী সৌগত দাস। তবলায় শিল্পীকে সহযোগিতা করবেন প্রশান্ত দে সরকার।

শাস্ত্রীয় সঙ্গীতের আসর শেষ হল। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নট ভৈরব রাগে এসরাজ পরিবেশন করলেন শিল্পী সৌগত দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রশান্ত দে রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান, সঙ্গে থাকব হৈমন্তী রায়।

ঘড়িতে ভারতীয় সময় 9:30। এই সময় মৈত্রীতে কান পাতলেই মনের মতো গান। আচ্ছা, আজ মনের মতো গান কি নিয়ে বলবো? তবে তার আগে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি একটু শুনে দেখুন তো।

1971 সালের পূজোর গান। এই গান, এই অত্যন্ত জনপ্রিয় গানের যিনি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, গানটির শুরুতেই হায় শব্দটির ব্যবহার করেছিলেন এবং তারপর বারবার এই হায় ফিরে ফিরে এসেছে গানের লাইনে। আর বলার অপেক্ষা রাখে না আশাজি, আশা ভোঁসলে এই ছোট্ট শব্দটির মধ্যে যে লুকিয়ে থাকা আবেগ, সেটিকে গানের মধ্যে একেবারে যথাযথভাবে প্রকাশ করেছিলেন। কি আর বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই যে আজকের মনের মতো গান, একদম হায়, আক্ষেপে, সংলাপে, সঙ্গীতে। আচ্ছা, এই যে বললাম আক্ষেপে, শুধুই কি আক্ষেপে হায় হায়? মজার ছলেও তো হায় হায় হয় না কি? এখন যে গানটি শোনাব লাট্টু ছায়াছবি থেকে, সেখানেও গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আর হিমাংশু বিশ্বাসের সুর, গেয়েছেন মান্না দে। দেখুন তো এখানে কেমন ভাবে হায় হায় রয়েছে।

একই শব্দ, একটাই শব্দ, কিন্তু অনুভূতি বদলে যায় মুহূর্তে। কখনো তা উচ্ছ্বাস, কখনো খুনসুটি। এই যে শব্দটির ব্যবহার, এটি যেমন সিনেমার গানে পাই, বাংলা আধুনিক গানে পাই, রবীন্দ্রনাথের গানে, নজরুল গীতিতে, ক্লাসিক্যাল গজল, তেমনি লোকগীতিতেও। এখন যে গানটি শোনাব সেটি অবশ্যই সিনেমার গান, ফুলেশ্বরী ছায়াছবি থেকে মুকুল দত্তের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, সন্ধ্যা মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। দেখুন এখানে হায়ের ব্যবহার কেমনভাবে হয়েছে।

আজ মনের মতো গানে হাই। বলেছিলাম হাই শব্দটির সঙ্গে আক্ষেপ, আক্ষেপটি তো মিশে থাকেই। এই যেমন ধরুন, প্রেমে যদি পরিণতি নাই এলো, প্রেম যদি পরিণতি নাই পেল, সেখানেও যেমন আক্ষেপের হায় হায়। আবার ধরুন কেউ ভাবছেন যে হায় হায় আমার বিয়ে কেন হলো না। ওই যে অংশুমান রায়ের ওই গানটি রয়েছে না, দাদা পাই পড়ি মেলা থেকে বউ এনে দে, এই অংশুমান রায়ের কণ্ঠেই কিন্তু আরেকটি গানে রয়েছে বিয়ে নিয়েও আক্ষেপ। ভেবে দেখুন, বিয়েটি হচ্ছে না বলে আক্ষেপ, আবার বিয়ে হচ্ছে বলেও আক্ষেপ, কি মনে পড়ছে নাকি? হায় হায় নিয়ে অংশুমান রায়ের কণ্ঠের সেই বিখ্যাত গানটি একদম ঠিক ধরেছেন, সেই গানটি তো শোনাব। মিলিয়ে নিন, দেখুন আপনার সঙ্গে আমার মন একেবারে মিলে যাচ্ছে হায় হায়তে।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গান, যেখানে আজ শুধু হায় হায়। এও তো হয়, যেমন ধরুন রবীন্দ্রনাথের গানে যে কথা বলছিলাম যে রবীন্দ্রনাথের গানে হায় আমরা বারবার পাই, কখনো যেমন আনন্দ উচ্ছ্বাসের বার্তা বয়ে আনে সেই হায়, যেমন পৌষ তোদের ডাক দিয়েছে এই গানটিতে মরি হায় হায় হায়, এই লাইন কিন্তু ফিরে ফিরে আসে সেই আনন্দ নিয়ে। আবার কখনো এই একই শব্দ গভীর বেদনার প্রতীক হয়ে ওঠে, যেমন হায় ভীরু প্রেম জয় করে তবু ভয় কেন যায় না। রবীন্দ্রনাথের গানে এই হায় আমরা যেমন বারবার পেয়েছি, চিত্রাঙ্গদায় পেয়েছি, শ্যামাতে পেয়েছি, ওই শ্যামা নৃত্যনাট্যের সেই যে মর্মস্পর্শী গানটির কথা মনে পড়ে, যেখানে শ্যামা ও বজ্রসেনের সেই যে বিয়োগান্তক পরিণতি, তার এক চরম মুহূর্তে সখী বা সেই পল্লী রমণীরা তারা যে গানটি গেয়ে থাকেন, সেই যে গানটিতে শ্যামার ভুলের কারণে নির্দোষ বজ্রসেনের মৃত্যুদণ্ড হয় এবং তাদের প্রেমের যে করুণ পরিণতি সেটি ফুটে ওঠে যে গানে, মনে আছে সেই হায় একি সমাপন অমৃত পাত্র ভাঙিলি করিলি মৃত্যুরে সমর্পণ। এমন অনেক অনেক গানে আমরা পেয়েছি রবীন্দ্রনাথের গানে হায় হায় পেয়েছি, যেমন বসন্ত চলে যাচ্ছে সেখানেও তো আক্ষেপ চলে যায় মরি হায়, সেই গানটি রইল শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে বন্ধুদের জন্য।

এই যে রবীন্দ্রনাথের গানে মরি হায়, সেই মরি হায় গো হায়, তাই নিয়ে সবিতা চৌধুরীর কণ্ঠে সলিল চৌধুরীর কথায় ও সুরে বড় সুন্দর একটি গান আছে, তাহলে সেটাই শোনা যাক।

কেমন লাগছে মনের মতো গান জানান আমাদের অপেক্ষায়। আমরা আমাদের চিঠি পাঠান কিংবা মেল করুন বা ফেসবুক পেজে জানিয়ে দিন আপনার মতামত। আপনার চিঠি কিভাবে পাঠাবেন পাঠাবেন চিঠি পাঠানোর ঠিকানাটা তাহলে বলে দিই। মনের মতো গান, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। অথবা আমাদের ইমেল করুন, আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu maitribondhu23@gmail.com। আর আমার

আমাদের ফেসবুক পেজের ঠিকানা আকাশবাণী মৈত্রী। তবে হ্যাঁ, আকাশবাণী এই বাণীতে কিন্তু ভি নয়, রয়েছে বি। কি জানাবেন তো কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? ওইটি না জানতে পারলে তাহলে এপারে বসে বসে আমরাও কিন্তু করব ওই যে হাই হাই হাই। আজকে মনের মতো গানের সব গানেই এই হাইয়ের ছড়াছড়ি। এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনলেন শৈলেন রায়ের কথায় পরিতোষ শীলের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আক্ষেপে বিস্ময়ে ভালোবাসায় বিরহে অভিমানে কত রকম অনুভূতির ভাষা যে হয়ে উঠেছে এই হায়। বাংলা গানে, কবিতায়, নাটকে, সিনেমায়, এমনকি আমাদের প্রতিদিনের কথাবার্তাতেও তার অবাধ বিচরণ। সাহিত্যে কথাই নেই, তাই না? ওই যে ওই জীবনানন্দ দাশের কবিতার লাইন।

গানটি মনে পড়ে যাচ্ছে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো, উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে, তাই না? এই যে বললাম আমাদের প্রতিদিনের কথাবার্তাতেও, ওই আমাদের সংলাপেও কিন্তু হায় শব্দটির অবাধ বিচরণ। ধরুন কোন একটা জিনিস হারিয়ে ফেলেছি, তখনও আমরা যেমন হায় হায় করি, আবার হয়তো একটা বিপদ হয়ে গেল, হায় হায় এ কি সর্বনাশ হয়ে গেল, এমনটা তো বলি, তাই না? তেমনি স্মৃতি, যখন স্মৃতি মনে পড়ে, আমরা অতীতের পথে হাঁটি, তখন মাঝে মাঝে মনে হয় এই স্মৃতি, হায় রে এই স্মৃতি তো বড় জ্বালাময়। কি বুঝতে পেরেছি, নিশ্চয়ই মনে পড়ে গেছে রুনা লায়লার কণ্ঠের সেই বিখ্যাত গান। তাহলে আর দেরি নয়, কারণ হায় হায় তো করতে দেব না, শোনাবো, অবশ্যই শোনাবো সেই গান।

এই যে হায় আর এই যে জ্বালা, এই হায় আর জ্বালা এই দুই শব্দ কিন্তু আরেকটি খুব খুব জনপ্রিয় গানে আমরা পেয়েছি। কোন গানটি বলুন তো? ঠিক ঠিক বুঝেছেন, সেই গান বলবো না, আগে শোনাবো, তারপর বরং বলি।

শুনলেন একান্ত আপন ছায়া ছবির গান, যে গানের কথা স্বপন চক্রবর্তীর, আর গানের সুর দিয়েছেন রাহুল দেব বর্মন, আর গানটি গেয়েছেন আশা ভোঁসলে। রয়েছি মৈত্রী প্রচার তরঙ্গে, আর আজ মনের মতো গান, তাতে রয়েছে হায়, আক্ষেপে, সংলাপে, সঙ্গীতে। আচ্ছা, এই যে হায়, এ কি শুধুই আক্ষেপে? কখনো এমন কোনো গান কি আমরা শুনেছি যেখানে হায়ের ব্যবহার হয়েছে এবং দৃশ্যটি প্রতিশোধের? বলছি সেই বিখ্যাত সিনেমা মর্জিনা আব্দুল্লার কথা। কি মনে পড়ছে সেই সিন, সেই ক্লাইম্যাক্স, সেই দৃশ্য যেখানে ডাকাত সর্দার ছদ্মবেশে উৎপল দত্ত, আর তিনি এসেছেন বন্ধুর বেশে, কিন্তু বিপদের কথাটি বুঝতে পেরে গিয়েছেন মর্জিনা।

আমাদের প্রিয় অভিনেত্রী মিঠু মুখার্জি, আর তারপর মিঠু মুখার্জির সেই অনবদ্য অভিনয়, নাচের তালে তালে শত্রু নিকেশ। কি নিশ্চয়ই বুঝতে পারছেন বলছি লতা মঙ্গেশকরের কণ্ঠের সেই বিখ্যাত গানটি।

সলিল চৌধুরীর কথায় ও সুরে এই গানটি, এ যে কি অনবদ্য গান! আর গানটি ভীষণ ভীষণ জনপ্রিয় তো বটেই। দেখুন, রয়েছি হায় হায় নিয়ে গান শোনাতে, আর ওদিকে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে চলেছে তাতে আমাকেই মনে হচ্ছে এবার হায় হায় করতে হবে। কারণ এই হায় নিয়ে যে কত কত গান রয়েছে সে তো আপনারাও জানেন। আপনাদেরও মনের কোণে নিশ্চয়ই অনেক অনেক অনেক গান উঁকি দিচ্ছে, কিন্তু ওই যে হাতে খুব খুব কম সময়, তাহলে উপায়, চটপট গানে ফিরতে হবে। মোহিনী চৌধুরীর কথায় ও এস ডি বর্মনের সুরে, অর্থাৎ শচীন দেব বর্মনের সুরে, তাঁরই কণ্ঠে গাওয়া এই গানটি। একটু মনে করে দেখুন তো, এই গানের মতো অনেকটা, এই গানের সুরের মতোই অনেকটা গান কিন্তু আমরা শুনেছি হিন্দি গানেও। যাক, সেই গানটির কথা আপনি ভাবুন, আর ততক্ষণ শুনে নিন

0: অনেকটা এই গানের মতোই সুরটা, তাই না? একটা হিন্দি গান কিন্তু রয়েছে। কি গানটি শোনানোর আগে মনে করতে বলেছিলাম, মনে পড়ল? নাকি এখনও হাই হাই করবেন যখন আমি বলে দেব গানটি কি? যদিও আজকের বিষয় সেটি নয়, তবু ওই যে তুনে ও রঙ্গিলে এসা জাদু কিয়া, পিয়া পিয়া বলে মতওয়ালা জিয়া, মনে পড়ল? রাহুল দেব বর্মনের সুরে সেই গান, সেও কিন্তু বড় বিখ্যাত গান। না না, আর হাই হাই করতে দেব না, চলে যাব গানে। কারণ শচীন কর্তার গান শোনার পর তাঁরই যোগ্য উত্তরসূরি, তাঁর ছেলে অর্থাৎ রাহুল দেব বর্মনের কণ্ঠে যদি কোনো গান না শোনাই কীভাবে হয়? তখনও তো হাই হাই করতে হবে। তবে রাহুল দেব বর্মনের একার গলায় না, তেমন কোনো গান শোনাবো না, বরং শোনাবো দ্বৈত কণ্ঠের গান, যেখানে রাহুল দেব বর্মন ও আশা ভোঁসলেজি দুজনেই রয়েছেন। কোন গানের কথা বলছি বোঝা গেল কি? দেখা যাক, আগে শোনা হোক, তারপরে না হয় বলবেন মিলে গেল কি না।
1: শুরু করা পর আশাজি নেই আই আইয়ে নমস্তে আশাজি আই আইয়ে
2: নমস্কার
1: নমস্তে
2: আরে মেরে বজে সে দেরি তো নহি হো পঞ্চ
1: নাই তো শুরু করে
2: হ্যাঁ হ্যাঁ চলো
1: চলি মনুনি স্টার্ট দিজিয়ে
3: রেডি 1 2 1 2 3 4
4: হাই রে হাই রে দিওয়ানা মেরা হাই রে
1: আরে নাই নাই নাই নাই নাই নাই নাই
2: ক্যা হুয়া
1: ये आप हिंदी में गा रहे हैं? ये पूजा का गाना है, बंगाली में गाए तो अच्छा है।
2: तो तुम ही शुरू करो।
1: अच्छी बात है, मारुति स्टार्ट दे।
3: रेडी 1

আজ মনের মতো গান শুরু করেছিলাম যে গানটি দিয়ে, সেখানে ছিল হায় পোড়া বাঁশি, শুনলে মন আর থাকে না, ঘরে আর থাকে না। কিন্তু এই যে মনের মতো গানটি আজকে শেষ হবে, সেখানেও হায় এবং পোড়া বাঁশি দুটোই রয়েছে। তবে গিয়েছেন আশা ভোঁসলে নয়, বরং লতা মঙ্গেশকর। নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরে গেছেন কোন গানের কথা বলছি, একদম ঠিক অনুসন্ধান ছায়াছবির সেই বিখ্যাত গান। তাই দিয়ে আজকের হায় হায় মনের মতো গানের পর্বটি শেষ হয়ে যাবে। তবে আক্ষেপ নেই, কারণ ফিরে আসব মনের মতো গান নিয়ে প্রতিদিন ওই যে ভারতীয় সময় সকাল 9:30 মিনিটে আপনাদের জন্য।

মনের মতো গান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই রইল নজরুলগীতি, শিল্পী দেবস্মিতা দাশ।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু অনুষ্ঠান, শুনছেন দেবস্মিতা দাসের কণ্ঠে নজরুল গীতি।

শুনছেন রামধনু। প্রথমেই শুনলেন নজরুল গীতি, শিল্পী দেবস্মিতা দাস। এবারে লোকগীতি, শিল্পী সঙ্গীতা রায়।

0: রামধনু অনুষ্ঠান এই পর্যন্তই। আজ রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন নজরুল গীতি শিল্পী দেবস্মিতা দাস, এরপরে শুনলেন লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান সংগ্রহশালা থেকে। শুনবেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব।
1: এমন একজন যার সম্পর্কে আমাদের এই সময়ের একজন তরুণ কবি লিখেছিলেন, তাকে বাংলা ছবির এক অন্যতম উজ্জ্বল অধ্যায় বললে কিছুই বলা হয় না। তিনি আসলে আমাদের মতো বহু বাঙালির শৈশব কৈশোরের মোজেকের এমন এক বর্ণময় খণ্ড, গোটা ছবিটার সঙ্গে যার সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি তরুণ মজুমদার, যার প্রতিটি ছবি যেন বাঙালি রুচি সংস্কৃতির এক জ্যান্ত মিউজিয়াম, যেখানে নিবিড় যত্নে, গভীর ভালোবাসায়, অনাবিল আনন্দে বা গহন বেদনায় সাজানো থাকে বাঙালির স্মৃতি, সুখ, স্বপ্ন, আশা। তার পলাতক বা ফুলেশ্বরী, বালিকাবধু কিংবা শ্রীমান পৃথ্বীরাজ, নিমন্ত্রণ বা দাদার কীর্তি শুধুই সিনেমা নয়, সেলুলয়েডে লেখা এমন এক একটি গীতি কবিতা, ছবি শেষ হয়ে যাওয়ার অনেক পরেও যা আমাদের বুকের মধ্যে বেঁধেই চলে। আমরা কথা বলবো সেই সব কবিতার সিনেমা লেখক তরুণ মজুমদারের সঙ্গে। এই ধরনের সাক্ষাৎকারে একটা খুব সাধারণ কেজো প্রশ্ন দিয়ে আমরা জেনারেলি শুরু করি, যে আপনি কিভাবে ছবি করতে এলেন। আমি একটু বরং ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, চলচ্চিত্রকার না হলে আপনি কি হতে চাইতেন?
2: বলা ভারী মুশকিল। তার কারণ, আমি ছিলাম আসলে বিজ্ঞানের ছাত্র, কেমিস্ট্রি ছিল আমার সাবজেক্ট। তো সেটাও অদ্ভুতভাবে আমি কেমিস্ট্রি আমার সাবজেক্ট হবে এইভাবে ভেবে আসিনি। আমি যখন, আমাদের সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষা ছিল, ম্যাট্রিকুলেশন পরীক্ষায় আমি অঙ্কে একটু খারাপ রেজাল্ট করেছিলাম, বাকি যে ভালোই ছিল। মানে অঙ্কে যেহেতু খারাপ রেজাল্ট করেছিলাম, আমার একটা গুঁ চেপে গেল যে আমি সায়েন্স নিয়েই পড়ব।
1: আচ্ছা,
2: তারপর সেই সময় দেশভাগটা হয়ে গেছে, আমি কলকাতায় চলে এলাম। কিন্তু আমার আসলে, যেহেতু ম্যাট্রিকুলেশনে আমার অঙ্কের ফলটা একটু খারাপ ছিল, সেই জন্য যখন আমি ইন্টারমিডিয়েট পড়তে আসি কলকাতায়, সেই সময় দেশভাগ হয়ে গেছে, তো আমি ঠিক করলাম যে আমি সায়েন্স নিয়ে পড়ব।
1: এটা জেদ চেপে, একটা
2: জেদ হয়ে একটা চেপে গেল। তো অসুবিধাটা হলো এইখানে, যে কলেজেই যাই সবাই বলেন আমার রেজাল্ট দেখে যে তুমি যে আর্টসে ভর্তি হতে চাও তো এক্ষুনি করে নিচ্ছি, কিন্তু তোমার তো অঙ্কে এই রেজাল্ট,
1: সায়েন্সটা
2: দেবো না,
1: এখনো হয় আর কি।
2: তো আমি প্রেসিডেন্সিতে গেলাম, এই উত্তর পেলাম। সেন্ট জেভিয়ার্সে গেলাম, এই উত্তর পেলাম। স্কটিশ চার্চে গেলাম, এই উত্তর পেলাম। শেষকালে কোনো রকমে সেন্ট পলস কলেজে গিয়ে ওরা খানিকটা উদার সহানুভূতি কিংবা দয়াপরবশ হয়ে আমাকে বললেন, ঠিক আছে তুমি সায়েন্স পড়তে পারো, কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এবার ইন্টারমিডিয়েট সায়েন্সে আমি ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে খুব ভালো মার্ক পেলাম, কেমিস্ট্রিতে সেই তুলনায় একটু
1: কম আর কি।
2: এবার ঠিক করলাম যে আমি কেমিস্ট্রি অনার্স করব। তো তখন তো সেন্ট পলসে ইন্টারমিডিয়েটের ওপর আর কিছু ছিল না, তো আমাকে স্কটিশে
1: কলেজ বদল করতে হচ্ছে।
2: স্কটিশে এসে আমি সায়েন্স নিয়ে পড়তে শুরু করলাম, কেমিস্ট্রি। কিন্তু আমার কোথায় মনে হচ্ছিল যে এগুলো কোনোটাই আমার ডেস্টিনেশন নয়, আমার কোনোটাই গন্তব্য নয়। আসলে তারও অনেক দিন আগে থেকে আমি

0: একটু পেছন দিকে
1: হ্যাঁ
0: চলে
1: হ্যাঁ
0: যাচ্ছি।
1: পেছনে যাই। যেমন আমার নিজের একটা মানে মনে আমার যেটা জানা ছিল যে আপনি ভালো ছবি আঁকতেন।
0: না, এটা বলা অত্যন্ত বাড়াবাড়ি হবে। আমি হ্যাঁ আঁকিবুকি করতাম বটে, কিন্তু তাকে কোনো ক্রমেই ভালো ছবি বলা চলবে না। ওই আমার সুবিধার জন্য আমি আঁকিবুকি করতাম, যেটা এখন আমি স্ক্রিপ্টেড পাতায় মাঝে মাঝে করে থাকি। কিন্তু
1: না আপনি তো, আমরা তো ছোটবেলায় আমার নিজের পড়া আছে, আপনি আনন্দমেলাতে সদাশিবের কার্টুন লিখতেন এবং বা সেটা স্কেচগুলো আপনি আগে করে দিতেন পরে
0: সেটা
1: সেগুলো।
0: হ্যাঁ রাফ স্কেচগুলো করে দিতাম, কিন্তু শেষ পর্যন্ত বিমল দাস তার ফাইনাল এক্সিকিউশনটা
1: হ্যাঁ
0: করতেন, অত বড় শিল্পী। তো এখন আমি আমার মানে ছেলেবেলা থেকেই আমার,
1: আপনার ছেলেবেলাটা কেটেছে কোথায়?
0: এখন সেটা আর আমাদের দেশে নেই, সেটা চলে গেছে বাংলাদেশে, উত্তর বাংলার বগুড়া বলে একটা শহর,
1: হ্যাঁ
0: সেই শহরে, মানে ওই রকম
1: বগুড়া
0: শহর
1: তো বোধহয় এখন মানে একটা জেলাই বলে আলাদা
0: জেলা, তখনও জেলাই ছিল, কিন্তু তার হেডকোয়ার্টার ছিল বগুড়া
1: শহর,
0: টাউন।
1: ওই শহরই আপনার ছোটবেলা
0: হ্যাঁ,
1: কেটেছে।
0: খুব ছোট কিন্তু খুব সুন্দর সাজানো শহর, পাশ দিয়ে করতোয়া নদী চলে গেছে, সেই স্মৃতি এখনও মাঝে মাঝে আমাকে তাড়া করে। তো তখন বগুড়াতে একটা অদ্ভুত ব্যাপার ছিল, দুটো সিনেমা হল ছিল,
1: আচ্ছা
0: এবং আপনি শুনে অবাক হবেন যে কলকাতার বাইরে একমাত্র বগুড়াতে একটা রিভলভিং স্টেজ ছিল।
1: তাই
0: হ্যাঁ, তো সেইখানে আমরা ছবি টবি দেখতাম ওই হল দুটোতে, উত্তরা আর মেরিনা বলে। আমাদের পরিবারে অন্য অনেক পরিবার যেমন বাধা নিষেধ থাকে অল্প বয়সে সিনেমা
1: ছবি
0: দেখার,
1: দেখতে যাওয়ার ব্যাপারে,
0: আমাদের পরিবারে সেটা মোটেই ছিল না। তার একটা কারণ হয়তো এই যে আমাদের পরিবারটাই মানে এমন, আমার বাবা তখন স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামী হিসেবে জেলে গেছেন, সংসারের দায়িত্ব পড়েছে আমার মার ওপরে, আমরা দুই ভাই। আমার মনে হয় এখন মানে পেছন দিকে তাকালে মনে হয় যে অনেক কষ্টে তিনি আমাদের
1: মানুষ
0: বড়
1: করেছিলেন।
0: করেছেন, মানুষ করতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু বড় করেছেন। তো কিন্তু ভীষণ লিবারেল ছিলেন ওরা, অসম্ভব উদার দৃষ্টি, এরা এক্সপোজড হোক ওরাই খুঁজে নিতে পারবে যে কোনটা ওদের পক্ষে ভালো কোনটা
1: পড়া উচিত পড়া উচিত নয়।
0: তো আমরা মাঝে মাঝে ছবি দেখতে যেতাম।
1: কি ধরনের ছবি আসতো তখন ওখানে?
0: আমি সেটাই বলি যে তখন ছবি দেখে রুচি খারাপ হবে এরকম কোনো ভয়ই ছিল না, কারণ আমাদের ওখানে যে ছবিগুলো আসতো, ধরুন বাংলা ছবি, নিউ থিয়েটার্সের ছবি,
1: আচ্ছা,
0: কিংবা তখনকার দিনে ভারতলক্ষ্মীর ছবি, সেগুলো বেশিরভাগই সামাজিক ছবি, ভারতলক্ষ্মী মাঝে মাঝে পৌরাণিক ছবি।
1: প্রথম কি ছবি দেখেছেন আপনার মনে আছে স্মৃতিতে সেইভাবে?
0: না, আমার আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে শেষ উত্তর বলে বড়ুয়া সাহেবের একটা ছবি।
1: আচ্ছা,
0: হ্যাঁ আমার যতদূর মনে পড়ে হয়তো সেটাই প্রথম ছবি হবে। তারপরে ওখানে ছবি দেখতে, আর হিন্দি ছবি তখন বম্বে টকিজ তুঙ্গে, বম্বে টকিজ যেখানে অশোক
1: কোন
0: কুমার,
1: সময় মানে কোন সাল?
0: এটা ধরুন আপনার 1940-30 হবে।
1: হ্যাঁ তখন তো বম্বে টকিজের মানে মালিকানা মানে অশোক কুমারই বোধহয় তখন বম্বে টকিজের
0: অশোক কুমার
1: চালাচ্ছেন আর কি। আপনি নিউ থিয়েটার্সের ছবি দেখছেন, বম্বে টকিজের ছবি দেখছেন, তখন হলিউডের ছবি ওখানে আসতো?
0: আমরা তো তখন সেগুলোকে হলিউডের ছবি বলে বুঝতে পারিনি, যেটা আসতো সেটা হচ্ছে চ্যাপলিনের ছবি। এবং এখন আমার অদ্ভুত লাগে ভাবতে যে ওই রকম একটা ছোট শহরে, যেখানে শহরের মানুষ এবং চারপাশ থেকে অনেক গ্রামের মানুষরাও ছবি দেখতে আসছেন, সেখানে চ্যাপলিনের ছবি কি অসম্ভব জনপ্রিয় ছিল, চ্যাপলিনের সাইলেন্ট ছবিগুলো। তো এইগুলো দেখতে দেখতেই আমি বড় হয়েছি। তারপরে একটা সময় এলো যখন কিছুদিনের জন্য আমার ছবি দেখা বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে 42-এর আশেপাশে। 42-এ আপনি জানেন যে মস্ত বড় একটা আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, এবং তাতে আমাদের পরিবার তো বটেই, আমাদের ওই ছোট শহরের একটা বড় অংশ তাতে জড়িয়ে পড়ে।
1: আপনার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন?
0: আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমার কাকা ছিলেন, আমাদের বাড়িতে অনেকেই ছিলেন।
1: এই স্বাধীনতা যুদ্ধের স্মৃতি কিছু মনে পড়ে?
0: হ্যাঁ আমি সেটাই বলতে চাই একটু। আমরা তখন ধরুন 1942-এর কথা বলছি, আমরা তখন কি বলবো, কিশোর বলা যেতে পারে। সেই সময় মানে তুমুল আন্দোলন চলছে, প্রত্যেক দিন স্কুলে যাচ্ছি, একটা দুটো পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে যাচ্ছে, প্রসেশন চলে আসছে, সে আমাদের শহরের কেন্দ্রবিন্দুতে, সেখানে অ্যারেস্ট হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, আমরাও সঙ্গে আসছি, কিন্তু তখনও আমরা দর্শকই ধরা যেতে পারে। তো আমার কাকার একটা বেকারির কারখানা ছিল, তাতে করে বিস্কিট পাঞ্চিং মেশিন ছিল। তো যখন বিস্কিট, আপনারা জানেন বোধহয় যে বিস্কিট যখন প্রথম তৈরি করা হয় বেক করবার আগে, তখন একটা ফ্ল্যাট ইয়ে করে একটা পাঞ্চিং মেশিনের ভিতরে পাস করানো হয়, যাতে করে ওই সাইজের বিস্কিটগুলো হয়, তখন ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট শব্দ হয়। একদিন দেখলাম যে গভীর রাতে আরও কিছু জিনিস আমাদের ওই বেকারির পেছনে একটা ঘর ছিল সেখানে চলে আসছে, পরে আবিষ্কার করলাম যে সেটা একটা ট্রেডল মেশিন, ছাপানো ছাপাবার মেশিন। তখন

0: আমার কাকা যিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি আমাকে বললেন তোদের একটা কাজ করতে হবে। আমি আর আমার এক বন্ধু ছিল অজয় বলে, খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। অজয় হচ্ছে সেই ছেলেটি যার ছাঁচে শ্রীমান পৃথ্বীরাজের যে মূল চরিত্র রসিক,
1: আচ্ছা,
0: সেই রসিককে গড়া হয়েছে অজয়ের ছাঁচ,
1: মানে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের তৈরি চরিত্র এবং আপনার এই চেনা চরিত্র এক জায়গায় মিলে গেছে।
0: তো বলে কি করতে হবে, বলে যে এইখান থেকে এক ধরনের জিনিস ছাপা হবে। পরে আমরা বুঝলাম যে সেগুলো ইস্তেহার, জিনিস ছাপা হবে তো তো যাতে করে ট্রেডল মেশিনের শব্দ বাইরে কারো কানে না পৌঁছয়, সেই জন্য মিচিমিচি ওই বিস্কিট পাঞ্চিংয়ের মেশিনটা তোদের ঘোরাতে হবে। বুঝেছেন তো, বিস্কিট পাঞ্চিং মেশিনের শব্দটা আরও লাউডার, আরও জোর। তো আমরা ওইটাকে ঘাটাঘাট ঘাটাঘাট ঘাটাঘাট ঘাটাঘাট ঘুরিয়ে যাচ্ছে, আর ওদিকে যারা ছাপবার তারা চেপে যাচ্ছে। এইটা হচ্ছে 42-এর আন্দোলনের সঙ্গে আমাদের প্রত্যক্ষ, আমার প্রত্যক্ষ যোগাযোগের শুরু।
1: এই স্মৃতি অনুসঙ্গ আপনি যেটা একটা বললেন যে রসিকের কথা, এই স্মৃতি অনুসঙ্গ পরে আপনার ছবিতে এসছে আর কোনোভাবে, মানে বগুড়া এবং এই স্বাধীনতা যুদ্ধ এই সমস্ত স্মৃতি অনুসঙ্গগুলো
0: এসেছে? এটা আমার খুব একটা কি বলবো, খুব ফন্ড মেমোরি যাকে বলা যায়, খুব একটা আমার খুব প্রিয় স্মৃতি। সেটা হচ্ছে যে আপনি বালিকাবধূ যদি দেখে থাকেন, বালিকাবধূ নামে একটা ছবি তৈরি করেছিলাম, সেখানে একজন খুব বয়স্ক গৃহশিক্ষকের চরিত্র ছিল। সেই ধরনের গৃহশিক্ষক এখন হারিয়ে গেছে, তখন সেটা ছিল যে যারা সম্পূর্ণ পরিবারের সঙ্গে অ্যাটাচ থাকতেন তাদের ছেলে মেয়েদের পড়াতেন, হয়তো বিনে পয়সাতেই পড়াতেন, শুধু থাকা এবং খাওয়া এই জন্য। তো আমি এরকম চরিত্র নিজের চোখে দেখেছি, যেটা বিমলকরের বালিকাবধূতে ছিল না, সেই রকম একটা চরিত্র আমি বালিকাবধূর চিত্রনাট্যে ঢোকাই। এবং ওই যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওই ছবির যে মূল চরিত্র তাদের যে যোগাযোগ, সেটা কিন্তু মূল নভেলেটেও ছিল না, সেটা সেই অংশটা ঢোকাই। তো সেখানে
1: আপনার 42-এ আন্দোলনের স্মৃতি
0: ওখান থেকে আসে। সেটা হচ্ছে যে ওই মাস্টারমশাই মানে বেহালা বাজাতে ভালোবাসতেন, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি, একেবারে নির্বিরোধ চুপচাপ একটি চরিত্র, শুধু ছেলেদের বাড়ির ছেলেদের পড়ানো, আদারওয়াইজ এরকম যে একটা নির্বিরোধ চরিত্র হতে পারে বোঝা যায় না। মাঝে মাঝে করতোয়া নদীর ধারে উনি বসে আপন মনে গভীর রাত্রে জ্যোৎস্না রাতে বিশেষ করে বেহালা বাজাতেন। তো এইখানে বালিকাবধূতে আমি তাকে দেখে একটা চরিত্র আমি তৈরি করি, ও আমার দেশের মাটি ইত্যাদি ইত্যাদি সুর উনি তখন বাজাতেন। এবং একদিন হঠাৎ শেষ রাতে বাড়ি ঘেরাও হয়ে যায় পুলিশে, এবং তারা ওই মাস্টারমশাই যে অংশে থাকতেন সেই অংশে গিয়ে ঘর থেকে সমস্ত জিনিস টেনে টেনে বার করে ফেলে দিতে থাকেন। কি ব্যাপার না, এটা খবর তারা পেয়েছেন যে মাস্টারমশাইদের সঙ্গে সন্ত্রাসবাদী বিপ্লবীদের একটা যোগাযোগ আছে। বাড়ির কর্তা তো থ, যে ছেলে মেয়ে দুটি, ছেলে দুটি এর সঙ্গে পড়ে, অমল আর কমল যে চরিত্র, তারাও থ। আর মাস্টারমশাই এক কোণে অসম্ভব বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছেন যে তার জন্য এই গৃহস্বামীদের এই অবস্থা, এই পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে, অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি কনস্টেবল ঘরের ভেতর থেকে ওই বেহালা বাজাবার বাক্সটাকে বার করে আনলো, সেটা খুলে অফিসারকে দেখাচ্ছে, স্যার দেখুন ওই বেহালার যে বাক্স থাকে তার ভেতরে হাতে বাঁধা বোমা। এবং এরপরে মাস্টারমশাইয়ের কোমরে দড়ি পরানো হয়, দড়ি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা ধরেই নিচ্ছি যে এই ধরনের কেসে সে মাস্টারমশাইয়ের আর বোধহয় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তো সেই অবস্থায় হঠাৎ গৃহস্বামী সবাইকে অবাক করে দিয়ে বলেন যে অমল কমল মাস্টারমশাইকে প্রণাম করো। এই যে জিনিসগুলো, যে একটা ফিলিং কি করে আস্তে আস্তে, একটা আবেগ কি করে আস্তে আস্তে সঞ্চারিত হতে হতে যায়, প্রথমত একটা মানুষ থেকে তার পরিবারে, পরিবার থেকে তার পারিপার্শ্বিকে, আন্দোলন তো এইভাবেই গড়ে ওঠে। তো এটা আমার করতেও খুব ভালো লেগেছিল, আর আমি এটা করার ফলে আমার মনে হলো যে আমি আমার কৈশোরের সেই স্মৃতিকেও বোধ হয় একটু সম্মান জানাতে পারলাম। সেটাই এই পর্যন্ত। পরে অবশ্য শ্রীমান পৃথ্বীরাজেও এরকম একটা ব্যাপার আছে।
1: আপনি তো বললেনই যে ওই রসিককেও আপনি দেখেছেন, মানে বগুড়াতেই দেখেছেন।
0: হ্যাঁ,
1: তো আপনার এই যে বগুড়া থেকে আপনি তারপরে কলকাতাতে আসেন, যেটা আপনার আগে আমরা আলোচনা করছিলাম, ওই পড়তে পড়তে আপনার যেটা মনে হচ্ছে যে আপনার কোথাও মনে হচ্ছে যে এইটা আপনার জায়গা নয়, মানে আপনার একটা অন্য জায়গা রয়েছে, তো এই যে অন্য কিছু হওয়ার জায়গাটা, সেইটা মানে আপনি যে সিনেমা পরিচালকই হবেন এই সিদ্ধান্ত

0: ইতিহাসে কিভাবে আসছেন?
1: এই সিদ্ধান্ত আসার ইতিহাসটা আমি সংক্ষেপে বলি, কিন্তু ইতিহাসটা আবার মজার। বগুড়াতে আমি যখন ছবি দেখতে যেতাম, ছবি ঘরে, এই অন্ধকার ছবি ঘরে দর্শকরা বসে আছেন পর্দা সামনে, সেখানে চরিত্ররা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, অনেক সময় ওটা দেখতে দেখতে না আমি একটু অন্যমনস্ক হয়ে যেতাম। আর অন্যমনস্ক হয়ে গিয়ে আমি ওই চরিত্রগুলোকে নিয়ে আমার নিজের মতো করে আলাদা গল্প বুনতাম আর কি, যে যদি এরকম হতো, যদি এরকম হতো, এর সঙ্গে অন্যমনস্ক অনেকক্ষণ পরে আমার মনে হয় আমি কি করছি, এদিকে ছবিতে এগিয়ে গেছে, তখন আমি কিছুক্ষণের জন্য ছবি খেয়েই ধরতে পারছি না। কিন্তু এটাকে আপনি খেলাই বলুন, খেয়ালি বলুন, যাই বলুন, এটা আমার ক্ষেত্রে ঘটত। তো তখন আমার মনে হয়েছিল যে সিনেমা, চলচ্চিত্র একটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এতে মানে এটা নিয়ে যারা চর্চা করে তারা আমাদের পৃথিবীর সব থেকে খুশি মানুষ। এরপরে নানা ঘটনা ঘটে যায়, দেশ ভাগ হয়ে যায়, আমারও ম্যাট্রিকুলেশন পরীক্ষা ওখানে শেষ হয়ে যায়, আমাদের পুরো পরিবার আমাদের জন্মভিটে ছেড়ে এদিকে চলে আসতে বাধ্য হই, কলকাতায় আসি, সেন্ট পলস কলেজে ভর্তি হই, ওখানকার হস্টেলে থাকি। পরিবার তখন নানারকম ওঠাপড়া, নানারকম দুর্দশার মধ্যে দিয়ে চলছে, কিন্তু আমি আমার পড়া পড়ছি বটে, কিন্তু আমাকে ওই চলচ্চিত্র কিন্তু আমাকে হন্ট করে যাচ্ছে। যেখানে যেখানে পাচ্ছি ম্যাগাজিন পড়ছি, আজকের মতো অত ম্যাগাজিন কিংবা অত চলচ্চিত্রের উপর বই তো তখন সুলভ ছিল না, একেবারেই ছিল না। আজকে আপনি চাইলে আপনি প্রকাশিত চিত্রনাট্য পৃথিবীর শ্রেষ্ঠ পরিচালকদের কলকাতায় বসেই আপনি পেতে পারেন।
0: হ্যাঁ,
1: আপনি ত্রুফো গোদার থেকে শুরু করে কার নয়
0: চিত্রনাট্য বা তার ছবির ডিভিডি যে কোনো ভাবে আমরা মানে খুবই পাওয়াটা ভীষণ সহজ।
1: তখন এগুলো একেবারেই আউট অফ দ্য কোয়েশ্চেন।
0: আপনি পেতেন কিভাবে এগুলো?
1: আমি পেতাম, সেটা অদ্ভুত ব্যাপার। আমি একদিন, তখন আমার ছবি দেখতে খুব ভালো লাগতো, কিন্তু ছবি দেখার মতো প্রচুর সঙ্গতি আমার পকেটে ছিল না, তো সেই জন্য ওই আমি কখনো কখনো মেট্রো কি লাইট হাউসে গিয়ে সব থেকে কম দামের যে টিকিট সেই টিকিটের লাইনে আমি দাঁড়াতাম। তখন মেট্রো লাইট হাউসে এই দুটো হল খুব ভালো ছিল, কলকাতার হল, এবং ভালো ভালো ছবি আসতো। আমি বলছি আপনি খেয়াল করে দেখবেন যে সময়টা সেটা হচ্ছে হলিউডের গোল্ডেন ডেজ। একদিন আমি মেট্রোর গলি দিয়ে এরকম মানে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার ধারে এক মুসলমান ভদ্রলোক একবারে ফুটপাথের উপর বসে একটা লুঙ্গি বিছিয়ে, তারপরে একগাদা সাইক্লো স্টাইল করা কাগজপত্র নিয়ে বসে আছেন। আমার একটু কৌতূহল হলো জিনিসটা কি। তারপরে আমি একটু ভালো করে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে এগুলো যে ছবিগুলো তখন মেট্রোতে আসতো দেখাবার জন্য তার চিত্রনাট্য। চিত্রনাট্য তখন দরকার হতো এখানে সেন্সার করাবার জন্য, এক কপির চিত্রনাট্য।
0: আচ্ছা,
1: তো সেন্সার টেন্সার হয়ে যাওয়ার পরে, ছবি চলে যাওয়ার পরে মেট্রো কর্তৃপক্ষ তারা এগুলো সস্তা দরে, সম্ভবত শেড দরে, তখন তো শেড ছিল, বেচে দিতেন।
0: আচ্ছা,
1: আর এই মুসলমান ভদ্রলোক সেগুলো কিনে একেবারে খুব জলের দরে সেগুলো বিক্রি করতেন। যে আমি তখন আমার যতটুকু সঙ্গতি তার ভেতর থেকে এই চিত্রনাট্যগুলো বেছে বেছে কিনতে শুরু করলাম, পড়তে শুরু করলাম। এই করে করে করে করে হয়তোবা চিত্রনাট্য গঠনের একটা ধারণা আমার ভেতরে আস্তে আস্তে আস্তে আস্তে ঢুকে গেল আর কি। এরপর আমি পড়াশুনো চালাতে শুরু করলাম আর এইগুলোও করতে লাগলাম। এগুলো করে শেষকালে পড়াশোনার পার যখন চুকে গেল, সে সময় আমার মনে হলো যে আমি যাই হোক আমি সিনেমাতেই যাব। যদিও সবাই বলছে যে এটা ভীষণ রিস্কি, এটাতে অনেক ঝুঁকি আছে, এটাতে ভবিষ্যতে তুমি দাঁড়াতে পারবে কি না তারই কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমার বাবা আমার মা তারা আমাকে বলেছিলেন যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, তোমাকে অন্য কিছু ভাবতে হবে না, আর যদি তুমি সেই রকমভাবে দাঁড়াতে না পারো তোমার অন্তত একটা সান্ত্বনা থাকবে যে তুমি তোমার পছন্দের জিনিসের ভেতর ঢুকেছ এবং তার যে ফলাফল সেটা তুমি ভোগ করছো, এতে দেখবে যে ফলাফলগুলো ভোগ করতে তোমার অত কষ্ট হবে না। তো আমি তখন
0: এটা তো সিদ্ধান্ত নিতে একটা
1: খুব সাহায্য, কারণ আমার পরিবারের মধ্যে অনেকেই এর খুব বিরোধী ছিলেন। আমার এমনি মানে নিজের মুখে বলতে নেই, পরীক্ষার রেজাল্ট দেখে অনেকেই বলেছিলেন যে তোর পড়াশোনার লাইনে থাকা উচিত, থাকলে ভালো হয়। কিন্তু আমি তখন ঠিক করলাম যে আমি সিনেমাতেই ঢুকবো, ফিল্মে ঢুকবো, ফিল্ম মেকিংয়ে ঢুকবো। সেই সময় একটা খুব মজার ব্যাপার হয়ে গেল, আমার মানে আমার একজন আত্মীয়ের পরিচিত এক ভদ্রলোক ছিলেন, তিনি একটা স্টুডিও, তখন তার মালিকানা একটা স্টুডিও ছিল পার্ক সার্কাসে, সেটা এখন পুড়ে গেছে, তার নাম ছিল রূপশ্রী স্টুডিও।
0: আচ্ছা,
1: পার্ক সার্কাসে ঝাউতলাতে সেই স্টুডিওটা ছিল।

0: সেখানে আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমি এরকম, আমার ভীষণ এদিকে ঝোঁক, আপনি কি আমাকে অ্যাপ্রেন্টিস হিসেবেও ইয়ে করতে পারেন, ঢোকাতে পারেন? তো তিনি বলেন যে দেখো, পরিচালকের অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে ঢোকাতে পারবো না, কারণ আমাদের এখানে এই স্টুডিওর ফ্লোর ভাড়া দেওয়া হয়, পরিচালক পাল্টে পাল্টে যায়।
1: আচ্ছা।
0: আর তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যাপ্রেন্টিস থাকে, স্টুডিওর যে নিজস্ব ক্যামেরাম্যান আছে তার অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে চেষ্টা করতে পারি। এবং দুদিন পরেই তিনি এসে বললেন যে তোমার হয়ে গেছে, তুমি অত তারিখে তুমি যাবে, তুমি সন্তোষ গুহ রায় বলে একজন ক্যামেরাম্যান ছিলেন এবং তার অ্যাসিস্ট্যান্ট তারক দাস, এদের সঙ্গে দেখা করবে, এরা তোমাকে যা বলবার বলবেন। তা আমি তো এই প্রথম আমার স্টুডিও চত্বরে ঢোকা, কত কর্মব্যস্ততা। তো সন্তোষবাবু আমাকে ফ্লোরের মধ্যে নিয়ে গেলেন, তিনি আবার সেই ছবির ক্যামেরাম্যান হচ্ছেন। অর্ধেন্দ্র মুখোপাধ্যায় পরবর্তীকালে, যিনি আমাকে খুবই স্নেহ করতেন, সেই সময় তিনি একটা ছবির পরিচালনা করছেন। চারদিকে প্রচণ্ড ব্যস্ত,
1: ছবিটার নাম
0: চারদিকে খুব কর্মব্যস্ততা। আমি এক কোণে সিটিয়ে আছি, আমি ভাবছি যে এখানে মানে আমি কোথায়, আমি কে, এত লোক এত ভিড়। তখন সন্তোষবাবু আমাকে অর্ধেন্দ্রবাবুর কাছে নিয়ে গেলেন। তো উনি আমার আপাদমস্তক দেখে পরে বুঝতে পেরেছিলাম যে এই ভদ্রলোক অসম্ভব, বাইরে একটা কাঠিন্যের আবরণে নিজেকে মুড়ে রেখে দেন, ভেতরটা অত্যন্ত নরম। আমার কি নাম, আমি আমার নাম বললাম, লেখাপড়া কদ্দূর, আমি নিবেদন করলাম সবই নয়, ঠিক আছে, একটু একটু কণ্ঠে এসে থেকো, তাই ঠিক আছে। এমন কণ্ঠে এসে থাকতে শুরু করলাম যে ওখানে একটা নিয়ম ছিল, বিকেলবেলা 3:30-4 সময় হঠাৎ প্রোডাকশনের ছেলেরা বড় বড় ট্রেতে চা আর প্লেটে করে টোস্ট আর অমলেট নিয়ে আসতো সবার জন্য। আমার মনে হলো যে আমি কি এর দাবিদার, আমি কি এটা পেতে পারি? কি করে আস্তে আস্তে পালিয়ে চলে আসবো ফ্লোরের বাইরে, সেটা আমার পক্ষে একটা অগ্নি পরীক্ষার মতো ছিল, কারণ নজরে না পড়ে এরকম করে কদিন চালাতে লাগবে। এরপরে একটা ভারী মজার ঘটনা ঘটলো, দিন চারেক এরকম চলে গেছে। তো সেদিন কোনো ফ্লোরে শুটিং নেই, কিন্তু সন্তোষবাবু আমাকে বলেছেন আপনি স্টুডিওতে আসবেন, আমি আপনাকে ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দেবো। তো পার্সার কাসের ওই বেগবাগানের মোড়ে আমি ট্রাম থেকে নেমেছি, নেমে আমি হাঁটছি, হঠাৎ দেখি আমার থেকে প্রায় 20 হাত সামনে একজন সিনিয়র টেকনিশিয়ান ওই স্টুডিওরই শব্দযন্ত্রী, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো আমার মনে হলো যে এই 4-5 দিন আমি থাকলাম, একমাত্র সন্তোষবাবু আর তারকবাবু ছাড়া কারোর সঙ্গে আলাপ হলো না, তিনি একা যাচ্ছেন, এর সঙ্গে যদি আমার একটু আলাপ হতো। তো ঘটনাচক্রে উনি কিছু দূর গিয়ে একটা পানের দোকানের সামনে থেমে পড়লেন, বোধহয় পান টান কিছু একটা কিনছেন। আমি ভাবলাম আমি এই সুযোগটা নেব, আমি গিয়ে ওর পেছনে দাঁড়ালাম। উনি পানটা কিনে ফিরেই আমাকে এরকম দেখে বললেন, কী ব্যাপার, কী চাই? আমি তখন বললাম যে আমি এই স্টুডিওতে কদিন হলো অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছি, তো আপনার সঙ্গে আমার আলাপ করার ভীষণ ইচ্ছে। আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছেন, কে আপনাকে অ্যালাউ করেছে? না না, এ তো আপনি করতে পারেন না, এখন চারদিকে অনেক বেকারি, আমাদের অ্যাসোসিয়েশন নিয়ম আছে যে নতুন কোনো ছেলেদের নেওয়া হবে না, আপনি কী করে এলেন?
1: মানে এখন এখন যে ধরনের পরিস্থিতি হয় সেটা তখন ছিল,
0: সিটিএবি বলে একটা অর্গানাইজেশন ছিল, সিনিয়র টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বলে আপনি কী করে এলেন? নাম তো আমি দেখে খোঁজ নিচ্ছি, আমার তো আমি তো অপ্রস্তুত, উনি চলে গেলেন, আমিও তার পেছন পেছন চলে গেলাম। উনি কার সঙ্গে কী কথা টথা বললেন, পরের দিন সন্তোষবাবু আমাকে এসে বললেন আপনি কিছু মনে করবেন না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু এরা কেউই আপনাকে চাইছেন না, আপনি কাল থেকে আর আসবেন না, আমার শেখার ইতি হয়ে গেল। তো এখান থেকে তাড়া খেয়ে আমি তখন ঠিক করলাম যে এবার আমি কী করি, আমি যদি আবার পড়াশোনাতে ফিরে যাই তাহলে পরে তো আমি সারা জীবনের জন্য ওই দিকেই আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেল,
1: মানে ছবি থেকে সরে যেতে হবে।
0: কী করি? তখন একটা ধর্মতলা স্ট্রিটে একটা সংস্থা ছিল যারা ফিল্মের পাবলিসিটি করত,
1: মানে প্রচার,
0: হ্যাঁ প্রচার, অনুশীলন এজেন্সি বলে, সেখানে আমার পরিচিত একজন ছিল, আমি তাকে গিয়ে বললাম পুরো ব্যাপারটা। তিনি আমাকে বললেন আমার তো মনে হয় তুই অন্তত এই আমাদের এই সংস্থার সঙ্গে লেগে থাক, দেখ এখানে অনেক ফিল্মের ডিরেক্টর প্রডিউসার তারা আসেন, আসা যাওয়া করেন, যদি পরে কোনো একটা সুযোগ হয়ে যায় ইতিমধ্যে তুই পাবলিসিটির কাজ শেখ, কাজ কর। তো আমি সেটা শুরু করে দিলাম, 40 টাকা আমার মাইনে ছিল।
1: আচ্ছা,
0: কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই, আমি যে সুযোগ পেয়েছিলাম
1: এখানে ছবির সঙ্গে থাকা, মানে
0: ছবির সঙ্গে থাকা, আমি আস্তে আস্তে আমি পাবলিসিটির কাজটাও শিখতে শুরু করলাম, কিন্তু যে আমার ভালোই লাগতে শুরু করলো, এই লেআউট করা, ক্যাপশন করা, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক নামকরা প্রডিউসাররা আসতেন, ডিরেক্টররা আসতেন, এদের

0: মাধ্যমে আমার দেবকী কুমার বসুর সঙ্গে যোগাযোগ হলো, এবং আমি তো মনে করি উনি একজন কিংবদন্তি চরিত্র। উনি আমাকে খুবই স্নেহ করতে শুরু করলেন, বাড়িতে ডাকতেন। একসময় কানন দেবীও তখন তার শ্রীমতী পিকচার্সের সমস্ত ছবির পাবলিসিটি এখান থেকেই হতো, উনিও আসতেন। তো একদিন কানন দেবী হঠাৎ বলেন যে আমি শুনলাম যে আপনার নাকি ফিল্মে খুব ইন্টারেস্ট, তো আপনি যদি চান আনপেইড অ্যাপ্রেন্টিস হিসেবে আপনি আমার ওখানে আসতে পারেন। এই যে হলো, আমি তো হাতে চাঁদ পেয়ে গেলাম। আমি কী করতাম, সকালবেলা গিয়ে খুব সকাল সকাল গিয়ে সমস্ত কপি টপি থেকে প্রেসে পাঠিয়ে আমি ওইখানে চলে আসতাম। আর ওর বাড়ি ছিল ওইখানে রিজেন্ট পার্ক এলাকাতে, রিজেন্ট গ্রোভ। তো তখন টালিগঞ্জ ট্রাম ডিপোর পরে বাকি যে অংশটা এখন ঘন জনবসতি একেবারে ফাঁকা ছিল, খালের ওপার দিয়ে ধান ক্ষেত চলেছে আদিগন্ত, তখন দেখা যেত যানবাহন বলতে একমাত্র রিক্সা সাইকেল। কারণ ওর ওখানে গিয়ে, ওর সেই বিশাল বাড়ির ভেতরের অফিস, ওর ওখানে গিয়ে আমি পড়লাম। দুজন অ্যাসিস্ট্যান্ট ওর ছিল আমার ওপরে, শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়। আমি ঢুকলাম অ্যাপ্রেন্টিস হয়ে।
1: এরা দুজন ছিলেন শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
0: হিসেবে কাজ করে। তো আমি গেলাম ওই রকম অত বড় একটা বাড়ি, হিম শীতল পাথরের তৈরি বাড়ি, এবং কানন দেবী তার ওই বিশাল ছেন। আমার উপর ভার পড়ল কপি করবার, একটা রটে গেল আমার হাতের লেখাটা নাকি মোটামুটি ভদ্রস্থ।
1: কপি করা মানে কি, চিত্রনাট্য?
0: চিত্রনাট্য কপি করা। তো সেই জন্য বলল যে ওকেই দেওয়া হোক এই কাজটা। তো এমন চাপ এসে পড়ল, আমার যিনি পরিচালক হরিদাস ভট্টাচার্য, তিনি যদি সারা পাতার ভেতরে একটা জায়গায় একটা কাটাকুটি করলেন, মানে নিজেই রিভাইজ করলেন একটা জায়গায়, সঙ্গে সঙ্গে এই পাতাটা আরেকবার লিখে দিলেন। আমার মনে আছে যে সারাদিন কাজ করার পরে সন্ধ্যের সময় যখন অন্য সবাই চলে গেছে, উনি এসে আমাকে বলেন আপনি কিন্তু কাইন্ডলি এই কটা পাতা আবার লিখে দিন। একটা স্ক্রিপ্ট হয়তো আমাকে চারবার কপি করতে হচ্ছে, কিন্তু তাতে আমার যে একটা অশেষ উপকার যেটা হয়েছিল, লিখতে লিখতে যেমন পড়বার সময় লিখতে লিখতে পড়লে পরে যেমন একবার মনের ভেতর গেঁথে যায়, তেমনি লিখতে এই চিত্রনাট্য কপি করতে করতে, নকল করতে করতে সেই সমস্ত চিত্রনাট্যের ভেতর এবং বার সমস্ত কিছু আমার কাছে ক্রমশ ছবির মতো পরিষ্কার হয়ে যেতে শুরু করলো।
1: মানে চিত্রনাট্য লেখার ধরনটা এবং সেই একই সঙ্গে সেই চিত্রনাট্যের ভেতরকার যে সেই সময় চিত্রনাট্যের যে অনেক ত্রুটি বিচ্যুতির জায়গাগুলো সেগুলো তো আপনার চোখে।
0: হ্যাঁ, কেননা তার আগে আমার ওই যেরকম বললাম যে বিদেশি কিছু চিত্রনাট্য পড়ার
1: অভ্যেস হয়েছে
0: আমার, আমি বিদেশি চিত্রনাট্যের সাইক্লোস্টাইল কপির মালিকও হয়ে গিয়েছি তখন।
1: এখানে তো আপনি একটা মানে তুলনাও করার সুযোগ পাচ্ছেন।
0: তুলনা করার সুযোগ আমার এক এক সময় মনে হতো যে এখানে এতটা স্পেস কেন নেওয়া হচ্ছে, কিংবা যেটা বিদেশি ছবিতে একেবারেই নেই, আমার মালিকানার চিত্রনাট্য একেবারেই নেই, এখানে আছে যে গানের জন্য স্পেস, বুঝতে পারছেন, এটাতে ভালো হলো না খারাপ হলো, এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো, এই সমস্ত প্রশ্নগুলো আমার মনের ভেতরে উঠতে শুরু করলো। আমি আপনার একটা সত্যি কথা বলি, আমি যা ছবি তৈরি করেছি তার সমস্ত দোষ গুণ, তার সমস্ত দায়িত্ব আমার, কিন্তু একটা কথা মানে খুব সৎভাবে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমি কিন্তু কখনো বাজার ভেবে ছবি করিনি। বাজার এটা চাইছে সুতরাং আমি এই ছবি করবো, এটা করিনি। হয়তো ছবি তৈরি করতে গেলে পরে তার একটা বাজার হয়েছে, সেটা আলাদা কথা। তা নইলে মানে সমস্ত ছবিগুলো আমার মতো করেই আমি করেছি, সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে করেছি। এবং একটা জিনিস আজকে হয়তো আমি গর্ব করে বলতে পারি এত বছর পরে, যে সারা জীবন আমি যত ছবি করেছি আমি কোনো দিন কারো ডিকটেশন আমাকে শুনতে হয়নি, সেই পরিস্থিতির ভেতর আমি যাইনি, আমি ছবি ছেড়ে দিয়েছি। কিন্তু যেখানে আমাকে অন্যের কথা শুনে ছবি করতে হবে সেরকম পরিস্থিতি আমি ডেকে আনিনি। যা করেছি আমি আমার নিজের মতো করেছি, তার দোষগুণ সমস্ত দায় আমার, এটা তো আমি স্বীকার। চিরাচরিত পথ থেকে আপনি বেরিয়ে এলে পরে তার কি সুবিধে সেটা আমাকে শিখিয়েছে। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, সেই সময় দেবকী কুমার বসু একটি ছবি করেছিলেন, তার নাম পথিক। পথিকটা হচ্ছে বহুরূপীর একটা নাটকের প্রোডাকশন ছিল তারকে ভিত্তি করে। তো আমি তখন পাবলিসিটিতে কাজ করতাম, তো দেবকীবাবু আমাকে বলেছিলেন যে আপনি একটা ক্যাম্পেইন তৈরি করুন, ক্যাম্পেইনের একটা ডিজাইন তৈরি করুন। আমি তখন আনন্দবাজার পত্রিকাতে 7 দিন এক এক কলম করে নিতাম, আর প্রথম দিন পুরো কলমটা ফাঁকা, কিছু নেই। দ্বিতীয় দিন একটি লোক পেছন ফিরে চলেছে, পথিক, কিছু নেই আর, কার ছবি ছবি কিনা কিচ্ছু নেই। তৃতীয় দিন সেই ক্যারেক্টারটা আরো দূরে চলে গেছে, কয়েকটা পায়ের ছাপ পড়ে আছে।

0: আসছে। এমনি করতে করতে সপ্তম দিনে শুধু পায়ের ছাপ রেখে পথিক আউট অফ ফ্রেম বেরিয়ে চলে গেছে, নিচে শুধু রেখা দেবকে কুমার বসুর পথিক,
1: অসাধারণ ডিজাইন।
0: এটা তখনকার দিনে খুব চর্চিত হয়েছিল, বুঝতে পারছেন? দেবকী কুমার বসু আমাকে বলেছিলেন যে এখন থেকে আমার পাবলিসিটি আপনি করবেন,
1: অসাধারণ
0: সাহস করে বিটেন ট্র্যাকের বাইরে যেতে পারেন, এবং যার ভেতরে যে ক্যাম্পেনের ভেতরে আপনার ইমাজিনেশন আছে, তাহলে পরে কিন্তু সেটা লোকের কাছে গ্রহণীয় হবার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, ছবির ক্ষেত্রেও তাই, আপনাকে সাহস করে বিটেন ট্র্যাকের বাইরে যেতে হবে এবং একই সঙ্গে মানুষের মনে দাগ কাটতে হবে। এই দুটো, বিটেন ট্র্যাকের শুধু বাইরে গেলেই হবে না, সেটা মানুষের মনে দাগ কাটতে হবে।
1: হ্যাঁ, মানে আমি ভাঙলাম আবার একই সঙ্গে সঙ্গে পৌঁছলাম।
0: হ্যাঁ, এটা হলে পরে তবে মানে নিজেরও খুব একটা আনন্দ হয়, এবং আমি দেখেছি এত বছর পরে আমার বোধহয় সেই কথা বলার একটা জায়গা এসেছে, একটা অধিকার এসেছে, যে অনেক বছর তো হয়ে গেল, তো আমি দেখেছি যে মানুষ সে সমস্ত জিনিস পছন্দ করে।
1: আমাদের আজকের পর্ব এখানেই আমরা শেষ করছি, আগামী দিনে আমরা আবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব।
2: সংগ্রহশালা থেকে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার, শুনলেন প্রথম পর্ব। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

রম্যগীতিতে প্রথমেই মৃণাল চক্রবর্তীর কণ্ঠে গান, গানের কথা সুনীল বরণের, সুর দিয়েছেন পিন্টু ভট্টাচার্য।

রম্যগীতিতে এবারের শিল্পী বনশ্রী সেনগুপ্ত, গানের কথা সমরেন্দ্র সেনগুপ্তর, সুর দিয়েছেন অলোকনাথ দে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। গৌরী প্রসন্ন মজুমদারের কথা ও নীতা সেনের সুরে, এবারের শিল্পী হৈমন্তী শুক্লা।

আজকের রমগীতের শেষ গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, গানের কথা ও সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা, সঙ্গে থাকবেন অঙ্কিতা চৌধুরী।

এমবাপের টেকনিকের সঙ্গে ইয়ামালের স্কিলের লড়াই সারা রাত জেগে দেখে তোমাদের আজকের সকালটা কেমন শুরু হলো বলো? আমার তো এখনো ঘুম পাচ্ছে আর চোখটাও জুড়িয়ে আসছে, কিন্তু তা বলে তো চলবে না, কারণ আজ আমার উপর দায়িত্ব পড়েছে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সঙ্গে গল্প করার। আজকে অল্প অল্প গল্পকথার আড্ডায় তোমাদের সঙ্গে আমি অঙ্কিতা চৌধুরী। এই ইন্টারেস্টিং যে বিষয়টা জানিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দেব তা কিন্তু মূলত ইয়ুথ বা যুবদের নিয়ে, তার কারণ আমাদের দেশের জনসংখ্যার 65% কিন্তু ইয়ুথরা। 15 থেকে 29 বছর বয়সী ছেলেমেয়েদের সংখ্যা আমাদের দেশে প্রায় 37 কোটি, আর এই ক্ষেত্রে পুরো পৃথিবীতে ভারতের স্থান প্রথম। এই 15 থেকে 29 বছর বয়সী ছেলেমেয়েদের বা এই ইয়ুথ জেনারেশনের সব থেকে বেশি কী প্রয়োজন বলে তোমাদের মনে হয়? প্রয়োজন কাজ, এবং এই কাজের জন্য কর্মক্ষমতা বৃদ্ধি। এই কারণে খুব অল্প বয়স থেকে প্রত্যেকটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা স্কিলগুলোকে আইডেন্টিফাই করে যদি সেটাকে নার্চার করা যায় তাহলে ভবিষ্যতে কিন্তু তারা নিজের নিজের ক্ষেত্রে সফল হবে ঠিকই, এবং তার সঙ্গে সমাজকেও এগিয়ে নিয়ে যাবে। এই স্কিলগুলোকে কি করে ডেভেলপ করা যাবে আর এই স্কিলগুলো কতটা গুরুত্বপূর্ণ ইত্যাদি আরও বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ আজ 15ই জুলাই ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে। তাহলে চলো এসব বিষয়গুলো নিয়ে কথা বলার আগে শুনে নিই একটা গান, স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে।

নূতন যৌবনের দূত তো বটেই, কারণ তারাই তো এগিয়ে নিয়ে যাবে সব ভালো কিছু। ফিরে এলাম গানের পরে, তোমরা শুনছ অল্প অল্প গল্প কথা, আর তোমাদের সঙ্গে আজকে আড্ডায় আমি অঙ্কিতা চৌধুরী। তা তোমাদের এই গানের আগে বলছিলাম যে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে, যে ডেভেলপমেন্টের ফলে নিজের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু সার্বিক উন্নতিও সম্ভব হয়। এই ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে, এটি কেন শুরু হলো বা এটি পালন করার কথা ভাবা হলো কেন, তাহলে চলো এবারে এই বিষয়টি জেনে নিই। 2014 সালে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি 15 জুলাইকে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে হিসেবে ঠিক করে। এই ঠিক করার পেছনে মূল কারণ হলো ইউএন একটা সমীক্ষা করেছিল, সেই সমীক্ষা থেকে তারা বুঝতে পারে যে ইউথদের জীবনের সবথেকে বড় জায়গা, দরকারি জায়গা হচ্ছে চাকরি, কিন্তু এই ক্ষেত্রে তাদের সেভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে না। তাই 15 জুলাইকে ইউএন এই বিশেষ দিন হিসেবে স্বীকৃত করে, যাতে অল্প বয়স থেকেই প্রতিটি ইউথ বা যুবরা যেন তাদের নিজেদের স্কিলকে ডেভেলপ করে ভালো কাজে লাগাতে পারে। যুবকদের বা তরুণদের যে ব্যাপক বেকারত্ব সমস্যা রয়েছে সেটাকে দূর করতে আর সেই সঙ্গে উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য কিন্তু এই দিনটি পালন করা হয়। এবছর অর্থাৎ 2026-এর এই ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডের থিম হচ্ছে স্কিল ফর এ শিওর ফিউচার। এই থিমের মাধ্যমে ইউএন এই বার্তা দিতে চাইছে যে একজন মানুষ তার স্কিলকে কাজে লাগিয়ে শুধুমাত্র নিজের না, সমাজের যত বিভাজন আছে সব কিছুকে ভেঙে ফেলে নিজেদের জন্য এবং সকলের জন্য একটি সুস্থ বাসযোগ্য পরিবেশ বা সমাজ গঠন করতে পারে। যেমন ধরো একটা উদাহরণ দিই ছোট করে, গ্রামে থাকা একটি ছেলে বা মেয়ের কম্পিউটার শেখার খুব ইচ্ছে, কিন্তু গ্রামে সেই সুযোগ সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার নেই। তাহলে সেই গ্রামে থাকা ছেলেটি বা মেয়েটির কি কম্পিউটার শেখা হবে না? হবে না কেন, নিশ্চয়ই হবে, হতেই হবে। সেক্ষেত্রে শহরে থাকা ইয়াং ছেলেমেয়েরা যারা এই বিষয়টি সম্পর্কে অবগত বা অনেক কিছু জানে তাদের কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এখন অনেক সংস্থা, অনেক ক্লাব, এছাড়াও অনেক এনজিও আছে যারা বহু গ্রামের বিভিন্ন স্কুলে গিয়ে কম্পিউটারের বন্দোবস্ত করছে, যাতে সেখানকার ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা এটি শিখতে পারে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যেটা শিখছি বা যেদিকে আমাদের পারদর্শিতা আছে বা আমরা অনেকটাই দক্ষ, সেই বিষয়টিকে নিজেদের মধ্যে না রেখে যদি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারি বা ধরো অন্যদের মধ্যে যদি ছড়িয়ে দিই, ধরো আমার যে বিষয়টির ওপর আগ্রহ আছে সেই বিষয়টি নিয়ে যদি অন্য কারোর আগ্রহ থাকে, তাহলে তাদের যে স্কিলটা, মানে সেই বিষয়ের যে স্কিলটা রয়েছে সেটাকে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে বা তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। তাহলেই কিন্তু আস্তে আস্তে এটি ছড়িয়ে পড়বে। আর আমরা প্রত্যেকেই ছোট থেকে একটা কথা শুনেছি যে শেয়ারিং ইজ কেয়ারিং, তাহলে এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই শেয়ারিং ইজ কেয়ারিং এই কথাটিকে আমাদের মাথায় রাখতে হবে। এবারে এই স্কিল ডেভেলপমেন্ট যেটার কথা আমরা বলছি সেটা আসলে কি, মানে শুধুই কি চাকরি নাকি অন্য কিছু? শুধু চাকরি তো হতে পারে না, তার সঙ্গে আরও অন্যান্য বিভিন্ন অনেক কিছু এর সঙ্গে জড়িয়ে রয়েছে। আসবো একে একে সেসব কথা তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে চলো দেবীপ্রিয়ার কণ্ঠে তোমাদের জন্য রইল আরেকটা গান।

0: খুব সুন্দর একটা গান শুনে ফিরে এলাম। এবারে তোমাদের জন্য রইল এ মাসের বলতে চায়ের বিষয়। চলো এবারে তাহলে সেটা শুনে নি।
1: তখন বুঝলি, এইরকমই একটা আষাঢ়ের রাতে চারিদিকে একেবারে ঘুট ঘুটে অন্ধকার, হঠাৎ বাঁশবাগানের মাথার উপরে।
2: উফ দাদু, তোমার এই আষাঢ়ে গপ্পর কতদিন চলবে বলতো? এই আষাঢ় মাসের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি, ডিম ভাজা, চাটনি, পকোড়া এইসবের সঙ্গে বাঙালির জীবনে কিন্তু আরো একটা জিনিস মাস্ট, আষাঢ়ে গপ্পর।
3: হ্যাঁ, একদম ঠিক ধরেছো। জুলাই মাসের বলতে চাইয়ের বিষয় আষাঢ়ে গপ্পর। আচ্ছা, তোমার জীবনেও কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে, এমন কোনো অবিশ্বাস্য গল্প যা শুনলে সবাই এক বাক্যে বলে
4: দূর, এ আবার হয় নাকি?
3: এরকম গল্পই কিন্তু আমরা চাই।
4: তাই তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তোমার লাইফের সেই অদ্ভুতুরে গল্পটা অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। তোমার পাঠানো

0: গল্পটা যদি হয় সেরার সেরা, তাহলে তোমাকে আমরা ডেকে নেব আমাদের স্টুডিওতে।
1: কিন্তু
0: কিভাবে গল্প পাঠাবে?
1: হ্যাঁ,
2: আমাদের চিঠি পাঠানোর ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি মেইল করতে চাও তবে yuvavanikolkata@gmail.com এই মেইল আইডিতে পাঠাতে পারো তোমার লেখা।
0: ক্যালেন্ডারের রিমাইন্ডারটা সেট করে নাও, ডেডলাইন কিন্তু 20 জুলাই 2026, এর পরে এলে কিন্তু নো এন্ট্রি। আমরা কিন্তু ওয়েট করছি তোমাদের জীবনের আশারে গপ্পর জন্য।
3: তাহলে শুনে নিলে তো এ মাসের বলতে চায়ের বিষয়? তাহলে দেরি না করে চটপট জুলাই মাসের, মানে এ মাসের 20 তারিখের মধ্যে তোমাদের লেখা পাঠিয়ে দাও। তো যাই হোক, আজকে আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে নিয়ে। এবারে 2017 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটি রিপোর্ট অনুযায়ী 71 মিলিয়ন যুবক মানুষ চাকরি হারিয়েছিল 2015 সালে। এই সংখ্যাটা যেটা ILO জানিয়েছিল তা নাকি ভবিষ্যতে আরও বাড়বে। তাই এই বিষয়টাকে মাথায় রেখে এটিকে সমাধানের জন্য ইউনাইটেড নেশন 15 জুলাইকে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে হিসেবে পালনের কথা বলে। এই রিপোর্ট থেকে একটি কারণ বেরিয়ে আসে যে প্রবীণ মানুষদের থেকে যুবকরা বেশি চাকরি হারাচ্ছে, এবং এর অন্যতম কারণ হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বা কাঠামোগত বেকারত্ব। মানে তাদের যে স্কিলটা আছে তা দিয়ে বর্তমান অর্থনৈতিক বাজার ব্যবস্থায় তারা কোনো চাকরি পাচ্ছে না। আর এটা সবথেকে বেশি দেখা গেছে আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং জায়গাগুলোতে। তবে ঠিক কোন কোন স্কিলগুলো থাকলে বর্তমানে দাঁড়িয়ে অল্প বয়সী ছেলেমেয়েদের কাজ করতে বা কাজ পেতে সুবিধা হবে, এবারে তাহলে সেটা নিয়ে কথা বলি। এখন আমরা সবাই ডিজিটাল দুনিয়ায় বসবাস করছি, মানে ইচ্ছে না থাকলেও থাকতে হচ্ছে আর কি। এবারে যখন থাকতেই হবে, সেক্ষেত্রে এই বিষয়টাকে যদি ভালোভাবে জানা যায় আর ভালোভাবে জেনে নিয়ে তা যদি কোনো প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা যায়, তাহলে ডিজিটাল দুনিয়ার নেগেটিভিটিগুলো অনেকটাই কেটে যাবে। আর সেই সঙ্গে নিজের কাজকে, সেটা অবশ্যই ভালো কাজ হতে হবে, তাকেও কিন্তু আমরা এই ডিজিটাল মাধ্যমে প্রমোট করতে পারবো। যে কোনো ভালো কাজ করতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তাই কোন কাজ আমরা করব আর কোন কাজ আমরা করব না, সেই বিষয়টা বোঝার জন্য আমাদের চিন্তাভাবনাকেও কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করে তুলতে হবে, যাতে আমরা আমাদের স্কিলকে ভালো কাজে লাগাতে পারি। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের পরে যে স্কিলটা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে ক্রিয়েটিভিটি। আজকের দুনিয়ায় যেখানে মোটামুটি অনেকেই শিক্ষিত বা ধরো ওয়েল কোয়ালিফাইড, আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে এত প্রতিযোগিতা বা এত টিকে থাকার লড়াই, সেখানে দাঁড়িয়ে আর 5 জনের থেকে নিজেকে যদি আলাদা প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু নিজেদের ভেতরে থাকা ক্রিয়েটিভিটির প্রকাশ ঘটাতে হবে। আর ক্রিয়েটিভিটি শুধু থাকলেই হবে না, তাকে সঠিক জায়গায় প্রেজেন্ট করার স্কিলটাও আমাদেরকে জানতে হবে। এই প্রেজেন্ট করাটাও কিন্তু এক ধরনের ক্রিয়েটিভিটি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কমিউনিকেশন, এটাও কিন্তু একটা স্কিল, কারণ এর মাধ্যমে আমরা আমাদের চিন্তাভাবনা আইডিয়াগুলোকে সমাজের কাছে পৌঁছে দিতে পারব। কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন আমরা ভালো শ্রোতা হতে পারব, কারণ আমাদের জানতে হবে, বুঝতে হবে যে সমাজ কি চাইছে। সেটা বুঝে নিয়ে আমাদেরকে আমাদের কমিউনিকেশন স্কিলের ওপর জোর দিতে হবে। এই স্কিলটা আরও বেশি ডেভেলপ হবে তখন যখন আমরা একটা টিম ওয়ার্ক করব। এই টিম ওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন মানুষ যখন তাদের নিজেদের বিভিন্ন মতামত জানায় বা প্রকাশ করে, তখন সেখান থেকে কিন্তু নতুন নতুন বিভিন্ন আইডিয়া পাওয়া যায়। আর সকলকে নিয়ে একসঙ্গে চলতেই হবে, কারণ এবারের ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডের থিমেই রয়েছে শেয়ার ফিউচারের কথা। এই যে কথাগুলো বললাম তা ধরো যারা লেখাপড়া জানে বা এই জগতে আছে তাদের ক্ষেত্রে বিষয়গুলো একটু বেশি কার্যকরী হবে, কিন্তু যারা লেখাপড়া জানে না বা যারা এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের তাহলে এই স্কিল ডেভেলপমেন্ট কী করে হবে? একটা বাড়ি যেখানে ধরো বাবা মা পড়াশুনো জানে না, সেক্ষেত্রে তাদের সন্তানরা কীভাবে এগোবে, কীভাবে প্রতিষ্ঠিত হবে, কীভাবে আর্থিক কষ্ট ও সমস্যাগুলোকে দূর করবে, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে এবারে কথা বলবো। কিন্তু তার আগে যদি আর একটা গান শুনে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাহলে তোমাদের জন্য রইল ক্যালকাটা কয়ারের একটি গান, চলো শুনে নিই।

ফিরে এলাম গানের পরে। তোমরা শুনছো অল্প অল্প গল্প কথা। এই যে ডিজিটাল দুনিয়া নিয়ে একটা কথা হলো, সেই দুনিয়া বা জগতের বাইরেও কিন্তু একটা বৃহত্তর পৃথিবী রয়েছে, আর সেই পৃথিবীতে বহু মানুষ থাকেন যাদের কাছে ইন্টারনেট বা এসব ডিজিটাল টুলসের হাতছানি পৌঁছয়নি। সেক্ষেত্রে তাদের এই স্কিল ডেভেলপমেন্টের জন্য কি রয়েছে? অনেক কিছুই রয়েছে। বিভিন্ন হস্তশিল্প, কারিগরি শিল্প, কুটির শিল্প ইত্যাদি অনেক শিল্প মাধ্যম রয়েছে যাদের মধ্যে দিয়ে তারা কিন্তু এই স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে। আর যে জায়গাগুলোতে এখনও উন্নত শিক্ষা ব্যবস্থা বা প্রযুক্তি পৌঁছয়নি, সেখানে যাতে সেগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়, তার জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। এই যে আমরা ইউথদের স্কিল নিয়ে কথা বলছি, তাহলে অন্য বয়সের যে মানুষরা রয়েছেন তাদের কি স্কিল ডেভেলপমেন্ট হতে নেই? আমরা আজীবন শিখি, যতদিন বাঁচি ততদিন শিখি। তাহলে আমাদের মা, মাসি, পিসি, দিদা, ঠাম্মা, দাদু ইত্যাদি আরও যে মানুষরা রয়েছেন, সবার যদি কিছু করার বা শেখার ইচ্ছে থাকে, তাহলে সে কাজটা তারা কিভাবে করবেন, বা তাদের মধ্যে যে করার ক্ষমতা আছে সেটা তাদেরকে বোঝাবে কে? সেক্ষেত্রে কিন্তু এই ইউথদেরই এগিয়ে আসতে হবে, কারণ তারাই ভবিষ্যৎ, তারাই আমাদের।

এগিয়ে নিয়ে যাবে। বেকারত্ব দূর করা, প্রথাগত শিক্ষা, আধুনিক কর্মশক্তির চাহিদা, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই সব কিছুই আমাদের মধ্যে কিন্তু তারাই ছড়িয়ে দেবে, আমাদের নিয়ে যাবে নতুন দিগন্তে। আজকে ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে নিয়ে তোমাদের সঙ্গে আড্ডায় ছিলাম আমি অঙ্কিতা চৌধুরী। আবারও খুব তাড়াতাড়ি আড্ডা হবে। সকলে খুব ভালো থেকো, ভালো আছি আমরা, ভালো থাকবো। আর যেতে যেতে তোমাদের জন্য রইল মোহিনীর ঘোড়াগুলি, একটা খুব সুন্দর গান, চলো।

যুববাণী থেকে অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা এই পর্যন্তই, সঙ্গে ছিলেন অঙ্কিতা চৌধুরী। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নজরুল গীতি। নজরুল গীতি অনুষ্ঠানে প্রথমেই শিল্পী নজরুল গীতি অনুষ্ঠান একটু পরেই শুরু হচ্ছে।

আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। প্রথমেই রইল অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গানটি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন নজরুল গীতির অনুষ্ঠান। এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: নজরুল গীতির অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে নাটক ভুল।

0: রাস্তা।
1: আজকের নাটক ভুল রাস্তা, রচনা ও প্রযোজনা বাদল সরকার। ভুল রাস্তা।

குளக் குரு டம் குளக் குரு டம் குளக் குரு டம் குளக் டம். நமஸ்கார் ரோமசாய் பிரணாம் லட்சுமி மாய் சலாம் பழமியா நமஸ்தே சேட் ஜி குட் ஈவினிங் சார் மேடம் ஜெய் ஹோ பண்டித் ஜி ஜெய் ஹோ ஜெய் ஹோ ஜெய் ஹோ. আপনাদের কাছে ভিক মাংছি বাবুজি মা লক্ষ্মী লক্ষ্মী মাই আর না না সোনা চাঁদি কিছু না, ভিক মাংছি একটু মন দিবেন, কান দিবেন, কানে শুনে মনে লিবেন, একটা গল্প এক কাহানি কানে শুনবেন মনে ধরবেন। হ্যাঁ হ্যাঁ বাংলা গল্প, আমি তো বাঙালি আছি, তবে এখন রাষ্ট্রভাষা হলো না, তাই থোড়া কুচ হিন্দি বলি। খিচুড়ি খান না, খিচুড়ি হিহেরি খিচুড়ি আছে, মাফ করে নেবেন বাবুজি লক্ষ্মী মাই, লিখাই পড়াই শিখলাম না বিলকুল, কাজ কাম জানলাম না, তাই খিচড়ি ভাষা খিচড়ি কাহানি এই আমার রুজি রোজগার, যদি শুনে ভালো লাগে যদি দিল খুশ হয়ে যায় তবে। হ্যাঁ না না সোনা চাঁদি মাংব না, সে দু চার পয়সে শিখি আনলি দয়া করে গরিবকে। আরে হেই ঝ্যাম না না না না না না না ঝ্যাম কুড়া কুর ঝ্যাম কুড়া কুর ঝ্যাম কুড়া কুর ঝ্যাম কুড়া ঝ্যাম না না না না না না না ঝ্যাম কুড়া কুর ঝ্যাম কুড়া কুর ঝ্যাম কুড়া কুর ঝ্যাম কুড়া। হ্যাঁ এক থা রাজা মানে এক ছিল রাজা, হ্যাঁ জি ওই পুরানি কাহানি সেই জানাশোনা গল্প, কি করব বলেন, রাজা ছাড়া কাহানি হয় না। ইতিহাস খুলিয়ে দেখেন, ইতিহাস ইতিহাস হিস্টোরি, নাই বাবুজি আমি নেই, আপনারা দেখেন, আমার পড়াশোনা জানা নেই বিলকুল। আপনারা কিতাব খুলিয়ে দেখেন, সব রাজা রানীর গল্প, রাজা রানীর কাহানি, রাম যুধিষ্ঠির, অশোক হর্ষবর্ধন, আকবর জাহাঙ্গীর, নেপোলিয়ান ভিক্টোরিয়া, আপনি আমি তো প্রজা আছি প্রজা, আমাদের কাহানি কোথা আছে ইতিহাস কিতাবে বলেন, বল ভাই কাহানি।

রাজপুত্তর হাঁকে সাবধান, মন্ত্রীপুত্তর হাঁকে বচকে, কোতোয়াল পুত্তর হাঁকে হোশিয়ার, সিপাহি হাঁকে সমালকে সাবধান বচকে।

ভুল রাস্তা নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা, প্রযোজনা ও একক অভিনয়ে বাদল সরকার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলায়। আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি এই চুক্তিকে এক মাইল ফলক বলে

0: অভিহিত করেছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে আজ বিকেলে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। ওড়িশার পুরীতে আগামীকাল রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে, স্পেন ইতিমধ্যেই ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হল। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধে পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলেও বর্ণনা করেছেন তিনি। এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও রাজেশ আগরওয়াল উল্লেখ করেন। শিল্প সংস্থাগুলি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির ইতিহাসে এক মাইল ফলক হিসেবে অভিহিত করেছে। ফিকির মহাসচিব আনন্দ স্বরূপ বলেছেন, এর ফলে আন্তর্জাতিক শৃঙ্খলে ভারতের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হল।
1: This agreement would open up new opportunities for the Indian industry in both goods and services. The cooperation in innovation, technology and talent mobility will enhance Indian industry's competitiveness. The agreement is a major landmark in India's FTA journey and will go a long way in promoting India's participation in global value chains and encouraging innovation-led growth in both the countries, India and the United Kingdom.
0: ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। অ্যাসোচ্যামের সভাপতি নির্মল কুমার মিন্দাও বলেছেন, এই চুক্তি ভারতের পক্ষে এক ঐতিহাসিক মাইলফলক। বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহিত সিংলা বলেছেন, ঐতিহাসিক এই চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে, যার কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া এবং আন্তর্জাতিক বিবাদ নিরসনে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা গ্রহণ না করা। রাষ্ট্রসংঘে ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনার শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিরাপত্তা পরিষদ চলতি সংঘাত ও বিবাদ নিরসনে কার্যকরভাবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, 80 বছরের পুরনো রাষ্ট্রসংঘের বিভিন্ন শর্ত বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট নয়। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে একাধিকবার আলোচনা হলেও তার কোনো যথাযথ অগ্রগতি হয়নি।
2: The Security Council has been ineffective in putting an end to human suffering among the affected populations. The foundational principle for the establishment of the United Nations, maintenance of international peace and security, has therefore been called to question. The underlying reason for inadequacies of the Security Council is evident. An 80-year-old architecture designed for the 1940s is ill-equipped to address contemporary challenges. As a collective, the UN has not been able to move the needle on reforming the Security Council.
0: অবিলম্বে রাষ্ট্রসংখ্যা নির্ণয়।

0: নিরাপত্তা পরিষদের অর্থপূর্ণ সংস্কারের ওপর জোর দিয়েছেন পি হরিষ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, ইরানে জোরালো আঘাত আনতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে আক্রমণের তেজ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালাম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এক কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে সৌরাষ্ট্রম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকারও প্রশংসা করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সঙ্গে তারা এই নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে যে কাজ করে চলেছে তার রীতিমতো প্রশংসার দাবি রাখে।
1: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যম সে উনকে সাথ মিলকার আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপ সে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি কে বল মিলেগা।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইন প্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবে অংশ হিসেবে বিদায়ী গৌরব যাত্রার উদ্বোধনী অধিবেশনে শ্রী বিড়লা ভাষণ দিচ্ছিলেন। বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বর্তমান সময়ের দাবি।
2: लोकतंत्र के अंदर विधायी संस्थाएं जहां से आप बेहतर शासन चला सकते हो, मेरा मानना है कि समय परिवर्तनशील है और समय परिवर्तनशील के समय अभी एक उत्तरदायी जवाबदेही शासन भी होना चाहिए, उत्तरदायी जवाबदेह जनपद भी होना चाहिए। समय के साथ हमें परिवर्तन करने की आवश्यकता है। आज जनता उत्तरदायी प्रतिनिधि मानता है, पारदर्शिता भी होनी चाहिए, जवाबदेही भी होनी चाहिए, वही जनपद सफल होगा और वही शासन सफल होगा।
0: মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তদন্তাধীন অপরাধের বিচারের জন্য নতুন একটি বিশেষ আদালত গঠন করেছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার পর মন্ত্রকের এই সিদ্ধান্ত। ওড়িশার পুরীতে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গতকাল পবিত্র নব যৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আয়োজন করা হবে। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে স্পেন ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে তারা 2-0 ফ্রান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি একে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। ভারত বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে। আজ ব্যান্ডের গান জুড়ে একটাই শব্দ বারবার ফিরে ফিরে আসবে, সেটি হলো মন। এই ছোট্ট শব্দের ভেতরেই লুকিয়ে আমাদের সমস্ত অনুভূতি, সে আনন্দ হতে পারে কিংবা অভিমান, ভালোবাসা। আমাদের মনে কত স্বপ্ন রোজ দানা বাঁধে, তাই না? আবার হয়তো কিছু হারিয়ে যাওয়া বা হারিয়ে ফেলা কিংবা কিছু ফিরে পাওয়া, সব কিছুরই ঠিকানা ওই যে আমাদের সকলের মন। এই চঞ্চল, এই স্বপ্নময়, কখনো অবুঝ এই মনের কথাই এখন শুনব চন্দ্রবিন্দুর সেই জনপ্রিয় গানে।

আমাদের জীবনে কত ব্যস্ততা, তাই না? কত ভিড়। এই যে ভিড়, ব্যস্ততার কোলাহল, এসবের মধ্যে অনেক সময়ই আমরা আমাদের নিজের মনের কথাই শুনতে পাই না, অথচ সেই মনই কখনো প্রশ্ন করে বসে, আবার কখনো পথ দেখিয়ে দেয়। আমাদের মনই অনেক সময় আমাদের বলে দেয় কোনটা ঠিক, কোনটা করব, কোনটা করা উচিত, বা কোথায় ভুল করে ফেললাম। এই মনই কখনো কখনো হাজার অশান্তির পর, হেরে যাওয়ার পর আবার নতুন করে বাঁচতে শেখায়। ক্রস উইন্ডস থেকে এবারের গান ও মন আপনাদের জন্য।

এই যে অবুজ মন, যাকে আমরা অনেক সময় ফেরাতে চাই, তবে মন কি সবসময় গন্তব্যটি খুঁজে পায়? না। তখন কি হয়, কি হয় সেই মনের অবস্থা? সেই দিশে হারা মনকে নিয়েই মহিনের ঘোড়াগুলি থেকে এখনকার মতো ব্যান্ডের গানের শেষ গান শোনাবো বন্ধুদের। কারণ ওই যে, আর উপায় নেই, ঘড়ির কাঁটা তো বলছে যেতে হবে, মন না চাইলেও যেতে হবে।

বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 1 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, কখনো কখনো হালকা থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97% এবং সর্বনিম্ন পরিমাণ 69%। গত 24 ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি। 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং তার সংলগ্ন সমুদ্রে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা

বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ মাঝে মাঝে দমকা আকারে 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। সে কারণেই মৎস্যজীবীদের 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার খবর শেষ হলো।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় দুপুর 3:35 অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গেই থাকছি আমি যুথিকা নাজির। 4:05 শুনবেন মহিলাদের আসর। আজকের বিষয় আলাপি কলম, উপস্থাপনায় থাকবেন সঙ্গীতা দত্ত। বিকেল 4:35 শুনবেন কলকাতা কলতান, কলকাতার শহরে কলম নির্মাণ ও মেরামতি। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা।

চারটে বেজে পঞ্চাশ মিনিটে শুনবেন লালুন গাথা। লালুন গাথা নিয়ে আপনাদের সঙ্গে থাকব আমি যুথিকা। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব আমি যুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন। 6:20 ক্ষেত খামারের কথা, বিশ্ব যুব দক্ষতা দিবস, তাৎপর্য ও ভাবনা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, আজকের বিষয় তোতলামো ও তার সমাধান, বলবেন ডাক্তার সুশোভন দাস। 7:00 শুনবেন নাটক ভুল রাস্তা, রচনা ও প্রযোজনা বাদল সরকার। 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন সিনেমা জগৎ, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শিখর দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন প্রথম পর্ব। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া ধনশ্রী রাগে এশরাজ পরিবেশন করবেন সৌগত দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি।

মৈত্রী পূজার তরঙ্গে এখন অনুরোধের আসর। ঘড়ির কাঁটা 3:35 ছুঁই, তার মানে এই সময়টা অনুরোধের আসরের। আর আমার দুই বাংলার শ্রোতা বন্ধুরা এই অনুরোধের আসরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আর আমরাও অপেক্ষা করে থাকি। তার কারণ, এই অনুরোধের আসরেই আমরা আপনাদের অনুরোধ করা গানের সম্ভার সাজিয়ে বসি আপনাদের জন্যই। আজ অনুরোধের আসর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি যুথিকা, আর অনুরোধের আসর তো শুরু করবই, তবে তার আগে আবারও একবার স্বাগত জানাই দুই বাংলার শ্রোতা বন্ধুদের আজকের অনুরোধের আসরে। আজকের অনুরোধের আসরে প্রথম গানটি শুনবেন মুনমুন রায়ের কণ্ঠে। যেভাবে বৃষ্টি পড়ছে এই বাদল দিনে আমাদের গড়দরজা বিষ্ণুপুর থেকে দুই শ্রোতা বন্ধু চিরশ্রী পাল।

এবং মঙ্গলা গাঙ্গুলি তারা শুনতে চেয়েছেন এই গানটি। আজকের অনুরোধের আসরের প্রথম গানটি শুনবেন মুনমুন রায়ের কণ্ঠে। গড়দরজা বিষ্ণুপুর থেকে আমাদের দুই শ্রোতাবন্ধু চিরশ্রী পাল ও মঙ্গলা গাঙ্গুলির অনুরোধে।

মনোমোড় মেয়ে ঘেরো সঙ্গে, গানটি শুনলেন মুনমুন রায়ের কণ্ঠে। চলে যাব পরের অনুরোধের আসরে, পরের গানে, লতা মঙ্গেশকরের কণ্ঠে। গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের শ্রোতাবন্ধু বিকাশ বাগ শুনতে চেয়েছেন এই গানটি। এখন রইল আপনার জন্য লতা মঙ্গেশকরের কণ্ঠে এই জনপ্রিয় গানটি।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গর্বিতা পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের শ্রোতাবন্ধু বিকাশ বাগের অনুরোধে। যেহেতু এখন বর্ষাকাল চলছে, মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাই আজকের অনুরোধের আসরের বেশ অনেকগুলো গান সাজিয়েছি এই বৃষ্টি বর্ষাকাল মেঘ সেই সংক্রান্ত। তাই এবার অনুরোধের আসরে ভূপেন হাজারিকার গান শুনবেন। আর কাদের অনুরোধে শুনবেন, তারা হলেন অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল, প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, যাদব বিশ্বাস ও স্বদেশ মল্লিক কৃষ্ণনগর নদিয়া থেকে। এরা সকলেই ভূপেন হাজারিকার কণ্ঠে এই বর্ষাকালকে আরো এনজয় করার জন্য শুনতে চেয়েছেন এই গানটি। এখন রইল আপনাদের জন্য ভূপেন হাজারিকা।

একখানা মেঘ ভেসে এলো আকাশে, গানটি শুনলেন ভূপেন হাজারিকার কণ্ঠে। কৃষ্ণনগর নদিয়া থেকে আমাদের শ্রোতা বন্ধুরা অসীম মণ্ডল, প্রমীনা মণ্ডল, প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, যাদব বিশ্বাস ও স্বদেশ মল্লিক, এদের সকলের অনুরোধে পরের গানটির অনুরোধ এসেছে।

মারু মানকর পূর্ব বর্ধমান থেকে। আমাদের শ্রোতা বন্ধুরা ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি, এরা সকলেই শুনতে চেয়েছেন একটি রবীন্দ্রসঙ্গীত, পাগলা হাওয়ার বাদল দিনে। এই রবীন্দ্রসঙ্গীতটি এখন রইল আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের অনুরোধে। শুনছেন অনুরোধের আসর, গানটি শুনবেন স্মিতার কণ্ঠে।

গানটি শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। কাজুরা গ্রাম পশ্চিম বর্ধমান থেকে আমাদের দুই শ্রোতা বন্ধু নিমাই মিশ্র এবং মীনাক্ষী মিশ্রর অনুরোধে পরের গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে ছদ্মবেশী ছায়াছবি থেকে। এই গানটির অনুরোধ এসেছে দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, চন্দন দাস, তারা অনুরোধ জানিয়েছেন মুজফ্ফরপুর বিহার থেকে। এবং এছাড়া বজবজ বাওয়ালি থেকে আমাদের তিন শ্রোতা বন্ধু লীলা চক্রবর্তী, অঙ্কিতা চক্রবর্তী, অঙ্কিতা চৌধুরী ও অনুষ্কা চৌধুরী, এরা সকলেই শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে ছদ্মবেশী ছায়াছবি থেকে এই গানটি।

বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা

মান্নাদের এই গানটির সঙ্গেই শেষ হচ্ছে আজকের অনুরোধের আসর। বিদায় নিচ্ছি আমি জ্যোতিকা, সকলে ভালো থাকবেন। আর আমাদের অনুরোধের আসরের পোস্টে আরো বেশি বেশি করে গানের অনুরোধ করুন। মৈত্রী প্রচার তরঙ্গে এখন মহিলাদের আসরে শুনবেন আলাপি কলম, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

কোন দেশে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দৌড়বা কোমল, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে।

ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, আর আবহমান কাল ধরে চলে আসা এই ভালোবাসার জোরেই আজকের মহিলাদের আসরে স্বাগত জানাই দুই বাংলার সমস্ত প্রিয় মৈত্রী বন্ধুকে। আজকের মহিলাদের আসর আলাপি কলমের, অর্থাৎ আপনাদের লেখা গল্প কবিতা পাঠের আসর। সে পাঠে যাব, তবে তার আগে বন্ধুকে ভালোবাসায় আদরে আবদারে যেমন ভরিয়ে দেওয়া যায়, ঠিক তেমনি ভাবে অভিমান মিশিয়ে অভিযোগও তো করা যায়, তাই না? সেই রকমভাবেই বলি, আপনাদের লেখা, আপনাদের লেখা গল্প কবিতা আমরা কিন্তু বড্ড কম পাচ্ছি। আপনাদের লেখায় প্রতীক্ষায় থাকি যে আমরা, আপনাদের বন্ধু মহিলা মাহফুল। যাকে এবার থেকে আপনাদের লেখা গল্প কবিতা আরও বেশি বেশি করে পাব এই প্রত্যাশা নিয়ে এবারে দেখে নিই কোন বন্ধুর লেখা এই মুহূর্তে এসে পৌঁছেছে আমার হাতে।

একেবারে প্রথমে একটি গল্প। গল্পের নাম সুখের সন্ধানে সুখময় বাবু। লিখেছেন শিউলি জানা প্রামাণিক, কালীপুর, গৌরাঙ্গতলা, বজবজ, কলকাতা 138 থেকে। সুখের সন্ধানে সুখময় বাবু। বেরুনুর মুখে ঝোড়ো হাওয়া, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। কোথা থেকে ধুলোর চাদর এসে আষ্টে পৃষ্টে ধরল সুখময় বাবুকে, তা কে জানে। চোখ রগড়াতে রগড়াতে তাড়াহুড়ো চেঁচামেচি করে কোট প্যান্ট টাই পরিহিত সুখময় বাবু গিয়ে বসলেন ভাড়া করা গাড়িতে। গিন্নি তখন দড়ির গোড়ায় দাঁড়িয়ে বিষণ্ন মুখে আগোছালোভাবে হাত নাড়ছে। ছেলে মেয়ে টাটা বাই বাই করে পাড়া মাতিয়ে দেওয়ার উপক্রমে ব্যস্ত। এই এপ্রিলেই তাপমাত্রা চড়চড়িয়ে বাড়ছে। বছরের প্রথম কালবৈশাখী ছিল এটা। পশ্চিমের আকাশে একটা ঘন মেঘ অনেকক্ষণ ধরে ড্রেসিং টেবিলের সামনে সাজছিল যেন। ঠিক বেরোনোর মুহূর্তে তা টুপ করে ঝরে পড়ল সুখময় বাবুর সামনে। ছাতা খোলার সময় দেয়নি পাঁজি বৃষ্টিটা। অগত্যা হাত ভেজা সুখময় বাবু ড্রাইভারের পাশের সিটে বেজার মুখে বসে পড়লেন। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ। ঘণ্টাখানেক হাতে সময় নিয়েই বেরিয়েছিলেন সুখময় বাবু, কিন্তু রাস্তার জমা জল, পিচ্ছিল পিচ, ট্রাফিক জ্যাম তার 40 মিনিট হজম করে ফেরত দিল মোটে 20 মিনিট। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে গাড়ি থেকে নামতে গিয়ে সুখময় বাবুর খেয়াল পড়ল তিনি জুতো পরে আসেননি। কি আপদ, জুতো ছাড়াই তিনি বেরিয়েছিলেন এই লম্বা সফরে। খানিকটা অস্বস্তি নিয়ে খালি পায়ে ছুটলেন ফুটপাতের পাশে এক জুতোর দোকানে। পছন্দসই জুতো কিছুতেই পাচ্ছেন না তিনি। প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণা শুনেই কর করে 500 টাকার নোট দিয়ে কিনলেন না পছন্দ একজোড়া জুতো, আর তাই পায়ে দিয়েই দৌড়লেন পরিমরি করে। গরিব রথ এক্সপ্রেসে নিজের কোচে উঠতে গিয়ে খেলেন এক মস্ত ধাক্কা। এক পায়ের সেই নতুন জুতো গিয়ে পড়ল রেল লাইনের ওপরে। ছল ছল চোখ একবার চোখ বিস্ফারিত করে লাইনের দিকে নিষ্পলক তাকিয়ে রইলেন। ট্রেন স্টেশন ছাড়ল, আর এক পায়ের জুতোকে আঁকড়ে ধরে 250 টাকার হিসেব মাথায় রেখে ব্যাগের ভেতর চালান করে দিলেন জুতোটা। রাত বাড়ছে, খাবার খেতে গিয়ে মনে পড়ল

খাবারের ব্যাগটা তাড়াহুড়োই জুতোর দোকানে ফেলে এসেছেন সুখময়বাবু। পরোটা, আলু চোখা, মিষ্টির শোকে পেটের ইঁদুর তখন খেপে আগুন। অগত্যা সেই আগুনে বোতলের জল ঢেলে শুয়ে পড়লেন তিনি। এসি সুখময়বাবুর বরাবরই ভারী অপছন্দের। অন্য ট্রেনে টিকিট না পেয়ে বাধ্য হয়ে গরিব রথে টিকিট কেটেছিলেন তিনি। ঠান্ডায় মাথার যন্ত্রণাটা নড়ে চড়ে উঠতেই খেয়াল পড়ল একটাও চাদর বা টুপি আনেননি। অগত্যা গলার টাইটা খুলে দোকানের ওপর দিয়ে পেঁচিয়ে ঠান্ডা থেকে মাথা বাঁচানোর অন্তিম চেষ্টাটুকু সযত্নে করলেন তিনি। ঘুম আসছে না কিছুতেই। কোচের নীল আলোয় মায়াবী পরিবেশে সবই চোখটা বুঝেছেন। ভেসে এলো এক অদ্ভুত সুরধ্বনি, একটা সুর, দুটো সুর, তিনটে চারটে করে অনেক। এমনি করে অজস্র নাক ডাকার সুরে সুখময়বাবুর তখন তালমাটাল অবস্থা। কিছুতেই সেই সুরের তালে তাল মেলাতে পারছেন না। ঘুম তখন চিরনিদ্রায় শায়িত। অফিসের ট্যুর বলে গিন্নিকে বলে এলেও সাংসারিক কুটিলতা থেকে রেহাই পেতেই এই অকস্মাত পুরীর পথে পা বাড়িয়েছিলেন তিনি। সাত সকালে পুরী স্টেশনে নেমে মশার কামড় খেতে খেতে পেটের ক্ষুধা গেছে নিভে। হোটেল বুক করা নেই, হাঁটতে হাঁটতে প্রায় গোটাকুড়ি হোটেলে জায়গা না পেয়ে 21 নম্বর হোটেলে ঘর মিলতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন সুখময়বাবু। নাম হোটেল নিবাস। স্নান সেরে রাস্তায় বেরিয়ে চা পাউরুটি খেয়ে সমুদ্রের নীল জলরাশির মাঝে এসে স্বাধীনতার সুখ বোঝার চেষ্টা করলেন। অগুন্তি ঢেউয়ের মাঝে ভিজে একসা হয়ে যখন ক্লান্ত, ঠিক তখনই চোখে পড়ল ঢেউয়ে ভেসে আসা একপাটি জুতোর দিকে। জুতোটা কেমন যেন চেনা চেনা লাগছে। বিচলিত চোখ দৌড়ল জুতোটা তুলতে। পরের ঢেউ ভাসিয়ে নিয়ে যাওয়ার আগে জুতোটা সুখময়বাবুর হাতে এলো। অবিকল তার রেললাইনে পড়ে যাওয়া জুতোর মতো দেখতে। এক মুহূর্ত থামলেন সুখময়বাবু। রেললাইনে পড়ে যাওয়া জুতো নিশ্চয়ই এখানে আসেনি। ভুঁড়ু পুঁচকে ভাবলেন, শুনেছিলেন পৃথিবীতে একই রকম দেখতে মানুষ নাকি 7 জন হয়, তবে বোধ হয় একই রকম দেখতে 7 জোড়া জুতোও আছে পৃথিবীতে। আপন মনে হেসে খুশি হলেন তিনি। সমুদ্রের থেকে একটা প্রাপ্তির উচ্ছ্বাসে দৌড়লেন হোটেল নিবাসের দিকে। অটোয় উঠে বললেন, হোটেল নিবাস যাব। অটোওয়ালা শুধুলেন, জায়গার নাম? এখানে তো ওই একই নামের হোটেল গোটা 15 আছে। অটোওয়ালার কথায় সুখময়বাবুর তখন মাথা ঘুরছে। তিনি ঠিক কোন হোটেলটায় উঠেছিলেন তাই তো খেয়াল করেননি। হাতে 250 টাকার হারিয়ে পাওয়া জুতো মাথায় নিয়ে সমুদ্রের পাড়ে বসে পড়লেন সুখময়বাবু। এবার তাকে 15টা হোটেলে খুঁজতে বেরোতে হবে, তবেই পাবেন তার 1.5 পাটি জুতো। ঘুচবে 250 টাকার দুঃখ। ওদিকে পেটের ইঁদুরটা আবার রেগে একেবারে আগুন। গল্পটি লিখে পাঠিয়েছেন শিউলি জানা প্রামাণিক, কালিকাপুর, গৌরাঙ্গতলা, বজবজ, কলকাতা 138 থেকে।

এই গল্পটি পড়তে পড়তে যখন বৃষ্টির প্রসঙ্গ এলোই এবং আমরা এই মুহূর্তে যা চারদিকে আবহাওয়া তাতে বৃষ্টির আবহিত রয়েছি, কখনো ঝিরঝির, কখনো ঝমঝম, কখনো মেঘলা আকাশ, এভাবে বৃষ্টির আবহে আমরা রয়েছি। আর এই যে সুখময় বাবু এক উদাসী বাউল মন, দুটো অনুষঙ্গ মিলে ভারী ইচ্ছে করছে এই গানটি একটু শুনতে, একটু শোনাই আপনাদের রবীন্দ্রনাথের লেখা সেই বিখ্যাত গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

গল্প হলো, গান হলো, এবারে যাই একটি কবিতায়। কবিতার নাম সোহাগ জল। কবিতাটি লিখে পাঠিয়েছেন আলো দত্ত। ভিজিয়ে দিয়ে সোহাগ জলে আষাঢ় আসে উল্লাসে, শ্রাবণ ঘনায় চোখের পাতায় কাজল কালো মেঘ ভাসে, হারিয়ে যাবার নেই সীমানা আনমনা সুর ভঙ্গিতে। আজকে দেখো বর্ষা রানী তাই মেতেছে ছন্দেতে, পাহাড় সিঁচে আয়না নেমে জল বাদলে ছমছমি, নূপুর পায়ে নাচবি এসে মন ময়ূরী রুমছমি, কদম ফুলের পাপড়ি ছড়ায় কেতকী তার রূপ দেখে, বাসুর ঘরে আড়াল করে স্বপ্ন সাজে তার চোখে, রৈনু বসে আঙিনাতে আসবি বলে যখন তুই, মনের মাঝে গুনগুনিয়ে হাসনুহানা গোলাপ জুঁই, আমার গোপন অশ্রু হয়ে মন পবনের রং ধনু, ভিজবে আকাশ ভিজবে পাথার উষর মরু ক্ষীণ তনু, তবুও দেখো বুক জ্বলে যায় ভেতরে তার গনগনে, আর কতকাল ভিজলে এ মন পুড়বে না আর আগুনে। কবিতা সোহাগ জল, কবিতাটি লিখে পাঠিয়েছেন কবি আলো দত্ত। এমন একটি কবিতা শোনার পর খুব মন চাইছে রেডিও কানে অথবা আকাশবাণী মৈত্রীর মহিলাদের আসর কানে একান্তে বসে সতীনাথ মুখোপাধ্যায়ের গলায় এই গানটি শুনতে।

শুধু তো গান শুনলেই হবে না বন্ধু, সঙ্গে জানতে হবে চিঠির বিষয়টিও, যা আমার এবং আপনার, অর্থাৎ আমাদের এবং আপনাদের মধ্যেকার বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। তাই এবারে একটু বলি এ মাসের, জুলাই মাসের চিঠির বিষয়। জুলাই মাসের আমার কলম বিষয়, জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় তা হল সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো করে পথ দেখায়। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয় তাতে ক্ষতি কি? নিজেও তো হতে পারি নিজের জীবনের সেই নক্ষত্রটি। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা এই শিরোনামে 150 শব্দের মধ্যে। কীভাবে পাঠাবে তা তোমাদের সকলেরই জানা, তবু আর একবার বলি, যদি মেইল করে পাঠাও তাহলে আমাদের মেইল আইডি mohilamohol.airkolkata@gmail.com, আর যদি চিঠি লিখে পাঠাও তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লেখো অথবা মেইলি করো, পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 জুলাই 2026।

এবারে বলি জুলাই মাসের এক কলমে দুই নারীর বিষয়। জুলাই মাসের এক কলমে দুই নারীর বিষয় মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবলী চরিত্র।

নারীর চরিত্র অনেক বেশি আলোচিত অথবা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সাহিত্যে। সেই রকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাঁদের জীবনযাপন, তাদের মানসিকতাকে, তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। উপন্যাসের নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অহিংসা, আর যে চরিত্র দুটিকে নিয়ে লিখবেন তারা হল মাধবীলতা এবং রত্নাবলী। এই দুই চরিত্রের বৈপরীত্য আপনাদের অনুভূতিতে কিভাবে ধরা পড়ে তা আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আর কিভাবে লিখে পাঠাবেন প্রথমে বলি ঠিকানার কথা। চিঠি লিখে যদি পাঠান তাহলে লিখুন এই ঠিকানায়, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। আর যদি মনে করেন মেইল করবেন তাহলে আমাদের মেইল আইডি mohilamahol.airkolkata@gmail.com। এখানেও কিন্তু চিঠি লিখুন অথবা মেইলই করুন, তা পাঠাবেন 23 জুলাই 2026-এর মধ্যে, আর শব্দ সংখ্যা 150। আপনাদের চিঠি এবং মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। আজকের মতো মহিলাদের আসর এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিয়ম করে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:50 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে বিকেল 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আজকের মতো টাটা।

0: এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসরে আলাপি কলম। উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারি অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন কলকাতা কলতান।
1: আকাশবাণী মৈত্রী কলকাতা কলতান। আজকের অনুষ্ঠানে কলকাতা শহরে কলম নির্মাণ ও মেরামতির এক দারুণ নিদর্শন তুলে আনব আমরা। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা উৎসব সিনহা।
2: তার ধার নাকি তরবারির চেয়েও বেশি। তারই মুখ দিয়ে বের হয় বিদ্রোহ, প্রেম বের হয়, গান কবিতা স্বাক্ষরিত হয়, শান্তি চুক্তি আবার বানানো হয় মারণাস্ত্রের নকশাও। একখানি অতি প্রাচীন এবং প্রয়োজনীয় জিনিস, আমাদের লেখার হাতিয়ার, আমাদের ভাবনার পথিক কলম, যা যুগ যুগ ধরে মানুষের চিন্তা, আবেগ ও গল্পের বাহক। এই ছোট্ট বস্তুটির ইতিহাস যেমন দীর্ঘ তেমনি আকর্ষণীয়। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি এক অনন্য শ্রবণ যাত্রায়, যেখানে আমরা কেবল কলমের কথা বলবো না, বরং সেই শিল্পীদের কথা বলবো যারা এই কলম তৈরি করেন আর প্রয়োজনে মেরামতির কাজও করেন নিপুণ দক্ষতায়। তারা আমাদের কলম কারিগর, যাদের হাতের কাজের গুরুত্ব আজও অপরিসীম। কলম তৈরির কারিগররা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। আধুনিক প্রযুক্তির যুগে মেশিনে তৈরি কলমের বাজারে তাদের হাতে তৈরি কলমের চাহিদা কমে গেলেও তারা তাদের ঐতিহ্য ধরে রেখেছেন। কলমের প্রাচীনত্ব ও সৌন্দর্যের কারণে তাদের হাতের কাজের কদর ক্রমবর্ধমান।

0: আমরা কথা বলেছি প্রখ্যাত কলম নির্মাতা শ্রী সুধীন পাল মহাশয়ের সঙ্গে। কলম নির্মাণের কাজে তিনি অবিরতভাবে লেগে আছেন 1993 সাল থেকে। তিনি বলেন, কলম বা পেনকে আমরা বৃহত্তর ক্ষেত্রে দুটি ভাগে ভাগ করতে পারি, স্কুল রেঞ্জের পেন এবং প্রিমিয়াম রেঞ্জের পেন।
1: স্কুল রেঞ্জের পেন বলতে যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করে এসেছি, যেমনি আর্টেক্সের পেন ছিল নর্মাল, যেটা ছাত্রছাত্রীরা ব্যবহার করবে ছোট সাইজের পেন, আর যেটা কালেক্টররা ব্যবহার করে সেটা একটু বড় সাইজের পেন হয়, তার নিবও বড় হয়, মানে হয়তো প্রায় 5 ইঞ্চি সাইজের পেন হয়, একটু বড়, একটু মোটা।
0: আপনার কাছে এবার জানতে চাইবো পেন তৈরির পদ্ধতি।
1: পেন তৈরির পদ্ধতি হচ্ছে কি, একটা তো নর্মাল ইঞ্জেকশন মেশিনে বিভিন্ন রকমের, ধরুন পেনে যদি 9টা পার্ট থাকে বা 8টা পার্ট থাকে, সেই 8টা ডাই হয়, সেই 8টা ডাই স্টেপ বাই স্টেপ চলে ইঞ্জেকশন মোল্ডিং মেশিন, যেটা স্কুল রেঞ্জে পেন চলে। আর যেটা আরেকটু বেটার কোয়ালিটি হয়ে যাচ্ছে অ্যাবোনাইট অ্যাক্রেলিক, সেগুলো হচ্ছে কি আপনার ব্লেডে কেটে সেগুলো হ্যান্ডমেড তৈরি হয়, সেগুলোর প্রোডাকশনটা অত না, ধরুন সারাদিনে হয় 5 পিস হতে পারে, সেগুলো হ্যান্ডমেড পেন বলে এই হতে পারে। আর নর্মাল ইঞ্জেকশন মেশিনে সেটা স্কুল রেঞ্জে, সেটা বাল্কে প্রোডাকশন হয়, প্রতিদিন হয়তো একটা ইউনিট থেকে ধরে নিন 2000 পিসও হয়ে যেতে পারে। এটা প্লাস্টিক দানা যেটা পাওয়া যায় আমরা ধরুন নিয়ে আসলাম, সেটা হিট হয় মেশিনে, সেটা উপর থেকে ছাড়তে হয়, তারপরে প্রেসারটা দিতে হয়, তারপরে ডাইসে সেই প্রেসারটা মানে ছাপটা উঠে যায়, সেই হিসাবে ধরুন পেনের বডি, ক্লিপ, ক্যাপ, সেকশন, বটম, সেই হিসাবে ডাইস থাকে, সেই হিসাবে ব্যাপারটা ডাইস বাই স্টেপ বাই স্টেপ হয়, তারপর ওটা অ্যাসেম্বলি হয়ে ফিটিং হয়, তারপর নিপ ফিটার লাগে, ক্লিপ লাগে, তারপরে পেন তৈরি। একটা মেয়েকে যেরকম বিয়েতে পাঠানো হয়, সাজিয়ে শ্বশুরবাড়ি পাঠানো হয়, সেরকম ব্যাপারটা, পেন তৈরি থেকে শুরু করে তাকে পলিশ করা, নিপ ফিটার লাগানো, ক্লিপ লাগানো, তাকে লাস্টে সেলোফেন দিয়ে তারপরে তাকে প্যাকিং করে হাট নিয়ে আসে।
0: অনেক পেনের বডিতে দেখি মেটাল বডি, প্লাস্টিক বা ফাইবার যাই হোক না কেন, তার গায়ে দেখি অনেক রকমের ডিজাইন করা থাকে, ওগুলো কি আলাদা কোনো মিস্ত্রিরা করে নাকি আপনারাই নিজেরাই বানান?
1: না না না, ওটা আলাদা প্রিন্টার আছে তাদের কাছে, যেমন ফ্ল্যাট প্রিন্টিং হয় মানে স্কিনের, সিল্ক স্কিনের প্রিন্টিং, সেক্ষেত্রে ওই রাউন্ড প্রিন্টিং হয় যেটা চারদিকে বডির লাগবে, একটা ফ্ল্যাট প্রিন্টিং হয়।
0: একটা পেনের দাম কোন কোন জিনিসের উপর নির্ভর করে স্থির করা হয়?
1: ধরুন মেটেরিয়ালস যা হলো সেগুলো, প্রতিটা জিনিস নি ফিটার ক্লিপ সব পড়ে তারপর তার লভ্যাংশ রাখা হয়, এরকম ব্যাপার থাকে। আর অ্যাবোনাইট অ্যাক্রেলিক পেনগুলো তো অনেকটাই খরচের ব্যাপার থাকে, সেগুলো ধীরে সুস্থে তৈরি করার ব্যাপার থাকে, সেগুলো কস্টলি পেনই হয়ে যায়।
0: আর আপনার তৈরি করা পেন আপনি কোথায় কোথায় পাঠান সেটা যদি একটু বলেন।
1: আমাদের মেনলি চেন্নাই যায়, আর তামিলনাড়ু, তারপর ওখান থেকে হয়তো কেরালা যায়, এই হচ্ছে মেন সাউথের বেস্টটা বা কর্ণাটক।
0: এখন তো সবাই মোবাইলেই নোট নিচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে এই পেন মেকিং এর ফিউচার সম্পর্কে কি বলবেন? আমরা ডিজিটাল দিকে অ্যাডভান্স হচ্ছি থেকে থেকে।
1: প্রথমত তো পেন দিয়ে লিখলে হাতের লেখা সুন্দর হয়, এবং সাউথ ইন্ডিয়ায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি ছেড়ে দিচ্ছি, সাউথ ইন্ডিয়া এখনো পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত পেনে ব্যবহার আছেই। আর বল পেনে মানে পরিবেশ দূষণটাও হয়, বল পেন লিখলাম ইউজ্যান্থ্রোপেন, সেটা আমি ফেলে দিলাম, শুধু আমি একা ফেললাম, একটা ফেললাম, কিন্তু সেটা কথা না, কেউ কথা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফেলছে, তাতে পরিবেশ দূষণ হয়, পেন একটা দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করতে পারে, বা তার দাদু রেখে গেছে, তার নাতি ব্যবহার করছে, এরকম ব্যাপার থাকতে পারে, পেনটা ফেলে দেওয়ার ব্যাপার না, যদি যত্ন করে রাখা যায়। পেনের যেটা বলবো যে বাজার, যেটা কুলে তো সাউথ ইন্ডিয়ায় তো আমাদের প্রচুরই পেন ফেন যায়, আর ইদানিং প্রচুর মানে নতুন নতুন আমি অল্প বয়সী ছেলেমেয়েও দেখছি যে পেন চাইছে, আর যারা সিনিয়র লোক তারা তো চাইছেই, আমার কাছেই দেখেছি যে অফিস ফেরতা মানুষ এসে নিয়ে যায় পেন একদম, আমি বলছি যে আমি আজকে থাকছি না, বলছে একটু থাকুন পেনটা নিয়ে যাব, যেন মনে হচ্ছে যেন তাকে পরীক্ষা দিতে হবে, এরকম একটা আজকে একটা মানুষের 7টা পেন 7 দিনে হলে হয়ে যায়, কিন্তু তাদের একটা নতুন পেন যদি আমি ছাড়ছি বা দেখছে সঙ্গে সঙ্গে তারা নিতে আসে, এইসব ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। এর একটা কালেকশনের ব্যাপার আছে, বা এটা একটা ভালো দিক, মানে খারাপ তো দিক না, বাড়ছে দেখতে পাচ্ছি যে, এবং পুরনো ভিনটেজ পেন, সেকেন্ড হ্যান্ড পেন আমরা কালেকশন করি, তারাও এসে নিয়ে যায়, বা এমন সমস্যা হয়ে যায় যে একটা পেন কাস্টমার হয়তো 20টা।
0: এই যে পেন তৈরি বা পেন সারাই যাই বলি না কেন, এই পেশা বা এই ব্যবসার ভবিষ্যৎ কি?
1: ভবিষ্যৎ বলতে গেলে ধরুন এখন আমি যা দেখতে পাচ্ছি যে খুব যে ভালো তা না, তবু চলে যাওয়ার মতো, তবে হ্যাঁ যদি বেটার কোয়ালিটির পেন বানানো যায় তাহলে তার ডিমান্ড থাকছেই।
0: কলমের মাধ্যমে সাহিত্যে অবদান রাখা সম্ভব হয়েছে কলম কারিগরদের কারণে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি থেকে শুরু করে শেক্সপিয়রের ম্যাকবেথ সবই রচিত হয়েছে কোনো না কোনো কারিগরের তৈরি কলমে, আর সেই কারিগরের হাতে তৈরি কলমে লেখা প্রতিটি শব্দ আজ পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিয়েছে। আমরা কথা বলেছি কলম মেরামতির শিল্পী

0: শ্রী দিলীপ বসাক মহাশয়ের সঙ্গে। 14 বছর বয়সে বাবার হাত ধরে হাতেখড়ি, কাজ করছেন 45 বছরের বেশি সময় ধরে। তিনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন কলম মেরামতি বিষয়ে নানান কথা।
1: সারাদিনে 2 থেকে 3টার বেশি পেন রিপেয়ার করা যায় না। কাজটা এরকম, এ কিনে এনে ফিট করে দেবো না, এটাকে হ্যান্ডমেড তৈরি করতে হয়, যার জন্য সময়টা লাগে বা সময় দিতে হয়। এবার যে কাস্টমার সময় দিতে রাজি না থাকে আমি রিফিউজ করে দিই।
0: সস্তা বা দামি যে কোনো জিনিসের রক্ষণাবেক্ষণ যত্ন নেওয়া খুব জরুরি, একইভাবে পেনেরও যত্ন নেওয়া খুব বেশি জরুরি। পেনের যত্ন নেওয়ার সার্বিক উপায়গুলো সম্পর্কে আমাদের একটু জানান।
1: পেন যখন আপনি ইউজ করবেন, ভুট করে পেনটা রেখে দেবেন না, আপনাকে একটু সময় দিতে হবে তাকে। আপনার 4টে পেন আছে, আপনি হয়তো এই সপ্তাহে একটা পেন দিয়ে লিখলেন, সামনের সপ্তাহে আপনি অন্য একটা পেন দিয়ে লিখবেন। তো সেই পেনটা যখন আপনি ইউজ করছেন, তার ভেতরে কালিটা আছে, কালিটা ফেলে দিতে হবে, ভালো করে ওয়াশ করতে হবে পেনটা। ওয়াশ করার আগে সারা রাত্রি ধরুন পুরো পেনটাকে আপনি জলে ডুবিয়ে রাখলেন। জলে ডুবিয়ে রাখার ফলে কি হবে, আপনার যে মেটেরিয়ালটা আছে ওটা ড্রাই হবে না। তারপরে আপনি পরের দিন সকালবেলা ওটাকে ভালো করে ওয়াশ করলেন, জল ভরে আপনার যেই অবস্থায় পেনটা আপনি রাখেন সেরকমভাবে রেখে দিলেন, আপনার 2-1 বছর পেনটা হাত না পড়লেও পেনটা ড্যামেজ হবে না। এবার যদি আপনি ধরুন কালি ভরে ওই অবস্থায় পেনটা রেখে দেন, কালিটা প্রথমে শুকিয়ে যাবে, কালির ভেতরে একটা সেডিমেন্ট আর থাকে, অ্যাসিড থাকে, আপনার আস্তে আস্তে ওর পার্টগুলোকে ড্যামেজ করে দেবে। ওর নিপটা দেখবেন ফুটো ফুটো হয়ে গেছে, ওর ব্ল্যাডারটা গুলে যাচ্ছে, এটা হয় ওর ভেতরে যে কেমিক্যাল আছে কেমিক্যালটা গ্রো করে।
0: কোন ধরনের পেন রিপেয়ার করা বেশি কঠিন মানে আপনার অভিজ্ঞতায়?
1: সবথেকে টাফ ক্রিটিক্যাল হচ্ছে জার্মানি মেড পেন, কেন ওরা জার্মানরা এইরকমই মেকানিজম তৈরি করে, যা ওদের পেনগুলো হ্যান্ডেলিং করতে গেলে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়, আর ওদের পেন সবথেকে কস্টলিও হয়।
0: পেনের কালি কত রকম হয়?
1: জার্মানির কালিও আছে, USA কালি আছে, জাপানের কালি আছে, ইন্ডিয়ার কালি আছে, এক একটা কান্ট্রির কালি এক রকম দাম করেছে। আপনি কীরকম কালি ইউজ করবেন সেটা আপনাকে এক একবার কিনে এক্সপেরিমেন্ট করতে হবে।
0: কলম কারিগরেরা যে কেবল এমনি একটি জিনিস তৈরি করেন তা না, তারা সৃষ্টি করেন। তারা সৃষ্টি করেন এমন কিছু যা লেখকদের হাতে জীবন্ত হয়ে ওঠে। তাদের কাজের প্রতি আমাদের কৃতজ্ঞতা, কারণ তাদের শিল্পই আমাদেরকে ভাবতে, লিখতে এবং নতুন কিছু সৃষ্টি করতে সাহায্য করে। কলমের প্রতিটি অংশে মিশে থাকে তাদের সৃজনশীলতা, ঐতিহ্য এবং পরিশ্রম।
2: কলম নির্মাণ ও মেরামতি শুনলেন আজকের কলকাতা কলতানে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা উৎসব সিনহা। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।
3: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কলকাতা কলতান।

জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে?

সেসব, যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লালন গাথা।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভ বিকেল জানিয়ে শুরু করছি আজকের লালন গাথা অনুষ্ঠানটি। বাঙালির প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি লুকিয়ে আছে গানে। আর যখন আমরা বাংলা গানের শিকড় ও শিখরের কথা বলি, তখন কিন্তু একটি নাম আমাদের কাছে অনিবার্যভাবে এসে দাঁড়ায়, তা হল মাটির কাছাকাছি থাকা বাউল সাধক লালন শাহ। তিনি আমাদের শিখিয়েছেন মাটির ভেতর দিয়ে মানুষ চেনার সহজ পাঠ।

লালন সাঁইজির গান কেবল সুরের বিন্যাস নয়, এটি একটি জীবন দর্শন। 1774 থেকে 1890 দীর্ঘ 116 বছরের জীবনে লালন শাহ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, কিন্তু জীবন ও জগৎকে চিনেছেন এক পরম সত্যের আলোয়। তার গানের মূল কথাই হল, মানুষ ভজলে সোনার মানুষ হবি, জাতপাত ধর্ম

এবং সামাজিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে তিনি কেবল মানুষের জয়গান গেয়েছেন। তার গানে বারবার ফিরে এসেছে অচিন পাখি, মনের মানুষ বা আরশীনগরের পড়শি। এই রূপকগুলোর মাধ্যমে তিনি মানব দেহের ভেতর লুকিয়ে থাকা পরম আত্মাকে খোঁজার চেষ্টা করেছেন।

গানটি শুনলেন রুনা লায়লার কণ্ঠে। এই গানে তিনি মানব দেহকে খাঁচা এবং মানুষের আত্মাকে অচিন পাখি হিসেবে বর্ণনা করেছেন। লালন সাঁইজির গান প্রায় তিনি প্রায় 10,000 গান রচনা করেছিলেন, তবে তার মৌখিক ঐতিহ্যের কারণে অনেক গানই হারিয়ে গেছে। বর্তমানে প্রায় 2,500 থেকে 3,000 গানকে প্রামাণিক বলে গণ্য করা হয়। লালন

সংগ্রহ করেন এবং তার তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ করেন। রবীন্দ্রনাথের বহু গানের সুর বাউল সুরের ওপর ভিত্তি করে তৈরি।

লালন শাহের লোকসঙ্গীত কোনো তাত্ত্বিক বইয়ের জ্ঞান নয়, মাটির সুর এবং মানুষের ভেতরের ঈশ্বরকে চেনার এক সহজ ও মরমী মাধ্যম। তার গানের ভাণ্ডার এতটাই গভীর যে তা নিয়ে যত বলা হবে ততই মনে হবে যে কম। তবে তার লোকসঙ্গীতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন লালন শাহের লোকসঙ্গীতের একটা বড় অংশ জুড়ে রয়েছে দেহতত্ত্ব। তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্বে যা কিছু আছে তা মানুষের শরীরের ভেতরেই সংকুচিত রূপে অবস্থান করছে। বাউল দর্শনে যা নেই ভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে।

তিনি মানবদেহের নবদ্বার। নবদ্বারের কথা খুব সহজ সুরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। তার গান আমাদের শেখায় যে ঈশ্বরকে খুঁজতে মন্দির, মসজিদ বা মক্কায় যাওয়ার প্রয়োজন নেই, নিজের মন আর শরীরকে শুদ্ধ করলেই তার সন্ধান মেলে। চলে যাব আবারও গানে, পরের গানটি শুনবেন অজিত পাণ্ডের কণ্ঠে।

লালন সাই মনে করতেন, নারী শক্তির আবাহন ছাড়া ভেতরের মনের মানুষ বা পরম সত্যকে পাওয়া একেবারেই অসম্ভব। আসলে তার গান এক ধরনের থেরাপির মতন, জীবনের জটিলতা থেকে দূরে গিয়ে যখন শান্তির প্রয়োজন পড়ে তখন তার গান আমাদের মনকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে তোলে। আজ লালন গাথা এই পর্যন্তই। এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান লালন গাথা। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আপনাদের সঙ্গে থাকবেন যুথিকা নাজির।

শুভ বিকেল বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। ঘড়ির কাঁটা বিকেল 5:05, তার মানে এখন সময়টা আজ সন্ধ্যার আড্ডা দেওয়ার। আর আপনাদের সঙ্গে আড্ডা দিতে স্টুডিওতে চলে এসেছি আমি যুথিকা। আমিও বেশ ভালো আছি। আর আড্ডা তো শুরু করবই, আজ বেশ কিছু বিষয় আপনাদের জন্য রেখেছি। যেমন আজ বাংলা গদ্য ও বিজ্ঞান মনস্কতার পথিকৃৎ অক্ষয় কুমার দত্তের জন্মদিন, কথা বলবো তাঁকে নিয়ে। আজ বিশ্ব যুব দক্ষতা দিবস, কথা বলবো এই দিনটির তাৎপর্য ও ভাবনা নিয়েও। এছাড়াও আপনাদের সঙ্গে তুলে ধরব একটি ছোট্ট বাচ্চা মেয়ের অসামান্য কৃতিত্ব খুবই ছোট বয়সে, এবং যেহেতু এখনও ফিফা ফুটবল বিশ্বকাপ চলছে এবং আমরা বিশ্বকাপের মধ্যে রয়েছি, টান টান উত্তেজনায় পৌঁছে গেছে বিশ্বকাপ, থাকবে সেই নিয়ে খবর, থাকবে ফুটবল ফুটেজ, আপনারা খেলা দেখছেন এবং সেই খেলা দেখে আপনারা আমাদের ফেসবুক পোস্টে, আমাদের মৈত্রীর আকাশবাণী মৈত্রীর ফেসবুক যে পোস্ট আমরা করছি সেখানে আপনারা কমেন্ট পোস্ট করছেন, থাকবে সেই কমেন্টও। আর এছাড়া থাকবে অবশ্যই আবহাওয়ার খবর, কারণ আবহাওয়ার খবর ছাড়া তো প্রোগ্রাম একেবারেই

বলতে পারে না, এবং তার সঙ্গে রয়েছে আরও নানান রকমের খবর, এবং অবশ্যই থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, আর থাকবে সুন্দর সুন্দর গান। আর সব নিয়েই আমরা এখন কিছুটা সময় আপনাদের সঙ্গে একেবারে জমজমাট আড্ডা দেব। তাই আমি জানি এখনও সবাই অফিস থেকে বাড়ি ফিরে আসেননি, কেউ কেউ হয়তো অফিস থেকে বেরোচ্ছেন, কেউ হয়তো ইতিমধ্যে রাস্তায় রয়েছেন। যে যেখানেই থাকুন না কেন, কানে অবশ্যই থাকতে হবে মৈত্রী প্রচার তরঙ্গ, আকাশবাণী মৈত্রী, এবং শুনতে হবে আজকের আজ সন্ধ্যার আড্ডাটা। এখন আপনাদের জন্য প্রথম গানটি রয়েছে বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন, শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে রয়েছি আমি যথিকা, আপনারা রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে।

গানটি শুনলেন বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। গানের পর আবারও ফিরে এলাম আড্ডায়। বাঙালিকে যিনি প্রথম মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান ও যুক্তির আলোয় তাকাতে শিখিয়েছিলেন তিনি আর কেউ নন, উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ মনীষী অক্ষয় কুমার দত্ত। 1820 সালের 15ই জুলাই বর্তমান বর্ধমান জেলায় জন্মগ্রহণ করা এই দূরদর্শী মানুষটি ছিলেন বাংলা গদ্যের আধুনিকীকরণ এবং বাঙালি সমাজে বিজ্ঞান চেতনার প্রসারের মূল কারিগর। দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তিনি 1843 সালে তত্ত্ববোধিনী

পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। তৎকালীন বাংলার কুসংস্কারের বিরুদ্ধে এবং যুক্তিবাদী চিন্তার প্রসারে এক বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। তিনিই প্রথম যিনি বাংলায় বিজ্ঞান, ভূগোল ও পদার্থবিদ্যার মতো জটিল বিষয় সহজ সরল গদ্যে লিখতে শুরু করেন। তাঁর লেখা বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার এবং চারুপাঠ তৎকালীন ছাত্র সমাজের চিন্তাভাবনা একেবারে বদলে দিয়েছিল। অক্ষয় কুমার দত্ত বাল্যবিবাহের তীব্র বিরোধিতা করেছিলেন এবং বিধবা বিবাহের পক্ষে জোরালো সওয়াল করার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অন্যতম প্রধান সহযোগী ছিলেন। তিনি ছিলেন কট্টর যুক্তিবাদী। ঈশ্বর ও ধর্মকে তিনি অলৌকিকতার বাইরে গিয়ে প্রকৃতির নিয়মে এবং মানবিকতার দৃষ্টিতে দেখতেন। তার বিখ্যাত উক্তিটি আজও আমাদের অনুপ্রাণিত করে, পরিশ্রম প্লাস প্রার্থনা ইকুয়াল টু শস্য। কিন্তু কেবল পরিশ্রম ইকুয়াল টু শস্য, অতএব প্রার্থনা ইকুয়াল টু শূন্য। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা বাংলায় বিজ্ঞান চর্চা করি বা আধুনিক বাংলা গদ্য পড়ি, তখন কিন্তু আমাদের মনে হয় তার কথা। তার যুক্তিবাদী দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা নবজাগরণের এই মহান সারথির জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম।

আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। যুব সমাজের কর্মসংস্থান, উপযুক্ত কাজ এবং এই বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য প্রয়োজনীয় যে সমস্ত দক্ষতা অর্জনের দরকার তার গুরুত্ব তুলে ধরার জন্য এটি একটি বিশেষ দিন। যুবকদের বেকারত্ব দূর করা এবং তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে 2014 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর 15 জুলাই দিনটিকে এই যুব দিবস হিসেবে ঘোষণা করে। 2015 সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তরুণ প্রজন্মের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা, যাতে তারা আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে ভবিষ্যতের কর্মক্ষেত্রের প্রস্তুতির জন্য এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য, ইউথদের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য এই দিনটি পালনের ওপর বিশেষ জোর দেয় জাতিসংঘ। বর্তমান যুগে ডিগ্রি অর্জনের পাশাপাশি দক্ষতা বা স্কিল হল স্বনির্ভর হওয়ার আসল চাবিকাঠি। এই দিনটি বা এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে তরুণদের সঠিক দক্ষতায় রূপান্তর করতে পারলে তারা যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে। আজকের আজ সন্ধ্যার আড্ডাটা শুরু করলাম এই দুই বিশেষ দিনের কথা, মানে আজকের দিনের এই দুই বিশেষত্বর কথা উল্লেখ করে। এবার চলে যাব আবারও গানে ইপ্সিতার কণ্ঠে।

গানটি শুনলেন ইপ্সিতার কণ্ঠে। হ্যাঁ ঠিকই তো, আমাদের তো ইচ্ছে কত কিছু করে, তাই না? কখনো কখনো মনে হয় যদি দুটো ডানা থাকতো তাহলে কি সুন্দর পাড়ি দিতে পারতাম এক আকাশ থেকে অন্য আকাশ, এক দেশ থেকে অন্য দেশ, ভিসা পাসপোর্ট ছাড়া কত সহজে চলে যেতে পারতাম। আচ্ছা, এই সমস্ত ইচ্ছে ছাড়াও আপনাদের কি মনে হয় যে খুব ছোট বয়সে যদি অন্তপ্রনিয়র হতে পারতাম বা নিজের কোনো প্রোডাক্ট তৈরি করতে পারতাম, করে? আপনাদের করে কি না জানি না, কিন্তু মানা জাম্বালার এরকম একটা ইচ্ছে হয়েছিল এবং সেই ইচ্ছেটাকে সে শুধু বুকের মধ্যে জমিয়ে রাখেনি, সেই স্বপ্নটাকে সে পূরণ করেছে। এখন আপনাদের সঙ্গে ভাগ করে নেব তারই সাফল্যের কথা। মাত্র 12 বছর বয়স তার, আর এই বয়সের অধিকাংশ পড়ুয়ারই দিন কাটে স্কুল, হোমওয়ার্ক, খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে। আমাদেরও সেরকমভাবেই কেটেছে। কিন্তু এই বয়সেই, মানে এই মাত্র 12 বছর বয়সেই নিজের এআই স্টার্ট আপ গড়ে তুলে 3টি দেশে ব্যবসা করছে মানা জাম্পালা। বয়স কম হলেও তার সাফল্য এখন প্রযুক্তি দুনিয়ার নজর কেড়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কেলেনা শহরে সপ্তম শ্রেণীর পড়ুয়া মানা ইতিমধ্যেই তিনি তৈরি করে ফেলেছেন তার সংস্থা

ভোক্সা। তাঁর এই সংস্থা ভোক্সা মূলত একটি এআই চালিত ভার্চুয়াল রিসেপশনিস্ট। এই এআই নানান ধরনের কাজ করতে পারে, যেমন গ্রাহকের ফোন রিসিভ করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে, রেস্তোরাঁর অর্ডার নিতে পারে, ফলো আপ করতে পারে এবং প্রতিটি কথোপকথনের শেষে সারাংশ তৈরি করে দেয়। প্রযুক্তির প্রতি অবশ্য মানার আগ্রহ শুরু হয়েছিল খুব ছোটবেলায়, যদিও এখনও সে ছোটই, তবে এর থেকেও অনেক কম বয়সে। প্রথমে স্ক্র্যাচ ক্যাম্পে কোডিং শেখেন, আর মাত্র 9 বছর বয়সে তিনি পাইথন শেখা শুরু করেন, আর 11 বছর বয়সেই নিজের এআই ভিত্তিক প্রোডাক্ট তৈরি করতে শুরু করেন। তবে এত কিছুর মধ্যেও তিনি আরও অনেক কিছু ভালোবাসেন, মানে কোডিং তো ভালোবাসেনই, প্রযুক্তি ভালোবাসেন, তার সঙ্গে তিনি ভালোবাসেন ফুটবল খেলতে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং অবশ্যই নতুন নতুন তরুণ উদ্ভাবকদের সঙ্গে দেখা করতে ভালোবাসেন মানা। মানা জম্পালার এই সাফল্য, কৃতিত্ব যাই বলি না কেন, তা অবশ্যই অনুপ্রেরণা দেয়। তার কারণ হচ্ছে যে মানুষ যে কোনো বয়সেই তার ইচ্ছে থাকলে, তার যদি সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য সেই মানসিক দৃঢ়তা থাকে, তাহলে সে কিছু নেই থেকে অনেক কিছু হতে পারে। তার জন্য অবশ্য বয়সটা ম্যাটার করে না, শুধু স্বপ্নটা থাকতে হয় এবং স্বপ্নটাকে পূরণ করার ইচ্ছে থাকতে হয়। আর সব ক্ষেত্রে যে খুব পড়াশোনা করেই দারুণ কিছু করা যায় তা নয়। আসলে পড়াশোনা বলতে আমরা সাধারণত বুঝি পুঁথিগত বা বই খাতা নিয়ে পড়াশোনা, কিন্তু প্রকৃতিকে চেনা, আশপাশের মানুষজনকে জানা, বই খাতা ছাড়াও গান, নাচ, প্রযুক্তি, এই যে বিভিন্ন বিষয়, মানে আপনার যা ভালো লাগে সেটা নিয়ে আপনাকে থাকতে গেলে পড়াশোনা করতেই হয়, তার বাইরে আর কোনো বিকল্প নেই, তাই সেটাও একটা পড়াশোনা। তাই যারা অনেকেই ভাবেন যে একেবারে পড়াশোনা জলাঞ্জলি চলে গেছে, কেউ কিছুই করছে না, সব একেবারে খারাপ হয়ে যাচ্ছে, তা কিন্তু একদমই নয়। এখন আপনাদের জন্য গানে গানে থাকবে মোহিনের ঘোড়াগুলি, আর গানের ওপারে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ কিছু ঘোষণা, এবং তারপরে আবারও আজ সন্ধ্যার আড্ডায় ফিরে আসব আমি আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। তবে এখন শুনবেন মোহিনের ঘোড়াগুলির থেকে পরের গানটি।

0: এখন আপনাদের জন্য জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা।
1: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
2: ফিফা ফুটবল বিশ্বকাপ চলছে এবং এই বিশ্বকাপ এখন জনপ্রিয়তার তুঙ্গে, সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু, মানে অফিসে, কাজের ক্ষেত্রে, বাড়িতে, পাড়ার আড্ডায়, সন্ধেবেলার চায়ের দোকানে, সর্বত্র। যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়েও হাড্ডা হাড্ডি হচ্ছে এবারের বিশ্বকাপ। আর গতকাল রাতের খেলা যারা দেখেছেন তারা সেটা বুঝতে পেরেছেন, এবং আজকের খেলাটাও কিন্তু ভীষণ মারাত্মক হাড্ডা হাড্ডি একটা খেলা। যারা আর্জেন্টিনা ফ্যান বা যারা মেসি ফ্যান, তাদের জন্য তো আজকের রাতটা একটা চরম উত্তেজনার রাত। 32টি দেশ থেকে বাড়িয়ে এবারের বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে 48টি দেশকে নিয়ে। ছোট দেশগুলি টেক্কা দিয়েছে বড় দেশগুলিকে, এবং আমরা প্রথম দিকে সেই খেলার

মুখোমুখি থেকেছি এবং তা দেখেই আশান্বিত হয়ে পরের বিশ্বকাপে আরও বেশি দেশকে খেলানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ফিফা। 2030 বিশ্বকাপে 64টি দেশকে খেলানো যায় কি না সেই নিয়ে চলছে আলোচনা। পরের বিশ্বকাপের আয়োজন করবে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ হওয়ায় একটি করে ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। এই বিশ্বকাপ গোটা বিশ্বের জন্য বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার অধিকার প্রতিটা দেশের রয়েছে। দলগুলোর মান অনেক ভালো, বিশেষ করে ছোট দলগুলোর মান, এবং গোটা বিশ্বেই ফুটবল খেলিয়ে দেশগুলির মান ক্রমশ বাড়ছে। ছোট দেশগুলোকে বিশ্বকাপে খেলার সুযোগ যদি দেওয়া না হয় তাহলে উন্নতি করার প্রচেষ্টায় খামতি থেকে যাবে। তাই এই ছোট দেশগুলোর কথা ভেবে পরের বিশ্বকাপে যাতে 64টি দলকে খেলানো যায় সেই নিয়ে শুরু হয়েছে আলোচনা। আমরা এবারের বিশ্বকাপে এখনো অবধি যা যা খেলা দেখেছি, বিশেষ করে প্রত্যেকটা আলোচনায় প্রত্যেকের কাছে এসে, যে যার ফ্যান হোক না কেন, কেউ মেসির ফ্যান, কেউ ব্রাজিলের ফ্যান, কেউ রোনাল্ডোর ফ্যান, যে যার ফ্যান হন না কেন, তারা সকলেই কিন্তু এক কথায় স্বীকার করে নিয়েছেন যে এবারের বিশ্বকাপে ছোট দলগুলি কিন্তু লড়াই দিয়েছে। তারা কিন্তু বড় দলদের রীতিমতন লড়াই করেছে তারা, এবং রীতিমতন তাদেরকে সমস্যায় ফেলে দিয়েছে বড় দলগুলোকে। তাই ছোট দলগুলোর সঙ্গে যখনই বড় দলের খেলা পড়েছে তাদেরকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, এবং সেইখানেই বোধহয় এই বিশ্বকাপের মজাটা। কারণ এই বিশ্বকাপের কেউ কাউকে এতটুকু লড়াই ছাড়া জমি ছেড়ে দেয়নি। দারুণ হচ্ছে বিশ্বকাপ, আজকের রাতটা রয়েছে আরও বেশি করে, এবং তারপরেই বোধহয় ফাইনাল। তো বাকি সময়টা শুধুমাত্র উপভোগ করার। আর এবারে একটু আপনাদেরকে বলে দেবো যে ফুটবলের ফুটেজ আপনারা আমাদের আকাশবাণী মৈত্রীর যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা যে পোস্ট দিচ্ছি তাতে আপনারা কমেন্ট করছেন, এবং এখন তেমনই এক শ্রোতাবন্ধুর কমেন্ট পড়ার পালা। শ্রোতাবন্ধু লিখছেন আরামবাগ হুগলি থেকে, আমাদের শ্রোতাবন্ধু রূপম দত্ত, তিনি লিখছেন, ফুটবল শুধু খেলা নয়, ফুটবল আমাদের অসম্ভবকে বিশ্বাস করতে শেখায়। 2026 বিশ্বকাপে একদিকে যেমন কাপু ভার্দে, নরওয়ে বা মিশরের মতন দলগুলো দেখালো মাঠের সাহসী শেষ কথা, তেমনি স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা মনে করিয়ে দিল দলগত সংহতির গুরুত্ব। মেসি, রোনাল্ডোদের বিদায়ের আবেগ আর লামিন ইয়ামাল, হালান্দের নতুন যুগের সূর্যোদয়, এটাই তো ফুটবলের অমোঘ নিয়ম। 90 মিনিটের এই জাদুতে ট্রফি কে পাবে তা সময় বলবে, কিন্তু কোটি কোটি মানুষের এই রাতজাগা আবেগই ফুটবলের আসল সৌন্দর্য। আরেকজন ভারতীয় হিসেবে বুকে আজও একটাই স্বপ্ন, একদিন বিশ্বকাপের মঞ্চে বাজবে ভারতের জাতীয় সঙ্গীত, গ্যালারিতে উড়বে তিরঙ্গা। সেই দিন হয়তো দূরে, কিন্তু ফুটবলই আমাদের শিখিয়েছে কোনো স্বপ্নই অসম্ভব নয়। ফুটবল শেষ হলেও তার অনুভূতি থেকে যায়, আর তাই প্রতি 4 বছর পর আমরা নতুন করে এই জাদুতে প্রেমে পড়ি। কমেন্ট করেছেন রূপম দত্ত আরামবাগ হুগলি থেকে। শ্রোতাবন্ধু, আপনার সাথে আমিও একমত, কারণ আজ আকাশবাণীর স্টুডিওতে আসার আগে আমার কর্মক্ষেত্রে যথারীতি ফুটবল নিয়ে আলোচনা হচ্ছিল, এবং তখন কিন্তু আমরাও এটাই আলোচনা করছিলাম যে ছোট দেশগুলো এবার যেভাবে খেলা দেখালো, যেভাবে আমাদের অনেক কিছু শিখিয়ে গেল, একদিন নিশ্চয়ই আমাদের ভারতও বিশ্বকাপ খেলবে, ফুটবল বিশ্বকাপ খেলবে। এবারে চলে যাব আবারও গানে, মান্নাদের কণ্ঠে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। গানটি শুনবেন ধন্নি মেয়ে ছায়াছবি থেকে, মান্নাদের কণ্ঠে।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

এই ভীষণ সুন্দর জনপ্রিয় গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে ধন্নি মেয়ে ছায়াছবি থেকে। এবার আপনাদের জন্য সেই আবহাওয়ার খবর। সপ্তাহভর রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি বেশি হবে। তারপরে ঝড় বৃষ্টির প্রকোপ বৃদ্ধি পেতে পারে উত্তরেও। কোথাও ভারী কোথাও অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে বেশি বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও, তবে শহরে আপাতত ভারী বৃষ্টির উদ্বেগ নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বইতে পারে বজ্রপাতও। কোথাও কোথাও 50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়া। আজ বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় দুই জেলায়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও বেশি ঝড় বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। পরের গানটি শুনবেন হেমলতা চক্রবর্তীর কণ্ঠে।

হেমলতা চক্রবর্তীর কণ্ঠে গানটি শুনলেন মেঘলা দিন সম্পর্কে। গত দুদিন ধরে আমাদের কলকাতায় সেরকম বৃষ্টি নেই, আগামী দিনে বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির উদ্বেগ আমাদের কলকাতাতে নেই, কিন্তু আমাদের সকলের মন তো মেঘলা, তাই গানে গানেই একটু ভালো করার চেষ্টা। আজ বুধবার, এখন অনেকেই হয়তো অফিস থেকে বেরিয়ে পড়েছেন বা বেরোবে করছেন, এবং অফিস থেকে ডিরেক্ট বাড়ি না ফিরে অনেকেই এরকম আছেন যারা একটু কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা কোথায় কি চলছে তার একটা ছোট্ট প্ল্যান করে নেন এবং সেটা দেখে তারপরে তারা বাড়ি ফেরেন। তাদের উদ্দেশ্যেই জানিয়ে দিই যে আজ কোথায় কি হচ্ছে। 11টা থেকে 7টা সামার শো 2026 হচ্ছে সীমা গ্যালারিতে, একাডেমিতে, সেন্ট্রাল সাউথ ও নিউ সাউথ গ্যালারিতে 12টা থেকে 8টা বিভিন্ন শিল্পীর কাজ প্রদর্শন করা হচ্ছে। ওয়েস্ট গ্যালারিতে সুদীপ্ত অধিকার

গান্ধীর আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম স্বামী বিশুদ্ধানন্দের জীবন ও বাণী প্রসঙ্গে আজকে বক্তব্য রাখবেন মঞ্জুরা চক্রবর্তী। তাই যারা মোটামুটি কাছাকাছি অফিস থেকে বেরোচ্ছেন, খুব দূরে যেতে হবে না, হয়তো অফিস থেকে ফেরার পথেই আপনাদের পড়বে, তাই টুক করে ঘুরে আসুন আর বিভিন্ন শিল্পীর কাজ দেখে আসুন, তাতে শিল্পীরাও অনুপ্রাণিত হবে আর আপনার দিনের শেষে অফিসের কাজের চাপ, নানান রকমের জীবনের জটিলতা থেকেও একটু দক্ষিণা বাতাস মন ভালো করে দেবে। ঘড়ির সময় বলছে যে এবার বিদায় নিতে হবে, কারণ বিদায় নিতে হবে আজ সন্ধ্যার আড্ডা থেকে। আজ বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে নানান রকমের তথ্য ভাগ করে নিলাম, চেষ্টা করলাম একটু সুন্দর সুন্দর গান শুনিয়ে যাতে আপনাদের মনটাকে ভালো করে দেওয়া যায়। আমরা এরকমভাবেই আবারও ফিরে আসব অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফ থাকুন। আর এখন ওয়েদার পরিবর্তনের সময়, তাই একটু নিজের বাড়তি যত্ন করুন, আর নিজে ভালো থাকলে তবেই তো অন্যকে ভালো রাখা যায়, তাই না? আমি যথিকা বিদায় নিচ্ছি আজ সন্ধ্যার আড্ডা থেকে। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।

মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর উপভোগ করছেন ফিফা বিশ্বকাপ 2026।

হ্যাঁ বন্ধুরা, উপভোগ করার মতোই তো হচ্ছে এই মুহূর্তে বিশ্বকাপ। একেবারে অন্তিম লগ্নে, একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে এবারের বিশ্বকাপ। এই মুহূর্তে চলছে শেষ চারের লড়াই। গত রাতে প্রথম সেমিফাইনালে কিছুটা হয়তো অনেকের কাছে অপ্রত্যাশিতভাবে স্পেন ফ্রান্সকে পরাজিত করেছে, আর আজ দুই সেরা দল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা তারাও মুখোমুখি হচ্ছে, লক্ষ্য ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়া। এবারের বিশ্বকাপে কি নেই, সব রকম জিনিসই আছে। অসাধারণ গোল, অসাধারণ গোলকিপিং, নাটকীয়তা, অঘটন, বিতর্ক, সবকিছুই যেন আমরা পেয়েছি এবারের বিশ্বকাপে। আর প্রতিদিনের মতো ক্রীড়াঙ্গনে আজ থাকছে বিশ্বকাপের ম্যাচ নিয়ে পর্যালোচনা, পূর্বালোচনা, বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের মতামত।

শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের কথায় তো আসবই, তবে তার আগে একটু অন্যান্য খেলার খবর আপনাদের দিয়ে দেব। টি-20 সিরিজে হতাশজনক ফল হয়েছিল, তারপর অবশেষে ভারতীয় দল জয় পেল ইংল্যান্ডে। একদিনের সিরিজ শুরু হলো জয় দিয়ে।

0: ইংল্যান্ডকে ভারত হারালো ছ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে 47.5 ওভারে 258 রান, অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং ওপেনিং জুটিতে 60 রান করলেও তারপর কিন্তু ভারতীয় বোলাররা খুব সুন্দরভাবে ম্যাচে ফিরে আসেন এবং একটা সময় ইংল্যান্ডের রান গিয়ে দাঁড়িয়েছিল 106 উইকেটের ব্যবধানে। তবে অবশেষে 258 রান করে ইংল্যান্ড এবং প্রধান কারিগর অবশ্যই ছিলেন লায়াম ডসন, যিনি 68 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন, 63 বলে এবং তার এই ইনিংসে ছিল 6টি 4 এবং 1টি 6। জো রুট 76 রান করেন 76 বলে 6টি 4 এবং 1টি 6 সহযোগে। ওপেনিং ব্যাটসম্যান বেন ডাকেট করেন 43-45 বল খেলে। আকসর প্যাটেল ভারতের হয়ে 62 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন, তিনি 9.5 ওভার বল করেছেন। উত্তরে ভারত নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় 45.2 ওভারে, 4 উইকেটে 262 রান করে ভারত। শুভমন গেলের ব্যাট থেকে আসে 80 রান, তার এই ইনিংসে ছিল 11টি 4 এবং 1টি 6। 75 বল খেলে তিনি 80 রান করেন। অক্ষর প্যাটেল 57 করেন 52 বল খেলে। ওয়াশিংটন সুন্দর করেন 52-63 বল খেলে। ব্যাটে বলে উভয়ই সাফল্য, অক্ষর প্যাটেল স্বভাবতই ম্যাচের সেরা। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বোলাওতে আজ মুখোমুখি জিম্বাবুয়ে ও বাংলাদেশ। শেষ পাওয়া খবর অনুযায়ী জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করছে, 18.3 ওভার খেলা হয়েছে, অর্থাৎ 19তম ওভারে জিম্বাবুয়ে করেছে 6 উইকেটে 148 রান। বেনেট করেছেন 44-30 বলে। মারুমানি 20 করেছেন। অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে এসেছে 20 রান। রায়ান বার্ল 27 রান করে অপরাজিত। ব্র্যাড ইভেন্স মাঠে ক্রিজে এসেছেন সবে, তিনি 2 রান করে অপরাজিত। শেষ পাওয়া খবর অনুযায়ী জিম্বাবুয়ে 6 উইকেটে 148, 18.3 ওভারে। প্রসঙ্গত, এর আগে একদিনের সিরিজ হয় এবং সেখানে জিম্বাবুয়ে বাংলাদেশকে 2-1 ম্যাচে পরাজিত করে। এক নজরে আমরা দেখে নিলাম কয়েকটি খেলার খবর। এবার আতশ কাচের তলায়, অবশ্যই বিশ্বকাপ।
1: আতশ কাচের তলায়।
0: হ্যাঁ বন্ধুরা, গতকাল রাতে আমরা প্রত্যেকেই দেখেছি কিভাবে স্পেন ফ্রান্সকে পরাজিত করলো। হ্যাঁ, 1 ইঞ্চিও জমি যেন ছাড়েনি ফ্রান্সের কাছে, এবং এমবাপ্পে ডেম্বেলেরা সেরকমভাবে জায়গাই পাননি খেলার, এমনই ছিল স্পেনের রণনীতি। দেখে মনে হচ্ছিল যেন 2010-এর সেই স্বপ্নের দলটি আবার খেলতে নেমেছে। স্পেন 2-0 গোলে হারালো ফ্রান্সকে। ওয়ার্জাবাল প্রথম গোল করেন 22 মিনিটের মাথায় পেনাল্টি থেকে। পেনাল্টি বক্সের মধ্যে ইয়ামালকে ফাউল করা হয়েছিল, যে কারণে স্পেন পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি স্প্যানিশ স্ট্রাইকার। এবং তারপর 58 মিনিটের মাথায় পেড্রো পোরো দ্বিতীয় গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন। আরও একবার বল জালে জড়িয়েছিলেন ইয়ামাল, কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়। কেমন হলো গতকালের ম্যাচ, কিভাবে স্পেন হারালো ফ্রান্সকে, পর্যালোচনা করছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং ধারাভাষ্যকার মানস ভট্টাচার্য।

0: হ্যাঁ মানুষদা, এই স্পেন কে কি দেখে 2010-এর স্পেন মনে হলো?
1: 2010-এর স্পেন তো আরো ভালো ছিল, আরো ইয়ে ছিল যেটা আমরা মনে করেছিলাম, কিন্তু এই স্পেনের সাথে ওই স্পেনের তফাত হচ্ছে, এরকম লড়াকু 11 জন খেলোয়াড়, গোলকিপারকেও তুমি দেখেছো মাঝে মাঝে কিভাবে গোল ছেড়ে বেরিয়ে এসে দলের সাথে নিজেকে মানিয়ে নিয়েছিল। কালকে স্পেন একটা বুদ্ধিদীপ্ত ফুটবল উপহার দিয়েছে আমাদের। ওদের প্রথম টার্গেট ছিল ফ্রান্সের সবচাইতে যেটা স্ট্রং পয়েন্ট সেইটাকে ভাঙা, মাঝমাঠ ওদের খুব স্ট্রং ছিল। এবং আমাকে খুব অবাক করেছে যে দুজন সেরা খেলোয়াড় যারা এই টুর্নামেন্টে ভালো খেলে আসছিল ফ্রান্সের, একজন হচ্ছে কোন, পরে নামালো তাকে, এবং ডুয়ে, এই দুজনকে বাইরে রেখে তিনি তার দল সাজিয়েছিলেন। লক্ষ্য

0: এবং চারজন ডিফেন্ডার, এত ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন আমি কিন্তু কোনোদিন দেখিনি, যেখানে কুবারসি লাপড়তে পরও যে উইনিং গোল দ্বিতীয় গোলটা করলো, এবং লেটব্যাকের কথা তো আগেই বললাম, মানে পাহাড়ের মতো ডিফেন্স, এত ভালো ডিফেন্সিভ অর্গানাইজেশন, এত সুন্দরভাবে ফ্রান্সের আক্রমণগুলোকে ওরা চেষ্টা করেছে সবসময় একা একা আসুক, ওদের কোনো সময় সঙ্গবদ্ধতা ব্যাপারটা আনতে দেব না। ফুটবলটা এখন টিম গেম, যেটা স্পেন খেলেছে চারজন পাঁচজন করে অ্যাটাকে আসছে, পাঁচজন ছজন করে ডিফেন্স করছে, মাঝমাঠে ভরাট করছে, মাঝমাঠে এমন সুন্দর অর্গানাইজ ফুটবল খেলেছে স্পেন, যেখানে ফ্রান্সকে কোনো রুম দেয়নি তারা। আমি আগেই বলেছি দুটো পরিবর্তন আমার ভালো লাগেনি, পরে তিনি আনলেন বটে, কিন্তু তখন যা হবার তা হয়ে গেছে। আর দ্বিতীয় গোল পেনাল্টির ব্যাপারটা আমি বলবো যে ওকে একটু ভাবা উচিত ছিল, ঘুরেই ডিগনে লেট ফুল ব্যাক ফ্রান্সের যেভাবে পা চালিয়েছে, ওর কিন্তু দেখে ব্যাপারটা করে বলটা কোথায়, ওর কিন্তু ভাবা উচিত ছিল, ও টান করে যে পাটা মেরেছে। আর ইয়ামেল এর কথা কি বলবো, কালকে আমি বলবো যদি ম্যাচের সেরা কেউ হয়ে থাকে স্পেনের হয়ে, দ্যাট ইজ ইয়ামেল। ওর গতি এবং ওর মুভমেন্ট ফ্রান্সের ডিফেন্সটাকে একদম পুরো নড়িয়ে দিয়েছে। ওর একটা গোল বাতিল হয়েছে, তবে ওটা অফসাইড ছিল ঠিকই, কিন্তু ওর গতিটা যেটা কিন্তু তারিফ করার মতো। শুনেছিলাম এই ছেলেটার খেলা ভীষণ ভালো, এবং এবারের এই টুর্নামেন্টে ও কিন্তু ওর সেরা খেলাটাই কালকে খেলেছে, অসম্ভব ভালো ফুটবল ওর কাছ থেকে আমরা পেলাম। আর গোলকিপারের প্রশংসা তো করবো, এবারে টুর্নামেন্টে গোল রক্ষকরাই আমাদের নজর কাড়ছে বারবার, কালকে সিমন আরেকবার নজর কাড়লো, দুটো ক্ষেত্রে ও নিশ্চিত গোল বাঁচিয়েছে ঠিক সময় মতো। আর দেখো ফুটবলে আমি তোমাদের বলি না একটা কথা, লাক ইজ এ ফ্যাক্টর, যখন টু আপ আছে তখনও কিন্তু বেশ কিছু সময় ছিল, তখন একটা সুযোগ এসে গেছিল ফ্রান্সের কাছে, যেটা গোলরক্ষক বেরিয়ে গিয়েছিল, গোল একেবারে অরক্ষিত ছিল, কেউ ছিল না, কিন্তু শটটা যেটা মারা হলো সেটা গোলরক্ষকের গায়ে লেগে গেল, ওই বলটাকে যদি চিপ করতে পারতো ঠিক মতো, অনেক জায়গা ছিল, তাহলে হয়তো গোলের দিকে বলটা যেতে পারতো। আসলে যেদিন একটা দল ঠিক মতো ওয়ার্ক করতে পারে না, সেদিন তাদের কোনো কাজই ঠিক মতো চলে না, কালকের দিনটা তাই ছিল। কালকের এই ফুটবলটা দেখতে দেখতে 1998 এর ফাইনালের কথা আমার মনে পড়ছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে ফ্রান্স মুখোমুখি হয়েছিল ব্রাজিলের, সকলেই কিন্তু ব্রাজিলকে ফেভারিট হিসেবে ধরেছিল, যেটা গতকাল ম্যাক্সিমাম লোক ফ্রান্সকেই ধরেছে, অলিভার কানের মতো খেলোয়াড় বলেছে এবারে টুর্নামেন্টে ট্রফি ফ্রান্সের ঘরেই যাবে, তারাও তো খেলাটা দেখেই একটা পর্যালোচনা করে তাদের মতামত দিয়েছেন, বিশ্বের তাবত তাবর ক্রিটিকরা প্রত্যেকেই কিন্তু ফ্রান্সের পক্ষেই করেছে। মানে তুমি লক্ষ্য করেছ খেলা শুরুর আগে টিভিতে যে পার্সেন্টেজ দেখিয়েছিল, যেটা দর্শকদের ভিউ যেটা দেখিয়েছিল, তাতে অনেকটাই কিন্তু এগিয়েছিল ফ্রান্স, এবং এইটা হয়েছে কিন্তু তাদের পারফরমেন্সের জন্য, এটা কিন্তু তাদের নাম দেখে হয়নি, তারা টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত উঠে আসতে যে পারফর্ম করেছে তার জন্য তারা এই সমর্থনটা পেয়েছিল। কিন্তু ফুটবল দলগত খেলা, ব্যক্তিগত ফুটবল দিয়ে তুই বাজিমাত করতে পারবে না, 98-এ পারিনি ব্রাজিল, কালকেও কিন্তু পারল না ফ্রান্স, অনবদ্য ফুটবল খেলেছে স্পেনের খেলোয়াড়েরা।
1: মানুষ দা ফ্রান্স কখনো পিছিয়ে পড়েনি এবারে বিশ্বকাপে, কখনো এত চাপে থাকেনি, এটা কি একটা কারণ হতে পারে যে তারা এই ওই মানে ওই অবস্থাটার মধ্যে কখনো পড়েনি বলে একেবারে ভেঙে পড়লো?
0: না দেখো নীরাদি, তোমাকে আমি একটা কথা বলি, ফুটবলের সবচাইতে বড় ব্যাপার হচ্ছে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা প্রথম থেকে। এই ধরনের বড় ম্যাচে সব সময় যদি তুমি অপোনেন্ট, তুমি লক্ষ্য করেছো প্রথম দিকে যখন ফ্রান্স খেলছিল কত মিস পাস করেছে, যেটা ফ্রান্সের মধ্যে থেকে আমরা পাইনি, তখনও কিন্তু গোল হয়নি, গোলটা তো 22 মিনিটের মাথায় হয়েছে, পিছিয়ে তো পড়েছেই, পিছিয়ে পড়েছে কিছুটা তো মনস্তাত্ত্বিক চাপ আরো বেড়েছে, যে ফুটবলটা খেলছিল স্পেন ফ্রান্সকে কোনো সময় কোনো রুম দেয়নি, মাঝমাঠের দখল ম্যাচের একেবারে শেষ পর্যন্ত ছিল স্পেনের কব্জাতে, এবং তুমি লক্ষ্য করেছো যে যেন মনে হচ্ছে সবসময় ওদের খেলোয়াড়, সবসময় ওদের খেলোয়াড়, আর এত দৌড়েছে ওরা, মনস্তাত্ত্বিক ব্যাপার তো হবেই, পিছিয়ে পড়েছে, তারপরে বল ধরতে পারছে না, চাপে পড়েছে সেকেন্ড হাফে নেমেই পরমের সাথে যেভাবে পড়ো রাইট ফুল ব্যাক,

0: উঠে এসে গোলটা করেছে তারিফ করার মতো। ওয়ালপাস ফুটবলে খুব মানে প্রয়োজনীয় একটা ব্যাপার, তুমি জানো থার্ড ব্যান্ড মুভ ওয়ালপাস, ওরা ওয়ালপাস খেলে কিন্তু বলটাকে পেলো এবং সঠিক জায়গায় বলটাকে রেখে দিল। এটা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশনে অনেক ভুল ছিল ফ্রান্সের। আসলে কালকের কোনো কিছুই ফ্রান্সের ঠিকঠাক চলেনি। আর অপরদিকে স্পেনের এবারে টুর্নামেন্টে অন্যতম সেরা বলার, ওদের সেরা ম্যাচটাই কালকে ওরা খেলেছে এবং ওরা একটা পণ নিয়ে এসেছিল যে এই ফ্রান্সকে আমরা মুভ করতে দেব না।
1: ওকে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ।
2: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও ধারাভাষ্যকার মানুষ ভট্টাচার্যের বক্তব্য গতকালের ম্যাচ নিয়ে। এবং গতকালের ম্যাচে আপনারা সকলেই জানেন স্পেন ফ্রান্সকে পরাজিত করেছে। হ্যাঁ মানুষদা যে কথা বলছিলেন, ফ্রান্সকে একটু জায়গা দেয়নি স্পেন এবং দলগত খেলা যে ফুটবল সেটা আরও একবার প্রমাণ করে দিয়েছে স্পেন। স্পেন ও ফ্রান্সের মধ্যে গতকালের ম্যাচে ফ্রান্স বেশ কিছু শট নিয়েছে, 14টি শট তারা নিয়েছে, 4টি লক্ষ্যে ছিল। এছাড়া স্পেন 10টি শট মেরেছিল, 2টি লক্ষ্যে ছিল, 2টি গোল তারা করেছে এবং অফসাইডের বিধিভঙ্গ করেছে স্পেন 5 বার, সেখানে ফ্রান্স 4 বার। এই কথাটা উল্লেখ করলাম এই কারণেই যে অফসাইড নিয়ে মাঝে মধ্যেই একটা বিতর্ক হচ্ছিল এবং ইয়ামালের একটি গোল নাকচও হয়ে যায়, তার কারণ তিনি অফসাইড ছিলেন, একটুখানির জন্য অফসাইড ছিলেন। এবারে কিন্তু ওই অফসাইড নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকেছে সাধারণ ফুটবল প্রেমীদের মধ্যে, আমরা তা নিয়েও আজকে আলোচনা করব। আমরা দেখে নেব রেফারিরা এই বিষয়ে কি বলছেন। স্পেনের কথা যদি আবার বলি, স্পেন এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছলো। স্পেন এই নিয়ে দ্বিতীয়বার পৌঁছলো বিশ্বকাপের ফাইনালে। তারা প্রথমবার বিশ্বকাপ খেলেছিল 1934 সালে, অর্থাৎ প্রথম বিশ্বকাপ 1930 স্পেন অংশ নেয়নি, 1934 প্রথমবার স্পেন বিশ্বকাপ খেলেন এবং সেবার কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। তারপর 1950 ব্রাজিলে যেবার বিশ্বকাপ হয়েছিল সেবার চতুর্থ স্থান পেয়েছিল স্পেন, সেমিফাইনালে পৌঁছেছিল। এবং 54 ও 58 সালে স্পেন কিন্তু বিশ্বকাপের মূল পর্যায়ে খেলতে পারেনি। তারপর 1962 1966 এই দুবারই স্পেন গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল। 70 74 তারা অংশ নিতে পারেনি, 78 সালে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল। 1982 সালে স্পেন বিশ্বকাপের আয়োজক ছিল, সেবার ইটালি চ্যাম্পিয়ন হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিন্তু স্পেন গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল 86 সালে স্পেন এবং 1990 প্রি কোয়ার্টারে, অর্থাৎ রাউন্ড অফ 16 আবার কোয়ার্টার ফাইনালে 1994 সালে, কিন্তু 98 সালে আবার গ্রুপ পর্যায় থেকে বিদায়, কোয়ার্টার ফাইনালে 2002 এবং 2006 16 অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল, কিন্তু 2010 স্বপ্নের স্পেন দল তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং তার আগের ইউরোকাপে, অর্থাৎ 2008 ইউরোকাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। যারা ইউরোকাপ জেতে তারা সাধারণত বিশ্বকাপ জিতে না, এমন একটা প্রায় নিয়মই হয়ে গিয়েছিল, কিন্তু স্পেন সেটা ভেঙেছিল, যেমন ভেঙেছিল একবার জার্মানি। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর 2014 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু স্পেন খুব একটা ভালো খেলতে পারেনি, গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল। এবার ফের ফাইনালে, গত দুবার রাউন্ড অফ 16 থেকে বিদায় নেওয়া স্পেন এবার কিন্তু আবার নতুন উদ্যমে। অনেকেই বলছিলেন টিকি টাকা স্টাইল এখন আর চলছে না, কিন্তু কিছুটা টিকি টাকা অবশ্যই, কিছুটা ব্যক্তিগত নৈপুণ্য, কিন্তু ছবির মতো পাস এবং ছবির মতো যেন সমন্বয়ে নিজেদের মধ্যে অসাধারণ ফুটবল, স্পেন যোগ্য দল হিসেবে ফাইনালে। কিন্তু স্পেনের সঙ্গে খেলবে কোন দল, হ্যাঁ তা স্থির হবে আজ, অর্থাৎ আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালের পর। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আর্জেন্টিনা ও ইংল্যান্ড এই দুই দল কিন্তু বহুবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে। বিশ্বকাপে এখনো পর্যন্ত আর্জেন্টিনা 2 বার জয়ী হয়েছে, ইংল্যান্ড 3 বার জয়ী হয়েছে। এছাড়া সব মিলিয়ে তারা মুখোমুখি হয়েছে 14 বার এবং সেখানে ইংল্যান্ড জিতেছে 6 বার, আর্জেন্টিনা জিতেছে।

0: মধ্যে তিনবার পাঁচবার অমীমাংসিতভাবে খেলা শেষ হয়েছে। গোলের বিচারে ইংল্যান্ড 21টি এবং আর্জেন্টিনা 15টি গোল দিয়েছে। এবারে আর্জেন্টিনা এখনো পর্যন্ত 17টি গোল করেছে এবং ইংল্যান্ড 13টি গোল করেছে। পাসিং অ্যাকিউরেসির কথা যদি আমরা বলি, অর্থাৎ নিখুঁতভাবে পাস দিয়েছে 91% আর্জেন্টিনা, 90% ইংল্যান্ড। খুব একটা তফাৎ দুটি দলের মধ্যে করা যাবে না, যদিও তফাৎ গড়ে দিতে পারেন একজন, তিনি লিওনেল মেসি। পারবেন কি মেসি ইংল্যান্ডকে হারাতে, পারবে কি ইংল্যান্ড মেসিকে রুখতে? আমরা শুনে নেব প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ কি বলছেন।
1: আমি আর্জেন্টিনা এই কদিন ভালোই খেলছে, বেশ কিছু ম্যাচেস ওরা ভালো খেলেছে এবং কনভিনসিং উইন, এবং ইংল্যান্ডকেও মানে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে, কিন্তু মানে সবাই ধরে রাখছে যে মেসি এবং আর্জেন্টিনাকে। কিন্তু আমি এটা বলবো যে এই ইংল্যান্ডকে কিন্তু তুমি কখনোই পিছিয়ে রাখতে পারো না। এদের ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাকে যে সুন্দর মানে একটা ব্যালেন্স রয়েছে, এইটাকে আমরা কিন্তু কখনোই ছোট করতে পারবো না। আর এরা বেশ কয়েকটা ম্যাচে পিছিয়ে পড়ে টিমকে জিতিয়েছে। এদের প্লেয়ার কোনোদিন রয় কিন কেনে, কোনোদিন বেলিংহাম, এরা যে অবিশ্বাস্য ফুটবলটা খেলছে এবং গোল স্কোরিং এবিলিটি, যে কোনো দিন যে কেউ টিমটাকে বার করিয়ে নিয়ে যেতে পারছে, এটা কিন্তু একটা খুব দর্শনীয়। এবং ইংল্যান্ডের ডিফেন্স এই বছর যে ফুটবলটা খেলছে খুব ভালো। সুতরাং আমি একটাই বলবো, আজকে যে রাত্রিরে যে আমরা আর্জেন্টিনা ইংল্যান্ডের যে সেমিফাইনালটা দেখব, আমি মনে করি সেট পিস একটা মারাত্মক আকার নেবে আমার মনে হচ্ছে, এবং যেটা ইংল্যান্ড অল্প হলেও এগিয়ে। সো আমার কিন্তু মেসি এক্সেপশনাল, ওকে নিয়ে বলার কিছু নেই, ও যখন তখন মানে যা কিছু করতে পারে, বাট টিমের টোটালিটি দিক থেকে পিছিয়ে রাখছে না। ইংল্যান্ডের জেতার বিরাট একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করি।

ইংল্যান্ড অবশ্যই লড়াই করবে এবং ইংল্যান্ডের জয়ের সম্ভাবনাও রয়েছে এমনটাই জানাচ্ছেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার এবং প্রশিক্ষক গৌতম ঘোষ। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডের অবশ্যই জয়ের সম্ভাবনা থাকতেই পারে, তার কারণ ইংল্যান্ডের বেশ কয়েকজন অসাধারণ ফুটবলার রয়েছেন যারা ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন এবং এখনও পর্যন্ত যথেষ্ট ছাপ রেখেছেন এবারের বিশ্বকাপে। আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এই দুই দলের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যা এবারের বিশ্বকাপের মধ্যে সীমাবদ্ধ নয় বা দু এক বছর দু এক দশকের মধ্যেও সীমাবদ্ধ নয়। ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা প্রথমবার সাক্ষাৎ করেছিল 1951 সালে, সেটি ছিল একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ এবং সেই ম্যাচে ইংল্যান্ড আর্জেন্টিনাকে 2-1 গোলে পরাজিত করেছিল। কিন্তু বন্ধুত্বপূর্ণ পরিবেশে যে সবসময় খেলা হয়েছে তেমনটা নয়। আমরা যদি কয়েকটা মুহূর্তের কথা বলি, কয়েকটা ম্যাচের কথা বলি, তাহলে দেখব কি ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। 1966 কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। 1966-তে ওই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্টোনিও রাটিনকে মাঠ থেকে বার করে দেওয়া হয়, মার্চিং অর্ডার দেওয়া হয় এবং তিনি কিন্তু মাঠ থেকে বেরিয়েছিলেন বটে, বেরিয়ে কিন্তু একেবারে মাঠ ছেড়ে যাননি এবং যেখানে বসেছিলেন গিয়ে সেটা নিয়েও কম বিতর্ক হয়নি। অর্থাৎ এই লাল কার্ড নিয়ে বিতর্ক হয়েছে এবং

0: নায়ক তারপর যা করেছিলেন তা নিয়েও বিতর্ক হয়েছে। ইংল্যান্ড ওই ম্যাচে জয়ী হয় 1-0 গোলে, এবং ওই ম্যাচে শুধু নয়, ইংল্যান্ড ওই বিশ্বকাপেও জয়ী হয়। 1966 সালে আপনাদের মনে আছে, একমাত্র ওই সেইবারই ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, আর সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার। নাটকীয়তা কিন্তু সেখানেই থামেনি। তার 20 বছর পর 1986 সালে, হ্যাঁ, আপনাদের এই তারিখটা বলার সঙ্গে সঙ্গে বা এই বছরটা বলার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই ছবিটা চোখের সামনে ভেসে উঠছে, ম্যারাডোনা। ডিয়েগো ম্যারাডোনার 2 গোল ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। প্রথম গোলটি হাত দিয়ে, এবং রেফারি সেটা বুঝতে পারেননি, তখন ভিএআর তো ছিলই না, তাই রেফারি বা সেই সময় লাইন্সম্যান, অ্যাসিস্ট্যান্ট রেফারি যাকে বলা হয় আজকাল, সেই লাইন্সম্যানও তখন বুঝতে পারেননি, এবং ম্যারাডোনা কিছুক্ষণ অপেক্ষা করে লাইন্সম্যানের দিকে তাকিয়ে তারপরেই সেই গোলের জয়, গোলের সেলিব্রেশনে রত হন, এবং তারপর আবার খেলা শুরু হয়ে যায়। একবার খেলা শুরু হয়ে গেলে তখন আর কিছু করার নেই। পরবর্তীকালে ম্যারাডোনা বলেছিলেন সেটা তার হাত নয়, দ্যাট ওয়াজ দ্য হ্যান্ড অফ গড। সে নিয়ে বিতর্ক কম হয়নি, কিন্তু ওই ম্যাচে শুধুমাত্র ওই হাত দিয়ে গোলটাই যে হয়েছে তা নয়, আরেকটি গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই গোলটি ছিল শতাব্দীর সেরা গোল। 6 জনকে কাটিয়ে একাই, হ্যাঁ একাই, একক প্রয়াসে তিনি জালে বল রাখেন। সেটা হয়েছিল ওই ম্যাচেই। 2টি গোল, একটি বিতর্কিত এবং একটি অসাধারণ। ইংল্যান্ডের সমর্থকদের কাছে স্বভাবতই ম্যারাডোনা খুব একটা ভালো জায়গায় ছিলেন না, তার কারণ সেই ম্যাচের ফল কিন্তু 2-0 ছিল না, 2-1 ছিল। গ্যারি লিনেকার একটি গোল শোধ করেছিলেন, অর্থাৎ 1-1 হলে কি হতো তা কিন্তু বলা মুশকিল। ১৯৯৮ রাউন্ড অফ 16, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আর্জেন্টিনা। অসাধারণ ম্যাচ হয়েছিল, প্রথমার্ধটি দেখার মতো, ছবির মতো, একেবারে যাকে বলে এন্ড টু এন্ড, আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে গিয়েছিল। ম্যাচের নির্ধারিত সময় ফল ছিল 2-2, এবং তারপর আর্জেন্টিনা ওই ম্যাচে জেতে। আপনাদের বলে রাখি যে প্রথম 1966 সালে ইংল্যান্ড জেতে, 1986তে ম্যারাডোনার আর্জেন্টিনা জেতে, কিন্তু এবার আবারও আর্জেন্টিনায় জেতে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছিল, যে কারণে ইংল্যান্ডের ছন্দ পতন হয়েছিল, তা হল একটি লাল কার্ড। এবারে লাল কার্ড দেখানো হয়েছিল বেকহামকে। ডেভিড বেকহাম ডিয়েগো সিমোইনিকে মারেন এবং পড়ে যাওয়ার পর, এবং সেটি রেফারির দৃষ্টি এড়ায়নি, সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখানো হয়, ছন্দপতন ঘটে ইংল্যান্ডের। হ্যাঁ, রেফারিং নিয়ে প্রশ্ন তো অনেক সময় থেকেইছে, রেফারিরও মানুষ, তাদেরও অনেক সময় ভুল হয়েছে, কিন্তু এবার রেফারিদের সঙ্গে রয়েছে প্রযুক্তি, ভিএআর, কিন্তু তাতেও কি কম প্রশ্ন উঠছে না? তাতেও মাঝে মধ্যেই বিতর্ক হচ্ছে, এই যে ভিএআর কখন নেওয়া হবে, কখন নেওয়া হবে না, এটা অনেকের কাছে প্রশ্ন। অফসাইড, একটুখানি হাতটা বেরিয়ে আছে, মাথাটা বেরিয়ে আছে, তাহলে কি অফসাইড? আমরা একটু জেনে নেব। প্রাক্তন ফিফা রেফারি এবং ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশনের সম্পাদক চিত্তরঞ্জন দাস মজুমদার কি বলছেন শুনে নেব।
1: ভার যে কোনো সময় নিতে পারবে, কিন্তু ভার রিস্টার্ট খেলার ওই ইনসিডেন্টটা রিস্টার্টের আগে করতে হবে, পরে রিস্টার্ট হয়ে গেলে আর হবে না, ঠিক আছে? আর ভার মেনলি দেখবেন অফসাইড, পেনাল্টি এরিয়া গো, পেনাল্টি আর স্কোর, এইটার জন্য সবচেয়ে আগে ভারটা নিচ্ছে। আর যদি রেফারি মনে করে মিডফিল্ড ফাউল, রেফারি ডিসক্রিপশন নাও নিতে পারে, তার জন্য কিছু করা যাবে না, বুঝে গেল? যে কোনো সময় নেওয়া যাবে, কিন্তু ওই ভারের রিস্টার্ট যদি হয়ে যায় তাহলে আর হবে, রিস্টার্টের আগে ভারটা নিতে হবে।
2: হ্যাঁ, আর একটা জিনিস চিত্তদা, যেটা অনেকের মনে প্রশ্ন হচ্ছে, যে এই যে অফসাইড, অফসাইড হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে একটু হাতটা বেরিয়ে রয়েছে, একটু কোনো

0: ফিউচার
1: হ্যাঁ,
0: বেরিয়ে
1: হাত
0: রয়েছে, একটু
1: বেরিয়ে থাকলে
0: মাথাটা
1: হবে,
0: বেরিয়ে রয়েছে,
1: এখন
0: অফসাইডের
1: কি হলে
0: নিয়মটা এক্স্যাক্টলি কি যদি আরেকবার বলে
1: একজন
0: দেন।
1: চুল চুল যদি বেরিয়ে থাকে, পায়ের পাতা যদি বডির অংশ বেরিয়ে থাকে, এটা হবে হবেই, এখন নতুন রুলে এটা হবেই। এবং এইটা খুব চুলচেরা বিশ্লেষণ, এইসব ক্ষেত্রে যদি রাইস্টের রেফারি প্রবলেম হয় সেক্ষেত্রে ভার দেখে নিতে পারে যে কোনো টিম।
2: প্রাক্তন ফিফার রেফারি ও রেফারিস অ্যাসোসিয়েশনের সম্পাদক চিত্তরঞ্জন দাস মজুমদার বুঝিয়ে দিলেন এই VAR সম্পর্কে এবং অফসাইডের নিয়ম সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, আজকের দিনে 15 জুলাই ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের লড়াই হয়েছিল 2018। হ্যাঁ, সেবার কিন্তু ফ্রান্স ছিল এবং ফ্রান্সের সঙ্গে মুখোমুখি হয়েছিল, ফ্রান্সের সঙ্গে ফাইনালে ছিল ক্রোয়েশিয়া, অর্থাৎ ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া এবং সেবার অসাধারণ খেললেও ক্রোয়েশিয়া কিন্তু ফ্রান্সের কাছে হার স্বীকার করে। গ্রিজমান এমব্যাপেরা সেদিন সব বিভাগেই পরাস্ত করেছিল ক্রোয়েশিয়াকে এবং 4-2 গোলে সেই ম্যাচে জিতে ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। না, এবার কিন্তু তার পুনরাবৃত্তি হল না। এবং লিওনেল মেসি আজকের দিনে 2023-এ 2.5 বছরের জন্য ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হন। এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, ফুটবলের ঘটনা, আজকের দিনেই ঘটেছিল, অর্থাৎ 15 জুলাই। শ্রোতা বন্ধুরা, আর আজ সময় নেই, আজ বিদায় নিতে হবে মৈত্রী ক্রীড়াঙ্গন থেকে। আমরা আবার ফিরে আসবো আগামীকাল, শুনতে ভুলবেন না, আজকের সেমিফাইনাল নিয়ে পর্যালোচনা থাকবে আগামীকাল ক্রীড়াঙ্গনে। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন নীলাদ্রি সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আপনাদেরই বন্ধু পার্থসারথি রাউত।

0: প্রতি বছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়। জাতিসংঘ 2014 সালে এই দিবসটি ঘোষণা করেন। এর মূল উদ্দেশ্য হল বিশ্বব্যাপী যুব সমাজকে দক্ষতায় শিক্ষিত ও প্রশিক্ষিত করে তোলা, যাতে তারা আধুনিক কর্মসংস্থানের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের পরিবারের পাশাপাশি দেশের তথা এই বিশ্বের উন্নতিতে সামিল হতে পারেন। মূলত এই দিবস যুবকদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি ও কর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধিতে সচেতনতা জাগায়। বিশ্বে বেকারত্ব কমাতে এবং অর্থনৈতিক উন্নয়নে যুবকদের তো অবদান অনস্বীকার্য। আর আমরা যদি আমাদের এই ভারতবর্ষের দিকে চোখ ফেরাই, তাহলে দেখতে পাব এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমাদের দেশেই যুব শক্তির উপরে ভর করে আমরা একটা উন্নতির শিখরে পৌঁছাতে চলেছি। এমতো অবস্থায় এই যুবদের দক্ষতা বৃদ্ধিতে আমাদের সরকার, আমাদের রাজ্য এবং কেন্দ্রের যে সমস্ত মিলিত উদ্যোগ আছে তা কিভাবে কাজ করছে, আগামী দিনে আরও কি হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য পেয়েছি ভারত সরকারের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামীণ স্বনির্ভর শিক্ষণ সংস্থার প্রাক্তন পরিচালক তথা বর্তমানে যিনি কারিগরি কুশলতা দপ্তর ভারত সরকারের অন্তর্গত জনশিক্ষণ সংস্থা রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের পরিচালন সমিতির সহ সভাপতি ভাস্কর গাঙ্গুলিকে। ভাস্করবাবু, আপনাকে আকাশবাণী কলকাতায় স্বাগত।
1: অনেক ধন্যবাদ।
2: ভাস্করবাবু, আপনার কাছে মূলত যেটা আমার জিজ্ঞাস্য, আজকের যে অনুষ্ঠান আমরা যে বিষয়ে করছি, বিশ্ব যুব দক্ষতা দিবস, আপনি তো গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে বহুদিন ধরে আমাদের যুব বন্ধু বান্ধবীদের নিয়ে কাজ করেছেন, তো তাদের দক্ষতা বৃদ্ধিতে বর্তমান দিনে দাঁড়িয়ে যেখানে একটা যুবক যুবতীদের মধ্যে একটা হতাশার একটা পরিমণ্ডল গঠন হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে একটা

0: পাখার আলো দেখানোর জন্য আপনার অভিজ্ঞতা এবং আগামী দিনে আরো কি কি করা যেতে পারে সে বিষয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছেন তাদের জন্য একটু যদি আলোকপাত করেন।
1: ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা, তারা একটা কথা বলেছিল রিপোর্টে যে 2030 সালের মধ্যে ভারতবর্ষে এই স্কিলড পার্সোনেল বা হাতে কাজ করার মানুষের সংখ্যা যে ঘাটতি সেটা 29 মিলিয়নে গিয়ে দাঁড়াবে। মানে 1 মিলিয়ন মানে যদি 10 লক্ষ হয় তাহলে 29 মিলিয়নে গিয়ে দাঁড়াবে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস একটুখানি আমরা জেনে রাখি, সেটা হচ্ছে যে 2050 সালে ভারতবর্ষে বয়স্ক মানুষের সংখ্যা সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে প্রায় 35 কোটিতে। এর ফলস্বরূপ কি হবে, আমাদের কিন্তু হাতে কলমে কাজ করা মানুষের বিরাট অভাব দেখা দেবে। এই উদ্দেশ্যটা মাথায় রেখে কিন্তু 2015 সালে ভারত সরকার একেবারে সময়োচিত সিদ্ধান্ত নিয়েছিলেন এবং স্কিল ইন্ডিয়া মিশন বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই ধরনের প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছিল যাতে আমাদের যারা ভাই বোনেরা রয়েছেন, যুবক যুবতী যারা রয়েছেন, তারা যাতে পড়াশুনোর পাশাপাশি কোনো একটা বিষয়ে দক্ষতা অবলম্বন করেন। কারণ এমনি পুঁথিগত শিক্ষার বাইরে যদি কোনো একটা বিষয়ে দক্ষতা না থাকে তাহলে কিন্তু কর্মসংস্থান পাওয়া বা কর্ম পাওয়া কিন্তু ভীষণ কঠিন হবে। আমাদের দেশে এই মুহূর্তে যে বেকারত্বের হার সেটা কিন্তু বেশ চিন্তা বাড়িয়ে দিয়েছে। 15 থেকে 29-এর এই বয়সের মধ্যে 2025-এর মে মাসের যে চিত্র সেটা হলো যে প্রায় 15% আমাদের বেকারত্ব সারা ভারতবর্ষে, এবং এটা কিন্তু মূলত যে পুঁথিগত শিক্ষার জন্যই হচ্ছে সেটা একটা অন্যতম বড় কারণ। কারণ এই ছেলে মেয়েগুলো যখন তাদের কোনো একটা কাজ করতে বলা হচ্ছে তারা দেখছেন যে সেই কাজটাতে তার দক্ষতা নেই। এই উদ্দেশ্যেই কিন্তু আমাদেরকে একটা কথা মাথায় নিয়ে চলতে হবে যে আমি পড়াশুনো যাই করি না কেন কোনো একটা বিষয়ে আমার একটা দক্ষতা তৈরি করাটা ভীষণ রকমের প্রয়োজন। এ প্রসঙ্গে আমরা একটা কথা মনে রাখবো যে আমাদের ভারতবর্ষে যে পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে প্রতি 5 জন ভারতীয়দের মধ্যে মাত্র 1 জন হচ্ছে এই কারিগরি কুশলতা বা দক্ষতা সম্পন্ন। এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখব যে এইটা অন্য দেশে কিন্তু অনেক বেশি। যেমন ধরুন যদি আমরা জার্মানি দেশটার কথা ভাবি যারা খুব উন্নত শিল্পে, সেখানে কিন্তু এই অনুপাতটা হচ্ছে প্রায় 75%, আর দক্ষিণ কোরিয়াতে এটা 96%। কিন্তু সেক্ষেত্রে ভারতবর্ষটা আমরা কিন্তু অনেকটা পিছিয়ে ছিলাম 2015 সালে পর থেকে এই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য আমরা অবশ্যই অনেকটা এগিয়েছি। মূল বক্তব্য হলো যে আমাদের এই 15 থেকে 29 এই যে এজ গ্রুপটা বা বয়সের মধ্যে যারা রয়েছেন তাদেরকে কোনো একটা বিষয়ে নিজের চাহিদা, নিজের পছন্দ, নিজের দক্ষতা অনুযায়ী কোনো একটা বিষয়ে কিন্তু প্রশিক্ষণ নেওয়াটা ভীষণ রকম প্রয়োজন। কারণ শুধুমাত্র সাধারণ পুঁথিগত শিক্ষায় আগামী দিনে কর্মসংস্থান হওয়া সম্ভব নয়।
0: বিশ্ব যুব দক্ষতা দিবস তাৎপর্য ভাবনা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা এই মুহূর্তে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শঙ্কর কুমার আচার্যকে, যিনি স্নাতকোত্তর শিক্ষার ডিন হিসাবে বর্তমানে কাজ করে চলেছেন। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, এই যুব দক্ষতা দিবস এর তাৎপর্য কি? স্যার,
2: সারা পৃথিবী জুড়ে যুব সমাজের দিকে তাকিয়ে তাদের দক্ষতা গড়ে তোলা, এবং যুব সমাজের দক্ষতা যদি গড়ে ওঠে, সামর্থ্য যদি গড়ে ওঠে, স্কিল অ্যান্ড ক্যাপাসিটি যাকে বলে, সেটা যদি গড়ে ওঠে তাহলে পৃথিবী জুড়ে উৎপাদনশীলতা বাড়বে। একটা উদাহরণ দিই, আমাদের ভারতবর্ষে এখন যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় ধরা যাক 335 মিলিয়ন টন, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 335 মিলিয়ন টন, এখন জনসংখ্যা কত? 142 কোটি। এটা 2050 সালে এই জনসংখ্যাকে দাঁড়াবে 162 থেকে 165 কোটির মতো। তখন আমাদের খাদ্য কত উৎপাদন করতে হবে? প্রায় 550 মিলিয়ন টন। এখন যা হয় তার থেকে 200 মিলিয়নেরও বেশি টন খাদ্য আমাকে উৎপাদন করতে হবে। তাহলে খাদ্য উৎপাদন কারা করে? কৃষকেরা করে। এই কৃষি সমাজের জনগণের 7% হচ্ছে যুব সম্প্রদায়, যেটা ইউরোপে একেবারে উল্টো, আমেরিকা বা ইউরোপে বিশেষ করে তার উল্টো। এত জনসংখ্যা, যুবকের সংখ্যা, ইয়াং জেনারেশন যেটা, সেটা 60% টোটাল জনসংখ্যা, এটা একটা বিরাট সুযোগ ভারতবর্ষের পক্ষে। তাহলে আমাদের এই ধরনের খাদ্য উৎপাদন বাড়াতে হলে যে পরিমাণ দক্ষতা থাকা দরকার, তাহলে সেই যুবকদের মধ্যে দক্ষতা গড়ে তুলতে হবে। এইটাই বিশ্ব যুব দিবসের তাৎপর্য। এবং এবছর তো ক্রোয়েশিয়াতে পালিত হচ্ছে,

0: তার মূল সুরটা হচ্ছে বা মূল থিম যাকে বলে, ইউথ এম্পাওয়ারমেন্ট থ্রু এআই অ্যান্ড ডিজিটাল স্কিল, অর্থাৎ কৃত্রিম মেধা এবং যে দক্ষতা সেইটাই দিয়ে আমাদের যুব সমাজকে গড়ে তুলতে হবে, তাদেরকে সক্ষম করে তুলতে হবে, এটাই এবছরের বিশ্ব যুব দিবসের বার্তা বা থিম। এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমরা জোর দিয়েছি যে শেপিং দ্য নেশন উইথ রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি, আমাদের জাতিকে আমাদের দেশকে গড়ে তুলতে হবে যেখানে থাকবে রেজিলিয়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ স্থিতিশীলতা ও দায়িত্ব নিয়ে। এই দুটো থিমই খুবই গুরুত্বপূর্ণ বা ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা বলা যাচ্ছে যে আমরা যে শিল্প বিপ্লব ঘটলো তারপর থেকেই তো দক্ষতার উপর জোর দেওয়া হয়, এবং অষ্টাদশ এবং শেষের দিকে এবং ঊনবিংশ শতাব্দীতে, তারপর তার ঢেউ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়লো। তো তখন দেখা যায় যে যখন রেল ইঞ্জিন আবিষ্কৃত হলো তাহলে রেল ইঞ্জিন চালানোর দক্ষতা লাগবে, তারপরে যখন শুরু হলো যে ইলেকট্রিক্যালস বা বিদ্যুৎ সরঞ্জাম চলে এলো আমাদের জীবনে, তখন বৈদ্যুতিক সরঞ্জাম তাকে তার সংরক্ষণ বা তার মেনটেনেন্স ইত্যাদি পরিচালনার জন্য দক্ষতা গড়ে তুলতে হবে। তারপর এখন দেখা যায় এভিয়েশন ইন্ডাস্ট্রি এখন চলে ব্যাপকভাবে এসছে, বিমান চালনার দক্ষতা প্রচুর জায়গাতে গড়ে উঠছে, অনেকেই এখন বিমান চালক হতে চাইছেন, তার দক্ষতা গড়ে তোলা। তারপরে কৃষিতেও তাল মিলিয়ে এখন ড্রোনের প্রয়োগ বেড়ে যাচ্ছে, যেহেতু কৃষিতে মানুষ এখন আরো চাইছে দক্ষতার সঙ্গে তার পরিচর্যা করতে, তাহলে ড্রোন চালানোর আমার দক্ষতা লাগবে। এমনকি যুদ্ধাস্ত্র হিসাবে কিছুদিন আগেও আমরা দেখেছি ড্রোনের প্রয়োগ হচ্ছে ব্যাপকভাবে। তাহলে দক্ষতার ক্ষেত্রগুলো, বৈশিষ্ট্যগুলো, চরিত্রগুলো সময়ের তালে তালে প্রেক্ষাপট বদলে যাওয়ার মতো, তার চরিত্র বদলে যাচ্ছে, নতুন প্রযুক্তি আসছে। এখন আমরা কৃত্রিম মেধার দিকে যেতে হবে। কৃত্রিম মেধা দিকে কি করে আমরা নিয়ে যাব যুবকদের, এবং কেন বলা হচ্ছে? এখন দেখা যাচ্ছে যে বেশ করে অনেক শহরে এখন ড্রাইভারহীন গাড়ি, এখন আবার দেখা যাচ্ছে যে সেখানে এআই চালিত, সেই গাড়িতে কোনো ড্রাইভার থাকছে না এবং সেখানে যাত্রীরা নিরাপদে যাতায়াত করছে। কিছুদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ওখানে ট্রেনে দেখলাম কোনো চালকই নেই, চালকবিহীন ট্রেন।
1: কিন্তু স্যার, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য আমরা কি করতে পারি আগামী দিনে। ভারতবর্ষের নিরিখে যদি আমরা বিচার করি তাহলে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে? আমরা যদি একটু পরিসংখ্যান দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের যারা যুবা বন্ধুরা আছেন, খুব কম সংখ্যক মানুষজন আছেন যারা বিশ্বের দরবারে নিজেদের দক্ষ হিসেবে প্রমাণ দিতে পারছেন। তাহলে এই যে একটা বিপুল সংখ্যক জনসংখ্যা অপেক্ষা করছেন দক্ষতার নিরিখে সেই জায়গায় উপস্থাপন করতে, তো সেই জায়গা থেকে কি কি সুযোগ আগামী দিনে তারা পেতে পারে?
0: সেটাই বলতে যাচ্ছি, আন্তর্জাতিক পরিস্থিতিটা বদলে যাচ্ছে। তো আপনি যেটা বললেন যুবকদের জন্য, এখন আর এই ক্লাসিক্যাল কম্পিউটার কাজ দেবে না, এখন কোয়ান্টাম কম্পিউটার চলে আসছে যার গতি অনেক বেশি। এই যে নতুন দক্ষতার ক্ষেত্রগুলো গড়ে উঠছে, আমরা যদি পিছিয়ে থাকি তাহলে হবে না। কিন্তু আমাদের সুযোগ, ভারতবর্ষের যুবকদের সুযোগ আমি তো বলবো সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে এখানকার যুবকদের ইংরেজি বলার ক্ষমতাটা বা ইংলিশ স্পিকিং যে জেনারেশন, এটা একটা বিরাট, এমনকি ইউরোপের থেকেও ভারতবর্ষের ইংলিশ স্পিকিং পপুলেশন অনেক বেশি। এগুলো সারা পৃথিবীর নজরে পড়ছে, আমাদের দক্ষতাগুলো গড়ে তুলতে হবে। সেই জন্য ভারতবর্ষে নানান প্রকল্প নেওয়া হয়েছে, এটা PMKVY প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, তারপর সংকল্প হচ্ছে স্কিল অ্যাকুইজিশন অ্যান্ড নলেজ অ্যাওয়ারনেস ফর লাইভলিহুড প্রমোশন, তারপরে ন্যাপস হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমস। তাহলে এই যে আমরা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমস, এই ধরনের অনেক রয়েছে, সেইগুলোতে এখন যুবকদের সুযোগ এসে গেছে, এখন যুবকদের নানান সুযোগ সুবিধা এসে গেছে, সেখানে তার স্কলারশিপ দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ভারতবর্ষে প্রায় 1.59 লক্ষ একেবারে স্টার্ট আপ হচ্ছে, যেটা হচ্ছে পৃথিবীতে থার্ড লার্জেস্ট স্টার্ট আপ ইকোসিস্টেম।
1: মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন, তাই তো?
0: হ্যাঁ, মেক ইন ইন্ডিয়া করছে। এবং ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড DPIIT যেটা হচ্ছে, সেখানে 1.59 লাখ, বড় 2 লক্ষের কাছাকাছি স্টার্ট আপ, এটা একটা বিরাট ব্যাপার,
1: এটা একটা ভীষণ ব্যাপার।
0: এখন স্টার্ট আপ কারা পাবে আপনাদের জেনে রাখা ভালো। এখন বিভিন্ন যে আমাদের এখন নতুন এডুকেশন পলিসি যেটা হচ্ছে, সরকার যেটা করছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে বলছে যে নিউ এডুকেশন পলিসিতে গুরুত্ব দেওয়া উচিত ছাত্ররা, ছাত্রীরা তো যুব সম্প্রদায়, তাহলে সেখানে দেওয়া হবে ইন্টার্নশিপ এর উপর। ইন্টার্নশিপটা কিসের উপর হবে, এবং ইন্টার্নশিপ এর পরে ধরা যাক 4 বছরের অনার্স কোর্স রয়েছে BCKV-তে, এখন 1 বছর করে সার্টিফিকেট নিয়ে কেউ বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা ফ্লেক্সিবল হয়েছে, এই যে রেজিলিয়েন্স কথাটা বলা হলো। অথবা 2 বছর পড়ার পর তার মনে হলো যে না, আমি ডিপ্লোমা নিয়ে চলে যাবো, তাকে একটা ডিপ্লোমা দেওয়া হবে। আর যারা 4 বছর করবে।

0: আমাদের যে নিয়ম, তাতে সে ডিগ্রি পাবে। তাহলে এই যে 1 বছর সে সার্টিফিকেট কোর্স করে বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে তাকে ইন্টার্নশিপ করতে হবে এবং তাকে অনলাইন অনেক স্কিল রিলেটেড এডুকেশন সিস্টেমে তার ব্যবস্থা থাকছে। কেউ মনে করতেই পারে যে আমি 4 বছর ধরে এই কোর্সটা কমপ্লিট করবো না, আমি 1 বছর পরে আমি চলে যাব, পরে ফিরে আসতে পারি। এই সুযোগটা হচ্ছে ইন্টার্নশিপ গড়ে তোলা। ইন্টার্নশিপটা কি, আমি আরো উদাহরণ দিয়ে বলছি, কেউ মনে করতে পারে যে জৈব সারের ক্ষেত্রে সে দক্ষতা গড়ে তুললো, বায়ো ফার্টিলাইজার যাকে বলা হয়, এখন তো আমরা জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং সেখানে প্রচুর ব্যাপক সুবিধা আছে, অথবা ড্রিপ ইরিগেশন সিঁচাই যেটা সিঞ্চন।
1: এই প্রসঙ্গেই মানে আমি এটাই বলতে চাইছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার অধিকর্তা হিসেবে মানে কৃষিতে যুবকদের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়।
0: আমার তো মনে হয় সবচেয়ে বেশি সুযোগ কৃষিতেই রয়েছে। আমি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, যাই দেশে বা দেশের বাইরে, আমার তো মনে হচ্ছে যে কৃষিতে সবচেয়ে বেশি সুযোগ। একটা উদাহরণ দিই, এখন একটা মাঠে যদি আমি সেচের ব্যবস্থা করি কিভাবে করব, তার জলের অবস্থাটা কি সেটা আমাকে জেনে কতটা জল লাগবে, এবং সেই ব্যবস্থা যদি পাম্প সেট থেকে তুলে দিই কিন্তু কত সময় পাম্প সেটটা চালাবে সেটা আমি ঠিক নির্ধারণ করে নিতে পারি ড্রোনের সাহায্যে, ওখানে অনেক সেন্সর রয়েছে। অথবা ধরা যাক আমি 1 হেক্টর জমিতে বা 7.5 বিঘা জমিতে আমার পেস্টিসাইড স্প্রে করতে হবে, সেটা মানুষ দিয়ে করলে তার খরচ অনেক বেশি, সময় অনেক বেশি এবং তার উপযোগিতাটা কম। এইবার এখন ড্রোন করছে কি, সে উঠে গিয়ে মাটির উপরে একটা ছবি তুলে নিচ্ছে, সেন্সারে সে বলে দিচ্ছে যে কতটা সময় লাগবে, এবং দেখা যাক যে 20-25টা দিবস লাগতো, জনদিবস যাকে বলে ম্যান্ডেজ, সেখানে একটা ড্রোন 1 ঘন্টাতেই করে দিচ্ছে, আরো কম সময়ে 45 মিনিটে পুরো মাঠটা কভার করে দিচ্ছে। এখন যেটা দরকার হচ্ছে ড্রোন চালানোর দক্ষতা, পাইলট লাগে, ড্রোনের পাইলট বলা হয়। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, উত্তরবঙ্গে আমি 2 কেস স্টাডি জানি, মানে মহিলারা যারা কলেজে পড়াশোনা করে সেটা ছেড়ে দিয়ে এখন পার ডে তারা 10,000 টাকা আয় করছে, পার ডে জাস্ট। তাহলে এটা আমার দক্ষতা লাগবে, এইটা চলে আসছি। এখন আর একটা দক্ষতা, যেমন ধরুন আমি আর একটা ক্ষেত্রে বলবো যে প্রোটেক্টেড হর্টিকালচার, পলি হাউস হর্টিকালচার, হাই ভ্যালু হর্টিকালচার, প্রিসিশন হর্টিকালচার, কত নাম। এবার এখানে আপনার কি দরকার, আপনার দক্ষতা দরকার জ্ঞানের থেকে। যারা গবেষণা করবে, পিএইচডি করবেন, তারা একটা দিকে চলে যাবে। এই প্রোটেক্টেড হর্টিকালচারের মধ্যে কি হয়, পলি হাউসের মধ্যে কি হয়, আমি জলটাকে নিয়ন্ত্রণ করছি, আমি সারটা জলে মিশিয়ে দিয়ে দিচ্ছি, আলাদা করে লোক লাগছে না, এবং সেখানে ঝড় বৃষ্টি বা খরা বন্যা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সারা বছর ধরে আমার ফুল ফল সবজি উৎপাদন হচ্ছে, এর ফলে হচ্ছে কৃষক নির্ধারিত আয় পাচ্ছে, এইটার একটা দক্ষতা তৈরি হচ্ছে। আমরা ট্রেনিং দিচ্ছি, বিশ্বকেবিতে এই ধরনের ট্রেনিং দেওয়া হয় আমাদের যুবকদের জন্য। আবার এই ট্রেনিংটা পেলে বিশ্বকেবি থেকে বা যে কোনো জায়গা থেকে, আমার ইউনিভার্সিটি বলে শুধু নয়, যে কোনো জায়গা থেকে, সেখানে হবে কি, যেই ট্রেনিংটা নেওয়া হলো তখন আমাদের সঙ্গে নাবার্ডের যোগাযোগ আছে, নাবার্ডের সঙ্গে আসে, নাবার্ড যুক্ত থাকে, তারা করে কি তাদের স্টার্ট আপ দিয়ে দেয়, 1-1.5 কোটি স্টার্ট আপ পর্যন্ত দিয়ে দেবে, এবং ছোট প্রজেক্ট হলে 5 লাখ পর্যন্ত স্টার্ট আপ দেবে। সেই স্টার্ট আপ এর হচ্ছে কি, রেট অফ ইন্টারেস্ট খুবই কম, খুবই কম, ব্যাংক লোনের থেকে অনেক কম, যুবকদের উৎসাহিত করার জন্য দেওয়া, যেমন প্রকল্প তেমন স্টার্ট আপ। তাহলে সেই স্টার্ট আপ নিয়ে সে এই ব্যবসাটা শুরু করতে পারবে, তার আগে তার দক্ষতা লাগবে, এবং দক্ষতা অর্জন করার পর তাকে একটা সার্টিফিকেট দেবে। যে কোনো জায়গা থেকে সার্টিফিকেট নিলে হবে না, একটি বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, স্বীকৃত প্রতিষ্ঠান, সেটা বেসরকারি হতে পারে, সেখান থেকে সে সার্টিফিকেট নিলে তখন সে নাবার্ডের কাছে যাবে, অথবা গভর্নমেন্টের এই প্রজেক্ট গুলোকে সে এনটাইটেল হয়ে যাবে, তখন সেখান থেকে সে লোন পাবে এবং স্টার্ট আপ পাবে। যেমন করে প্রায় 1.59 লক্ষ স্টার্ট আপ চলছে, এটা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ চলছে, সেখানে যুক্ত করতে পারবে, এই সুযোগটা এসে গেছে। হ্যাঁ,
1: তাহলে স্যার আমরা এটুকু বুঝতে পারছি যে আগামী দিনে শুধু আমরা কম্পিউটার বা এভিয়েশন ইন্ডাস্ট্রি নয়, আমাদের কৃষি ক্ষেত্র যেটা আমাদের একান্ত নিজস্ব একটা জায়গা, সেক্ষেত্রেও যদি আমরা,
0: আচ্ছা সেখানে আরেকটা বলে নি, যেমন ডিএসএস আছে, ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম, কি আমি কি নিয়ে চাষ করব, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছি তো, আমি কি ড্রাগন ফুল ফলের চাষ করব, নাকি সবজি করব, নাকি সুগন্ধি চাল করব, অনেক অপশন বা চয়েস আমার কাছে আছে পছন্দ, সেটা ঠিক করে দিচ্ছে একটা অ্যাপস রয়েছে, সে আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করছে, আপনি কতটা আপনার পুঁজি আছে, আপনি কোন জায়গায় আপনার দক্ষতা রয়েছে, এবং কতটা আয় আপনি আশা করেন, এবং আপনার জমির চরিত্র কি, বলে দিলেই ও সঙ্গে সঙ্গে অ্যানালিসিস করে বলে দেবে। এটা হচ্ছে ডিএসএস, অ্যাপস গুলো রয়েছে, সেই অ্যাপস গুলো চালাতে হবে। গ্রামে গ্রামে একটা কিওস্ক তৈরি করে দেওয়া যায় পঞ্চায়েত বা ব্লক স্তরে, সেই কিওস্কে গিয়ে তারা 10 টাকাতে টিকিট করবে, ওখানে টাচ করলে, টাচ কিনে গেলেই দেখবে সেই সমস্ত পেয়ে যাবে, কোন কোন জায়গায় কিভাবে
1: করতে হবে, সেই এলাকার যারা চাষি বন্ধুরা আছেন তারা গিয়ে তার এলাকায় কি ফসল তারা ফলাবে, হ্যাঁ ভালো হবে সেটুকু তারা জানে।
0: আমি পরিবর্তনটা কি দেখুন, আগে ডিলারের কাছে যায়, আগে তাকে যেতে হতো কৃষি উন্নয়ন আধিকারিকের অফিসে, এর থেকে আমি যদি একটা তাকে আমি এরকম অ্যাপ, যেমন আজকে মিন্ত্রা থেকে জামা কিনছে সবাই গ্রামের, আমরা মোবাইল থেকে তো জামা কিনছি, এটাও একটা ডিএসএস, মোবাইল থেকে সে জামা কিনে নিচ্ছে,

0: মোবাইল থেকে সে অনেক কিছু কিনছে, খাওয়ারও
1: ঠিক
0: কিনছে।
1: ঠিক ঠিক
0: তাহলে গ্রামে যদি এটা সম্ভব হতে পারে, অলরেডি দক্ষতা তৈরি হয়ে গেছে, তাহলে
1: একদমই তাই,
0: উৎপাদনশীল জায়গাতে, বিপণনের জায়গাতে, আমার জীবিকার জায়গাতে আমি আরো বেশি বেশি করে আমি প্রযুক্তিকে ব্যবহার করব।
1: সেই জন্যই আমাদের যুবা বন্ধুরা যারা রয়েছেন, যারা ভাবছেন যে আমরা তো গ্রামে থাকি, চাষবাস করি, আমাদের আর কি দক্ষতা বৃদ্ধি হবে, সেই তো থোড়বড়ি খাড়া আর খাড়াবড়ি থোড়। আমরা এই ধান ফেললাম, ভেজালাম, তারপরে আবার চাষ করলাম, ওই একই ব্যাপার চলছে, কিন্তু তা নয়। আপনি যেটা বললেন খুব সুন্দরভাবে বললেন যে আরো নতুন নতুন যে সমস্ত প্রযুক্তি আমরা সামনে আনছি এবং সেইগুলোর যদি সঠিকভাবে ব্যবহার করতে এবং করাতে শিখি, তাহলে আমাদের উপার্জন আরো অনেক বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের সংসারের উন্নতি, আমাদের দেশের উন্নতি সাধিত হবে, তাই তো স্যার?
0: হ্যাঁ ঠিকই, এবং উৎপাদন শুধু বাড়বে না, যেটা বলা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, সক্ষমতা বাড়বে।
1: কথা বলছিলাম অধ্যাপক শঙ্কর কুমার আচার্য, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আকাশবাণীর সঙ্গে থাকার জন্য।
0: নমস্কার।
1: বিশ্ব যুব দক্ষতা দিবস, তাৎপর্য ও ভাবনা, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা এই মুহূর্তে পেয়েছি বিশিষ্ট কৃষি এবং পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসুকে, যিনি দীর্ঘদিন ধরে আমাদের যুব বন্ধুদের দক্ষতা বৃদ্ধির এবং দক্ষতা বৃদ্ধির স্বার্থে দেশে এবং বিদেশে নিরন্তর কাজ করে চলেছেন। সৈকত বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: আপনার কাছে মূলত যেটা জিজ্ঞাস্য, যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ যখন একটা তরুণ প্রজন্মে বা তরুণ রক্তে টগবগিয়ে ফুটছে, তখন আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে জানতে পারছি যে ভারতবর্ষের যে লোকবল বা লোকশক্তি, তার মাত্র 5% তারা দক্ষ হিসেবে পরিগণিত হয়েছেন, বাকি এই যে বিপুল সংখ্যক মানুষজন মানে সোজা বাংলায় অদক্ষ বলে পরিগণিত হলেন, তাদেরকে ভবিষ্যতে কিভাবে দক্ষ করে গড়ে তোলা যায়, সে বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন।
2: এটা সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ভারতের মতো দেশ যেখানে আমাদের জনসংখ্যা এত বেশি এবং আমাদের যুবশক্তি এত সংখ্যায় রয়েছে, সেখানে একটা সত্যি দুঃখের কথা যে আমাদের এই স্কিলড বা দক্ষ হিসেবে আমরা পরিগণিত হচ্ছি না, এটা একটা দুঃখের জায়গা। কিন্তু আনন্দের জায়গাটা হচ্ছে এইটা যে এই যে একটা বিপুল সংখ্যক, অর্থাৎ আমরা বলছি 95% ওয়ার্কফোর্স এর, যাদেরকে আমরা বলছি অদক্ষ, তাদেরকে দক্ষ তৈরি করাটা কিন্তু অসম্ভব এবং খুব কঠিন নয়। কিন্তু এইটা আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের যে কোনো সমস্যাতেই না শুধুমাত্র সরকার একে দায়িত্ব দিয়ে দিই, এটা কিন্তু এখনকার আধুনিক যুগে করলে হবে না। আমাকে দক্ষ হতে হলে সরকারি বেসরকারি যে সমস্ত সুযোগ সুবিধা বা ট্রেনিং এর ইত্যাদির ব্যবস্থা রয়েছে, তার সাথে কিন্তু আমার নিজস্ব উদ্যোগের একটা প্রয়োজনীয়তা রয়েছে। আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের যুবক যুবতীর মধ্যে সেই নিজের উদ্যোগের জায়গাটার কিন্তু একটা অভাব রয়েছে, সেইটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এটা একটা মানসিকতা, এটা কাটিয়ে ওঠা বিরাট কিছু বড় ব্যাপার নয়। আর এর সাথে বলি, এই যে একটা কর্মহীনতার দুঃখ আমাদের তরুণ সমাজ বা তরুণীদেরকে গ্রাস করছে, এটা কিন্তু শুধুমাত্র আজকে আর ভারতবর্ষের সমস্যা নয়। আমি বিদেশেও কাজ করি বলে বলতে পারি যে আমেরিকা, কানাডা, ইউরোপের মতো উন্নত দেশগুলোতেও কিন্তু কর্মহীনতার সমস্যাটা বাড়ছে। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন একটা সময়ক্ষণে এখন উপস্থিত হয়েছি যাকে আমরা বলি না সন্ধিক্ষণ, একটা টেকনোলজিক্যাল, একটা জিওপলিটিক্যাল সমস্ত কিছুর পরিবর্তন সারা পৃথিবীতে আসছে, নতুন প্রযুক্তি চলে আসছে, আমাদের এখন সমাজ মাধ্যম সাংঘাতিক রকমের গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হয়ে উঠছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মতো টেকনোলজি আমাদের সমাজ জীবনের মধ্যে মানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে,
1: দৈনন্দিন জীবনে তথা বেডরুমেও ঢুকে পড়েছে,
2: একদম একদম। এবং সত্যি কথা বলতে গেলে সমাজ মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বলি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, উইনচ্যাট, এই যে আরো অসংখ্য নাম আছে, এই যে বিভিন্ন মাধ্যমের মধ্যে মানুষের সাথে মানুষের যোগাযোগ, আমরা একদিকে যেরকম এটা বলি সত্যি যে এটা আমাদের একটা সামাজিক অবক্ষয় বলছি, সময় নষ্ট বলছি, বা এর একটা নেগেটিভ সাইড, ট্রোলিং ইত্যাদি তো আছে, আবার এর একটা খুব গুরুত্বপূর্ণ পজিটিভ দিকও রয়েছে, সেটা হচ্ছে এটা কিন্তু একটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগের সেতু। অনেক সময়তেই এই লিঙ্কডইন বা ইত্যাদি নানান রকম যে সমস্ত সামাজিক মাধ্যমরা রয়েছে, যেখানে কিন্তু চাকরি যারা দিতে চাইছেন তারাও তো তাদের কর্মী খুঁজছেন, তা এইটা কিন্তু তাদের একটা যোগাযোগের মাধ্যম। তাহলে সোশ্যাল মিডিয়ার এক্সপার্টিস বা সোশ্যাল মিডিয়াকে আমি কিভাবে ব্যবহার করবো
1: আমার প্রয়োজন,
2: সেটা কিন্তু এখনকার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
1: একটা জিনিস খুব মনে পড়ছে, মানে ধরুন আজ থেকে যদি আমরা 15 বছর বা 20 বছর পিছিয়ে যাই, তাহলে দেখবো যে তখন যারা স্কুলে পড়তেন, তখন সেই সমস্ত স্টুডেন্ট বা যারা শিশু ছিলেন বা কিশোর ছিলেন, তাদের কাছে তাদের আইডল হিসেবে তাদের শিক্ষকরা ছিলেন। তো তারা পড়াশোনা করতে করতেই ভাবতো যে আমি বড় হয়ে মাস্টার মশাই হব, বা বড় হয়ে ডাক্তার হব, বা খুব বেশি হলে ইঞ্জিনিয়ার হব। কিন্তু তার বাইরেও যে একটা

0: হাজার কাজের পরিসর রয়েছে, সেই জায়গাটা কিন্তু তাদের সেই ইনফরমেশনটা, সেই তথ্যটা তাদের কাছে উপলব্ধ ছিল না বা সহজবোধ্য ছিল না। তো আজকের দিনে এই সমাজ মাধ্যমে এত ব্যাপক প্রচলনের ফলে আমরা তো ধীরে ধীরে জানতেও পারছি, সেটা একদিক থেকে উপকারও হচ্ছে।
1: একটা বিরাট উপকার হচ্ছে। এবং আমি বারবার করে বলছি যে আমাদের এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, স্কুল কলেজের মাস্টারি ইত্যাদি যেরকম চাকরিগুলো রয়েছে বা সরকারি বেসরকারি চাকরি রয়েছে, কিন্তু সেগুলোর তো সবকিছুরই তো একটা লিমিটেশন আছে। মানে সরকারের পক্ষেও তো অসংখ্য ডাক্তার, অসংখ্য ইঞ্জিনিয়ার নিয়োগ করা সম্ভব নয়। কিন্তু এই একই সময় কিন্তু আমরা যদি আশেপাশে দেখি, আমাদের আশেপাশে কিন্তু অনেক নতুন ধরনের কাজের সৃষ্টি হয়েছে। যেরকম আমি বলি, আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি বলে আগে কিন্তু কিছু ছিল না, আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম আমরা জানতাম না। এখন কি দেশে কি বিদেশে, যেরকম একটা ছোট্ট উদাহরণ দিই, আজ যদি আপনি কোনো চিকিৎসার জন্য একটা কোনো বেসরকারি হাসপাতালে যান, তাহলে প্রথমে যাদের সাথে গিয়ে আপনি ডিল করছেন, খুব এমার্জেন্সি সিরিয়াস সিচুয়েশন না হলে, তারা কিন্তু ডাক্তার নন, কিন্তু তারা হসপিটাল এজেন্সিতে বা নার্সিং হোম ব্যবস্থাপনার সাথে বা হসপিটাল ম্যানেজমেন্ট এই সমস্ত জিনিসের সাথে, এটা একটা ম্যানেজমেন্টের আলাদা কোর্স হয়ে গেছে। আপনি দেখবেন যে আপনি গেলে আপনাকে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়া, আপনাকে দায়িত্ব নেওয়া, ডাক্তারের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া, আপনাকে কি করতে হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আপনি কি করতে পারেন, সরকারি অনুদান কি পেতে পারেন, বেসরকারি অনুদান কি পেতে পারেন, ব্যবস্থাপনা কি, এগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য অনেক
0: প্রাথমিক অবস্থায় দিয়ে দেওয়া
1: একদম। আবার যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যান, ধরুন আজকে আপনি কোথাও একটা বেড়াতে যাচ্ছেন, আমি দেখি ধরুন সুন্দরবনে, আমরাও তো অনেক সময় আগে সেই লঞ্চে করে সুন্দরবনে বেড়াতে যেতাম, এখনো সেই সুন্দরবনে বেড়াতে যাওয়ার আছে। এখন কিন্তু অনেক দেশি বিদেশি ট্যুরিস্টরা আসেন আমাদের দেশে, আপনি দেখবেন সেই ট্যুরিস্টদের সাথে কথা বলার জন্য আগেকার যেরকম গাইডরা ছিল, এখন কিন্তু অনুবাদক হিসেবে বহু ছেলেমেয়েরা কাজ করছে। মানে ইংরেজি বাদে রাশিয়ান, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ ইত্যাদি ভাষা রয়েছে, এই যে শেখার ব্যবস্থা, এবং যারা এই ভাষাগুলোতে ফ্লুয়েন্ট, তারা কিন্তু হসপিটাল বলুন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলুন, সার্ভিস সেক্টর ধরুন, খালি অনুবাদকের কাজের জন্য হোটেল, বিভিন্ন মানে 5-star হোটেল, 7-star হোটেল গুলোতে দেখবেন তাদের অনুবাদক রাখতে হয়। কারণ আমাদের দেশে যারা বেড়াতে আসছেন সকলেই ইংরেজি ভাষী নয়, অনেকে এমন দেশ থেকে আসছেন যেখানে ইংরেজি তাদের প্রাথমিক ভাষা নয়, তার ফলে এই ভাষার সুবিধাটা পেলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যেরকম হবে, লোকেও খুব বিদেশ থেকে এখানে আসতে সুযোগ পাবে। এট দ্য সেম টাইম বহু ছেলে মেয়ের কিন্তু চাকরি সুযোগ সুবিধা হচ্ছে, অর্থাৎ আমাদের চাকরিগুলো কিন্তু আগের মতো সেই বাধা গতের যে কাজটা ছিল, আজকে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রেও দেখি, কিংবা ধরুন এই যে কোভিড এর সময় আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, অভিজ্ঞতা হলো, তাদের দেখবেন যে বয়স্ক মানুষ অনেকেই রয়েছেন যাদের বয়স হয়ে গেছে, তারা ওষুধপত্র গিয়ে দোকানে লাইন দিয়ে তাদের পক্ষে সংগ্রহ করা
0: কথা বলছেন আপনি
1: একদম। এই যে মানে সিনিয়র সিটিজেন হেলথ কেয়ার, এটা কিন্তু বিপুল ভাবে উঠে এসেছে এবং বহু ছেলে মেয়ে এই ক্ষেত্রে কাজ করছে। এক্ষেত্রে একটা আশার কথা বলি, সেটা হচ্ছে আপনি যেরকম বললেন না যে আমাদের ভারতবর্ষে সত্যি একটা আমাদের ইয়াং গ্রোয়িং পপুলেশনটা একটা সিগনিফিকেন্ট বিশাল নাম্বারে, কিন্তু আমরা যদি পৃথিবীর অন্যান্য আশেপাশের দেশ দেখি, যেরকম কথার কথা বলছি জাপান, যেরকম কথার কথা বলছি ইসরায়েল, যেরকম কথার কথা বলছি আমেরিকা বা কানাডা, এদের কিন্তু এই পপুলেশন গ্রোথটা একটা স্ট্যাটিক জায়গায় চলে আসছে। তার ফলে হচ্ছে কি, এদের এই ওয়ার্কিং ফোর্সের জেনারেশনটা কমে আসছে, মানে কর্মক্ষম লোক যারা কিনা তাদের শিল্প বাণিজ্য ইত্যাদিতে কাজ করবেন, পরিশ্রম সাধ্য কাজ তারা করতে পারছেন না। তা এর মধ্যে দেখবেন ইসরায়েলের মতো দেশ থেকে কিন্তু ভারত থেকে লোক নেওয়া হচ্ছে, মানে স্কিল লেবার তারা চাইছেন, তারা যে শুধু রাস্তার তৈরি কাজ করবেন তা নয়, তাদের হেলথ কেয়ার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, সিনিয়র সিটিজেনদের যে হেলথ কেয়ার সাপোর্ট সার্ভিস থেকে শুরু করে অসংখ্য সার্ভিস সেক্টর কিন্তু বিদেশে ওপেন হচ্ছে। এবং আমি আপনাকে মানে দায়িত্ব নিয়ে বলছি, আগামী দিনগুলোতে আমরা দেখতে পাবো যে এই ধরনের বিভিন্ন বিদেশে কিন্তু যদি স্কিলড লেবার ক্যাটাগরিতে আমরা চলে আসতে পারি, বিদেশে কাজের সুযোগ কিন্তু আমাদের দেশের যুবক যুবতীর জন্য বিরাট ভাবে বাড়বে। কারণ এই মানে ইংরেজি ভাষী দক্ষ লেবার ফোর্স কিন্তু অনেক অন্য দেশে তৈরি করতে পারে না, তাদের একটা বিরাট ভাষাগত ট্রেনিং গত সমস্যা রয়েছে, এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় হিসেবে তাদের কিন্তু একটা খুব ভালো মার্কেট রয়েছে। মার্কেট ইন দা সেন্স যে ভারতীয়রা অত্যন্ত শান্তিপ্রিয়, তারা যে দেশে থাকেন সে দেশের কালচারের সাথে অ্যাডাপ্ট করতে পারেন, ইংরেজি ভাষা বোঝেন, এবং তাদের দেশের পজিটিভ কাজের সাথে যুক্ত, তাদের দেশের অর্থনীতির উন্নয়ন করছেন, এই ধরনের নানান রকম বিষয় তাদের সম্পর্কে কিন্তু একটা খুব পজিটিভ ধারণা রয়েছে। সেই ধারণাটা সুযোগটা নিয়ে আমরা যদি আমাদের এই স্কিল লেবার, অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে, যেরকম আমি বলি নার্সিং, আপনি ভাবতে পারবেন না বিদেশি দেশগুলোতে, এবং সেটা মিডল ইস্ট হোক, আমাদের ইউরোপিয়ান দেশ হোক, আমেরিকা, কানাডা, সর্বত্র ভারতীয় নার্সদের জন্য কিন্তু একটা বিপুল চাহিদা রয়েছে। তার কারণ হচ্ছে তাদের দেশের যে জনসাধারণ বা তাদের দেশের যে ছেলে মেয়েরা, তারা খুব এই পেশাগুলোতে আসতে চাইছেন না, তাদের একটা ডাইভার্সন অফ পেশা হচ্ছে। কিন্তু হাসপাতাল ইত্যাদি চালাতে গেলে, আপনার সিনিয়র সিটিজেন হোম বা যাদেরকে আমরা বলি যে বৃদ্ধাশ্রম, এগুলো চালাতে গেলে তাদের তো কেয়ার গিভার, নার্স, প্যারামেডিকেল স্টাফ এগুলোর ভীষণ ভাবে

প্রয়োজন, সেই সমস্ত জায়গায় তারা কিন্তু বাধ্য হয়ে বিদেশ থেকে লোক হায়ার করছে, এবং সেইখানে কিন্তু ভারতবর্ষের জন্য আমাদের দেশের বাইরেও এই ধরনের কাজের সুযোগ কিন্তু আগামী দিনে ভীষণভাবে বেড়ে উঠছে।

0: বিশ্ব যুব দক্ষতা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি আন্দোলন যা যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে পারে। যুবকরাই ভবিষ্যতের স্থপতি, তাদের দক্ষ করে গড়ে তুলতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজনীয়। আর তাই তো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য বিকাশ যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত অভিযান, এই সমস্ত প্রকল্পের বাস্তবায়নে আমাদের যুব বন্ধুরা আগামী দিন নিজেদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলে এই দেশের উন্নতিতে সামিল হবেন। আজ এই পর্যন্ত, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম পার্থ সারথী রাউত। সকলে খুব খুব খুব ভালো থাকুন, আবারও কথা হবে, নমস্কার।
1: এতক্ষণ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তোতলামো ও তার সমাধান, বলছেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
3: আমাদের সবারই ছোট থেকে বড় হয়ে ওঠার মাঝে আমাদের পরিচিতির মধ্যে এমন কেউ না কেউ থাকে যার তোতলামো আছে। তোতলামো বা যাকে আমরা ক্লিনিক্যালি স্ট্যাটারিং বলি, যা বাচ্চা থেকে বড় সবারই যে কোনো সময় হতে পারে। কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে বিঘ্ন ঘটে, বলতে গিয়েও বলতে না পারা, অনেকের কাছে এই বিষয়টি আবার হাসি বা মজার ব্যাপার হয়ে দাঁড়ায়। ঠিক এই জায়গা থেকেই একজন ব্যক্তির এই ভাবনা থেকেই ধীরে ধীরে শুরু হয় এড়িয়ে যাওয়া, কথা বলার সময় ভয় বা মানসিক অস্বস্তি। বর্তমানে বিভিন্ন স্টাডিতে দেখা গেছে ভারতবর্ষে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে এই অসুবিধা 100 জনের মধ্যে প্রায় 2 জনের। এই তোতলামো বা স্ট্যাটারিং মূলত 3 রকমের হয়। রিপিটেশন, অর্থাৎ একটা কথা যখন বলছে তার একটা একটা ফোনিমকে 2-3 বার করে উচ্চারণ করা, যেমন ধরুন কলা, কক কক ক কলা, এরকম। আবার ব্লকিং, অর্থাৎ কলা বলার সময় শুরুতে আটকে যাওয়া, তারপরে হঠাৎ করে চোখ মুখ কুচকে কলাটা বলে ফেলা। আবার প্রলঙ্গেশন, কলা বলতে গিয়ে অনেকটা টেনে ক বলবে, শেষে অনেকটা টেনে ল বলবে। কখন হয়? মূলত 2 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে এই অসুবিধে অত্যধিক দেখা যায়। অনেকের ক্ষেত্রে 5 থেকে 6 বছরের মধ্যেও এই তোতলামো আবার পুরোপুরি চলে যায়। সাধারণত 5 বছরের কোনো বাচ্চার কথা বলতে গিয়ে যদি আটকায়, তার সাথে আনুষাঙ্গিক কিছু শারীরিক আচরণ, যেমন চোখের দিকে না তাকিয়ে কথা বলা, এক হাত দিয়ে অন্য হাতের আঙুলকে একটু চেপে ধরা, পা নাড়ানো, কথা বলতে বলতে ভয় পাওয়া, ঘাম দেওয়া, একটু আনমনা ভাব, এগুলোর মধ্যে কোনো একটা থাকলে অবশ্যই একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা বাক ও শ্রবণ বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিন। স্টাটারিং হওয়ার অনেক কারণ আছে। নার্ভের সমস্যা, মস্তিষ্কে আঘাত, মানসিক ট্রমা, ভাষার বিকাশের সময় মা বাবার অত্যধিক সচেতনতা, তাছাড়া ভয়, এছাড়া তো কিছু জেনেটিক কারণও থাকতে পারে। তোতলামি একটা অসুবিধে মাত্র, কথা প্রবাহের সময় একটা বাধা মাত্র। একজন অভিজ্ঞ বাক ও শ্রবণ বিশেষজ্ঞর কাছে চিকিৎসা করালে এই অদৃশ্য পর্দা সরিয়ে ফেলা সম্ভব। একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট প্রথমে অ্যাসেসমেন্ট করেন, তারপর তার রোগের সিভিয়ারিটি বা গুরুত্ব এবং প্রকার অনুযায়ী পরবর্তী চিকিৎসা শুরু করেন। কতগুলো জায়গা, যেমন ধরুন ব্রিদিং মডিফিকেশান, প্রলঙ্গেশান, ট্যাপিং বা টেনে বলা, ডিলেড অডিটরি ফিডব্যাক, এরকম অনেক টেকনিক আছে যেগুলো প্রত্যেকটা বাচ্চার বা পেশেন্টের

0: সিভিয়ারিটি অনুযায়ী থেরাপিতে করানো হয়। খড়গপুর বা মেদিনীপুরের চেম্বারে এরকম অনেকে দেখাতে আসেন যারা 20-25 বছর বয়সের মধ্যে চাকরির ইন্টারভিউতে আটকে গেছেন কেবলই তোতলামোর জন্য। অনেকে সেলসম্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, টেলিকলার, আর্মি এইসব প্রফেশনে যেতে পাচ্ছেন না এই তোতলামোর জন্য। বিয়ের সময় এটা একটা আত্মমর্যাদার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অনেকটা বয়সে এই সমস্যা নিয়ে আসার জন্য এটা সারতেও অনেকটা সময় লেগে যায়। মনে রাখবেন, এই তোতলামো বা স্টাটারিংয়ের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। স্পিচ থেরাপি এর সঠিক টেকনিকের মাধ্যমে ও মানসিক সাপোর্ট পেলে এই অসুবিধা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তোতলামো ও তার সমাধান, বললেন বাক ও শ্রবণ বিশেষজ্ঞ চিকিৎসক সুশোভন দাস।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজ বুধবারের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় রাত 8:00 শুনবেন নাটক ভুল রাস্তা, রচনা ও প্রযোজনা বাদুল সরকার। রাত 8:00 শুনবেন আশার কথা, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। রাত 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ। সিনেমা জগতে আজ শুনবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাসের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন প্রথম পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া ধনশ্রী রাগে এসরাজ পরিবেশন করবেন সৌগত দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। রাত 10:45 শুনবেন উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitreebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, মৈত্রীবন্ধু

0: মৈত্রীপূজার তরঙ্গে এখন শুনবেন নাটক ভুল রাস্তা।
1: আজকের নাটক ভুল রাস্তা, রচনা ও প্রযোজনা বাদল সরকার। ভুল রাস্তা।

तो राजा बेटा राजा कुमार राजपुत्र युवराज खूबसूरत नौजवान बुजलन मालिक की नौजवान ভালো চেহারা গোরা চেহারা জওয়ান বয়স যেমন হয়ে আর কি রূপকথাতে শুনিয়েছেন না অমনি রাজা কা বেটা খুবসুরত নওজওয়ান যুবরাজ। তো একদিন এক রোজ রাজা ডেকে বলেন, বেটা কুঙ্গার। কুঙ্গার হেঁকে বলে,

नहीं तो क्या, कोतवाल साहब का हुक्म था जय जय बोलते हबे, फूल फैलते हबे, नहीं तो আর ওই ফুলের যত ব্যবসাদার আছে না কারবারি সব কা সাহ কোতোয়াল সাহ কা বন্দোবস্ত কমিশন কা। হ্যাঁ তো রাস্তায় খাড়া যত মানুষ জয় জয় বলছে, জলনায় খাড়ি স্ত্রী লোক সব ফুল ফেলছে।

শহর ছোড়কে গাঁও গ্রাম, গ্রামে বড় বড় বাড়ি না আছে, চওড়া চওড়া রাস্তা না আছে, না আছে দোকান, না আছে বাজার, না আছে গাড়ি, না আছে ঘোড়া, খালি খেতি হি খেতি। আর এখানে ওখানে বীচ বীচ মে জমাট বান্ধা গাছ গাছালি, পেড় বাগাড়া, কুঁড়ে ঝোপড়ি, গরিব কিষান কা ঘর, নিচু ঘর, নিচু দরওয়াজা, অন্দর জানা সির ঝুকাকে, বাহার আনা সির ঝুকাকে। তো উসমে ক্যা, গরিবের মাথা তো নিচুই থাকে বরাবর। উঠতা নহি গরিব কা সির, চালন চোরা বচন ধীর, বাপু বলে বাচ্চা আঁক, নিচে রাখ নিচে রাখ। কেউ বাপু, কেন বাবা, চোখ নিচে কেন রাখতে হবে? আরে নেই তো হেই বুড়বাক, চলা যায়গা শের খাটাক। কেউ যায়গা, কেসে যায়গা, কে কাটবে মাথা, কোন লেগা শের? বেটা উপরওয়ালা। বাপু কোন হাই উপরওয়ালা, কে আছে? হাই দেখো আ গিয়া উপরওয়ালা, উপর কা উপর সবসে উপর, রাজা কা বেটা কোঙ্গর রাজা, জলদি আজা পুরন দা, লাইন লাগা কে খড়ে হো যা, শের ঝুকা কে লম্বা যা। কোতোয়াল সাহেব কা হুকুম শোনা নেই তো? তব ঘোড়া সাদা ঘোড়া, কালা ঘোড়া, লাল ঘোড়া, টাট্টু ঘোড়া, শোর মচাকে, ধুল উড়াকে, টগবক টগবক হাল্লা করে, ধুলা উড়ায়ে, টগবক টগবক টগবক টগবক সারে গাঁও। তখন পানি পিলাও, খানা খিলাও, চাউল লাও, সবজি লাও, আরে খাসি লাও, মুরগা লাও। রাজা আছে না, রাজা, রাজার বেটা রাজা, রাজা হয় খানেওয়ালা। রাজা খানেওয়ালা হবে তো খিলানেওয়ালা কে হবে বলুন? বাবু সাহেব কে খাওয়াবে বলেন? লক্ষ্মী মাই রাজ রাজেশ

হাতে কুড়ালি, কাঠুরিয়া বেটাকে বলে তু বলে ভাই, কাঠকুড়ানি মাতাকে বলে তুম বলে মা, জঙ্গল কা জানোয়ার কে জঙ্গল কা চিড়িয়া কে বলে তু বলে দোস্ত, কৌন হায় রাজা পিতাজি, কৌন হায় রানী মাতাজি, কহাঁ হায় জম্বুস্থান, ক্যা হায় অম্বুফল, সব ভুল গিয়া, একদম ভুলে গেল সব কুছ, খালি ঘনশান।

ভুল রাস্তা নাটকটির অভিনয় এখানেই শেষ হল। রচনা, প্রযোজনা ও একক অভিনয়ে বাদল সরকার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন, লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: পায়ের তলায় সর্ষে।

0: বেড়াতে বললে এই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী। এবার বলি আজ রাতের হারানো দিনের গানের বিষয়। আজ 15ই জুলাই রাত ঠিক 11টায় হারানো দিনের গানের বিষয় আদি কলকাতার বাবু কালচার ও বাংলা গান। বাবু, আদরের ডাক কিংবা তেনারা, সেই যাদের কাজ বলতে দিন রাত ফুর্তি, তোমরা পায়রা ওরাও বাজি পোড়াও। গানও অবশ্য শুনতেন তারা, সমঝদার কতটা ছিলেন তা বলা শক্ত, তবে সামনে পেতেন ডাকসাইটে গাইয়েদের। এদেরই মধ্যে রেকর্ড হল কয়েকজন শিল্পীর গান। এবার সমাজে বাড়ল গাইয়ের কদর, সুর তাল লয়ের তুফান তোলা তেমন কিছু শিল্পীর গান আর গল্প হারানো দিনের গানে। আজ ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে, আর সেই গান ও গল্প শোনাবে রঞ্জনা মুখোপাধ্যায়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30।

0: অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না
1: আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন খবর।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি ব্যয়ে সেমিকয়েন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রী নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাইকমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছেই এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি। আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ ও বাণিজ্য পরিষেবার বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, নির্মাতা, এমএসএমই এবং দেশের দক্ষ কর্মশক্তির সামনে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পান পাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এই অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, সেটা চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে এক বড় ইতিবাচক বার্তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশবান্ধব জ্বালানি

0: প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে কথাবার্তা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1,27,500 কোটি টাকা।
1: মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম এসমে 62,500 কোটি রুপিস কা লেআউট হুয়া হ্যায়। আপ সব জানতে হ্যায় কি ইন 10 বর্ষো মে ম্যাসিভ চেঞ্জ আয়া ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং মে, 7 গুণা ম্যানুফ্যাকচারিং বড়ি, প্রোডাকশন বড়া আর 11 গুণা এক্সপোর্ট বড়া 2014 কে কম্পারিজন মে। আর ভারত জো মোবাইল ফোন ইম্পোর্টার থা আজ নেট এক্সপোর্টার বন গিয়া হ্যায় আর সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার বন গিয়া হ্যায় ভারত মোবাইল ফোন কা।
0: সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। নতুন নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সৌশ্রোতাম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের সঙ্গে তারা এ নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। যে কাজ এই মুহূর্তে হচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
2: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যম সে উনকে সাথ মিলকার আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপ সে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি বল মিলেগা।
0: দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর ব্যাংডুমি সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তিকোরের সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার বৈজ্ঞানিক গবেষণার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিচ্ছে। নতুন দিল্লিতে ICAR এর একটি কনক্লেভে তিনি একথা বলেন। পাট ও অন্য ফসলের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাটির সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাটির স্বাস্থ্য বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
3: নিশ্চিত তৌর পর জো সমঝোতে হুয়ে হ্যায় দেশ মে কৃষি কে লিয়ে ভি অর বাকি সেক্টরস কে লিয়ে ভি বহুত মহত্বপূর্ণ হ্যায়। ইয়ে সমঝোতে না কেবল হামারে এক্সপোর্ট কো বড়াঙ্গে জিসকা লাভ খেতি কো ভি মিলেগা, বলকে ইন সমঝোতো সে ভারত মে হামারে উদ্যোগ ব্যাপার জগত উনকো এক নই তাকত মিলেগি।
0: পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। জগন্নাথ দেব স্নানযাত্রার পর বলভদ্র দেবী সুভদ্রার সঙ্গে এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্যরা দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে আছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশাহরে দেশের একমাত্র নাগরিক পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। फीफा फुटबॉल विश्वकप

দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপে স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলা রবিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী জোজো।

একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, শিলিগুড়ি, এফএম গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: আপনারা রেডিও সেটের সামনে অপেক্ষা করে থাকেন মাসের বুধবার ঠিক 8টা থেকে 8:30 পর্যন্ত। এই মুহূর্তে আপনি যদি অফিস থেকে বাড়ি ফেরেন ক্লান্ত মনে, রেডিওটা যে সবসময় সঙ্গে থাকতে হবে এমন তো নয়। আমাদের হাতে এই মুহূর্তে স্মার্ট যুগে স্মার্টফোন, সেখানে নিউজ অন এআইআর অ্যাপের লিঙ্কটা ক্লিক করলেই আপনি সরাসরি শুনতে পাবেন আমাদের। ঘোর বর্ষাকাল, প্যাচপ্যাচে গরম ভ্যাপসা, ঠিক এই সময়ে আপনি যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন, বাড়ির সামনে দেখলেন একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, অনেকদিন খাননি, একটু তো খেতে ইচ্ছে করতেই পারে, বলুন, খেয়ে ফেললেন বেশ কয়েকটা জমিয়ে, এবং এই যে আপনি ফুচকাটা জমিয়ে খেয়ে ফেললেন, তখন তো বেশ জিভে স্বাদ লাগলো, সেই সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই যে একটা জিনিস, একটা রোগ আপনার শরীরে প্রবেশ করে গেল, সেটা কি আপনি জানলেন? কি বলুন তো, তাই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আশার কথার আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, এই রোগ এবং সেইখানে আশাদের ভূমিকা। স্টুডিওতে উপস্থিত দুই বিশেষজ্ঞ, তাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সহকারী অধ্যাপিকা চিকিৎসক মধু ছন্দা কয়াল, ট্রপিক্যাল মেডিসিন কলকাতা। ম্যাডাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
1: সেই সঙ্গে উপস্থিত আছেন আজকের আমাদের যে আলোচনার বিষয়, সেই বিষয়ের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের স্টেট কনসালট্যান্ট স্মিতা বন্দ্যোপাধ্যায়।
3: নমস্কার,
1: আপনাকেও স্বাগত। প্রথমেই আমি আসব আপনার কাছে, যে এই যে বললাম খেয়ে তো ফেললাম ফুচকাটা, বা ধরুন মোমো প্রচণ্ড খিদে পেয়েছে ফেরার সময়, মোমোর স্যুপটা খেতেও তো বেশ ভালো লাগলো, এই সঙ্গে সঙ্গেই কি নিজের অজান্তেই আমরা কোথাও একটা বিপদ রেখে আনলাম?
2: অবশ্যই, বিশেষত বর্ষাকাল বা গ্রীষ্মের শেষে যখন আমরা এই ধরনের জল জাতীয় জিনিস খাচ্ছি, যেটার সোর্সটা কত সুরক্ষিত আমরা সেটা জানি না, এই ধরনের জল বা কাটা ফল ইত্যাদি এইসব যখন আমরা খাচ্ছি, তখন আমাদের নিজের অজান্তেই কিছু কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করছে। এর মধ্যে আমরা আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, তার মধ্যে এই জল এবং খাদ্যবাহিত দুটো ভাইরাস আছে, যেমন হেপাটাইটিস এ এবং ই, এই দুটো কিন্তু এর মাধ্যমে প্রবেশ করতে।
1: আচ্ছা, এই যে হেপাটাইটিস বিভিন্ন নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকম ফের নিয়ে, তার আগে যদি একটু জানতে চাই যে হেপাটাইটিসটা কি, মানে কোথায় হয় শরীরে আমাদের?
2: আচ্ছা, হেপাটাইটিস, টাইটিস বলতে অর্থাৎ এটা এক ধরনের প্রদাহ, যেটা মেইনলি লিভার কে বা যকৃত কে আক্রান্ত করে।
1: আচ্ছা, সেই
2: লিভারের অসুখ,
1: মেইনলি লিভারের অসুখ। এবার যেটা বলছিলেন যে বি আর সি নিয়ে কথা বলবো, তার মানে হেপাটাইটিস এর প্রকারভেদ আছে?
2: অবশ্যই।
1: ক প্রকার হেপাটাইটিস?
2: হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস বলতে গেলে মোটামুটি পাঁচ রকম, তার মধ্যে হেপাটাইটিস এ এবং ই আমি বলেছি। হেপাটাইটিস এ এবং ই হচ্ছে জলবাহিত বা খাদ্যবাহিত হতে পারে, দূষিত জলের মাধ্যমে হতে পারে। আর হেপাটাইটিস বি এবং সি এগুলো আসে বিভিন্ন রকমের সংক্রমিত

0: রক্ত, দেহরস ইত্যাদির মাধ্যমে।
1: আচ্ছা, এইবারে লিভারের প্রদাহ বলতে বা লিভারের সমস্যা বলতে আগেই না আমাদের জন্ডিসের কথাটা ভীষণ মাথায় আসে। এইবার জন্ডিস আর হেপাটাইটিসের মধ্যে কি আলাদা কোনো পার্থক্য আছে?
0: হ্যাঁ, অবশ্যই। হেপাটাইটিস হচ্ছে মানে লিভারটা যখন এক ধরনের ইনফ্লামেশন হলো, অর্থাৎ কিনা প্রদাহ হলো।
1: আচ্ছা,
0: এবং তার লক্ষণ হিসেবে জন্ডিস দেখা যেতে পারে। জন্ডিস হবে অর্থাৎ কিনা চোখের সাদা অংশটা হলুদ হয়ে যাবে, প্রস্রাবের রং হলুদ হতে পারে। বেশি মাত্রায় যদি জন্ডিস হয় সেক্ষেত্রে অনেক সময় গায়ের চামড়ার রং ইত্যাদি মানে সেগুলো হলুদ হয়ে যেতে পারে, জন্ডিস হবে এমন নাও হতে পারে। তাকে আমরা অ্যানিকটেরিক জন্ডিস বলি, অর্থাৎ কিনা কোন রকমের প্রদাহ চলছে শরীরের মধ্যে, রোগের সবকিছু বর্তমান কিন্তু সে নিজেকে প্রকাশ করছে না।
1: আচ্ছা, অর্থাৎ হেপাটাইটিস এর সঙ্গে জন্ডিসের একটা সম্পর্ক থাকলেও সবসময় যে জন্ডিস হবে এমন কোনো কথা নেই। এবারে আমাদের সঙ্গে আর এক অতিথি আলোচক আছেন, স্মিতা বন্দ্যোপাধ্যায়। তার কাছে জানতে চাইব যে এই যে হেপাটাইটিস রোগ, এটা কি নির্ণয় করার জন্য কি পদ্ধতি, আমি বুঝবো কি করে যে আমার হেপাটাইটিস হয়েছে?
2: ভাইরাল হেপাটাইটিস বি বা ভাইরাল হেপাটাইটিস সি আছে কিনা এটা জানার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে রক্ত পরীক্ষা করা।
1: আচ্ছা,
2: রক্ত পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে এই ভাইরাস আমাদের শরীরে আছে কিনা।
1: আচ্ছা, এবার এই যে রক্ত পরীক্ষা, এক্ষেত্রে ধরুন যারা গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো স্পেসিফিক পরীক্ষা আছে?
2: রক্ত পরীক্ষার মাধ্যমেই করতে হবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, এবং তারা তাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাবেন এবং সেখানে রক্ত পরীক্ষা করাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
1: অর্থাৎ এই জায়গাটাতেও আপনাদের একটা চিন্তার নিরসন, যে আমরা যখনই ভাবি আজকাল তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য যখনই পরীক্ষার কথা আসে তখনই একটা খরচের প্রসঙ্গ আমাদের মাথায় এসেই যায়, সেক্ষেত্রে বলবো আপনার সরকার আপনার পাশে। সরকারিভাবে বিনামূল্যে এই পরীক্ষা হয় এবং এই পরীক্ষার মাধ্যমে জানতে পারা যাবে যে আপনার শরীরে ভাইরাল হেপাটাইটিস বাসা বেঁধেছে কিনা। ডক্টর কয়াল, আপনার কাছে জানতে চাইবো যে হেপাটাইটিস বি বা সি, যেটা নিয়ে আমরা বারবার কথা বলছি বা সতর্কতার কথা বলছি, এটা মূলত কিভাবে ছড়াচ্ছে?
0: আচ্ছা, হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস বি এবং সি মূলত, আমি আগেও একবার বলেছি, সংক্রমিত রক্ত। অর্থাৎ কেউ রক্ত দান করেছেন, সেই রক্ত কোনো রোগীর শরীরে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমিত মানুষটির থেকে যে রক্ত উনি দান করেছিলেন সেই রক্তটা পরবর্তী আরেকজনের মধ্যে প্রবেশ করলো, অর্থাৎ তার সঙ্গে ভাইরাসটাও তিনি ফ্রি পেলেন, অর্থাৎ কিনা এইভাবে ভাইরাস এলো। দ্বিতীয়ত হতে পারে অন্য দেহরস, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু এই ভাইরাস আসতে পারে। এই দুটি ভাইরাস ধরুন যারা নিয়মিত রক্ত পান, যেমন থ্যালাসেমিয়া রোগী যারা, তারা ছোট অথবা বড় যে কোনো অবস্থাতে, তারা যদি এই ধরনের বারে বারে যাদের মধ্যে রক্ত দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে এই সংক্রমণের সম্ভাবনা অনেক বেশি, যেহেতু বারে বারে বিভিন্ন সোর্স থেকে তাদের রক্ত আসছে। এবং হিমোডায়ালিসিস, যারা ডায়ালিসিস পরিষেবা নেন যেসব রোগী, তাদের মধ্যেও বারে বারে এই যে রক্ত সংক্রান্ত যে একটা মানে ডায়ালিসিসের মধ্যে দিয়ে রক্তটাকে পরিষ্কার পরিশ্রুত করা হয়, সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে যে এই ভাইরাল হেপাটাইটিস বি এবং সি আসতে পারে। এছাড়াও গর্ভস্থ সন্তানের মধ্যে মায়ের থেকে, মা যদি ইনফেক্টেড হন, মা যদি সংক্রমিত থাকেন, গর্ভস্থ সন্তানের মধ্যে কিন্তু হেপাটাইটিস বি আসতে পারে।
1: সেক্ষেত্রে কি ওই গর্ভস্থ সন্তানের ঝুঁকি আছে বা ঝুঁকি কতটা?
0: হ্যাঁ, অবশ্যই আছে। এই যে সম্ভাবনা তো অনেকখানি বেশি থাকে, সেটা নির্ভর করে যে মায়ের শরীরে হেপাটাইটিস বি কত মাত্রায় আছে,
1: মাত্রার উপর ঝুঁকিটা। সেক্ষেত্রে কি ঝুঁকি ধরুন উভয়েরই, নাকি গর্ভস্থ সন্তানের ক্ষেত্রে যেহেতু ভ্রূণ অবস্থা একদম ছোট অবস্থা আছে তার ঝুঁকি বেশি?
0: তার ক্ষেত্রে ঝুঁকি অবশ্যই বেশি। এবং সংক্রমণ মানে এই যে মায়ের থেকে সন্তানের মধ্যে যে ইনফেকশনটা যাচ্ছে, সংক্রমণটা যাচ্ছে, এক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চার ক্ষেত্রে এই সংক্রমণের দীর্ঘ

0: দীর্ঘমেয়াদী প্রভাব দেখা যায়, অর্থাৎ কিনা একটা ক্রনিক হয়ে যায় ইনফেকশন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই এই জায়গাতে অর্থাৎ একটা হেপাটাইটিস বি বা সি কতটা মানে কতদিন পর্যন্ত একটা রোগী শরীরে থাকতে পারে?
0: দেখুন, হেপাটাইটিস বি নির্ভর করে কোন সময় সংক্রমণটা হয়েছে। যদি পূর্ণবয়স্ক একজন মানুষের, যিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, যার কোনো অন্য কোনো অসুখ নেই, তার ক্ষেত্রে যদি ভাইরাল হেপাটাইটিস হয়, অর্থাৎ অ্যাকিউট হিসেবে যদি সেটাকে দেখা যায়, ছ মাসের মধ্যে মোটামুটি সেরে যায়। 3 থেকে 6 মাসের মধ্যে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ তার শরীর থেকে ভাইরাল হেপাটাইটিস বি কে সম্পূর্ণ নির্মূল করতে পারে। সি এর ক্ষেত্রেও এরকম অ্যাকিউট হেপাটাইটিস সি হতে পারে। আর সেক্ষেত্রে মানে আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আরেকটা কথা বলার, যে যদি এই আমি যেটা বললাম মায়ের থেকে সংক্রমণ যদি পেয়ে থাকে, অর্থাৎ খুব আর্লি এজে, একদম জন্মের পরবর্তী সময় বা জন্মের সময় বা গর্ভস্থ অবস্থায় যদি ইনফেকশন পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে 90% চান্স যে এই সংক্রমণটা দীর্ঘমেয়াদী।
1: অর্থাৎ এটা কি ফিরে ফিরে আসবে?
0: ফিরে ফিরে না, এটা শরীরে থেকে যাবে।
1: আচ্ছা,
0: হেপাটাইটিস বি বা বি এর যেটা সব থেকে বড় সমস্যা, এটা শরীরের মধ্যে থেকে যায়।
1: আচ্ছা, তার জন্য ধরুন তার স্বাভাবিক জীবনযাত্রার কি কি অসুবিধা হতে পারে?
0: স্বাভাবিক জীবনযাত্রায় ধরুন প্রথম দিকে সে কিছুই বুঝতে পারবে না। যদি জন্ডিস দিয়ে প্রকাশ না হয়, অ্যানিকটেরিক হয়, এবং হেপাটাইটিস বি এর একটা বড় মানে শতাংশ আছে যেখানে যেই রোগীদের মধ্যে কোনো রকমের জন্ডিস নিয়ে প্রকাশ থাকে না, এবং তারা বুঝতেও পারেন না তাদের যে শরীরের মধ্যে হেপাটাইটিস বি আছে, বর্তমান আছে, তারা সেই নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যান। কিন্তু কোনো একটা সময় দীর্ঘদিন পরে হঠাৎ তার কোনো পরীক্ষা করতে গিয়ে হয়তো সেটা দেখা গেল, বা কখনো জন্ডিস হলো, বা তিনি কখনো দীর্ঘমেয়াদী কোনো ওষুধ খাচ্ছেন যেগুলো তার শরীরের অনাক্রম্যতাটাকে কমিয়ে দিয়েছে, যেমন ধরুন দীর্ঘদিন স্টেরয়েড খাচ্ছেন, কারোর শরীরে কোনো রকমের একটা কর্কট রোগের প্রাদুর্ভাব দেখা গেছে, তিনি তার জন্য বিভিন্ন রকমের কেমোথেরাপি, রেডিওথেরাপি নিচ্ছেন, অর্থাৎ কিনা যে কোনো জায়গায় তার ইমিউনিটিটা কমে গেছে, অনাক্রম্যতা প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, সেই সব জায়গায় কিন্তু তার ক্ষেত্রে এই হেপাটাইটিস বি নিজ মানে পূর্ণরূপে নিজেকে প্রকাশ করবে। জন্ডিস, লিভারের সমস্ত সমস্যা, এগুলো তো থাকবেই, তাছাড়া ক্রনিক হেপাটাইটিস থেকে পরবর্তীকালে সিরোসিস হওয়ার সম্ভাবনা এবং লিভার ক্যান্সার হওয়ার একটা অবশ্যই সম্ভাবনা থাকে। সেটাই এই রোগের সব থেকে বড় সাইড এফেক্ট, ঝুঁকি।
1: এবার ধরুন জন্ডিস তো লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে না, তাহলে একজন রোগীর কি কোনো মানুষের ক্ষেত্রে বোঝার কোনো সুযোগ আছে যে তার মধ্যে এই রোগটা বাসা বাঁধছে, কোনো লক্ষণ বা কিছু, যে বমি বমি বা ক্লান্তি এরকম কোনো?
0: একটা ক্লান্তি থাকে অনেক সময়, সেটা মানুষে অনেকে আমাদের আজকে আজকালকার যে জীবনযাত্রা, রোজকার জীবনযাত্রা, সেখানে আমরা প্রত্যেকে ব্যস্ত
1: ঠিক,
0: এবং দিনের শেষে অনেক সময় আমরা এরকম থাকি, ক্লান্ত থাকি। এই ক্লান্তিটাকে আমরা অনেক সময়
1: মানে রোজকার ক্লান্তি হিসেবেই ধরে নিই, যে আমাদের যে এই মুহূর্তে আমাদের যে জীবনযাত্রা, সেখানে যে ধরুন স্ট্রেস বা আমাদের ইঁদুর দৌড়ের যে সামিল আমরা সবাই, সেখান থেকে আমরা ভাবি যে ক্লান্তি বা অবসাদ বা ফ্যাটিগনেস এটা খুব স্বাভাবিক। সেই জায়গাটাতেই আমার মনে হয় যে একজন ডাক্তার হিসেবে আপনি কি বলবেন যে একজন মানুষ কিভাবে সচেতন হতে পারেন?
0: দেখুন, হেপাটাইটিস বি সংক্রমণটাকে প্রতিরোধের জায়গায় চলে আসছি আমরা। হেপাটাইটিস বি বা সি দুটোর ক্ষেত্রে একই রকমভাবে আমরা প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যেখান থেকে রক্ত নিচ্ছি, যেহেতু রক্ত এবং দেহ রসের মাধ্যমে আসে, তাহলে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যে দেহ রস একজনের সঙ্গে আরেকজনের যাতে না লাগে, বা রক্ত যখন নিচ্ছি তখন একটা সুরক্ষিত জায়গা থেকে, কোনো যে ব্লাড ব্যাংক থেকে আমি কালেক্ট করার চেষ্টা করছি সেটা সুরক্ষিত জায়গা, যে কোনো জায়গা থেকে আমি একটা যে কোনো আননোন সোর্স থেকে আমি ব্লাডটা কালেক্ট করব না, এগুলো যেমন আছে।
1: এই প্রসঙ্গে আরও একটা কথা মনে হয় যে আজকালকার এই ফ্যাশনের যুগে দাঁড়িয়ে ট্যাটু করা, এটা একটা ভীষণভাবে জনপ্রিয়। যখন আপনি বারবার বলছেন এই সূচের পরিবর্তনের কথা, সেক্ষেত্রে এই ট্যাটু থেকে কি কোথাও এই ঝুঁকিটা থাকে?
0: হ্যাঁ, অবশ্যই ট্যাটুতে যদি দেখুন, বিভিন্ন ধরনের যে পার্লার বা রোড সাইড যেসব জায়গায় ট্যাটু করা হয় সেক্ষেত্রে অনেক সময় এই স্বাস্থ্যবিধি মানা

0: হয় না, একই নিডল যেটা বারবার হয়তো ব্যবহার করা হচ্ছে, একই সূঁচ যেটার মাধ্যমে, যেমন আমরা আগেও দেখেছি হেপাটাইটিস সি বা হেপাটাইটিস বি দুটোই, যেমন যারা ইঞ্জেকশন ড্রাগ ইউজার তারা অনেক সময় একই সূঁচ একটা দলের মধ্যে অনেকে বারবার ব্যবহার করছেন, বিভিন্ন জনের মধ্যে ব্যবহার হচ্ছে। ঠিক এখানেও ট্যাটু করার ক্ষেত্রেও কিন্তু একই সূঁচ যদি কোনো একজন সংক্রমিত ব্যক্তিতে ব্যবহার হয়ে থাকে এবং অজান্তেই হয় ব্যবহারগুলো, এবং সেই সূঁচ পরবর্তী যদি কারোর মধ্যে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তার মধ্যে ওই ইনফেকশন যাওয়ার চান্স কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। তো এই ফ্যাশন করতে গিয়ে, ট্যাটু করতে গিয়ে কিন্তু সেক্ষেত্রেও মানুষকে সচেতন হতে হবে যে কিভাবে করা হচ্ছে, স্বাস্থ্যবিধিগুলো মানে পরিপূর্ণভাবে মানা হচ্ছে কিনা, এগুলো কিন্তু দেখেই করতে হবে তাকে।
1: অর্থাৎ সচেতন থাকতে হবে, সচেতন থাকাটা আপনার প্রতি পদে পদে ভীষণ জরুরি। আপনি স্টাইল করতে পারেন, আপনি খেতে পারেন, কোনো কিছুতেই বাধা নেই, কিন্তু তার আগে নিজের মস্তিষ্কটাকে সজাগ রাখতে হবে যে যেখান থেকে ট্যাটু করছি সেই ট্যাটু করার ছুঁচটা কি আমার ক্ষেত্রে নতুন নেওয়া হলো, একবার নেডেলটা কি প্যাক আনপ্যাক করে তারপর আমাকে দেওয়া হচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা নজরে রাখতে পারি, তাহলে মনে হয় আজকের যে বিষয় অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, যেটা ডাক্তার দের মধ্যে বেশ ক্রমশ তার যে সংক্রমণ, সেই সংক্রমণটা তাদের ক্ষেত্রে, শুধু ডাক্তার নয় আমাদের এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অনেকটা চিন্তার ভাঁজ ফেলেন যে ক্রমশ যখন বাড়তে থাকে মানুষের মধ্যে। আর আমরা তো সবসময় চাই সুস্থ থাকুন, ভালো থাকুন, একজন সুস্থ নাগরিক সুস্থ ব্যক্তি কিন্তু সমাজ পরিবার ও রাষ্ট্রের সম্পদ। এতক্ষণ আপনারা ভাইরাল হেপাটাইটিস নিয়ে আলোচনা শুনছেন। এই সবে যদি আপনি রেডিও সেটটা অন করে থাকেন বা আপনার মোবাইলে শুনতে থাকেন, তাহলে আরেকবার আপনাকে বলে দিই আমাদের আজকের আলোচনার বিষয় ভাইরাল হেপাটাইটিস। স্টুডিওতে উপস্থিত আমাদের দুই বিশেষজ্ঞ ডাক্তার মধুচন্দা কয়াল এবং স্মিতা বন্দ্যোপাধ্যায়। এই যে আপনার হেপাটাইটিস, ধরুন আপনি হেপাটাইটিসে আক্রান্ত হলেন, কোথায় যাবেন সে কথা তো শুনেছেন, আপনার নিকটবর্তী যে কোনো সরকারি হাসপাতাল, জেলা হাসপাতালে আপনি চিকিৎসা করাতে পারেন। এইবারে সরকার আপনার জন্য কি কি ব্যবস্থা রেখেছে, ভাবনা চিন্তা তো নিশ্চয়ই আছে তাদের, সে কথাই শুনে নেব স্মিতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।
2: ভাইরাল হেপাটাইটিস ম্যাডাম এতক্ষণ যেটা বললেন, ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমাদের প্রথমে আগে জানতে হবে যে রোগটা আছে কিনা। তাহলে এই রোগটা আছে কিনা এটা জানা যাচ্ছে স্ক্রিনিং টেস্ট করে, ব্লাড স্ক্রিনিং টেস্ট করে, রক্ত পরীক্ষা করে। তাই প্রথমে আমরা জেনে নেব যে কোথায় কোথায় রক্ত পরীক্ষা হয়। সরকারি জায়গায় মেডিকেল কলেজগুলোতে হয়, ডিস্ট্রিক্ট হসপিটালে হয় এবং রুরাল হসপিটালে হয়। এছাড়া সরকার আরও কিছু উদ্যোগ নিয়েছে যেখানে যেখানে এই টেস্ট সম্পূর্ণ বিনা পয়সায় হয়। যেরকম হচ্ছে যে প্রিজনারদের মধ্যে, যারা কারেকশনাল হোমে যারা ইনমেটস আছেন, যারা প্রিজনার আছেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষা করা হয়। সরকারি যে সমস্ত টিআই বা এনজিও আছে যারা হাই রিস্ক গ্রুপ নিয়ে কাজ করেন, তাদের মধ্যে এই রক্ত পরীক্ষাগুলো আমরা করি, করা হয়। এবং যে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে যখন ব্লাডগুলো কালেক্ট করা হচ্ছে, সেখানেও কিন্তু স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ভাইরাল হেপাটাইটিস বি আছে কিনা বা সি আছে কিনা সেইগুলো দেখে নেওয়া হয়। এবং তার সঙ্গে সরকারি পরিষেবায় যে সমস্ত এআরটি সেন্টার আছে সেখানে এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। তাই ব্লাড টেস্ট এই সমস্ত জায়গায় যেরকম করা হয়, এটা ছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে সরকার একটা আলাদা ভূমিকাই নিয়েছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে যেতে পারেন এবং হেপাটাইটিস বি এর যে রক্ত পরীক্ষা, মূলত হেপাটাইটিস বি যেহেতু মা থেকে সন্তানে সংক্রামিত হওয়ার হার অনেক বেশি, তাই এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় তারা স্বাস্থ্যকেন্দ্রে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে করাতে পারেন। এবং তার সঙ্গে ইউপিএসসি আরবান পাবলিক হেলথ সেন্টার, সেখানেও কিন্তু এই রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনা পয়সায় হয়। রক্ত পরীক্ষা করে আমি তো এবার জানতে পারলাম যে তার হেপাটাইটিস আছে কি নেই। এর পরের ধাপ হলো তাহলে তো তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাহলে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাকে জেনে নিতে হবে যে কোথায় কোথায় ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে 36টা ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার আছে পশ্চিমবঙ্গে,
1: অর্থাৎ একটা অত্যন্ত ভরসার জায়গা এই জায়গাটা।
2: একদম,
1: প্রায় ধরে নিতে পারি তার মানে প্রতিটা জেলাতেই আছে।
2: হ্যাঁ, প্রতিটা জেলায় ভাইরাল হেপাটাইটিস ন্যূনতম পক্ষে একটি করে আছে ট্রিটমেন্ট সেন্টার, মূলত মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কিছু ক্ষেত্রে সাব ডিভিশনাল হসপিটালেও এই চিকিৎসা কেন্দ্র আছে। আচ্ছা, এই চিকিৎসা কেন্দ্রে মানুষ তো চিকিৎসার জন্য পরিষেবা নিতে গেলেন, এখানে তারা পরিষেবা পাবেন, শুধুমাত্র ওষুধ নয়, তার সঙ্গে এই চিকিৎসা শুরু করার জন্য যে পরীক্ষাগুলো করা দরকার, আনুষঙ্গিক পরীক্ষা, সেগুলোও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ওষুধ শুরু হলো এবং ওষুধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব এরপরে প্রতিরোধ, যাতে এই রোগটা না হয়।
1: ঠিক,
2: আমরা প্রথমে শুরু করলাম রক্ত পরীক্ষা দিয়ে, তারপরে আমরা তাকে লিংক করলাম তার চিকিৎসা ব্যবস্থার সাথে, এবং তারপরের ধাপে আসছে প্রতিরোধ করা, যাতে এই রোগটা না হয়। তার জন্য আমাদের সরকারের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে যে কাউন্সেলিং পরিষেবা, বিভিন্ন ব্লাড সেন্টারের কাউন্সিলার, এআরটি কাউন্সিলার এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের কাউন্সিলার, অ্যাডোলেসেন্ট কাউন্সিলার যারা বিভিন্ন টায়ারে আছেন, মেডিকেল কলেজ থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে সবাই তারা জানেন যে এই রোগ প্রতিরোধ করতে গেলে কি করতে হয়, এবং পেশেন্টরা যখন তাদের কাছে যাচ্ছেন তারা সেই কাউন্সিলিংগুলো পেশেন্টদের করছেন যাতে তারা ট্রিটমেন্টটা কন্টিনিউ করেন এবং ফার্দার যাতে আরও এই রোগ না হয় তার জন্য কিন্তু তারা কাউন্সেলিং করেন।
1: আচ্ছা, একবার একটু টেলিফোনে কান পাতি, কোনো বন্ধু আছেন কিনা। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
3: আমি পশ্চিম বীরভূম জেলার দুবরাজপুর থেকে বলছি। ঘোষ দিদি, আপনাদের আলোচনা আমি শুনছি, আমার সন্দেহ দুই বিশেষজ্ঞকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি। দাদা, এই হেপাটাইটিস নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এখানে আপনার খাদ্য তালিকায় কোন কোন জিনিস রাখতে হবে যদি একটু আলোচনা করেন।
1: নিশ্চয়ই, আপনি শুনতে থাকুন, অবশ্যই আসবো আমরা এই বিষয়ে।
2: আচ্ছা, প্রতিরোধের আরেকটি উদ্যোগ সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে টিকা, যাতে এই সংক্রমণ মায়ের থেকে সন্তানে হেপাটাইটিস বি এর সংক্রমণ আটকানো যায়, তার জন্য কিন্তু প্রতিটি শিশুর ক্ষেত্রে হেপাটাইটিস বি এর জন্ম টিকা দেওয়া আবশ্যক, এবং এটি প্রতিটি সরকারি জায়গায় এটা দেওয়া হয়। তার সঙ্গে যদি কোনো মা তিনি হেপাটাইটিস বি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে মায়ের থেকে সন্তানে এই সংক্রমণ আটকানোর জন্য হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন এবং তার সঙ্গে হেপাটাইটিস বি জন্মটিকা, এই দুটো জিনিস একসাথে দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। তার সঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যদি প্রাইভেটে কোনো বাচ্চা জন্মালো এবং সেখানে হয়তো সেই হসপিটালে সেই হেপাটাইটিস বি বার্ড ডোজ, জন্মটিকা বা ইমিউনোগ্লোবিলিন, এই দুটো অ্যাভেলেবেল নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে সেই জেলার আধিকারিকের সাথে যোগাযোগ করে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারে। একটাই শর্তে, যখন সে পেশেন্ট পার্টিকে বা এই বাচ্চাকে এই পরিষেবা দিচ্ছে সেটা কিন্তু কোনো পয়সা নেওয়া যাবে না। তাই এই পুরো যে ব্যবস্থাটা, সরকারি ব্যবস্থাটা, এবং এটা পুরোটাই বিনামূল্যে এবং এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সার কোনো রকম ব্যাপার নেই,
1: যেটা জনগণের কাছে বা অনেক মানুষের কাছে একটা ভীষণ ভরসার জায়গা। যে অনেক ক্ষেত্রেই তো হয়, ধরুন প্রসবকালীন সময় বা নিকটবর্তী আপনি কোনো নার্সিংহোমে বা কোথাও নিয়ে গেছেন, সেখানে আপনার বাচ্চার জন্ম হলো, পরবর্তীকালে টিকাকরণের ক্ষেত্রে একটা আর্থিক বা একটা বেশ টাকা পয়সার বিষয় এসে থাকে, সেখানেও কিন্তু সরকার আপনার পাশেই আছে। আপনি একেবারে আমাদের ম্যাডাম যেমন বললেন সেইভাবে আপনার নিকটবর্তী ক্ষেত্রে যোগাযোগ করুন, করে সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই চিকিৎসাটা পেতে পারেন। স্বাভাবিকভাবেই আমাদের কলার যিনি এসেছেন এবং আপনাদের কথা বলতে বলতে টেলিফোনে হ্যান্ডসেটেও অনেকে জানতে চাইছেন যে খাওয়া দাওয়া। আচ্ছা, তার আগে আর একবার একটু একবার জানতে চাই যে আমরা যে ঘটনাটা দিয়ে শুরু করেছিলাম, এই যে ফুচকা খেয়ে ফেললাম বা মোমোর জল, এই জলবাহিত হয়ে কোন কোন হেপাটাইটিস আসে?
0: জলবাহিত হয়ে মেনলি হেপাটাইটিস এ এবং ই আসে।
1: আচ্ছা, সেক্ষেত্রে তার কি আলাদা আলাদা কোনো লক্ষণ আছে?
0: হ্যাঁ, হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এটা মোটামুটি শরীরে প্রবেশের 6 সপ্তাহের মধ্যে নিজেকে ম্যানিফেস্ট করে। অর্থাৎ কিনা, প্রথম দিকে হালকা জ্বর, পেটে ডান দিকে একটা ব্যথা, অর্থাৎ যেখানে লিভার আছে, লিভারে প্রদাহ হচ্ছে, তো সুতরাং লিভার একটু ব্যথা দিয়ে জানান দেয়। এবং তার সঙ্গে হালকা জ্বর, গায়ে ব্যথা, গা মাঝে মাঝে ভাব, একটা ক্লান্তি এবং আস্তে আস্তে জন্ডিস দেখা দেয়, অর্থাৎ কিনা চোখ এবং প্রস্রাবের রং পরিবর্তন হতে থাকে এবং খাবারে অনীহা আসে। এ সময় খাওয়ার ইচ্ছা মোটে থাকে না।

0: বমি বমি ভাব এবং অনেক ক্ষেত্রে বমিও থাকে। এবং ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে হেপাটাইটিস এ এবং ই দুটোই কিন্তু নিজে থেকে সেলফ লিমিটিং, বেশিরভাগ ক্ষেত্রে এটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কন্টেনমেন্ট হয়, মানে ঠিক হয়ে যায়। এবং সেক্ষেত্রে বড় ভূমিকা একটা এই খাবারের থাকে, খাবার এবং জল।
1: খাবার এবং জলের প্রসঙ্গে যাব, তার আগে একবার একটু হ্যালো। আচ্ছা, যিনি যারা আসছেন তাদেরকে একটা কথা বলার, যে আপনি যখন টেলিফোনে আসছেন আমাদের, আপনার হ্যান্ডসেটের, আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে মিউট করে দিন, তবেই কিন্তু কথা শুনতে পাবেন। 2248-8085, যদিও সময় একেবারে কম চলে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কথা জানার দরকার। সবাই বলছে কি খাবো, কি খাবো আর কি খাবো না, এটা ভীষণ জানা দরকার, সে কথাতেই আপনি ছিলেন।
0: প্রথমে জলের ব্যাপারে সচেতন হন, পানীয় জল যেমন সব থেকে ভালো হয় এই সময় ফুটিয়ে খেতে পারলে বর্ষার সময়, অথবা যদি খুব সুরক্ষিত জায়গা থেকে জলটা পাওয়া যায় সেই জল ব্যবহার করা, যেটা মানে আমি যার সোর্সটা জানি না, আননোন সোর্স, যেখানে সেখানে গিয়ে বাইরের শরবত খেয়ে নিলাম, রাস্তার ধারে কোনো একটা মাছি বসা আখের রস বিক্রি হচ্ছে বা ফ্রুট জুস বিক্রি হচ্ছে, যেখানে আমি জলের সোর্সটা বুঝতে পারছি না যে জলটা কোথা থেকে নেওয়া হচ্ছে, বা ফুচকা খাচ্ছি এই ফুচকার জলটা কোথা থেকে আসছে, কিভাবে মানে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, মানে নোংরা হাতে সেগুলোকে মাখা হচ্ছে ইত্যাদি, সেগুলো আমাকে দেখতে হবে যে বাইরে থেকে কোনো মাছি ইত্যাদি এসে বসছে কি না, এগুলো সমস্ত খেয়াল রাখতে হবে। এবং খাদ্য, খাবারের ক্ষেত্রে বলি যে কোনো সহজপাচ্য খাবার টাটকা অবস্থায় খেতে হবে, ফ্রেশ খেতে হবে। এবং এই যে খোলা রাস্তার ধারে যেসব খাবারগুলো বিক্রি হয় সেগুলো এই সময়টা অ্যাভয়েড করাই ভালো।
1: আরেকবার হ্যালো।
2: হ্যাঁ,
1: হ্যালো, নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ড বলছি।
1: বলুন বলুন।
2: এই যে হেপাটাইটিস বি সি সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, এক্ষেত্রে আমাদের যে আশা কর্মীরা রয়েছেন সেই তাদের আশাকর্মীদের সচেতনতা এই বর্ষাকালে করছে হচ্ছে কিনা, যে বাইরে ফুচকা খাবে না, মোমো খাবে না, ট্যাটু করতে যাবে না। আর একটা হচ্ছে, আমাদের আমরা তো ব্লকে আছি, হরিপাল ব্লকে আছি, আমাদের পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে, মানে উপস্বাস্থ্যকেন্দ্র এখন সুস্বাস্থ্যকেন্দ্র বলছে, তা সেইখানে কোন রকম মানে পরীক্ষা টরীক্ষার ব্যবস্থা ব্যবস্থা আছে কিনা?
1: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, যদিও আমাদের সময় একেবারে শেষের দিকে, একদম শেষ হয়ে এসেছে, তাও একেবারে ছোট্ট করে জানতে চাইবো। অর্থাৎ বলছেন, হ্যাঁ, যে আপনি যে কথাটা বলছিলেন যে সহজপাচ্য খাবার খেতে, খুব ভালো একটা প্রশ্ন এসেছে যে আশা দিদিদেরও সচেতন হওয়া দরকার আছে কিনা, এবং এই প্রসঙ্গেই যদি বলে দেন যে তাদেরও ভূমিকাটা কি। একদম ছোট্ট করে।
3: আচ্ছা, আশা দিদিদের ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামের ওনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আগামী দিনে, সেটা নিয়ে নতুন নির্দেশিকা চালু হবে, ওনাদের ট্রেনিং হবে এবং ওনাদের এই বিষয়ে ডিটেলস গাইডলাইন ইস্যু হবে। আর উনি যেটা জিজ্ঞাসা করলেন যে হরিপালের ওখানে, হ্যাঁ, আপনার নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সাব সেন্টার আছে, সেখানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পরীক্ষা, কিন্তু হেপাটাইটিস বি এর পরীক্ষা, সেটা আপনি সম্পূর্ণ বিনা পয়সায় পেয়ে যাবেন। আর হুগলিতে যদি বলেন যে ভাইরাল হেপাটাইটিস ট্রিটমেন্ট সেন্টার কোথায় আছে, সেটা চুঁচড়া ডিস্ট্রিক্ট হসপিটালে আছে এবং প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে আছে।
1: বেশ, নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন। আর যেটা বলার, যে জায়গাটা ভীষণ ভীষণভাবে সচেতন, যে কোনো লক্ষণ দেখে, ধরুন আপনার ক্লান্তি লাগছে, বমি বমি হচ্ছে, এই সব দেখে না আমরা সবাই আজকাল খুব সহজে সার্চ করে নিজের চিকিৎসা শুরু করি, সেটা দয়া করে করবেন না, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এইটা ভীষণ জরুরি। আজকে আশার কথা অনুষ্ঠানে আমাদের বিষয় ছিল ভাইরাল হেপাটাইটিস পরিষেবা, সেই প্রসঙ্গ এবং আশাদের ভূমিকা। আজকে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত ছিলেন, ডাক্তার মধুচন্দ্রা কয়াল, সহকারী অধ্যাপিকা ট্রপিক্যাল মেডিসিন কলকাতা, স্মিতা বন্দ্যোপাধ্যায়, স্টেট কনসালট্যান্ট, আমরা দুজনকেই আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।
4: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ব্যান্ডের গান। প্রথমেই শুনবেন মোহিনীর ঘোড়াগুলি ব্যান্ডের গান।

0: ব্যান্ডির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।

অনুষ্ঠানে শোনাব কীর্তন, নাম সংকীর্তন। অপ্রাকৃত শব্দতরঙ্গ উচ্চারণ করার ফলে আমাদের হৃদয়ের সমস্ত কলুষ বিদরিত হয়। হৃদয়ের সমস্ত কলুষের মূল কারণ হচ্ছে সবকিছুর ওপর আধিপত্য করার ভ্রান্ত বাসনা। কৃষ্ণ ভাবনামৃত মনের উপর কোনো কৃত্রিম প্রক্রিয়ার আরোপ নয়, এই চেতনা জীবের মৌলিক এবং স্বাভাবিক বৃত্তি। আমরা যখন এই অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ করি তখন আমাদের এই চেতনা জাগরিত হয়। সেই আটটি দিব্য আনন্দ বা চেতনা কথা বলবো, তার আগে অদিতি মুন্সির কণ্ঠে নাম সংকীর্তন। Thank you.

এই মহামন্ত্র কীর্তনের শুরুতেই যে আটটি দিব্য আনন্দের উপলব্ধি হয় তা হল স্তম্ভ, শ্বেদ, পুলক, স্বরভেদ, কম্প, বৈবর্ণ, আনন্দজনিত ক্রন্দন ও সমাধি। প্রাথমিক স্তরে এই অষ্টতাসাত্ত্বিক বিকারগুলো অনুভব নাও হতে পারে, কিন্তু এই মন্ত্র কীর্তন করার ফলে যে তৎক্ষণাৎ চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার প্রথম লক্ষণ হচ্ছে এই মহামন্ত্র কীর্তন করার সঙ্গে সঙ্গে নৃত্য করার প্রবণতা। পরের কীর্তনটি শোনাব রেণুকা দাশগুপ্তের কণ্ঠে।

নাম কীর্তন পদাবলী কীর্তনেরই একটি বিশেষ উল্লেখযোগ্য শাখা এবং এটি বৈষ্ণবীয় রীতি অনুসারে ভগবত সাধনার একটি প্রধান অঙ্গ। অনুসন্ধান করে জানা গেছে যে বেদের সময়ও নাম মাহাত্ম্য সাধারণের মধ্যে প্রচলিত ছিল।

আজ কথায় কানে অনুষ্ঠানে শুনলেন নাম সংকীর্তন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি প্রবীর ভট্টাচার্য, সঙ্গে রয়েছে

0: করছেন চন্দ্রচূড় সরকার। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে, পাশাপাশি 62,500 কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার।
1: ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার ফলে আজই 14 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য সামগ্রী সেদেশে রফতানি করা হয়েছে।
0: জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে।
0: পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন।
1: আগামীকাল রথযাত্রা, শ্রীক্ষেত্র পুরী সহ বিভিন্ন স্থানে প্রস্তুতি চলছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরানের উপর নতুন করে আক্রমণ শুরু করেছে।
1: ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
0: আসছে বিস্তারিত খবরে, প্রথমেই দেশের খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, মন্ত্রিসভা 62,500 কোটি টাকা ব্যয়ে বাজেটের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেরও অনুমোদন দিয়েছে।
2: सेमिकॉन 2.0 1,27,500 करोड़ रुपए का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। सेमिकॉन 2.0 में 6 पिलर्स हैं। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स, सेकंड बड़ा फोकस रहेगा मशीन्स एंड मटेरियल्स, तीसरा बहुत सारी नई फैब्स बनेंगी, सिलिकॉन फैब्स, डिस्प्ले, कंपाउंड और ATMP ओसेट इंडस्ट्री जो भारत में डेवलप हो गई है, अभी 10 यूनिट लग चुके हैं, उस इंडस्ट्री को और आगे बढ़ाने के लिए भी इसमें प्रावधान है।
1: পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকা বাজেটের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্পটি আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
2: आज जो कैबिनेट ने अप्रूव किया है मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, उसका आउटले 62,500 करोड़ रुपीस का है, 5 इयर्स का ड्यूरेशन है। डोमेस्टिक सोर्सिंग के लिए बहुत सारे इंसेंटिव्स रखे गए क्योंकि अब इकोसिस्टम बन गया है, अब बहुत सारे कंपोनेंट्स हैं जो भारत से एक्सपोर्ट होने लगे हैं ऑलरेडी। इसमें करीब 39 लाख करोड़ रुपीस का क्यूमुलेटिव प्रोडक्शन होगा और 60,000 डायरेक्ट जॉब्स नए क्रिएट होंगे।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ উত্তরপ্রদেশের 19 নম্বর জাতীয় মহাসড়ক এবং বারাণসী রিং রোডের মধ্যে 46 কিলোমিটারেরও বেশি দীর্ঘ 6 লেনের একটি গ্রিনফিল্ড এলিভেটেড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 14,400 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি এই প্রকল্প 19 নম্বর জাতীয় মহাসড়ক ও বারাণসী রিং রোডের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করবে। এর ফলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। এর ফলে প্রকল্প সংলগ্ন এলাকায় যাতায়াতের গড় সময় প্রায় 60 মিনিট থেকে কমে 20 মিনিটে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এছাড়াও মন্ত্রিসভা উত্তরপ্রদেশের বারাণসী শহরের যানজট নিরসনের লক্ষ্যে বরুণা নদীর পাশ দিয়ে 31 নম্বর জাতীয় মহাসড়ক এবং বারাণসী রিং রোডকে সংযুক্তকারী 43 কিলোমিটারেরও বেশি দীর্ঘ 6.4 লেনের একটি এলিভেটেড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় 10,998 কোটি টাকারও বেশি। এই প্রকল্প 31 নম্বর জাতীয় মহাসড়ক এবং কাশী রেল স্টেশনের মধ্যে যাতায়াতের সময় প্রায় 40 মিনিট থেকে কমিয়ে 20 মিনিটে নিয়ে আসবে।
0: মন্ত্রিসভা ওড়িশার পারাদ্বীপ, হরিদাসপুর অঞ্চলের ডাবল লাইন এবং ঝাড়খণ্ডের রাজখাস সোয়ান ডাঙ্গুয়া পাশে চতুর্থ লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 3,907 কোটি টাকা এবং 2031 সালের মধ্যে এগুলির কাজ সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও মন্ত্রিসভা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ইউরিয়া 2026 বিষয়ক জাতীয় বিনিয়োগ নীতি NIPU 2026-এর অনুমোদন দিয়েছে। এই নীতির মূল উদ্দেশ্য হল দেশে গ্যাসভিত্তিক ইউরিয়া উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইউরিয়া ক্ষেত্রে

0: নতুন বিনিয়োগকে উৎসাহিত করা।
1: ইউরিয়া কা রিকোয়ারমেন্ট লগাতার বড় রা করিব 5% পর অনম রিকোয়ারমেন্ট বড় রা তো আজ কি যে স্কিম অপ্রুভ হুই উসমে করিব 8-9 নয় ইউরিয়া কে ম্যানুফ্যাকচারিং কে প্লান্টস লগেঙ্গে। পিছলে এক দশক মে 6 নয় প্লান্ট অ্যাড কিয়ে গে। 6 নয় প্লান্ট অ্যাড করনে সে বহুত আমারা ইম্পোর্ট কা ডিপেন্ডেন্স কম হুয়া হ্যায়, আত্মনির্ভর ভারত হুয়া হ্যায়। অর ইয়ে 8 অর প্লান্ট অ্যাড করনে সে জিতনি ভি ভারত কি রিকোয়ারমেন্ট হ্যায় ইউরিয়া কি, ও দেশ মে হি বনেগি অর ভারত ইউরিয়া মে আত্মনির্ভর হো জায়েগা। বহুত বড়া মিশন হ্যায় ইয়ে, ক্যোঁকি দেশ কো বিকশিত ভারত পে লে জানে কে লিয়ে আত্মনির্ভর ভারত বানানা একদম আবশ্যক হ্যায়।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ থেকে কার্যকর হওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি ভারত ও ব্রিটেনের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করার সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন যে সেটা ভারতের কৃষক, উদ্যোগপতি এবং এমএসএমই ক্ষেত্রে নতুন গতি আনবে এবং এর ফলে ভারতীয় পণ্যের ব্রিটেনের বাজারে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত ও ব্রিটেন যৌথ সমৃদ্ধির লক্ষ্যে একে অপরের সঙ্গে কাজ করে যাবে।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে ভারত ও ব্রিটেনের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তির বাস্তবায়ন উভয় দেশে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে এই চুক্তিগুলো বাজারের সুযোগ উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে, বাণিজ্য পরিষেবাকে শক্তিশালী করবে এবং পেশাদারদের অবাধ চলাচলের পথ সুগম করবে। তিনি আরও বলেন এর ফলে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষক, উৎপাদনকারী, এমএসএমই এবং দক্ষ কর্মীর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। পোশাক, চামড়া, অলংকার, সামুদ্রিক পণ্য, রাসায়নিক এবং প্রক্রিয়াজাত খাদ্যের ক্ষেত্রে সেগুলির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কার্যকর হওয়া ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন এর আওতায় পোশাক, চামড়া, খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য, ওষুধ এবং এমএসএমইর সহ ভারতীয় রপ্তানি পণ্যের 99% জন্য শুল্কমুক্ত বাজারের সুবিধা পাওয়া যাবে।
2: ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার ফলে আজই 14 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য সামগ্রী সেদেশে রপ্তানি করা হয়েছে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন এই চুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন এই চুক্তি উচ্চাকাঙ্ক্ষী এবং বৃহত্তম বাণিজ্য চুক্তি যা দুটি দেশের জন্যই বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করবে।
0: ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পণ্য ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বেঙ্গালুরুতে ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার চন্দ্র আইয়ার সে দেশের উদ্দেশ্যে যাওয়া পণ্যগুলির যাত্রার সূচনা করেন। আকাশবাণীর সংবাদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান যে উভয় দেশের পণ্যই বিশেষ শুল্ক সুবিধার আওতায় আসবে। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও জোরদার করবে। হায়দ্রাবাদে আজ সকালে তেলেঙ্গানা থেকে ব্রিটেনের রপ্তানি পণ্যের যাত্রার সূচনা হয়। অমৃতসরে এয়ার ইন্ডিয়া সরাসরি বিমানে বার্মিংহামের উদ্দেশ্যে পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা থেকে তৈরি পোশাক এবং পশ্চিমী সুতা ও উলের পণ্য পাঠানো শুরু হয়েছে।
2: জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8,000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়লিং ওয়াটার রিয়্যাক্টর এবং লাইট ওয়াটার রিয়্যাক্টর। প্রেসারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পারমাণবিক বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করবে।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর স্বার্থে আয়ুর্বেদ চিকিৎসায় অত্যাধুনিক পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সৌশ্রুতম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন যে কেন্দ্রীয় সরকার নতুন উদ্যমে বিশ্বমঞ্চে আয়ুর্বেদ ও যোগকে প্রতিষ্ঠিত করেছে। আয়ুর্বেদীয় শল্য চিকিৎসার প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানদণ্ডের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা চলছে তাতে তিনি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি জানান আয়ুর্বেদীয় স্বাস্থ্যসেবার আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ ও তা জোরদার করার লক্ষ্যে আয়ুষ মন্ত্রক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। রাষ্ট্রপতি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে এই সম্মেলনে অনুষ্ঠিত আলোচনা

0: জ্ঞানের উন্মেষ ঘটাবে এবং আয়ুর্বেদীয় শল্য চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে আরো সুদৃঢ় করবে।
1: यहाँ उपस्थित युवा विद्यार्थियों तथा प्रोफेशनल लाइफ की शुरुआत कर रहे शोधकर्ताओं से मैं ये कहना चाहूंगी कि आयुर्वेद का भविष्य आपके हाथों में है। आप सभी को जिज्ञासा, सत्यनिष्ठा और वैज्ञानिक दृष्टिकोण के साथ व्यवहारिक शोध और अपने क्षेत्रों में श्रेष्ठ साक्ष्य निर्माण के मार्ग पर आगे बढ़ना होगा।
2: मध्यप्रदेश প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবা ইন্দোর থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব আজ ইন্দোর থেকে আবুধাবির মধ্যে সরাসরি প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক সূচনা করেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান সপ্তাহে চার দিন সোম, বুধ, শুক্র ও রবিবার পাওয়া যাবে। ইন্দোর ও মালওয়া নিমাড় অঞ্চল থেকে আসা যাত্রীরা এই নতুন পরিষেবার ফলে উপকৃত হবেন এবং নতুন এই সরাসরি উড়ানটি আবুধাবি যাত্রার সময় প্রায় তিন ঘণ্টারও বেশি কমিয়ে দেবে। সরকার আরও জানিয়েছে ইন্দোর আবুধাবি রুটটি রাজ্য থেকে আরও আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবার পথ সুগম করবে।
0: পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেন। গতকাল ও আজ ত্রিশক্তি কোর, বেংডুবি সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ত্রিশক্তি কোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এরপরে বেংডুবি সামরিক স্টেশন পরিদর্শনে গিয়ে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং রসদ সরবরাহের প্রস্তুতিও তিনি খতিয়ে দেখেন। একই দিনে স্পিয়ার করে পৌঁছে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন সেনাপ্রধান। সীমান্তে প্রতিকূল পরিস্থিতিতেও দায়িত্ব পালনকারী অফিসার ও জওয়ানদের পেশাদারিত্ব, উচ্চ মনোবল, অপারেশনাল দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি। তার মতে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নিষ্ঠাই ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে বড় শক্তি।
2: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাউজিয়ান বনাঞ্চলে নিরাপত্তা বাহিনী গতরাতে তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের একটি গোপন আস্তানা খুঁজে পায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। সাউজিয়ান বনাঞ্চলে এসওজির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে পিকা মেশিনগানের ২৪৬টি তাজাগুলি উদ্ধার করা হয়। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ এসওজি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ দল সাউজিয়ানের ঘন জঙ্গলে এই তল্লাশি অভিযান চালায়।
0: আগামীকাল রথযাত্রা। প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব।

0: ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গ মহাসমরে পালিত হবে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশের 630 বছরের প্রাচীন রথযাত্রা মহাসমারোহে বিপুল উৎসাহে পালিত হবে। অন্যান্য বারের মতন এবারেও কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হবে। হুগলির মাহেশের রথের পাশাপাশি গুপ্তিপাড়ার রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রা যথোচিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল মধ্য কলকাতার অ্যালবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত বাগবাজার বলরাম মন্দিরের রথ, উত্তর কলকাতার বাগবাজারের জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালনা সমিতির রথ, খিদিরপুর শ্রী জগন্নাথ সেবা সমিতির রথ সহ রাজ্যের নানা প্রান্তে বিপুল উৎসাহ উদ্দীপনা ও মহাসমারোহে পালিত হবে রথযাত্রার উৎসব।
1: আজ জম্মুর ভগবতীনগর যাত্রানিবাস পরিদর্শন করেন এবং শ্রী অমরনাথজি যাত্রা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জম্মু কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী, শ্রাইন বোর্ড এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তীর্থযাত্রীদের জন্য গৃহীত পদক্ষেপগুলির খোঁজখবর নেন। উপরাজ্যপাল সংশ্লিষ্ট কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং প্রতিটি তীর্থযাত্রীকে দৈব অতিথি হিসেবে গণ্য করার আহ্বান জানান। তিনি ত্রুটিমুক্ত নিবন্ধন প্রক্রিয়া, আরামদায়ক আবাসন এবং সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার উপরে জোর দেন।
0: পশ্চিমবঙ্গে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরে বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে। 25 জুলাই অ্যাপ্রোসিয়েশন বিল ও অর্থ বিল পাশ হওয়ার কথা, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে।

0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের ওপর একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী 48 ঘণ্টায় এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। এদিকে বাঁকুড়ার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হওয়ায় আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওইদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাই গভ ওপেন ফোরাম নরেন্দ্র মোদি অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800 11 7800 মারফতেও বার্তা পাঠানো যাবে। এবার বিদেশের খবর।
0: মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরানের ওপর নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ইরানের সেনাবাহিনীর বারবার হামলা চালানোর ক্ষমতা ধ্বংস করার উদ্দেশ্যে এই আক্রমণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী অন্যদের জন্য খোলা থাকলেও ইরানের জন্য নয়। তিনি সতর্ক করে বলেন, আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে তীব্রভাবে আঘাত করবে এবং প্রতিটি রাতের সঙ্গে সঙ্গে এই হামলার তীব্রতা বাড়বে। ট্রাম্প আরও বলেন, ইরান আলোচনার টেবিলে না এলে আমেরিকা তাদের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে। ট্রাম্প অভিযোগ করেন, ইরান সবসময় পারমাণবিক অস্ত্র চেয়েছে এবং প্রতিবার চুক্তি ভঙ্গ করেছে। তিনি ইরানের নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, তাদের সামনে একটাই বিকল্প, চুক্তি করা অথবা ধ্বংসের জন্য অপেক্ষা করা। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণের বুশেহার বন্দর শহরে দেশের একমাত্র অসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে।
1: প্যালেস্তাইন ভারতের তিনটি বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এর মধ্যে একটি বিশেষ সুযোগ সুবিধা সমন্বিত হাসপাতাল, একটি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র এবং একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। নতুন দিল্লিতে প্যালেস্তাইন দূতাবাস জানিয়েছে, যুদ্ধদীর্ণ গাজা উপত্যকার বর্তমান সংকটের সময় এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
0: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ আন্দোলনের আজ 36তম দিন। রাওয়ালকোটে হাজার হাজার মানুষের সমাবেশে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সর্দার আম্মান খান পাকিস্তানের বিরুদ্ধে জোর করে জায়গা দখল করার অভিযোগ তোলেন। তিনি বলেন, পিওজে কি একটি অধিকৃত অঞ্চল, বিতর্কিত অঞ্চল নয় এবং প্রয়োজনে প্রাণের বিনিময়ে তাদের আন্দোলন চলবে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছানো যায়। এদিকে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP রাওয়ালকোটে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভে প্রদর্শনরত 6 সাধারণ নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করে স্বাধীন আন্তর্জাতিক সংস্থার অধীনে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
1: রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে সংস্কার আনতে এবং আন্তর্জাতিক সংঘাতগুলির কার্যকর সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে সংস্থার প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে বলে সতর্ক করেছে নতুন দিল্লি। রাষ্ট্রসংঘে মেকিং মাল্টি টেরিজম ফিট ফর দ্য ফিউচার শীর্ষক এক মন্ত্রীপর্যায়ের গোল টেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, চলতি সংঘাতগুলির ক্ষেত্রে নিরাপত্তা পরিষদ অর্থবহ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এবার খেলার খবর।
0: প্রথমে ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপে স্পেন প্রথমবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল।
1: কার্ডিফে সোফিয়া গার্ডেন্সে আগামীকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। খেলা শুরু ভারতীয় সময় বিকেল 5:30।
0: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের নিজেদের মাঠে 5-1 গোলে ইস্টবেঙ্গল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে। এদিন মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়। প্রসঙ্গত, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে 3-0 গোলে পরাজিত করেছিল।
1: 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা 25 জুলাই শুরু হবে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। 24টি দল এবার প্রতিদ্বন্দ্বিতা করবে। কলকাতা ছাড়াও রাঁচি, গুয়াহাটি, ইম্ফল, শিলংয়ে খেলাগুলি হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় দপ্তর

0: রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে।
1: ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপভোগ্য করার লক্ষ্যে আইসিসি পুরুষদের একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2027 একদিনের ক্রিকেট বিশ্বকাপে 14টি দল খেলবে। নক আউটের আগে 3টি রাউন্ড হবে। মূল পর্বে যোগ্যতা অর্জনকারী 12, 13 এবং 14 দল নিজেদের মধ্যে সুপার সিরিজ খেলবে। যে দল জয়ী হবে সেই দল বাকি 11টি দেশের সঙ্গে পরবর্তী রাউন্ডে খেলার ছাড়পত্র পাবে। দ্বিতীয় রাউন্ড 12টি দল খেলবে দুটি গ্রুপে। দুই গ্রুপের সেরা 3টি দল এবং দুই গ্রুপের মধ্যে সেরা চতুর্থ স্থানাধিকারী দল পরবর্তী রাউন্ড সুপার সেভেনে খেলবে। এই পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা 4টি দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালে সুপার সেভেন পর্বের শীর্ষে থাকা দল চতুর্থ স্থানাধিকারী দলের বিরুদ্ধে, দ্বিতীয় স্থানে থাকা দল তৃতীয় স্থানে শেষ করা দলের বিরুদ্ধে খেলবে।
0: এবার দৃষ্টিকোণ। এই পর্বে আজ শুনবেন রম্য রসের গান।
2: এত সটকে ছেদে করবি এখন কি, ওরে বড়া করবি এখন কি, বাবারে আমি চুপ করে এই আমড়া তলায় লুকি।

রসে বসে থাকার ইচ্ছা বঙ্গ সন্তানের মজ্জাগত। একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ প্রতিম লেখকদের বেশ সিরিয়াস লেখাতেও আচম্বিতে হেসে পড়েছে হাস্যরস। মূল বিষয়ের এতটুকু হানি না করি, অনেক ক্ষেত্রে আবার হাসির মোড়কে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয়, যেমন বঙ্কিমচন্দ্রের কমলকান্তের দপ্তর। আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিৎ একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে। এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু। সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি। কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোনো সভায় তিনি যেতে চাইতেন না, কারণ সেরকম সব জায়গায় বহুক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে বাঁচার পথ থাকত না। একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতি কুমারকে। ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। প্রমাদ গুনলেন সুনীতি কুমার, কিন্তু কি আর করা, অগত্যা সুকুমার গাইতে শুরু করলেন কাঁদুরে মন কাঁদুরে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুরবিহার সহযোগে পংক্তিটি পুনরাবৃত্তি করে পরের লাইনে গেলেন সুকুমার। আমার মন বাগানের সাধের তরুর ফল খেয়ে যায় বাঁদরে। এরপর কি হয়েছিল সুনীতি কুমার বোধহয় বলে যাননি। সে সময় ধ্বনি মুদ্রণের ব্যবস্থা সেভাবে ছিল না, কাজেই ওই গান শোনার সৌভাগ্য আমাদের হবে না। বরং শুনে নি খাদ্যবিলাস নিয়ে রজনীকান্ত সেনের এই গানটি।

0: প্রতিবিধা বিস্মন করে ফলতো গো।
1: আমি তুলে রাখিতাম
0: গোলা বেঁধে, আমি তুলে রাখিতাম।

0: ব্যঙ্গ মিশে আছে। গেছেন বিজেন্দ্রলাল পুত্র দিলীপ কুমার।
1: বলি তো ভাই হাসব না, হাসি রাখতে চাই তো চেপে, কিন্তু ব্যাপার দেখে থেকে থেকে যেতে হয় যে খেপে। সাহেব তাড়া হতো থতো মতো অঞ্চলস্থ স্ত্রীর, সাহেব তাড়া হতো থতো মতো এই

0: তখন ভাই হাসির
1: হাসির গানে পিছিয়ে নেই রবীন্দ্রনাথ।
2: ভাই কানাই কারে জানাই দুঃসহ দুঃখ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ দুঃখ, তিনটে চারটে পাস করেছি নিতান্ত নয় মুখ, তিনটে চারটে পাস করেছি নিতান্ত নয় মুখ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ দুঃখ, তুচ্ছ সারে গামায় আমায় গলত ধর্ম ঘামায়, তুচ্ছ সারে গামায় আমায় গলত ধর্ম ঘামায়, বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সুখ, বুদ্ধি আমার যেমনই হোক।
1: আরো হাসির গান লেখা ও গাওয়া হয়েছে অবশ্যই, নজরুলের কথা তো বলতেই হয়, কিন্তু ওই যে বলে না যত হাসি তত কান্না, তাই রবীন্দ্রনাথের চিরকুমার সভার এই গানটি

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 65,000 কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পেও অনুমোদন মন্ত্রিসভার।
1: ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার ফলে আজই 14 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য সামগ্রী সেদেশে রপ্তানি করা হয়েছে।
0: জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে।
0: পূর্বাঞ্চলের নিরাপত্তার পরিস্থিতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করছেন।
1: আগামীকাল রথযাত্রা, শ্রীক্ষেত্র পুরী সহ বিভিন্ন স্থানে প্রস্তুতি চলছে।
0: মার্কিন যুক্তরাষ্ট্র আজ ইরানের উপর নতুন করে আক্রমণ শুরু করেছে।
1: ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
0: আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান সিনেমা জগৎ।
3: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে সিনেমা জগৎ। আজকের অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস। অস্কার পুরস্কার সম্পর্কে নানা কথা নিয়ে তার সঙ্গে আলোচনায় বৃষ্টিদেব। আজ শুনবেন প্রথম পর্ব।
4: একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট ওরফে আমাদের সবার

0: পরিচিত অস্কার অ্যাওয়ার্ডস, সিনেমার শৈল্পিক আর প্রযুক্তিগত উৎকর্ষের ওপর ভিত্তি করে দেওয়া এই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার। সাধারণ মানুষের নাগালের খানিক বাইরে হলেও প্রতি বছর এই অস্কার কে পেল বা কারা মনোনীত হচ্ছে সেই নিয়ে আমাদের কৌতূহল আর উত্তেজনা বেশ তুঙ্গে থাকে। তবে আজ সেই কৌতূহল মেটানোর একটা উপায় আমরা খুঁজে পেয়েছি, কারণ আকাশবাণী মৈত্রীর আজকের সিনেমা জগৎ অনুষ্ঠানে আমরা যার মুখোমুখি, তিনি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস, যিনি একাধিকবার অস্কারের ভারতীয় চলচ্চিত্র নমিনেশন বাছাইয়ের প্যানেলের অংশ হয়েছেন। আপনাকে স্বাগত।
1: অনেক ধন্যবাদ। অস্কার একটা অনেক বড় বিষয়, তো যতটুকু আমি ইনভলভ থেকেছি কয়েকবার, অনেকবার নয় তিন চারবার হয়তো হবে, বা যেটুকু খবর রাখি আমি বলতে পারি আর কি।
0: প্রথমে যে কথাটা দিয়ে শুরু করে যে আপনি তিনবার বা চারবার তার অংশ হতে পেরেছেন, আপনার অভিজ্ঞতা কেমন?
1: তুমি জানো যে অস্কার মূলত হলিউডের ব্যাপার, কিন্তু ধীরে ধীরে তা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া গেছে। শুরু হয়েছিল বোধহয় 1927-28 ওই সময়, অর্থাৎ তার শতবর্ষ চলে এলো। এটাকে যারা চালনা করেন তারা হচ্ছেন একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স। আমাদের দেশে যেটা হয়, যখন আমাকে বলা হয়েছিল আমি তো একটু নার্ভাস লাগছিল, কিভাবে কি হয় বৃত্তান্ত, তেমন কোনো জটিলতা নেই। অর্থাৎ হলিউডের বাইরে যে সমস্ত ছবি, প্রত্যেকটা দেশের একটি সংগঠন আছে, যেমন আমাদের আছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া, এটা প্রযোজকদের সংস্থা। তারা একটা সময়ে আমন্ত্রণ জানান যে কারা ইচ্ছুক এই অস্কারের ছবি পাঠানোর জন্য, এবং একটা কমিটি তারা তৈরি করেন। এবার আমাদের কাজ হচ্ছে সেটা, প্রায় ধরো সবাই যে পাঠান তা নয়, তার কারণ আছে। আগে আমি যখন কয়েকবার গেছি তখন জমা দিতে হতো 1050 টাকা, আমি শুনেছি সেটা বেশ বেড়ে গেছে। আর আমরা যে ছবিগুলো দেখতে পাই সেগুলো অস্কারের মতোই বা ফিল্মফেয়ারের মতোই ছবিগুলো রিলিজ হয়ে যেতে হয় বা রিলিজের ডেট ডিক্লেয়ার করতে হয়, সেই অনুযায়ী দেওয়া যায়। এটা অস্কারেরও নিয়ম। অস্কারের তো আরো বিশেষ নিয়ম আছে, কারণ আমেরিকার 6টি বিশেষ শহরে রিলিজ করতেই হবে, আমাদের ক্ষেত্রে প্রায় তাই। এবং যে ছবিগুলো আসে, ধরা যাক সব মিলিয়ে হয়তো বেশি নয়, আমরা 1000-এর উপর ছবি করি, কিন্তু দেখা গেল হয়তো 15-20-25টা ছবি এসেছে যারা অস্কারে যেতে চায়, তখন আমাদের কাজ হচ্ছে সেই ছবির নানা দিক থেকে, কতটা প্রাসঙ্গিক সামাজিকভাবে, তার কারিগরি বিদ্যা কতটা উন্নত, এরকম নানা ভাগ থাকে, সেগুলো দেখে আমরা বিচার করি যে এই ছবিটি এবছরে পাঠানো যেতে পারে। তো তেমন ভাবে আমরা নির্ধারণ করেছি। এবং শুধু তো বললে হয় না, অনেক সময় একটা ট্যাবুলেশনের দরকার হয় যে আমি 10-এ এত নম্বর দিলাম বা 10-এ এত দিলাম, সম্পাদনা, ফটোগ্রাফি, অভিনয়, বিষয়বস্তু, চিত্রনাট্য, এইগুলো এগ্রিগেট করে সকলে আমরা যারা আছি তাদের মধ্যে ফাইনাল ডেলিবারেশন হয়, অর্থাৎ আমরা আলোচনায় বসি। নম্বর পেলেই তো হয়ে গেল না, দেখা গেল একটি ছবি পেয়ে গেছে প্রায় অনেক বেশি নাম্বার, কিন্তু দেখা গেল আলোচনার সময় সেই ছবি হয়তো ধোপে টিকল না, অর্থাৎ আমি হয়তো খুব জোরদার করে বললাম এই ছবিটি নেওয়া উচিত, কেন নেওয়া উচিত সেটা বলতে হয় যে এই ছবিটা এই কারণে নেওয়া উচিত। তো ভারতীয় সিস্টেম এইটাই, এইভাবেই ছবি আমরা নমিনেট করি। তা প্রায় ধরো 57 থেকে বোধ হয় প্রায় 56-58টা ছবি পাঠানো হয়েছে। তার মানে এই নয় যে ফাইনাল নমিনেশনে যাবে, এবারে অস্কার ঠিক করবে সারা পৃথিবী থেকে যত ছবি এসেছে সেই ছবির যে কৌলিন্য বা তার যে মর্যাদা বা যতটা ভালো করেছে সেই তুলনায় ভারতীয় ছবি পাল্লা দিতে পারবে কিনা। ফলে এই যে আমরা এতগুলো ছবি পাঠিয়েছি, তার মধ্যে মাত্র 3টি ভারতীয় ছবি এখনো পর্যন্ত ফাইনাল নমিনেশনে গেছে। কেমন? তার মধ্যে আছে মাদার ইন্ডিয়া, আর ছিল সালাম বম্বে, পরবর্তীকালে লাগান ছিল, ওই যেটা আমির খান ছিল, এই আর কি।
0: আমরা তো তার মানে যেগুলো আমাদের জানার মধ্যে আসে, যে সিনেমাগুলোর কথা আমরা, সিনেমার নামের কথা আমরা জানতে পারি, সেগুলো অস্কারেরও পরবর্তী মানে একদম চূড়ান্ত পর্বে যাওয়ার পরে আমরা জানতে পারি, মানে ইন্ডিয়ান একাডেমি যেগুলো পাঠাচ্ছে তার সবটাও আমাদের কানে আসে না, সেগুলো আপনারা জানেন যারা প্যানেলে থাকেন। তো আপনার অভিজ্ঞতা কি বলে যে কোন প্রদেশের সিনেমা বা কোন জায়গার সিনেমা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সংখ্যা বেশি হয় সিলেকশনে?
1: খুব স্বাভাবিক, কারণেই হিন্দি সিনেমার জনপ্রিয়তা অনেক বেশি। একটা জিনিস

0: আমাদের মাথায় রাখতে হয়, বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে একটা জনপ্রিয়তার কিন্তু নিরিখ আছে, যে কারণে আমরা যদি 56-58টা ছবি পাঠিয়ে থাকি তার মধ্যে দেখা যাবে প্রায় 34-35টাই তথাকথিত বলিউডের ছবি বা হিন্দি সিনেমা। আমাদের বাংলায় যেমন ধরো দুটো সিনেমা গেছে, সত্যজিৎ রায়ের ছবি অপুর সংসার আর মহানগর, আর তৃতীয় সত্যজিৎ রায়ের ছবি সেটা হিন্দি সিনেমা শতরঞ্জ কে খিলাড়ি। এরকম ভাবে তামিল হয়তো দুটো, মালায়ালি তিনটে, এইরকম ভাবে মারাঠি গেছে, সোয়াস আমার তো মনেই পড়ছে। তো এইরকম ভাবে দেখা গেছে যে হয়তো অন্যান্য প্রদেশ বা অন্যান্য ভাষা থেকে এলো, সব মিলিয়ে যা দেখা যাবে তার মধ্যে 80% প্রায় হিন্দি সিনেমা। অনেকগুলো বিষয় আছে, শুধু ছবিটাকে কিন্তু পাঠিয়ে দিলে হয় না। প্রযোজক হিসেবে যার ছবি সব থেকে বেশি ওখানে বোধহয় গেছে, বোধহয় বলছি, সেটা হচ্ছে আমির খানের ছবি।
1: আচ্ছা,
0: যেমন লাগান গিয়েছিল, লাস্ট লাপাতা লেডিস গেছে, এরপরে তারে জমিন পর বলে সেবারে আমি ছিলাম জুরিতে, আর একটা ছবি ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু ওর 4-5টা ছবি নমিনেটেড হয়েছে। এবং তার একটা কারণ হচ্ছে একাডেমি অফ মোশন পিকচার, সেখানে প্রায় 10,000 সদস্য আছে, তাহলে এই ছবিটিকে তাদের কাছে আমি নমিনেট করলে তো শুধু হবে না, পৌঁছে দিতে হবে। এই ছবিটিকে পৌঁছে দেওয়া একটা বিরাট ব্যাপার এবং বেশ খরচ সাপেক্ষ। সুতরাং যখন এটা হয়তো শুনতে ভালো লাগবে না, যেমন অপুর সংসার তো সত্যজিৎ রায় নিজের বোধের প্রযোজনা, কেমন তো উনি হয়তো পাঠিয়েছিলেন, নেওয়া হয়েছিল, কিন্তু এটাকে অত মানুষের মধ্যে প্রচার করা, ছবিটা দেখানো, যে কোনো চলচ্চিত্র উৎসব বা এইসব ক্ষেত্রে যারা বিচারক তাদের দৃষ্টি গোচর করা, চারটিখানি কথা না তো বিরাট বিরাট, যেমন কে আসে ধরো, তার বিরাট জোর ছিল ছবিটাকে টেনে নিয়ে যাওয়ার মতো, কেমন তো। যারা বড় মাপের প্রযোজক তারা এগুলোকে নিয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে যেতে পারেন, কিন্তু আমি যদি ছবি করি আমার টাকা কোথায়। কিন্তু যেমন ধরো একবার আমি ছিলাম সেবারে নিউটন বলে একটি ছবি আমরা সিলেক্ট করেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিল, আমাদের গণতান্ত্রিক দেশে নির্বাচনটা করতে হবে, ওই তরুণ যে গিয়েছিল সে সেটা চেষ্টা করে, তখন আমার ছবিটা খুব ভালো লাগে, ওই ছবিটা পাঠানো হয়। ব্যাপার হচ্ছে ওরা ডিক্লেয়ার করে দিয়েছিল এই দিন রিলিজ হবে, সেদিনই ডিক্লেয়ার করা হয়েছিল ছবির নির্বাচন, তো সেটা একটা সারা জায়গায় ঠিকই, কিন্তু তারা কত বড় প্রযোজক, তারাও চেষ্টা করেছে নিশ্চয়ই। কিন্তু সিগনিফিকেন্টলি আমির খানের ছবি বেশিরভাগ সময় ভালো ছবি, বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং লাগান তো ফাইনাল রাউন্ডে গিয়েছিল বললাম, সুতরাং এগুলো আছে। আমাদের তো একাডেমি নয়, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া প্রযোজক সংস্থা, তারাই ঠিক করেন।
1: মানে সেক্ষেত্রে কোয়ালিটি মানে ছবির গুণমান এবং তার পেছনে প্রযোজকদের ক্ষমতা কতখানি আছে
0: সেইটা তো রিজনেবলি ভালো হতে হবে। কিন্তু যে ছবি সিলেক্ট হলো বা পুরস্কৃত হলো এ নিয়ে বিতর্ক থাকবেই, থাকবেই বিতর্ক, এবং সেই বিতর্ককে ছাড়িয়ে ওপরে ওঠা কয়েকটা ক্ষেত্রে পথের পাঁচালী এবং সর্বজন্য গ্রাহ্য একটি ভালো ছবি, সেরকম হয় না, কিছু বিতর্ক থেকে যায়, কেন এই ছবিটা গেল না, কেন ওই ছবিটা গেল না, এটা বলা খুব মুশকিল। ওই মুহূর্তে মনে হয়েছে সকলের বিচারের তো ভোটিং সিস্টেম, এটা তো কোনো ব্যক্তিগত ইচ্ছায় হয় না, যে দেখা গেল নির্বাচনের মধ্যে দিয়ে ছবিটা এগোতে পারলো না, সেটাই সিস্টেম, এখানে ওভাবে হয় না। মানে এক্ষেত্রে একটা ভীষণ গণতান্ত্রিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে যে ছবিটি বেরোয় তার গুণগত মান যেমন রাখতে হবে, পাশাপাশি অনেক সময় হয়তো বিচার্য হয় ছবিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে কিনা, একটা পাঠিয়ে দিলাম ছবিটা পড়ে রইল, 56-58টা ছবি পাঠিয়েছি, তার মধ্যে কেন মাত্র তিনটে ছবিকে গ্রহণ করা হয়েছে, তার ভালো তার থেকে কি ভালো ছবি এখানে হয়নি, হয়েছে তো, বাংলাতে হয়েছে, মালায়ালিতে হয়েছে, বিভিন্ন জায়গায় অহমিয়াতে হয়েছে, তার কেন হলো না, একটা হচ্ছে তারা হয়তো পাঠায়নি, পাঠাতে হবে, পাঠাতে মানে ফেডারেশন যে যখন কল করে সেখানে জমা দিতে হয়, টাকা এন্ট্রি ফি আছে, সেই এন্ট্রি ফি দিয়ে জমা দিতে হয়, জমা না দিলে তো সিলেকশনের কোনো জায়গা নেই।
1: তাহলে কি এটাই আমরা কারণ বলতে পারি যে দর্শকদের পছন্দ এবং জুরিদের পছন্দের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়, মানে আমরা পাতি কথায় যেটাকে বক্স অফিস হিট বলছি বা যেগুলো হলে বেশি করে চলছে, মানুষ যে সিনেমার কথা বেশি জানছে বেশি দেখছে, অনেক সময় দেখতে পাই সেই ছবিগুলো অস্কারের নমিনেশনে বা ওই দৌড়ে খুব একটা নেই, এটার কারণটা কি এটাই যে তারা পাঠায় না?
0: না না না, তাকে

0: কিন্তু ঠিক না। অর্থাৎ যে ছবি ধরো সব থেকে বেশি নমিনেশন পেয়েছে অস্কার, আমি বিদেশের কথা বলছি, আমাদের দেশ বলছি, টাইটানিক। এখন টাইটানিক দেখা যাবে হয়তো প্রায় 14-15-16 নমিনেশন পেয়েছে এবং 11টা বিভাগে জিতেছে। তো টাইটানিকের জনপ্রিয়তা তো মারাত্মক, বেনহার, উইলিয়াম ওয়াইলার এর, এবং ওটাও একটা রেকর্ড, ওখানে 14টা নমিনেশন পেয়েছিল, 11টা অ্যাওয়ার্ড নিজেতে নিয়ে বেরিয়ে গেছে। সুতরাং অস্কারের ক্ষেত্রে জনপ্রিয়তা কিন্তু একটা বিরাট ব্যাপার। অস্কারের এই যে হলিউডের যে জায়গাটা, ইংরেজি ভাষায় যে ছবি হয় সেই ভাষার ছবির মধ্যে পপুলার উইজডম যেটাকে আমরা বলি সেটা কিন্তু ম্যাটার করে। এটা কিন্তু কি বলবো, শুধুমাত্র তার বিশাল গুণগত মান অনেক বেশি, যেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে হয়, পাম ডি'অর, অত্যন্ত সম্মানজনক যে ছবি যেখানে পুরস্কার দেওয়া হয়, সেই পুরস্কারের ক্ষেত্রে কিন্তু একেবারে গুণগত মানের যে ঐশ্বর্য ছবিতে আছে তাকে বিচার করা, সেখানে জনপ্রিয়তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অস্কারের ক্ষেত্রে কিন্তু এটা আছে,
1: ভারতীয় ছবির ক্ষেত্রেও কি তাই?
0: ভারতীয় ছবির ক্ষেত্রে ধরো লাগান খুব জনপ্রিয় ছবি ছিল, মাদার ইন্ডিয়া খুব জনপ্রিয় ছবি ছিল, সালাম বম্বে খুব জনপ্রিয় ছবি ছিল, কেমন অন্যান্য অনেক ছবি হয়তো অনেক বেশি শোলে তলে বলা যেতে পারে, এত জনপ্রিয় ছবি কেন নেওয়া হয়নি, তাই না? এখন এটা বিচারের দায়িত্ব যারা ছিলেন তারা বলবেন, 1975 সালের ছবি দেখতে হবে ওই বছরে কোন ছবি গেছে আর কি, কেমন। যেটা বললাম যে যে ছবি যাচ্ছে সেই ছবি যে সেরা ছবি, নট নেসেসারিলি সেরা ছবি বাজবে কে, তাই না? এরকম ইতিহাস অনেক আছে। ধরো পথের পাঁচালী যখন কানে দেখানো হয়, রাত্রেবেলা দেখানো হয়েছিল, কেউ দেখেনি, দু একজন দেখেছিল, হঠাৎ কারো কারো মনে হয়েছে এই ছবিটা ভালো, পরের দিন দাবি উঠেছে আবার দেখানো হোক, তখন ছবিটা যাকে বলে লেগে গেল আর কি। তো ওই জন্যে বিচার সঠিক হচ্ছে এটা খুব জোর দিয়ে বলা যায় না। সেদিনই কথা বলছিলাম যে বছরে ধরো শতবর্ষের শ্রেষ্ঠ ছবি সিটিজেন কেন, অস্কার ওয়াইল্ডের করা, মাত্র 26 বছর বয়সে করেছিলেন, কিন্তু সেই ছবি কোনো অ্যাওয়ার্ড পায়নি, একটা মাত্র অ্যাওয়ার্ড পেয়েছিল সঙ্গীতে বা সাউন্ড সিস্টেমে কিছু। যিনি পেয়েছিলেন তিনিও মাস্টার ডিরেক্টর জন ফোর্ড, কিন্তু পেল না, তো অথচ শত শতবর্ষের সেরা ছবি পায়নি।
1: বাইরে থেকে দেখা অস্কারের মর্যাদা মাধুর্য আমরা সবটা উপলব্ধি করেছি এতদিন ধরে, এখন এই মুহূর্তে আমরা জানতে শুরু করেছি তার ভেতরের খবরগুলো। তাই এই গল্পের রেশটা বরং থাকুক আজকের আমাদের এই পর্ব এই পর্যন্তই। আমাদের সাথে আছেন অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাস। সিনেমা জগতের পরবর্তী পর্বে এই গল্প আবার শুরু হবে।
2: সিনেমা জগৎ অনুষ্ঠানে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শেখর দাসের সঙ্গে কথা বললেন বৃষ্টিদেব। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন খবর।

0: আমরা আমাদের অনুষ্ঠানে রয়েছি। এবারে যে বিষয়টা আরো একবার বলে দিই, আমাদের সঙ্গে রয়েছেন বারবার মনীষা বলছিলেন, একজন হেরিটেজ এনথুসিয়াস্ট এবং এক্সপেরিমেন্টাল ট্রাভেল কিউরেটর, যিনি কলকাতাকে নতুন
1: হওয়ার প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0

0: উঠেছে। আসছি বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছে এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাই কমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছে এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি।
1: It's just wonderful to be here today on the 15th of July celebrating the deal going into force, making it faster, cheaper, easier to do business between the UK and India. I mean, after so much hard work on both sides, and huge credit to the Ministry of Commerce and Industry here, who've done a brilliant job. My team too have done an amazing job. It's a great deal for both sides. We have very complementary economies.
0: আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের ৯৯% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের সঙ্গে ভারতের সংযুক্তি আরও মজবুত হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তির সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করেন তিনি। সেটা চুক্তির প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে সোনার গয়না, পানপাতা, কফি এবং চা রপ্তানির প্রথম চালান ব্রিটেনে পাঠানো হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে বলেন, পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হল। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যকে আরও গতিশীল করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি ও শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ ধরা হয়েছে ১,২৭,৫০০ কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের কাছে একথা জানিয়েছেন।
2: सेमिकॉन 2.0 ১,২৭,৫০০ কোটি रुपए का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। सेमिकॉन 2.0 में 6 पिलर्स हैं। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स, सेकेंड बड़ा फोकस रहेगा मशीन्स एंड मटेरियल्स, तीसरा बहुत सारी नई फैब्स बनेंगी, सिलिकॉन फैब्स, डिस्प्ले, कंपाउंड और ATMP ओसेट इंडस्ट्री जो भारत में डेवलप हो गई है, अभी 10 यूनिट लग चुके हैं, उस इंडस्ट्री को और आगे बढ़ाने के लिए भी इसमें प्रावधान है।
0: পাশাপাশি দেশে মোবাইল উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকারও একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026-এরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স।

0: হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র সিভিলিয়ান পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, বাহরিন এবং জর্ডনে মার্কিন সেনাঘাঁটি করে যে পাল্টা হামলা চালানো হচ্ছিল তা শেষ হয়েছে। ভারত এবং পোল্যান্ড আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প MSME ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই বৈঠক। পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি উপমন্ত্রী মিচেল ব্যারানোস্কির নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন MSME সচিব ভরত খেরা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে তাঁদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাঁদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। স্নানযাত্রার পর জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রা এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্য দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে রয়েছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশী স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে ICC পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক জনসাধারণ জনসভায় আবার পড়ছি আজ ইংল্যান্ডের এডিনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2027-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে 14টি দল খেলবে। নকআউটের আগে 3টি রাউন্ড হবে। অন্যদিকে 2028-এর টি-20 বিশ্বকাপে মোট 20টি দেশ অংশগ্রহণ করবে। 5টি গ্রুপে 4টি করে দল খেলবে। প্রতি গ্রুপে 2টি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই ১৪ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 16 জুলাই বৃহস্পতিবার প্রথম অধিবেশনে, আকাশবাণী মৈত্রী প্রথম অধিবেশনের সূচনা হচ্ছে 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতে গিটার পরিবেশন করবেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির ললিত ও ভৈরবী। 6:30 এই মহাজীবন তরু দত্তর জীবন কথা শুনবেন এই অনুষ্ঠানে। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় রণদীপ দাস। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে খরিফ মরশুমের
1: ফসল বৈচিত্র্যকরণ বলবেন ডক্টর প্রবীর ভট্টাচার্য। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ওরছা মধ্য।

প্রদেশ, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। হুগলির মাহেশ থেকে রথের উৎসব সম্পর্কে সরাসরি বলবেন গোপীনাথ পাল এই সকালের আড্ডা অনুষ্ঠানে। 8:30 ঘুরে দাঁড়ানোর গল্প, বিষয় অঞ্জনা ভট্টাচার্যের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত। ৮:45 যুব মনে গানে গানে যুবমানির অনুষ্ঠান, সম্পাদনায় ঋতব্রত দে, পর্ব 230। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ভৈরবীর আগে খেয়াল পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে থাকবেন হিরণময় মৈত্র। 9:30 মনের মতো গান উপস্থাপনায় পুনম বাগ। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি সুনিতা বিশ্বাসের কণ্ঠে, এরপরে গিটার বাদন বাবুল নন্দী মোদক। 11:00 মহানায়কের গল্প, উপস্থাপনায় পুনম বাগ। 11:15 রজনীকান্তের গান, সুর শিক্ষা শিল্পী বৃন্দের নিবেদন। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণী অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়। 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1:00 নাটক হে মুগ্ধ জননী, রচনা কমল লাহিড়ী, বেতার নাট্যরূপ শঙ্কর দাশগুপ্ত, প্রযোজনা নির্মল গুহ। 1:40 বাংলা ব্যান্ডের গান ও দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে 3:30 ভারতীয় সময় বিকেল 3:35 অনুরোধের আসর। ৪:05 মহিলাদের আসর, এ অনুষ্ঠানে সাহিত্য বাসর, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা। শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চিন্না, শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাঁক। 6:20 ক্ষেত খামারের কথায়, লাভজনকভাবে প্রাণী পালন, এ বিষয়ে ডক্টর অরুণাশিস গোস্বামী ও সুকান্ত বিশ্বাসের সঙ্গে আলাপচারিতায় রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে, আপনার শিশুর ওজন ঠিক আছে তো, এই বিষয়ে বলবেন ডক্টর উর্মিলা পিল্লাই রায়। 7:00 গানে সুরে যুববাণী থেকে অনুষ্ঠান, উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে গাওতির আগে খেয়াল পরিবেশন করবেন অনল চট্টোপাধ্যায়, তাকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়, এবং রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ শুনবেন পুরিয়া ধানুশ্রীর আগে এসরাজ পরিবেশন। পরিবেশন করবেন সৌগত দাস, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পুরিয়া ধনশ্রীর আগে এসরাজ বাদন শুনলেন, পরিবেশন করলেন সৌগত দাস, তাকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর, উপস্থাপনায় আমি চন্দ্রচূড় সরকার। আজকের শিরোনামে রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার ফলে আজই 14 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য সামগ্রী সেদেশে রপ্তানি করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। আগামীকাল রথযাত্রা, শ্রীক্ষেত্র পুরী সহ বিভিন্ন স্থানে প্রস্তুতি চলছে। ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0

0: ও প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, মন্ত্রিসভা 62,500 কোটি টাকা বাজেটের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন দিয়েছে।
1: सेमिकॉन 2.0 1,27,500 करोड़ रुपए का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। सेमिकॉन 2.0 में 6 पिलर्स है। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स, सेकेंड बड़ा फोकस रहेगा मशीन्स एंड मटेरियल्स, तीसरा बहुत सारी नई फैब्स बनेंगी, सिलिकॉन फैब्स, डिस्प्ले, कंपाउंड और ATMP ओसेट इंडस्ट्री जो भारत में डेवलप हो गई है, अभी 10 यूनिट लग चुके हैं, उस इंडस्ट्री को और आगे बढ़ाने के लिए भी इसमें प्रावधान है।
0: পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকা বাজেটের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্পটি আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের ওপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে।
2: आज जो कैबिनेट ने अप्रूव किया है मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, उसका आउटले 62,500 करोड़ रुपीज का है, 5 ईयर्स का ड्यूरेशन है। डोमेस्टिक सोर्सिंग के लिए बहुत सारे इंसेंटिव्स रखे गए क्योंकि अब इकोसिस्टम बन गया है, अब बहुत सारे कंपोनेंट्स हैं जो भारत से एक्सपोर्ट होने लगे हैं ऑलरेडी। इसमें करीब 39 लाख करोड़ रुपीज का क्यूमुलेटिव प्रोडक्शन होगा और 60,000 डायरेक्ट जॉब्स नए क्रिएट होंगे।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ উত্তরপ্রদেশের 19 নম্বর জাতীয় মহাসড়ক এবং বারাণসী রিং রোডের মধ্যে 46 কিলোমিটারেরও বেশি দীর্ঘ 6 লেনের একটি গ্রিনফিল্ড এলিভেটার করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 14,400 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি এই প্রকল্প 19 নম্বর জাতীয় মহাসড়ক ও বারাণসী রিং রোডের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপন করবে। এর ফলে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। এর ফলে প্রকল্প সংলগ্ন এলাকায় যাতায়াতের গড় সময় প্রায় 60 মিনিট থেকে কমে 20 মিনিটে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ওড়িশার পারাদ্বীপ হরিদাসপুর অঞ্চলের ডাবল লাইন এবং ঝাড়খণ্ডের রাজখারসান ডাংওয়াপুসি চতুর্থ লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 3,907 কোটি টাকা এবং 2030-31 সালের মধ্যে এগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া মন্ত্রিসভা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ইউরিয়া 2026 বিষয়ক জাতীয় বিনিয়োগ নীতি NIPU 2026-এর অনুমোদন দিয়েছে। এই নীতির মূল উদ্দেশ্য হল দেশে গ্যাস ভিত্তিক ইউরিয়া উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে यूरिया क्षेत्र नूतन विनियोग के उत्साहित करा।
2: यूरिया का रिक्वायरमेंट लगातार बढ़ रहा है, करीब 5% पर एनम रिक्वायरमेंट बढ़ रहा है। तो आज की जो स्कीम अप्रूव हुई है उसमें करीब 8 से 9 नए यूरिया के मैन्युफैक्चरिंग के प्लांट्स लगेंगे। पिछले एक दशक में 6 नए प्लांट ऐड किए गए। 6 नए प्लांट ऐड करने से बहुत हमारा इम्पोर्ट का डिपेंडेंस कम हुआ है, आत्मनिर्भर भारत हुआ है। और ये 8 और प्लांट ऐड करने से जितनी भी भारत की रिक्वायरमेंट है यूरिया की वो देश में ही बनेगी और भारत यूरिया में आत्मनिर्भर हो जाएगा। बहुत बड़ा मिशन है ये, क्योंकि देश को विकसित भारत पे ले जाने के लिए आत्मनिर्भर भारत बनाना एकदम आवश्यक है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ থেকে কার্যকর হওয়া কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি ভারত ও ব্রিটেনের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সমাজ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করার সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন যে সেটা ভারতের কৃষক, উদ্যোগপতি এবং MSME ক্ষেত্রে নতুন গতি আনবে এবং এর ফলে ভারতীয় পণ্য ব্রিটেনের বাজারে প্রবেশ করবে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেছেন যে ভারত ও ব্রিটেনের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তির বাস্তবায়ন উভয় দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সামাজিক মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে এই চুক্তিগুলি বাজারের সুযোগ উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে, বাণিজ্য ও পরিষেবাকে শক্তিশালী করবে এবং পেশাদারদের অবাধ চলাচলের পথ সুগম করবে। তিনি আরও বলেন, এর ফলে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষক, উৎপাদনকারী, MSME এবং দক্ষ কর্মীর জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। পোশাক, চামড়া, অলংকার, সামুদ্রিক পণ্য, রাসায়নিক এবং প্রক্রিয়াজাত খাদ্যের মতো ক্ষেত্রগুলির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কার্যকর হওয়া ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এর আওতায় পোশাক, চামড়া, খাদ্য প্রক্রিয়াজাত, ওষুধ এবং MSME সহ ভারতীয় রপ্তানি পণ্যের 99% জন্য শুল্কমুক্ত বাজারের সুবিধে পাওয়া যাবে। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার ফলে আজ ১৪ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য সামগ্রী সেদেশে রফতানি করা হয়েছে।

বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, এই চুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, এই চুক্তি উচ্চাকাঙ্ক্ষী এবং বৃহত্তম বাণিজ্য চুক্তি, যা দুটি দেশের জন্য বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পণ্য ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। হায়দ্রাবাদে আজ সকালে তেলেঙ্গানা থেকে ব্রিটেনের রপ্তানি পণ্যের যাত্রার সূচনা হয়। অমৃতসরে এয়ার ইন্ডিয়ার সরাসরি বিমানে বাকিংহামের উদ্দেশ্যে পাঞ্জাবের অমৃতসর ও লুধিয়ানা থেকে তৈরি পোশাক এবং পশমি সুতা ও উলের পণ্য পাঠানো শুরু হল। শুনছেন উপমহাদেশের খবর।

জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। ভারতে বর্তমানে 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন 24টি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8000 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়লিং ওয়াটার রিয়্যাক্টর এবং লাইট ওয়াটার রিয়্যাক্টর। প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারতে দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পারমাণবিক বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করবে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর, বেংডুবি, সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রিশক্তিকোরে সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এরপর বেংডুবি সামরিক স্টেশন পরিদর্শনে গিয়ে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং রসদ সরবরাহের প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। একই দিনে স্পিয়ার করে পৌঁছে উত্তর পূর্বাঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেনাপ্রধান। আগামীকাল রথযাত্রা। প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব।

ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গেও মহাসমারোহে পালিত হবে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশের 630 বছরের প্রাচীন রথযাত্রা মহাসমারোহে ও বিপুল উৎসাহে পালিত হবে। অন্যান্য বারের মতো এবারেও কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। হুগলির মাহেশের রথের পাশাপাশি গুপ্তিপাড়ার রথ, মহিষাদল রথ, ইস্কন মায়াপুর ও ইস্কন কলকাতার রথযাত্রার পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত বাগবাজার বলরাম মন্দিরের রথ, উত্তর কলকাতার বাগবাজার জগন্নাথ মহাপ্রভু মন্দির পরিচালনা সমিতির রথ, খিদিরপুর শ্রী জগন্নাথ সেবা সমিতির রথ সহ রাজ্যের নানা প্রান্তে বিপুল উৎসাহ উদ্দীপনা ও মহাসমারোহে পালিত হবে রথযাত্রার উৎসব। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ আন্দোলনের আজ 36তম দিন। রাওয়ালকোটে হাজার হাজার মানুষের সমাবেশে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সরদার আম্মান খান পাকিস্তানের বিরুদ্ধে জোর করে জায়গা দখল করার অভিযোগ তোলেন। তিনি বলেন, পিওজেকে একটি অধিকৃত অঞ্চল, বিতর্কিত অঞ্চল নয় এবং প্রয়োজনে প্রাণের বিনিময়ে তাদের আন্দোলন চলবে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছানো যায়। এদিকে ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি রাওয়ালকোটে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভ প্রদর্শনরত 6 সাধারণ নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করে স্বাধীন আন্তর্জাতিক সংস্থার অধীনে ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ মতপ্রকাশ দমন করার লক্ষ্যে প্রশাসনিক বন্দী আইনের ধারাবাহিক অপব্যবহারের অভিযোগ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা পশতুন তাহাফুজ মুভমেন্ট, পিটিএম নেতা জুবায়ের শাহ আগা, সক্রিয় বালুচ আন্দোলনকারী সাইয়েদ বিবি বেলুচ এবং সাংবাদিক আহমেদ ফারহাদের অবিলম্বে মুক্তির দাবি করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: হচ্ছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনায় সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। এদিকে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবল গোল করেন, 58 মিনিটে পেদ্রো পেরো ব্যবধান বাড়ান। 2010 সালের বিশ্বকাপে স্পেন প্রথমবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের নিজেদের মাঠে 5-1 গোলে ইস্টবেঙ্গল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিকে পরাজিত করেছে। পিবি বিষ্ণু হ্যাট্রিক করেছেন, জেসন টিকে একটি গোল করেন। এদিন মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়। প্রসঙ্গত, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফকে 3-0 গোলে পরাজিত করেছিল। 135তম ডুরান্ট কাপ ফুটবল প্রতিযোগিতা 25 জুলাই শুরু হবে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে। 24টি দল এবার প্রতিদ্বন্দ্বিতা করবে। কলকাতা ছাড়া রাঁচি, গুয়াহাটি, ইম্ফল, শিলংয়ে খেলাগুলি হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর, রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ডুরান্ট কাপ অনুষ্ঠিত হবে। ক্রিকেট বিশ্বকাপকে আরও আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য করার লক্ষ্যে আইসিসি পুরুষদের একদিনের ক্রিকেট ও টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ইংল্যান্ডের এডেনবার্গে বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2027-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপে 14টি দল খেলবে। নকআউটের আগে 3টি রাউন্ড হবে। মূল পর্বে যোগ্যতা অর্জনকারী 12, 13 ও 14তম দল নিজেদের মধ্যে সুপার সিরিজে খেলবে। যে দল জয়ী হবে সেই দল বাকি 11টি দেশের সঙ্গে পরবর্তী রাউন্ডের খেলায় ছাড়পত্র পাবে। দ্বিতীয় রাউন্ডে 12টি দল খেলবে 2টি গ্রুপে। দুই গ্রুপের সেরা 3টি দল ও 2 গ্রুপের মধ্যে সেরা 4র্থ স্থানাধিকারী দল পরবর্তী রাউন্ড সুপার সেভেনে খেলবে। এই পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা 4টি দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনালে সুপার সেভেন পর্বে শীর্ষে থাকা দল চতুর্থ স্থানাধিকারী দলের বিরুদ্ধে, দ্বিতীয় স্থানে থাকা দল তৃতীয় স্থানে শেষ করা দলের বিরুদ্ধে খেলবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে যাতে গুরুত্ব থাকে ও নতুন অংশগ্রহণকারী দলগুলি যাতে আরও বেশি করে নিজেদের আত্মপ্রকাশের সুযোগ পায়, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আইসিসির তরফে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,000 কোটি টাকা মূল্যের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার। ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার ফলে আজই 14 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য সামগ্রী সেদেশে রপ্তানি করা হয়েছে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করছে। পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ 2 দিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। আগামীকাল রথযাত্রা, শ্রীক্ষেত্র পুরী সহ বিভিন্ন স্থানে প্রস্তুতি চলছে। ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান।

বাবু শব্দটি কখনো আদরের ডাক, আবার বাবু কখনো সম্বোধনও বটে। অর্থাৎ আমরা কোনো ব্যক্তিকে যখন সম্বোধন করি তখন অমুক বাবু, তমুক বাবু ইত্যাদি বলে ডাকি। আবার এই বাবুই হয়ে ওঠে একটি সম্প্রদায় যারা ইংরেজদের হাত ধরে আদি কলিকাতা শহরে নিজেদের অবস্থান সুনিশ্চিত করেছিল। আজকের হারানো দিনের গানে সেই বাবু সম্প্রদায়ের গল্প থাকছে গোটা পর্ব জুড়ে।

0: হয়তো বাঁচার আশা জাগত শিকুই,
1: শেকড় ফুলে গাছের মতো বুঝলে সীতা।

এবং এই বাবু সমাজ, এই যে নাম, এই নামটি দিয়েছিলেন তৎকালীন গ্রামের লোকেরা। অর্থাৎ সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা, এই তিনটি গ্রাম, গ্রামের লোকেরাই বাবু সমাজের আচার ব্যবহার, চিত্তবৃত্তি, বাক্যকৌশল, বেশভূষা, পোশাক আশাক ও জীবনযাত্রা প্রণালী দেখে তাদের চমক লেগে গিয়েছিল। তাই তারা আলাদা করে বাবু সম্প্রদায় বা বাবু সমাজের নামকরণ করেন। ধনপ্রাচুর্যের অভিমান অহংকারের ওপরেই এই সমাজের ওপরতলা প্রতিষ্ঠিত ছিল। আর এই বাবু সম্প্রদায়ের মধ্যে যে সাংগীতিক পরিমণ্ডল তৈরি হয়েছিল, সেখানে মূলত লঘু শাস্ত্রীয় সঙ্গীতের একটি বিশেষ চল ছিল। সেই লঘু শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে যেটি প্রথমেই বলতে হয় তা হল টপ্পা সঙ্গীত, এবং সেই সময়ে অত্যন্ত বিখ্যাত ছিল রামনিধি গুপ্তের টপ্পা, অর্থাৎ নিধুবাবুর টপ্পা। শোনাব সেই টপ্পা গান রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আজকের অনুষ্ঠানের প্রথম গানে মান্নাদের কণ্ঠে এই গানটিতে বাবুয়ানির তাৎপর্য বর্ণিত হয়েই গিয়েছে। এই বাবু সম্প্রদায়ের উদ্ভব কিন্তু কলকাতা শহরেই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আর আজ হারানো দিনের গানের বিষয় আদি কলকাতার বাবু কালচার ও বাংলা গান। কলকাতার বাবু কালচার যুগে টপ্পার পাশাপাশি খেয়াল, ঠুমরি, কবি গান, হাফ আখড়াইয়ের মতো গানের চল ছিল। এবং এই যে টপ্পা গান তাদের সবথেকে বেশি প্রিয় ছিল বা জনপ্রিয় ছিল সেই সময়, সেটি দরবারি সঙ্গীতের মার্গীয় রূপ ও লৌকিক সুরের মিশ্রণে তৈরি গান, যার সৃষ্টিকর্তা হিসেবে নিধুবাবু, শ্রীধর কথক এবং গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে যিনি গোপাল উড়ে নামে পরিচিত, এদের গান প্রবল জনপ্রিয় ছিল। পরবর্তী গানটি রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠেই শোনাব, তবে এই টপ্পা গানের রচয়িতা গোপাল উড়ে।

তাহারা পার্সি ও ইংরাজি শিক্ষার প্রভাবে প্রাচীন ধর্মে আস্থাহীন হইয়া ভোগে সুখেই দিন কাটাইত। ইহাদের বহিরাকৃতি কি কিছু বর্ণনা করিব? মুখে, ভূপার্শ্বে ও নেত্রকোণে নৈশ অত্যাচারের চিত্রস্বরূপ কালিমারেখা। শিরে তরঙ্গায়িত বাবরি চুল, দাঁতে মিশি, পরিধানে ফিনফিনে কালো পেড়ে ধুতি এবং মসলিনের পাঞ্জাবি, এই বাবুরা দিনে ঘুমাইয়া, ঘুরি উড়াইয়া, বুলবুলের লড়াই দেখিয়া, সেতার, এসরাজ, বিনা বাজাইয়া, কবিগান, হাফ আকরাই, পাঁচালি প্রভৃতি শুনিয়া রাত্রে বারাঙ্গনাদিগের আলয়ে গীতবাদ্য আমোদ করিয়া কাল কাটাইত। বাবুত সম্প্রদায়ের সম্বন্ধে এই বর্ণনা শিবনাথ শাস্ত্রী মহাশয়ের। হ্যাঁ, এই বাবুদের চালচলন ছিল এমনই, এবং এই বাবুদের জলসা ঘরে যেমন টপ্পা গান বিখ্যাত ছিল, তেমনি বাইজি গান এও ছিল ভীষণ উপভোগ্য। এবং ইংরেজদের নিমন্ত্রণ জানিয়ে তাদের আমোদের ব্যবস্থা করার জন্য লখনৌ থেকে বাইজি আনানো হতো, এবং সেই আসরে বিখ্যাত বাইজিরা তাদের সুরের তান তুলতেন। তার মধ্যে বিখ্যাত গোলাপ বাই, জুলেখান বাই, ললিতা বাই এবং আর একজনের নাম না করলেই নয়, তিনি ছিলেন গওহরজান। তার কথা তো আজ বলতেই হয়। তার জীবনের নানান ওঠাপড়া, তার জীবনটাই ইতিহাস, এবং সেই বাবু আনি আমলে তার গান বাবুদের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে তিনি ছিলেন বাইজিদের শীর্ষে। এবং পরবর্তীকালে আমরা গ্রামোফোন রেকর্ডের মাধ্যমে তার গান শুনতে পাই। আমি একটি খেয়াল অঙ্গের বন্দিশ শোনাব রাগ দেশের ওপর, গওহরজানের কণ্ঠে।

সেই সময় বাইজিদের রেকর্ড, গ্রামোফোন রেকর্ড বেরোবে, এরকম কোনোরকম কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু গওহরজানের যে তার যে গায়ন শৈলী এবং তার যে জনপ্রিয়তা এতটাই ছিল যে গ্রামোফোন রেকর্ডে তার গান রেকর্ড করা হয়। আমরা তার আরও একটি গান শুনব, এটি হালকা ছালের, কিন্তু এর মধ্যে, এই গানের মধ্যেও কোথাও একটা বিরহের সুর বেজে ওঠে। খুবই বিখ্যাত এই গান।

এখন সময় আগামীকালের হারানো দিনের গানের বিষয় জানানোর। আগামীকাল 16 জুলাই, বাঙালির গান জুড়ে রঙের মেলা। এক চিলতে নিরিবিলি তৈরি করে মধুর জীবন রস সচল রাখার ধুন। সেসব পপ সং, আর্ট সং পরিচয়ের বাইরে আধুনিক বাংলা গানের আর এক ছাদ সেই ধারায়। তাকে ঘিরে ধরে অকারণ কল্পনা, যুক্তি না মানা আনন্দের মেলা। সেই অনাবিল আয়ু, কোমল বৃষ্টি ভেজা বিকেলকে ঠাঁই দেওয়া সুরের মোড়ক নিয়ে বাংলা গানে খানাতল্লাশি। আধুনিক গানের লিরিকে রথের মেলা, জিলিপি, পুতুল খেলা অনুসরণ। সুরের খেলাঘর বেঁধে থাকবেন সৃজিতা রায় আগামীকালের হারানো দিনের গানে ঠিক রাত 11টায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আর আজ হারানো দিনের গানের বিষয় আদি কলকাতার বাবু কালচার ও বাংলা গান। এই কলকাতার বাবু কালচারে বাবুদের যে বাবু শ্রেণী, তাদের মধ্যে সবার আগে ছিলেন বিখ্যাত আট বাবু। তারা হলেন নীলমণি হালদার, রামতনু দত্ত, গোকুলচন্দ্র মিত্র, রাজা রাজকৃষ্ণ, কালীপ্রসন্ন সিংহের পূর্বপুরুষ ছাতু সিংহ, দর্পনারায়ণ ঠাকুর, রাজা সুখময় রায় এবং চোরবাগান মিত্র বংশের এক বাবু। পরবর্তীকালে অনেক বিখ্যাত বাবুরা এলেও এই আটজনই ছিলেন কলকাতার প্রথম বাবু। কিন্তু একজন নবম বাবুও ছিলেন, যদিও তিনি ছিলেন চিনসুরায়। তার নাম ছিল প্রাণকৃষ্ণ হালদার, যিনি কোম্পানির কাগজে চুরুট বানিয়ে খেতেন। অর্থাৎ ব্রিটিশ কোম্পানির কাগজে চুরুট বানিয়ে খেতেন। চুরুটও পুড়ছে, কাগজও পুড়ছে, এমনকি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে সমগ্র কলকাতাকে তিনি জাতি ধর্ম নির্বিশেষে নিমন্ত্রণ করেছিলেন তার চিনসুরার বাড়ির দুর্গাপুজোতে। পরে অবশ্য কারাবাস হয় তার জালিয়াতির অপরাধে। সে যাই হোক, এই বাবুদের কিন্তু নানান ইতিহাস রয়েছে এবং তার মধ্যে অনেক রসবোধ, মজার মজার গল্প রয়েছে। সেসব গল্প একটু আধটু তো হবেই। তার আগে বাবুদের আসরে আরও যে বিখ্যাত গানের ধরন ছিল, তার মধ্যে একটি অতি বিখ্যাত ধরন ছিল কবি গান। সেই কবি গানে হরু ঠাকুর, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি এরা ছিল বিখ্যাত। আমরা অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে একটি গান, একটি কবি গান এখন শুনব, সেই বাবুয়ানির স্বাদ পেতে।

ছুটি নেই। শুন হে অ্যান্টনি সাহেব ও হে মহাশয়, শুন হে অ্যান্টনি সাহেব ও হে মহাশয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, চড়ুইকে তুই কালো রঙে ডুবিয়ে নিলি নয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি হয়, তার পায়ে ধরে সাধিলেও কোকিল সে কি

0: দেখ না আমার এই তো খালি গা, দিন টুপি মাথায় দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা, দেখি দিস কেমন হে পা,
1: ওলে মাথা খা মাথা খা মাথা খা।
2: সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, সাহেব মিথ্যে তুই কৃষ্ণ পদে মাথা মুড়লি, ও তোর পাদ্রি সাহেব শুনতে পেলে গালে দেবে চুনকালি, তোর পাদ্রি সাহেব।

আর খ্রিস্টে কিছু ভিন্ন নেই রে ভাই, শুধু নামের ফেরে মানুষ ফেরে, এ কথা তো শুনি নাই।

শৌখিনতা না থাকলে বাবু হওয়া যায় না। আর কি ছিল এই শৌখিনতা? জুড়ি গাড়ি হাঁকিয়ে, বেলফুলের মালা হাতে জড়িয়ে, গিলে করা ধুতি পাঞ্জাবি পরে বাইজি বাড়ি গিয়ে দেদার টাকা উড়ানো। এখানে মনে রাখতে হবে যে বাবু সমাজ ছিল ইংরেজদের সমর্থক এবং তাদের দোসর। এই বাবুদের কাঁধে ভর করেই সাহেবরা বাংলার অর্থনীতির দফা রফা করেছিল। কালীপ্রসন্ন সিংহ লিখেছিলেন, আজব শহর কলকাতা, রাড়ি বাড়ি জুড়ি গাড়ি, মিছে কথার কি কেতা। বাবু শব্দটির সাথে একটা অনুকরণ কেন্দ্রিক ব্যাখ্যাও শোনা যায়। ঊনবিংশ শতাব্দীর ঠিক মাঝখানে বাবু দ্বারকানাথ ঠাকুর ইংল্যান্ডে বেশ খ্যাতি অর্জন করেছিলেন, কিন্তু ইংরেজদের এই অনুকরণ অনেকের কাছেই ধন্দের কারণ হয়েছিল। বিখ্যাত ইংরেজি ঔপন্যাসিক চার্লস ডিকেন্স তার বন্ধু কাউন্ট ওয়েরসকে নাকি বলেছিলেন যে তিনি ইংরেজিতে ব্যাবু লিখতে ভয় পান, পাছে সেটা ব্যাবুন হয়ে যায়। এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তোলাই যায়, কিন্তু যেটা বেরিয়ে আসে তা হলো বাবুদের বাঁদরের ন্যায় অনুকরণ করার চেষ্টা। সে যাই হোক, বাবুই হোক বা ব্যাবুন, এই বাবুরা যে ইংরেজ তোষণকারী ছিলেন এ কথা আর অস্বীকার করার উপায় নেই।

কলকাতার সেযুগের বাবুয়ানি নিয়ে বলতে গেলে অবধারিতভাবে বলতে হবে তাদেরকে নিয়ে কিছু কাহিনি, যা আজও মানুষের মুখে মুখে ফেরে। হ্যাঁ, বলছিলাম না সেই মজার গল্প। হ্যাঁ, আমাদের কাছে এই যুগে দাঁড়িয়ে বেশ মজারই বটে, কিন্তু সেই সময়ে এর গুরুত্ব ছিল তাদের কাছে অপরিসীম। কথিত আছে, প্রদ্যুম্ন মল্লিক প্রত্যেক শনিবার একটি গাড়ি বিক্রি করতেন আর পরের শনিবার দ্বিগুণ দামে গাড়ি কিনতেন। প্রতি রবিবার তার গাড়ি হাওয়া খেতে যেত গঙ্গার ধারে। দুর্গাপুজোর সময় তিনি ক্রিস্টালের দুর্গামূর্তি বিলেত থেকে আনিয়েছিলেন এবং রোলস রয়েস গাড়িতে চাপিয়ে সেই দুর্গা ঠাকুরের নগর পরিক্রমা করিয়েছিলেন সর্বসাধারণের দর্শনের জন্য। তার চার চাকার ঘোড়ার গাড়ি আসলে ঘোড়াতে টানত না, টানত জেব্রাতে। চিড়িয়াখানা থেকে একজোড়া জেব্রা কিনেছিলেন সেই উদ্দেশ্যে। বাবু সংস্কৃতির আরও এক প্রতিভু ছাতুবাবু লাটুবাবু স্নান করাকালীন ঝাড় লণ্ঠন ভেঙে ফেলেন, কারণ সেই আওয়াজ তাদের স্নানের সময় শ্রুতিমধুর মনে হয়েছিল একবার। অর্থাৎ ওই ঝাড় লণ্ঠন ভেঙে যাওয়ার যে শব্দ, সেটা তাদের কানে শ্রুতিমধুর লেগেছিল। ভাবুন একবার, কেমন শখ, কেমন বাবুয়ানি। আমরা অনেকেই দ্বারকানাথ ঠাকুরের নাগরাই জুতোতে হিরে লাগানোর কথা তো জানি। বাবু রাজেন্দ্র মল্লিক সে সময় প্রথম চিড়িয়াখানা করেন মার্বেল প্যালেস তৈরি করে। একবার কোনো এক কাঁচের ব্যবসায়ী রাজেন্দ্রনাথ মল্লিককে চিনতে না পেরে অপমান করে বসলেন। সেই দোকানদার যে জাহাজের আনা কাঁচ কিনত, রাজেন্দ্রনাথ মল্লিক পরে সেই জাহাজের সব কাঁচ কিনে তা রাস্তায় বিছিয়ে ঘোড়াগাড়ি চড়ে বাবুঘাটে স্নান করতে গেছিলেন। এমনই মেজাজ, এমনই দেমাক ছিল সেই সময়ের বিখ্যাত বাবুদের। আর বাবুয়ানির

তো হচ্ছে ঠুমরি তো থাকবেই, একটা একটা কেন দুটো পরপর ঠুমরি শোনাবো, মাঝে কথাও আসছি, আমরা নানান গল্পে আবির্ভূত হয়ে আছি। এবং বাবু কালচারের যুগে সেই সময়ে ফিরে গিয়েছি,

ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে কলকাতায় বাবুগিরির বড়ই টালমাটাল অবস্থা হল। বাণিজ্য লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হতে থাকলো বাবুরা, কেউ উঠতির মুখে তো কেউ পড়তির মুখে। বাইজিনাথ ও খেমটানাথ সেকালে ঢাকার মানুষদেরও জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। কবি নবীনচন্দ্র সেন তার ছেলের বিয়েতে ঢাকা থেকে বাইজি আনতে পেরে খুব গর্ব অনুভব করেছিলেন। ঢাকার বিভিন্ন অঞ্চলে বাইজি পাড়া ছিল। সন্ধে নেমে আসার সঙ্গে সঙ্গেই তবলার বোল, সেতারের ঝংকার আর নূপুরের নিকন গঙ্গাজলির পরিবেশ মুখরিত করে তুলত। বাবু আর সাহেবদের আলবোলার গুড়গুড় শব্দ পরিবেশের সঙ্গে ছিল সঙ্গতিপূর্ণ।

ফিরে গেছেন তো সেই বাবুদের জলসায়, জলসা ঘরে। হ্যাঁ, এমনই মজলিশি জীবন ছিল তাদের। আর এই কলকাতার বাবুদের নিয়ে অনেক ছড়াও তৈরি হয়েছিল সে সময়। ধন্য হে কলিকাতা, ধন্য হে তুমি, যত কিছু নতুনের তুমি জন্মভূমি। দিশি চাল ছেড়ে দিয়ে বিলাতের চাল, নকলে বাঙালি বাবু হলো যে কাঙাল। রাতারাতি বড়লোক হইবার তরে ঘর ছেড়ে কলিকাতা গিয়ে বাস করে। তবে এই বাবুরাকে লাগামহীন শখ নিয়েই কাটিয়েছিলেন? তাদের কি তৎকালীন সমাজের উন্নতির দিশায় কোনো অবদানই ছিল না? না না, ইতিহাসটা পুরোটাই কালিমালিপ্ত নয়, কিছুটা গৌরবেরও বটে। ওই যে প্রথমেই বলেছিলাম, ইতিহাস ঘাটলে আমরা পাই যে এই বাবুদের মধ্যে অনেকেই শিক্ষা ও সংস্কৃতির ধ্বজা উড়িয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাম যদুলাল মল্লিক, যিনি এসিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব তার বাড়িতে গিয়েছেন। আরেকটি উজ্জ্বল নাম মতিলাল শীল, যিনি শিক্ষার প্রসারের জন্য অবৈতনিক বিদ্যালয় স্থাপন করেছিলেন। কালীপ্রসন্ন সিংহ নিজে বাবু পরিবারের হয়েও সমাজ সংস্কারক হিসেবে, সাহিত্যিক হিসেবে অমর হয়ে আছেন। আমরা অনেকেই জানি না যে উনি শুধু মহাভারত অনুবাদ করেছিলেন তাই নয়, উনি হরিশ মুখার্জির পাশে দাঁড়িয়েছিলেন যখন হরিশ মুখার্জি হিন্দু পেট্রিয়ট কাগজে নীলকর সাহেবদের বিরুদ্ধে লেখার সুবাদে তাদের চরম রাগের শিকার হন। এমনও বাবু মানুষ ছিলেন যারা বাবুয়ানির অন্য নিদর্শন রেখেছেন, তাদের অর্থ দিয়ে শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন। এরা শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে সংস্কারে সাহায্যও করেছেন, যেমন বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ও বাবু দুর্গাচরণ লাহা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবা দ্বারকানাথ ঠাকুরের ভোগবাদ ও বিলাসবহুল জীবনযাত্রা অবলম্বন না করে সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির পথে হেঁটেছেন। বড়বাজারে ছিলেন মনোহর দাস কাটরা, ইনি সেই বাবু মনোহর দাস যিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাংকার। সেই সময় চৌরঙ্গী অঞ্চলে গরমকালে

গরুদের জল খাবার জন্য কোনো ভালো পুকুর ছিল না, তাই মনোহর দাস নিজের খরচে প্রায় 2 বিঘা জমি কিনে একটা পুকুর কাটিয়ে দেন এবং পাশে অনেকটা জমি কিনে গোচারণের ব্যবস্থা করেন। সেই পুকুর আজও মনোহর দাস তারাগ নামে বিখ্যাত। অর্থাৎ এই বাবু কথাটির তাৎপর্য একমুখী নয়, বহুমুখী, কি বলুন?

বাবুদের এই বিলাস প্যাশনের কথা খুব গর্ব করে উচ্চারণ করেন অনেকেই। বলেন, এলেমটা দেখো, যতই অন্ধকার হোক এই বাবুবাদ। ঊনবিংশ শতাব্দীর কলকাতা এই অন্ধকারেই সব থেকে বেশি আলোর দূতি দেখেছিল। আমরাও কি আমাদের জীবনে চেতন অবচেতন মনে একটু বাবু হতে চাই না? আমরা এখনো বুঁদ হয়ে থাকি পুরনো কলকাতার বাবুয়ানির গল্পে, আর কল্পনার দৃষ্টিতে সেই সব ব্যক্তিদের দেখি যারা হাজার টাকার ঝাড়বাতিতে রাতটাকে দিন করত। এসব দেখে মনে পড়ে যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর কাহিনীর কথা, যেখানে কাহিনীর পুরোটা জুড়েই আছে জমিদার বিশ্বম্ভর বাবু। অতীত জমিদারির প্রচণ্ড দাপট আর নেই, কিন্তু জমিদার বাবু দম্ভ অহংকার রয়ে গেছে। সেই দম্ভ আর অহংকারই হয়ে ওঠে তার পতনের কারণ। গল্পের শেষে বিশ্বম্ভর বাবুর করুণ পরিণতি দেখানো হয়, আর শেষ হয় জলসাঘরের ইতিহাস।

আজকের হারানো দিনের গান এই পর্যন্তই। আজকের পর্বে ছিল কলকাতার বাবুদের গল্প, আদি কলকাতার বাবু কালচারের গল্প, আর তার সাথে সেই বাবুদের জলসাঘরের গান। আমরা ফিরে গিয়েছিলাম সেই সময়, সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। নমস্কার।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 বাংলাদেশে 6:28। এখন স্টুডিওর গড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 54 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:29 হয়ে 25

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত ১২টা বেজে ৫৫ সেকেন্ড।

বাইরের আবহাওয়া বলছে চারিদিকেই মেঘ বাদলের সুর। রাত ঘনাচ্ছে, কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বা প্রবল বর্ষণ। এই বর্ষারও কিন্তু একটা নিজস্ব ছন্দ আছে, সুর আছে, গান আছে। তা আমরা আমাদের শিল্পী মন দিয়ে উপভোগ করি। মেঘের গুরুগুরু ডাক, বর্ষার ঝিরঝির টুপটুপ শব্দ কিংবা ঝোড়ো হাওয়া, এই সমস্ত কিছু মিলেই আজকের রাত। আজকের রাতে আছে সেই সব বাদলের কথা, বর্ষার সুর, মেঘেদের ডাক, এবং তার সঙ্গে চেনা অচেনা ছন্দে অনেক ধরনের গান। তবে রাত ১২টা থেকে রাত ২টো পর্যন্ত আপনারা যারা

মন ভেসে চলেছে মেঘেদের মতন, ঘুম না আসার দেশে সুরে সুরে আর সঙ্গে রয়েছেন মনোময় ভট্টাচার্য।

গান শোনাচ্ছিলেন মনোময় ভট্টাচার্য। আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শিল্পী মেঘলা দাশগুপ্ত, ভেজা ভেজা স্বপ্নের রাতে কিছু কিছু কথা বলতে, আমাদের ইচ্ছেগুলোকে আরও একটু ডানা মেলতে। মেঘলা রাতের সঙ্গী হচ্ছেন মেঘলা দাশগুপ্ত।

গানে গানে পথ হারানো, আবার গানে গানে ঠিকানা খুঁজে ফেরা। বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে পরপর বেশ কয়েকটি গান দূর নিবার সাহার কণ্ঠে।

মনের ব্যাকুলতা, মন উদাস হয়। আসলে এই যে মেঘলা আবহাওয়া, বৃষ্টির শব্দ, আমাদের মন আশ্রয় খোঁজে। আর আজকে রাতে আমরা আশ্রয় খুঁজছি গানে গানে। রয়েছেন দুর্নিবার সাহা, তার কণ্ঠে সেই না বলা কথা, সেই মেঘলা মন।

দেখা তো আমাদের গানে গানেই হবে এই রাত্রে আসরে। আর স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে আমরা কিন্তু প্রায় এক ঘন্টা সময় পেরোতে চলেছি, অর্থাৎ রাত 12:55 হতে চলেছে। মাত্র আর 5 মিনিট সময় এই প্রথম ঘন্টায়, তারপরেই চলে যাব আমরা দ্বিতীয় ঘন্টায়। তবে শেষ হবে না আমাদের আধুনিক গানের আসর, দুর্নিবার সাহার পরে থাকছে খেয়ালি কথা, খেয়ালি সময়, খেয়ালি গানের সুরে আধুনিক গানে শম্পা কুণ্ডু।

একটা জ্বলছিল মিটি মিটি সন্ধ্যের কাঁচা আঁধারে, মিটি মিটি ঝিকমিক উড়ছিল যেন ঠিক জঙ্গলি হিরে। তাউরুক ঝরে পড়ুক, তাউরুক ঝরে পড়ুক, পুড়ে মরুক কে মন তা দেখে।

শিলাজিতের কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান। আর ডিটিএস বাংলা পরিষেবার স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 1:30 হয়ে 22 সেকেন্ড।

গানের সঙ্গে, গানের কথায় আকাশ নামছে মনের কোণে, আর মন হচ্ছে ব্যাকুল। যখন তখন গানে গানে রয়েছেন চৈতি মজুমদার।

গানের রাত মন তো ব্যাকুল করে তোলেই, আর সেই সঙ্গে সঙ্গে আমরাও জুড়ে থাকি আকাশবাণীর এই গানের আসরে বন্ধুতার হাত ধরে। স্টুডিওর ঘড়ির কাঁটা যদিও বলছে রাত একটা বেজে 49 মিনিট হয়ে 42 সেকেন্ডের দিকে আমরা এগিয়ে গিয়েছি, আমাদের এই যে 2 ঘন্টার আধুনিক গানের সফর সেটাকে কিন্তু এবার শেষ করতেই হবে। তবে ইতি টানব যার গান ধরে, যার কণ্ঠ দিয়ে, তিনি সুমন চট্টোপাধ্যায়। বন্ধুতার কথা বলতে বলতে, বন্ধুদের কথা বলতে বলতে এইবারে আমাদের গানে থাকছেন সুমন চট্টোপাধ্যায়।

বন্ধুতার হাত ধরে আমরা শেষের কথা বলি, আর শেষের সময়টুকু মন খারাপের মেঘ নামে, বর্ষার মেঘ নামে। কিন্তু এই মেঘ কাটিয়ে রোদ তো উঠবেই, সে আশা আমাদেরও রয়েছে। তবে বিদায় নিতে নিতে গান শুনছেন সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গানের আসর, এবং এরপরই আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় থাকবে বাংলা ছায়াছবির গান।

সারা রাতের বৃষ্টি অনেকগুলো গান শোনালো, আর এই গান শোনাতে শোনাতেই স্টুডিওর ঘড়ির কাঁটা বলল যে এবার আমাদের বাংলা আধুনিক গান থেকে কান পাততে হবে বাংলা ছায়াছবির গানে। স্টুডিওর ঘড়িতে রাত দুটো বেজে 30 সেকেন্ড, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে।

শুরু করব বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শ্রেয়া ঘোষালের কণ্ঠ দিয়ে বহুরূপী ছায়াছবি থেকে, এবং তারপরে এই ছায়াছবির আরও অন্যান্য গান। এখন শ্রেয়া ঘোষাল।

0: আজ বসন্তের গায়ে হলো।
1: বহুরূপী ছায়াছবির গান শুনছেন এবারে শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল এবং বনি চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন বহুরূপী ছায়াছবির গান, এবার অনুপম রায় অযোগ্য ছায়াছবি থেকে।

অযোগ্য ছায়াছবি থেকে পরপর বেশ কয়েকটি গান শোনাচ্ছিলাম আপনাদের আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 2:25 হয়ে 45 সেকেন্ড। রাত গভীর হচ্ছে আর আমাদের গানের সংখ্যাও একের পর এক বাড়তে থাকছে। পরবর্তী ছায়াছবি প্রেম আমার, শুরুতেই কুনাল গাঞ্জাওয়ালা এবং জুন বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠ, এবং তারপরে পরপর দুটি গান কুনাল গাঞ্জাওয়ালার একক কণ্ঠে। প্রেম আমার ছায়াছবি থেকে

শুনছেন প্রেম আমার ছায়া ছবির গান। এতক্ষণ কুণাল গাঞ্জাওয়ালার কণ্ঠে শুনছিলেন গান। ওই ছায়া ছবি থেকে পরবর্তী গান শোনাব। প্রথম গানে মহালক্ষ্মী আইয়ার এবং শেষ গানটি থাকবে জুবিন গার্গের কণ্ঠে। শুনছেন প্রেম আমার ছায়া ছবির গান আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে।

গান শুনছিলেন প্রেম আমার ছায়াছবি থেকে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 2:47 হয়ে 42 সেকেন্ড। এই ঘন্টাতেও অর্থাৎ বাংলা ছায়াছবির গান শোনাতে শোনাতে আমরা কিন্তু প্রায় এই ঘন্টার শেষের পথে। যাওয়ার আগে আপনাদের কানে রাখবো যে গান, সেই গান বেলা শুরু ছায়াছবি থেকে। শুরুতেই রয়েছেন অনিন্দ্য, প্রস্মিতা এবং প্রবুদ্ধ, তিনজনের সমবেত কণ্ঠে প্রথম গানটি বেলা শুরু ছায়াছবি থেকে, এবং তার পরের গানে একক কণ্ঠে থাকবেন শ্রেয়া ঘোষাল। পরপর দুটো গান আপনাদের জন্য বেলা শুরু থেকে।

গান শুনছেন আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শোনাচ্ছি গান বেলা শুরু ছায়াছবি থেকে। এবারে ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য এবং উপালী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনাব এই ঘণ্টার শেষ গান বেলা শুরু ছায়াছবি থেকে।

আর এই ভালোবাসার গান গাইতে গাইতেই আমরা শেষ করলাম আমাদের বাংলা ছায়াছবির গানের এই চলার সময়টুকুকে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন গান। এই ঘন্টায়, অর্থাৎ এই যে নতুন ঘন্টায় আমরা প্রবেশ করলাম, রাত গভীর থেকে ধীরে ধীরে ভোরের পথে, আলোর পথে এগিয়ে চলেছে। আর আমরাও এগিয়ে চলেছি আমাদের বিভিন্ন ধরনের গানের ডালি নিয়ে। এবারে নানা রঙের গান, বিভিন্ন সুরে, বিভিন্ন তালে, বিভিন্ন ছন্দে বাংলার বিভিন্ন গান আপনাদের জন্য থাকবে। শুরু করব বাংলার লোকগীতি দিয়ে। সঙ্গে থাকবেন শিল্পী স্বপ্না চক্রবর্তী। স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে বাংলার লোকগান।

নানা রঙের গানের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 3:19 হয়ে 32 সেকেন্ড। এতক্ষণ শোনাচ্ছিলাম লোকগীতি, এবারে নজরুল গীতি চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে।

সুন্দর, তাই আমরা শুনতে থাকি গান, তাই আমরা শোনাতে থাকি গান। আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন নজরুল গীতি, চন্দ্রাবলী রুদ্র দত্তের পরে এখন শিল্পী মনোময় ভট্টাচার্য।

স্টুডিওর ঘড়ি বলছে রাত 3:45 হয়ে 40 সেকেন্ড। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। নানা রঙের গানে এতক্ষণ শোনাচ্ছিলাম নজরুল গীতি। পরবর্তী গান দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মিতা হক।

শুনছিলেন দ্বিজেন্দ্র গীতি। নানা রঙের গানের অনুষ্ঠানে পরপর বেশ কিছু ধারার গান শোনাচ্ছিলাম আপনাদের। স্টুডিওর ঘড়ির সময় বলছে আমাদের

এবারের মতন এবং আজ রাতের মতন এই আসর থেকে পাত্তারি গুটিয়ে ফেলতে হবে, কারণ ঘড়ির কাঁটা রাত 3:55 ছুঁয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এবারে শেষ করব আজকের অনুষ্ঠান নানা রঙের গানের অনুষ্ঠানে অতুল প্রসাদের গান দিয়ে। আপনাদের সঙ্গে থাকবেন দেবাশিস রায়চৌধুরী এবং এই গানের পরে অন্যান্য অনুষ্ঠানের ঘোষণা শুনতে পাবেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন দেবাশিস রায়চৌধুরী অতুল প্রসাদের গান।

নানা রঙের গানের অনুষ্ঠান শুনছিলেন এতক্ষণ, আর এই গানের সঙ্গে সঙ্গেই শেষ হল আজকের গানের পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন একটু পরেই।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে শেষ হলো, শুনছেন 107 FM রেনবো। শুরু করছি ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন গুর্জারি টোড়ি রাগে খেয়াল, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন গুর্জারি টোরির আগে খেয়াল শিল্পী সুনীল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। এখন শুনবেন সন্তুরে রাগ, ভূপাল টোরি, শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন সন্তুরের রাগ ভোপাল টোড়ি, শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল ভোরে রাগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

পূবের আকাশ সদ্য আলোকোজ্জ্বল হয়ে উঠছে, কিন্তু মনের আকাশ এখন রবির আলোয় উজ্জ্বল হয়ে উঠবে, কারণ ভোর পাঁচটা থেকে 107 FM রেনবো শুনব কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে সাজানো অনুষ্ঠান আনন্দধ্বনি। আজ এই আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদেরই বন্ধু সোহম। আজ কবিগুরুর কবিতা থেকে পাঠ করব আর শুনব প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে অসামান্য সব রবীন্দ্রসঙ্গীত। তাহলে আর কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে আনন্দধ্বনি শুধুমাত্র 107 FM রেইনবো।

স্টুডিওর ঘড়ি জানিয়ে দিয়েছে সময়টা এখন ভোর 5:06। আনন্দধ্বনি অনুষ্ঠান শুরু করছি। আজকের প্রথম দুটি রবীন্দ্রসঙ্গীত শুনে নব শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং সাগর সেনের কণ্ঠে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: প্রথিত যশশিল্পী সাগর সেন, অদিতি মহসেন এবং তপন প্রভুর কণ্ঠে শুনলাম তিনটি রবীন্দ্রসঙ্গীত। বন্ধুরা, এবার কবিগুরুর কবিতা থেকে একটু পাঠ করব, তারপর আবারও শুনব বিখ্যাত শিল্পীদের কণ্ঠে অসামান্য সব গান। আমি এই যে সবার সামান্য পথ, পায়ে হাঁটার গলি, সে পথ দিয়ে আমি চলি, সুখে দুঃখে লাভে ক্ষতিতে, রাতের আধার দিনের জ্যোতিতে, প্রতি তুচ্ছ মুহূর্তেরই আবর্জনা করি, আমি জড়, কারো চেয়ে নই গো আমি বড়, চলতে পথে কখনো বা বিচ্ছে কাঁটা পায়ে, লাগছে ধুলো গায়ে, দুর্বাসনার এলোমেলো হাওয়া, তারই মধ্যে কতই চাওয়া পাওয়া, কতই বা হারানো, খেয়া ধরে ঘাটে আঘাটায় নদী পারানো।

এই কবিতাটির বাকি অংশ পাঠ করব। তার আগে আবারও পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, স্বাতিপাল স্বরূপ পালের দ্বৈত কণ্ঠে, তারপরটি ঈশিতা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এবং তারপরটি চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। চলুন শুনি পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এপটিং করে

দিন কেটেছে হবে সেদিন সারা, বেয়ে সর্বসাধারণের ধারা। সুধাও যদি সবশেষে তার রইল কি ধন বাকি, স্পষ্ট ভাষায় বলতে পারি তাকে। জানি এমন নাই কিছু যা পড়বে কারো চোখে, স্মরণ বিস্মরণের দোলায় দুলবে বিশ্বলোকে। নয় সে মানিক নয় সে সোনা, যায় না তারে যাচাই করা, যায় না তারে গোনা। আমরা শুনছি আনন্দধ্বনি, কবিগুরুর গানে সুরে তার সৃষ্টিতে অবগাহন করতে করতে প্রায় আধটা ঘন্টা সময় পেরিয়ে গেল, আরও আধ ঘন্টার কাছাকাছি সময় রয়েছি। শোনাব আমাদের প্রথিত যশা শিল্পীদের গান। হ্যাঁ, আনন্দধ্বনি অনুষ্ঠানে আরও অনেক রবীন্দ্রসঙ্গীত শুনব। এখন আরও তিনটি রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি সুমিত্রা সেন এবং ইন্দ্রাণী সেনের দ্বৈত কণ্ঠে, তারপরটি সৈকত মিত্রের কণ্ঠে এবং তারপরটি শ্রাবণী সেনের কণ্ঠে। চলুন শুনিনি, তারপরে আবার ফিরে আসবো কবিতায়।